কারণ চারটে কাল ধরা হয়, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। সেই ত্রেতা যুগে রাম যখন বনবাসে গিয়েছিলেন তখন কিন্তু এই ঋষি অত্রির আশ্রমেই তারা আশ্রয় নিয়েছিলেন, রাম, সীতা এবং লক্ষ্মণ। অত্রির পুত্র হলেন দত্তাত্রেয়। পৌরাণিক ভারতের প্রসিদ্ধ বিজ্ঞানী অত্রি কৃষিকাজ, বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বলে বলা হয়। আসলে এই যে ঋষি যারা, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করেছেন। সেই জ্ঞান বা সেই বিজ্ঞানগুলোকে সূর্যবিজ্ঞান, চন্দ্রবিজ্ঞান, বায়ুবিজ্ঞান, অগ্নিবিজ্ঞান বিভিন্নভাবে ভাগ করা হয়। এরপরে আসছে ঋষি ভরদ্বাজের কথা। সপ্তর্ষির যে অন্যতম ঋষি ভরদ্বাজ, তিনি বহু পুরাণ এবং পুঁথি তৈরি করেছিলেন। তার রচিত শাস্ত্রের মধ্যে অন্যতম ছিল আয়ুর্বেদ শাস্ত্র। এই ঋষি ভরদ্বাজেরই পুত্র ছিলেন মহাভারতে পাণ্ডব ও কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য। পাণ্ডব এবং কৌরবদের যে অস্ত্রগুরু দ্রোণাচার্য, তিনি কিন্তু এই ভরদ্বাজেরই পুত্র ছিলেন। এরপরে আসছে ঋষি বিশ্বামিত্রের কথা। সপ্তর্ষিমণ্ডলের চতুর্থ ঋষি বিশ্বামিত্র, তিনি রচনা করেছিলেন গায়ত্রী মন্ত্র। প্রথম জীবনে তিনি ছিলেন রাজা, পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, যার জন্য তাকে বলা হয় রাজর্ষি। তিনি জীবিত অবস্থায় ত্রিশঙ্কু অবস্থায় স্বর্গ দর্শন করেছিলেন বলে মনে করা হয়। এরপরে গৌতম ঋষির কথা আসছে। গৌতম ঋষির স্ত্রীর নাম অহল্যা। নিজের স্ত্রীকে অভিশাপ দিয়ে পাথরে পরিণত করেছিলেন গৌতম। রামচন্দ্রের কৃপায় আবার প্রাণ ফিরে পেয়েছিলেন অহল্যা। ঋষি গৌতমকেই গঙ্গাকে ব্রহ্মগিরি পর্বতে নিয়ে আসেন। এরপরে আরও যে দুই ঋষির কথা আসছে, সপ্তর্ষির পাঁচজনের কথা হল যমদগ্নি ঋষি। এই যমদগ্নির পুত্রই ছিলেন কিন্তু পরশুরাম। তাকে নারায়ণের অন্য অবতার বলে ধরা হয়। তিনি এই পৃথিবীকে একুশ বার নিক্ষত্রিয় করেছিলেন। বশিষ্ঠ ঋষির কথা আসছে এরপরে, শেষ সপ্তম ঋষি হিসেবে। রাজা দশরথের চার সন্তান রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, তাদের গুরু ছিলেন এই বশিষ্ঠ। তিনি রঘুকুলের পারিবারিক গুরু ছিলেন। রাজা দশরথ, রামচন্দ্র এবং তার ভাইদের শিক্ষা প্রদান করেছিলেন এই বশিষ্ঠ। এইভাবে কিন্তু আমরা ধীরে ধীরে এই সপ্ত ঋষির সম্বন্ধে জানতে পারি, যে সপ্ত ঋষিকে এখন এই মনু বৈবস্বত মনুর সময়কার যে সপ্ত ঋষি। এছাড়া পুরনো যে সপ্ত ঋষির কথা বললাম, যারা সপ্তর্ষি মণ্ডলদের ঋষি, তাদের সম্বন্ধেও অনেক গল্প, পৌরাণিক গল্প তৈরি আছে। তবে এই যে আষাঢ়ী পূর্ণিমা, যেটা গুরু পূর্ণিমা, এরপর ধীরে ধীরে যেহেতু দক্ষিণ দিকে সূর্য চলে আসবে, সেই জন্যে উত্তর গোলার্ধ ধীরে ধীরে শীতল হতে শুরু করবে। এবং শীতল সময়ে যারা ঋষি মুনি, তারা ওখান থেকে ধীরে ধীরে নেমে আসতেন পাহাড় থেকে। তারা সে সময় তো গাড়ি ঘোড়া ইত্যাদি ছিল না, তারা হেঁটেই পদব্রজেই যাতায়াত করতেন এবং ওখান থেকে হাঁটতে হাঁটতে তারা চলে যেতেন একদম দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত। তারপর আবার যখন সূর্যের উত্তরায়ণ শুরু হতো, তারা আবার ফিরে যেতেন সেই হিমালয়ের কোলে। এরকমও কিন্তু একটা কাহিনীর প্রচলন আছে। তবে এটা যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে যেহেতু তাদের বিভিন্ন রাস্তাঘাট দুর্গম থাকে, সেই জন্যে বর্ষাকালে তারা বেশি মানে স্থানান্তর করতেন না, তারা এক জায়গাতেই থাকতেন। পরবর্তীকালে যখন বৌদ্ধ ধর্ম শুরু হলো বুদ্ধদেবের সময়, তখন সেই বৌদ্ধ ধর্মের মধ্যেও কিন্তু এই বর্ষাকালে তারা কিন্তু তাদের বিভিন্ন যে মানে সারা পদব্রজে বিভিন্নভাবে ঘুরে তারা যে ভিক্ষা গ্রহণ করতেন শ্রমণরা, তারা কিন্তু এই বর্ষাকালের সময় তারা বেরোতেন না, তারা একটা জায়গায় স্থির হয়ে থাকতেন। এরকম একটা রিচুয়ালস কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যেও রয়েছে। আসলে আমাদের এই যে বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে ঋতুর যে পরিবর্তন ঘটে, ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের শরীরের বিভিন্ন সম্পর্কের পরিবর্তন ঘটে, তার প্রাকৃতিক যে অবস্থা সেগুলোর সঙ্গে

মানুষকে প্রতি মুহূর্তে বিভিন্নভাবে যোজিত হতে হয়। তো এইভাবে চলতে চলতে মানুষ কিন্তু কিছু নিয়ম নীতি তৈরি করেছিল সেই সময়, কারণ তখন তো এ আজকের দিনের মতো এত গাড়ি ঘোড়া, এত আচ্ছাদন, এত বাড়ি এগুলো তো ছিল না। খুব স্বাভাবিকভাবেই তখন আমাদের প্রকৃতির মধ্যেই বাস করতে হতো। বৃষ্টির মধ্যে চারদিকে তখন কাদা, চারদিকে গাছপালা অনেক বেড়ে উঠেছে, বিভিন্ন প্রাণী যারা ছোট ছোট সাপ পোকামাকড় ইত্যাদি তারাও তখন বাঁচবার চেষ্টা করছে সেই জল থেকে, যার ফলে মানুষের সঙ্গে অন্য প্রাণীদের তখন একটা অদ্ভুত অভিযোজন হতো এবং তারা পারস্পরিকভাবে এই বাস্তুতন্ত্রটাকে রক্ষা করত। এইভাবেই ধীরে ধীরে আমাদের বিভিন্ন রকমের যে রিচুয়ালসগুলো তৈরি হয়েছে প্রকৃতিকে ধরে, সেগুলোই কিন্তু আমাদের পৌরাণিক কাহিনীর মধ্যে, বিভিন্ন গল্পের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। দাদু যখন এই কথাগুলো বলছিলেন তিতলিকে, তিতলি খুব মন দিয়ে শুনছিল। আমিও শুনে ফেলেছিলাম দাদুর এই গল্প এবং আপনাদেরকে এসে আজকে বললাম। আরও কিছু কিছু গল্প দাদু বলেছিলেন, সে গল্পগুলো না হয় পরে অন্য কোনো দিন শোনাব, বিশেষ করে অগস্ত্যর কথা, কারণ ওই যে যখন যাত্রা শুরু করা হয়েছিল কথা এলো, তখন অগস্ত্যের কথা তো আসবেই, কারণ অগস্ত্য যাত্রা একটা বড় আমাদের প্রভাত বলে কথা, আমাদের বাংলার প্রভাব, তার পেছনের যে গল্পটা সে গল্পটাও দাদু কিন্তু বলেছিলেন। তবে সেটা যেহেতু ভাদ্র মাসের পয়লা তারিখে দাদু শুরু করেছিলেন, তার ফলে বা ওই সময় যেহেতু হয়েছিল অগস্ত্যের এই গল্পটা, তো আমরা সে সময় কোনো একটা দিনে নিশ্চয়ই বলব। তবে এই যে আগস্ট মাস, অগস্ত্যের থেকে অবশ্য আগস্ট আসেনি, কিন্তু অগস্ত্যের সঙ্গে আগস্টের একটা অদ্ভুত মিলও কিন্তু রয়েছে। আমি জানি না যে বিভিন্ন দেশের বিভিন্ন যে আলাদা আলাদা ভাষাগুলো তৈরি হয়েছিল সেগুলোর মূল সুরগুলো কোথা থেকে যেন এক রকমের একটা টিউনিংয়ে বাঁধা থাকে, সেটা কি সেই সময় বিভিন্ন জায়গাকার মানুষেরা এই একই সুর বা একই ধরনটাকে উপলব্ধি করেছিল, আমার সেটা জানা নেই। আসলে এগুলোর অনেকটাই আমাদের সেই সময়টাকে ধরে বিশ্লেষণ করে কল্পনার মধ্যে দিয়ে যেতে হয়। তবে যাই হোক, এই অগস্ট মাস কিন্তু আমাদের অন্তত এই বাংলা কিংবা ভারতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাস, কারণ অগস্ট মাস হচ্ছে আমাদের স্বাধীনতার মাস, আমাদের বিপ্লবের মাস, যার ফলে আগস্ট মাসে কিন্তু আমরা অনেক গল্প নিয়ে ফিরে ফিরে আসব, যেগুলোর মধ্যে বিপ্লবীদের কথা থাকবে, যেগুলোর মধ্যে স্বাধীনতার কথা থাকবে। তবে আজকে 9903659992 আপনারা যেসব বার্তা পাঠিয়েছেন সে বার্তাগুলো একটু চট করে পড়ে দেবো, কারণ প্রচুর বার্তা আপনারা পাঠান। আর আজকে এই মুহূর্তে একটা গান ছোট্ট শুনে নেওয়া যাক অমর পালের কণ্ঠে, গুরু বস্তু চিনে নে না।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: 9903653992 তে আপনাদের পাঠানো যে বিভিন্ন বার্তা সেগুলো নিয়ে একটু কথা বলে নি চট করে। সাঁকরাইল হাওড়া থেকে শর্মিষ্ঠা মুখার্জি লিখছেন, শুভ সকাল দাদা ভাই, গল্প শুনব বলে অপেক্ষা করে আছি। একদম শুরুর দিকে পাঠিয়েছেন, ধন্যবাদ। সুপ্রভাত, সপ্তাহের প্রথম আজ চিরন্তনী চুপটি করে রেডিওর সামনে শুনি সৌভিক ঠাকুরিয়া থেকে। না, আজকে তো সপ্তাহের প্রথম না, আজকে সপ্তাহে দ্বিতীয়। গতকাল ইন্দ্রাণী ছিলেন, অবশ্য আগামীকালও থাকবেন তিনি। এরপর লিখছেন আনন্দ কুমার পা কর, ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে, গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু। সত্য কথা বলতে কি, চিরন্তনীর অনুষ্ঠান আপনি এক অতি ইচ্ছা মাত্রায় নিয়ে চলেছেন। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, আনন্দ কুমার কর। আপনাদের ভালো লাগাগুলোই কিন্তু বারবার করে বলি, এটাই কিন্তু আমাদের প্রাণিত করে, ভালো রাখে, ধন্যবাদ অনেক। উৎপল মাইতি বেহালা থেকে, উজ্জ্বলদা চিরকালীন কথায় সাজানো চিরন্তনী, রোজকার মতো আজও শুনছি, আজ গুরু পূর্ণিমা নিয়ে অনুষ্ঠানে দাদু আর তীর্থির গল্প শুনতে বসলাম, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো, রাধে রাধে রাধে রাধে। অরিজিৎ দাস অধিকারী লিখছেন বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, সেঞ্জিদি থেকে, অগস্টের প্রথম দিবসে সপ্তাহের

অবশ্য দিনে আছি সবে বেঁধে বেঁধে উজ্জ্বলবাবুর শনে, কথার ডালা গানের সুরে চিরন্তনের সুধাতে গুরুদেবের শুনছি কথা আজকে অরুদ্ধ হতে। অনিত্য এই জীবনে এই বুঝেছি সার, গুরু বিনা এই জীবনের নাইক গতি আর। সবার জন্য গুরুর বাণী সব জীবনে দেয় আলো, সেই মতে সেই পথে সবাই থাকতে চাই ভালো। জগৎগুরুর সাথে গুরুই নারা বাঁধেন জানি, আষাঢ়ী পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা মানি। আদিগুরু ভোলানাথ সবার হৃদয় টানে, জীবনের প্রতিপদে গুরু সরি প্রতিক্ষণে। শঙ্কর থেকে সপ্তর্ষি গুরু পরম্পরার ধারা, অজানা তথ্য বহুল উপস্থাপনে সত্যি আত্মহারা। গুরু মানে আলোর তরী ভজন সিদ্ধ দেহ, শ্রী গুরুর কৃপা থেকে বঞ্চিত থেকো না কেহ। গুরুকে মনুষ্য বলে দেখো না কো কেহ, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তার আশিস মাথে লহ। শ্রী গুরুর কথনে ঋদ্ধ আজকের চিরন্তনী, তার গুরুর নাম দিয়ে বলেছেন তার আমার গুরু পরে আমি ভীষণ রকম ঋণী। অনেক ধন্যবাদ। অরিজিৎ দাস অধিকারী লিখেছেন বিবেকনগরতে মাথা নিয়ে সবং পশ্চিম মেদিনীপুর থেকে, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ছন্দে ছন্দে ভরিয়ে দিয়েছেন। অনঙ্গমোহন রায় পুরসাঘাট বরগোদা গোদার পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আজ আগস্ট মাসের এক তারিখ শনিবারের চিরন্তনীতে তুমি উজ্জ্বল গুরু পূর্ণিমা সম্বন্ধে দাদুদীপ্তির গল্প বলছো। আমরা তিন দিন শুনি এই অনুষ্ঠান, গুরু পূর্ণিমা সম্বন্ধে অনেক কিছু জানলাম, প্রভাতী শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে, এক মিনিট, নিবেদিতা সেন লিখছেন শাহরাপুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, শনিবারের চিরন্তনীতে শুনছি নতুন গল্প গান, তিতলিও দাদুর সঙ্গে আমরাও গুরু পূর্ণিমার কথা শুনছি, আর আমিও এই গল্প শুনে আমার স্কুলে ও বন্ধুদের শোনাই। এই গল্পের ডালপালা কত দূর চলে যায়, সত্যি সব গল্প সবসময় শুনতে খুব ভালো লাগে। আসলে সত্যি সত্যি তাই, মানে আমাদের ধরুন এই যে গল্প এটাও আমি কোথাও না কোথাও শুনেছি, এইভাবেই কিন্তু আমরা সেই রিলে রেসের মতো ব্যাটন হাতে করে এগিয়ে চলি। এরপর নিরঞ্জন সাহু বিশ্বপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, ভোর চারটে উঠে বেরিয়ে পড়েছি ঠিক পঞ্চম মন্দিরের সামনে, প্রণাম করছি, তুমি তোমার তিতলিকে নিয়ে চলে এলে গল্প শোনাতে, আজ প্রভাতে পূর্ণিমার কাহিনী শুনবো এক ধানে এক প্রাণে এক মনে। নিরঞ্জন সাহু অনেক ধন্যবাদ আপনাকে, তিতলির মতো আপনারও তো এক নাতনি আছেন, তার কথা বলেছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। ভবানী শঙ্কর ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বলদা, আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আলোচনা খুব ভালো লাগলো, গুরু শিষ্য পরম্পরা আমাদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। এ প্রসঙ্গে প্রেমিক কবি অশ্বিনী গোসাই লিখেছেন, গুরু কি ধন চিনলি না মন, মানব জীবন যায় বিফলে। আসলে সত্যি সত্যি তাই, কারণ আমাদের বিভিন্ন গুরু বিভিন্ন দিকে রয়েছেন, আমাদের চারপাশ থেকে যখন আমরা শিখি, আসলে গুরু শব্দটার মধ্যে গু অর্থে অন্ধকার, রু অর্থে যিনি ছেদন করেন, সেই অন্ধকারকে কাটিয়ে আমাদের সামনে আলোর পথ দেখান, তিনি গুরু। এরপরে লিখছেন সুশান্ত পুরুলিয়া থেকে, একদিন কপালকুণ্ডলা জগৎ সিংহ গল্পটি শোনার ইচ্ছে রইল। নিশ্চয়ই আপনারা যখন সেই বিভিন্ন রকম চাহিদা তৈরি কর, মানে জানান আমাদেরকে, তখন সেই চাহিদা তো মেটানোর একটা দায়িত্ব আমাদের অবশ্যই এসে পড়ে। নিশ্চয়ই শোনাবো কপালকুণ্ডলা জগৎ সিংহ এবং আনন্দমঠ। আমার ইচ্ছে ছিল বা আছে যে এই আগস্ট মাসের কোনো সময়ে, একদিনে তো হবে না, পরপর দু তিনটে ভাগে আমরা আনন্দমঠটাকে শুনবো, কারণ আনন্দমঠ যেহেতু মানে এই সময়কার একটা বন্দে মাতরমের সঙ্গে একটা ভীষণভাবে যুক্ত হয়ে আছে। এরপর লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, আজকের চিরন্তনী শুনছি, তিতলি আর দাদুর গল্প বেশ ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানী শিলিগুড়ি দার্জিলিং থেকে, গুরু কৃপা হি কাবেলাম, আদ্য গুরু পিতা মাতা, দ্বিতীয় গুরু কর্ণদাতা, শিক্ষা গুরুর চরণ বন্দনা, গুরু পূর্ণিমা সপ্তত্ব শুনে ধন্য হইলাম দাদা ভাই, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এরপরে লিখছেন মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, শনিবারের চিরন্তনীর আজকে তিতলি ও দাদুর গল্প, গুরু পূর্ণিমার গল্পর সাথে সুন্দর সুন্দর গান, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন, আপনারাও সবাই খুব ভালো থাকবেন। এরপরে লিখছেন সুপ্রভাত দাদা উজ্জ্বল দাদা ভাই, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, মনের মানুষকে পেতে গুরু খুলে দরজায় নাড়া দিতে হয়, গুরুদেব আলোর পথ দেখান, অন্ধকার থেকে আলোর পথে শিষ্য হাঁটবেন, শেষে আত্মদীপ হব, নিজেকেই নিজের প্রদীপ হয়ে উঠতে হবে। স্বামী শরণানন্দ পরমানন্দ মিশন বনগ্রাম পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ।

আপনাকে এবং আপনার এই সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন, শুনেছেন, ভালো লেগেছে জানিয়েছেন, এটাও আমাদের কাছে একটা বড় পাওয়া। এরপর লিখছেন, কে লিখছেন, তপতী বর্মন। সুপ্রভাত, আজ আগস্টের প্রথম প্রভাতে সুন্দর একটি স্তোত্র পাঠ দিয়ে শুরু করলেন উজ্জ্বল ভাই, আর গুরু পূর্ণিমা সম্বন্ধে অনেক কথা ও গল্প শুনে মন ভরে গেল। সবাই বর্ষায় সাবধানে থাকবেন। সত্যি কথা, সবাই ভালো থাকবেন বর্ষাতে, আপনিও খুব ভালো থাকবেন। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি উৎসব থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দাদা ও সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, অনেক ধন্যবাদ আপনাকেও। লিখছেন শিবশঙ্কর সাতপুয়া গড়হুলিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে, শুভ সকাল, সপ্তাহের দ্বিতীয় দিনে মাসের প্রথম চিরন্তনী, উজ্জ্বলবাবুর উপস্থাপনায় মহাভারতের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাহিনী শুনলাম। হ্যাঁ, এই বিভিন্ন রকমের যে গল্পগুলো আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে সেগুলোকেই তুলে আনা আপনাদের জন্য। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদা, খুব ভালো লাগলো, আজ অন্যরকমের উপস্থাপনা, খুব সুন্দর লাগলো, অনেক ধন্যবাদ আপনাকেও। লিখছেন শনিবারে চিরন্তনীর আসরে আজ তিতলি ও দাদুর গল্প উজ্জ্বল ভাইয়ের সঙ্গে আমরা শুনতে বসলাম, কিন্তু অকারণেই নেটওয়ার্ক যেন অবস্থ যাত্রায় চলে গেল, যখন এলো তখন গুরু বস্তু চেনার চিরন্তন আহ্বান। আপনি চিরন্তনীকে যেভাবে ধরে রেখেছেন তাই আমরা সবাই এত উপভোগ করি, তৈরি জিনিস সবাই দেখে, বানায় নানা ফিচার, তার পেছনে রক্ত ঘামের করে না কেউ বিচার, ঘরের মালিক ঘরে ফেরে শান্তি খোঁজে রোজ, বাড়িটাকে ঘর যে বানায় কে রাখে তার খোঁজ, পেছন থেকে সুতো নাড়ার মালিক ঠিকই আছে, তার ইচ্ছায় সব কিছু হয়, প্রণাম জানাই তাকে। সবাই ভালো থাকবেন, বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে। কথা বলতে বলতে এত সুন্দরভাবে আপনার কবিতাগুলো চলে আসে, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। এরপরে লিখছেন সুপ্রভাত দাদা, আপনার গল্প বলার ধরন অসাধারণ লাগে, আরও নতুন নতুন গল্প শুনতে চাই সৌভিক সরকার কসবা হাতু থেকে। প্রতিদিনই তো নতুন গল্প এবং নতুন নতুন ফরম্যাটে আমরা নিয়ে আসার চেষ্টা করি। এরপরে লিখছেন মুক্ত আর মুক্তির দ্বারে পৌঁছতে গুরু সাজুজ্য অবধারিত, ডিপি চ্যাটার্জি বাঁকুড়া। আপনার ছোট্ট একটা ওয়ান লাইনার, খুব সুন্দর, থ্যাংক ইউ। এরপরে লিখছেন সুপ্রভাত, আনন্দমঠ শুনতে পাবো জেনে ভালো লাগলো, অপেক্ষায় রইলাম, বেলঘরিয়া থেকে তাপস ব্যানার্জি। অনেক ধন্যবাদ আপনাকে, আসলে এই যে আপনি মনে হয় যে প্রথম লিখলেন, প্রথম পেলাম। আপনারা যদি লেখেন আমাদের খুব ভালো লাগে, জানেন তো, মানে কত মানুষ শুনছেন আমরা সবার কাছে তো মানে থেকে জানতে পারি না, কিন্তু যাদের যাদের কাছ থেকে নতুন জানতে পারি তাদের কাছে কিন্তু আমাদের ভালো লাগাগুলো অনেক বেশি তৈরি হয়। এরপরে লিখছেন স্বপ্ন মাখা দুটি চোখে স্বপ্ন রাশি রাশি, স্বপ্নের খেয়া বাইতে গিয়ে হৃদয় আজ উদাসী, ভোরের আবেশ লাগলো আজি দুটি নয়ন জুড়ে, স্বপ্নের খেয়া পাল তুলেছে এই হৃদয়ের ভিড়ে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে আপনার মনের কথাগুলো কবিতায় ছন্দে পাঠিয়েছেন। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, গল্প ঘানি চিরন্তনী জানাই আহ্বান, শোনো শোনাও এমন প্রিয় অনুষ্ঠান। আমাদের হয়ে কথা বলে দিয়েছেন, খুব সুন্দর, শোনো এবং শোনাও, ধন্যবাদ আপনাকে। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে আই গট চান্স টু নো অ্যাবাউট গুরু পূর্ণিমা থ্রু চিরন্তনী বাই ইয়র পিওর প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সর শোনা, অনেক ধন্যবাদ আপনাকেও। লিখছেন ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, চিরন্তনীর গানগুলো প্রাণ ভরে দিল, সাথে গুরু পূর্ণিমার কথা, জয় গুরু। ঠিক, কারণ ভালো লাগাগুলো তো এভাবেই ছড়িয়ে পড়ে। এরপরে লিখছেন গুড মর্নিং উজ্জ্বল ভাই, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, আজ গুরু পূর্ণিমা নিয়ে গল্প গান খুব ভালো লাগছে, এক অন্য মাত্রা যোগ করেছে, আজ আগস্টের প্রথম শনিবার ন্যাশনাল মাউন্টেন ক্লাইম্বিং ডে, এখন দু লাইনে হাওয়া বদল, এই বৃষ্টি এই রোদ, একই অনা সৃষ্টি, অপর কি অপর ওলা কি বিকেলে, নেই কি দূরদৃষ্টি, মুখ ভার আকাশের, মনে নেই সুখ, পাবলিকের পোড়া কপাল কেবলই সলানো দুঃখ ও ষোলো আনা দুঃখ, আগামী দিনে আবার কথা হবে। হ্যাঁ নিশ্চয়ই আবার কথা হবে, কারণ সময়ও প্রায় ফুরিয়ে এসেছে, এরপরে দেবারতী অপেক্ষা করছে আপনাদের জন্য, ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে। আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে, আর আজকে উজ্জ্বল আপনাদের কাছ থেকে বিদায় চাইছে। তবে শেষ মুহূর্তে যাওয়ার আগে কিছু কথা বলে যাই, এই যে সুন্দর যে অনুভূতিগুলো আপনারা শেয়ার করেন প্রতি মুহূর্তে,
সেগুলো কিন্তু খুব ভালো লাগে।

সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে লিখছেন, দারুণ লাগলো আজকের গল্প, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে আমরা বন্দে মাতারম এই গানের মধ্যে দিয়ে চিরাচরিতভাবে আজকের চিরন্তনীর শেষ করব। তবে একটা কথা, এই অগস্ট মাস যেহেতু আমরা বলেছি যে বিভিন্ন রকম চেষ্টা করব আমরা বিপ্লবীদের কথা, বিপ্লবীদের গল্প এবং স্বাধীনতার গল্প বলতে, আর তার সঙ্গে সঙ্গে আনন্দমঠটাও করবার ইচ্ছে রইল। সবাই খুব ভালো থাকবেন, আজকের দিন এবং আগামী দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক, এই প্রার্থনা নিয়েই শেষ করলাম আজকের মতো চিরন্তনী।

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 1 আগস্ট শনিবার, স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 49 সেকেন্ড এবং বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 31 সেকেন্ড।

গভীর সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের আজ কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ।

অহিংসা ও সত্য এমনভাবে জড়িয়ে আছে যে সেই জটিল গ্রন্থি খুলে তাদের পৃথক করা অসম্ভব। এরা যেন একই মুদ্রার বা চিহ্নহীন ধাতুময় চাকতির দুটি দিক, এর কোনটি সোজা আর কোনটি বা উল্টো দিক তা কে বলতে পারে। তবুও অহিংসা হচ্ছে উপায় আর লক্ষ্য সত্য। উপায়কে উপায় বলেই যদি ধরা হয় তবে তা নিশ্চয় আমাদের অসাধ্য নয়, আর সেই জন্যই অহিংসা আমাদের প্রধান কর্তব্য। নিষ্ঠার সঙ্গে এই উপায় অবলম্বন করলে একদিন না একদিন আমরা নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছব। এই সূত্র ধরে চললে পরিণামে জয়লাভ সুনিশ্চিত। যদি আমরা কোনো অসুবিধার সম্মুখীন হই তবুও আমরা সত্যের অনুসন্ধানে বিরত হব না, কারণ সত্যই ঈশ্বর, অতএব নিত্য। অহিংসা লক্ষ্য নয়, সত্যই লক্ষ্য। কিন্তু অহিংসার অনুশীলন ছাড়া মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সত্যকে বোঝবার আমাদের কোনো উপায় নেই। অহিংসার একনিষ্ঠ সাধনায় সত্যকে নিশ্চয় পাওয়া যায়, কিন্তু হিংসায় তা হয় না। সেই জন্যই আমি অহিংসার শপথ নিয়েছি আর তার থেকেই সত্যকে খুঁজে পেয়েছি। কিন্তু অহিংসাই তো পথ, তাই আমাদের প্রাত্যহিক জীবনে অহিংসার জন্য উদ্বেগ থাকে বেশি। সেই জন্য আমাদের জনগণকে অহিংসায় দীক্ষা নিতে হবে, এর স্বাভাবিক পরিণতি রূপে সত্যের দেখা মিলবেই। অহিংসা ও সত্য উভয়ই আমার ঈশ্বর। অহিংসাকে যখন খুঁজি সত্যের মধ্যেই তার সন্ধান মেলে, আর সত্যকে খুঁজতে গেলে অহিংসার মাধ্যমেই তা পাওয়া যায়। আমি সত্য অহিংসার জন্য সাধ্যমতো পরীক্ষা করে যাচ্ছি, তা করতে গিয়ে ভুল করেছি কত সময়, আর সেই ভুলের মধ্য দিয়েই হয়েছে আমার শিক্ষা। এইভাবে সত্য অহিংসার অনুশীলনে জীবন ও তার নানা সমস্যায় আমার কাছে যেন পরীক্ষার মতো মনে হয়েছে। সত্যবাদিতা আমার প্রকৃতির ধর্ম, কিন্তু অহিংসা তা নয়। কোনো এক সময়ে একজন জৈনমুনি বলেছিলেন যে অহিংসাকে তিনি যত না সমর্থন করেন সত্যকে করেন তার থেকে বেশি। আমি অহিংসাকে প্রথম স্থান ও সত্যকে দ্বিতীয় স্থান দিয়েছি। তিনি বলেছেন যে সত্যের জন্য তিনি অহিংসাকেও বিসর্জন দিতে পারেন। আসল কথা এই যে সত্যের অনুসন্ধান করবার কালেই আমি অহিংসার খোঁজ পেয়েছি। 50 বছরেরও বেশি আমি সূক্ষ্ম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে অহিংসা ও তার সম্ভাবনা সম্বন্ধে অনুশীলন করেছি। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে, গার্হস্থ্য জীবনে, সংগঠনের ব্যাপারে, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে, সর্বত্রই এই নীতির প্রয়োগ করেছি। কোনো ব্যাপারেই কিন্তু আমার হার হয়নি।

অসফল হলে মনে করে নিয়েছি যে তা আমারই অসম্পূর্ণতা। আমার মধ্যে সম্পূর্ণতা আছে বলে আমি দাবি করি না, তবে আমি একথা জোর গলায় বলবো যে আমি সত্যের একজন একনিষ্ঠ সাধক। এই সাধনার মধ্য দিয়েই অহিংসাকে আবিষ্কার করেছি। এই নীতির প্রচারই আমার জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূর্ণ করা ছাড়া আমার বেঁচে থাকার কোনো আগ্রহ নেই। প্রাচীন ভারতে আত্মোৎসর্গের যে আদর্শ ছিল তাকে ভারতবাসীর চোখের সামনে তুলে ধরবার মতো দুঃসাহসিক কাজে আমি ব্রতী হয়েছি। কারণ সত্যাগ্রহ ও তার আনুষঙ্গিক সব কিছু, অসহযোগ ও শান্ত বিরোধের অর্থই হল দুঃখকে বরণ করে নেওয়া। হিংসার মধ্যেও অহিংস নীতির আবিষ্কার করেছিলেন যে ঋষিরা, তারা নিউটনের থেকেও প্রতিভাবান ছিলেন, ওয়েলিংটনের থেকে বড় যোদ্ধা তাঁরা। নিজেরা অস্ত্রের ব্যবহার জেনেও তারা তার অসারতা বুঝেছিলেন ও যুদ্ধক্লান্ত পৃথিবীকে এই শিক্ষাই দিয়েছিলেন যে অহিংসার মধ্যেই মুক্তি, হিংসাই নয়।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, প্রথম আলো। আজ প্রথম আলোয় খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত বি আর দেওঘর। রাগ লক্সমী টোরি এবং কুভব বিলাওয়াল।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনায় তরুণ তরুণীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পরিবর্তে দেশ গঠনের স্বার্থে তাঁদের সঠিক দিশা দেখানো উচিত বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে জনগণনার কাজ, ত্রিপুরায় শুরু বাড়ি তালিকাভুক্তি। জম্মু কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদী হামলায় এক শ্রমিকের মৃত্যু, আহত এক, চলছে তল্লাশি অভিযান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে কথাবার্তায় বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন। কমনওয়েলথ গেমসের জুডোতে ভারতের জোড়াসোনা, জ্যাভলিনে নীরজ চোপড়ার রূপজয়। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি প্রথমে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরমে প্রায় 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী ভোগপুরমে আল্লুরি সীতারামারাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। বিমানবন্দরটি ওই অঞ্চলে বিমান যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি রাজ্যের পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গতিসঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী বিশাখাপত্তনমে 460 কোটি টাকারও বেশি মূল্যে নির্মিত ASIP সেমিকন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া 5,550 কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা কুর্নুল ফোর পুনর্নবীকরণযোগ্য শক্তি অঞ্চলের 4.5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম পর্যায়ের ট্রান্সমিশন সিস্টেমের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী প্রায় 3,550 কোটি টাকা ব্যয়ে নির্মিত কুর্নুল বায়ুশক্তি ও সৌরশক্তি অঞ্চলের পার্ট এ ও পার্ট বি ট্রান্সমিশন ব্যবস্থার উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলির ফলে কুর্নুল ও অনন্তপুরমের পুনর্নবীকরণযোগ্য শক্তি অঞ্চল থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে সারা দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যাবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী 1,880 কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি জাতীয় মহাসড়ক 565 এর পেনচালাকোনা ইয়েরেপেডু অংশে লিঙ্গসমুদ্রমে একটি সেতুর ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। অন্ধ্রপ্রদেশ সফর শেষে প্রধানমন্ত্রী কর্ণাটকের মহীশূরে পৌঁছবেন। সেখানে 1892 সালের নভেম্বরে ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের মহীশূর সফরের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুবকেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এক জনসমাবেশে ভাষণও দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। তিনি বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালিত করা উচিত। নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় রাজধানীর যন্তর মন্তরে সাম্প্রতিক পড়ুয়াদের বিক্ষোভের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সেখানে কয়েকজন বিরূপ মনোভাবাপন্ন শিক্ষার্থী তাঁকে এবং তার প্রয়াত মাকে লক্ষ্য করে কুরুচিকর ভাষা ব্যবহার করেছিল। এ ধরনের আচরণের কারণে সমাজে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তবে একথা মনে রাখা প্রয়োজন যে শৈশব হল শেখা, ভুল করা এবং সেই ভুল শুধরে নেওয়ার একটি পর্যায়। তাই এ ধরনের তরুণ তরুণীদের আইনি প্রক্রিয়ার জটিলতায় ফেলা বা সামাজিক হেনস্থার স্বীকার করার পরিবর্তে সমাজের উচিত তাদের আপন করে নেওয়া এবং সঠিক পথের দিশা দেখানো।
1: বচপন মে গলতিয়া হতি হ্যায় আর বচপন মে গলতিও সে সুধরনে কা অবসর ভি হোতা হ্যায়। এক গুমরাহ বচ্চে হ্যায়, উনকো রাহ দিখানা হামারা কাম হ্যায়। উনকো সজা দেনা, আদালতোঁ কে চক্কর কটওয়ানা, সমাজ মে উনকো প্রতারিত করনা, ইসসে হাম পরিস্থিতিয়া নাহি বদল পায়েঙ্গে। মে উনহে মাফ করনা চাহতা হুঁ। সমাজ ভি মেরি ইস বাত কো স্বীকার করে। মে ইন বচ্চোঁ কো কহতা হুঁ, বচ্চো আও, হাম দেশ কে লিয়ে সাথ মিলকর কে আগে বড়ে। দেশ বহুত আগে বড় রাহা হ্যায়, আগে বড়নে ওয়ালা হ্যায় আর আপকা ভি আগে বড়না নিশ্চিত হো, ইহি মেরা সপনা হ্যায়।
0: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের কথা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট রেস্ট্রিক্ট করার জেরে কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যম সংস্থা মেটার গ্লোবাল টিমকে তলব করেছে। তাদের অ্যালগরিদম কিভাবে কাজ করে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ের শুরুতেই আজ থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় sec.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। পরবর্তী পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। ত্রিপুরাতেও আজ থেকে জনগণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপের কাজ শুরু হচ্ছে। এই পর্যায়ে

রাজ্য জুড়ে বাড়ির তালিকাভুক্তির কাজ চলবে 30 আগস্ট পর্যন্ত। এই সময় তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের কুলগাম জেলার দেবসার এলাকার কিলামে গত সন্ধ্যায় এক সন্ত্রাসবাদী

0: উপরাজ্যপাল মনোজ সিনহা এই হামলার তীব্র নিন্দা করেছেন। জঙ্গি মোকাবিলায় নিরাপত্তা বাহিনীকে অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই অঞ্চলে সংঘাত পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের হামলার লক্ষ্যবস্তু করা কখনোই উচিত নয়। এ ধরনের যে কোনো হামলার তীব্র নিন্দা করে ভারত। তিনি বলেন, ভারত সর্বদা আলোচনা ও কূটনীতির পক্ষে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তাদের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, নিরাপত্তা, পরিবেশবান্ধব শক্তি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। ভারত ব্রিটেন সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়েও উভয় নেতা সহমত পোষণ করেছেন। ভারত আসন্ন অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে অংশ নেওয়ার জন্য রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা এখবর নিশ্চিত করেছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে গত বুধবার সেদেশের বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছিল। উল্লেখ্য, আগামী 12 সেপ্টেম্বর নতুন দিল্লিতে ভারতের পৌরোহিত্যে শুরু হতে চলেছে দুদিনের ব্রিক্স শিখর সম্মেলন। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদাফ বক্তিয়ার ওদিলোভিচ আগামীকাল 4 দিনের ভারত সফরে আসছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এছাড়া দিল্লিতে একটি ব্যবসায়িক ফোরামে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি গতকাল ভুটানে তাঁর 2 দিনের সরকারি সফর শেষ করেছেন। সফরকালে তিনি ভুটানের ত্রয়োদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় ভারত ভুটান উন্নয়ন সহযোগিতা বিষয়ক পঞ্চম দফার আলোচনার সহসভাপতিত্ব করেন। আলোচনায় ভুটানের ত্রয়োদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য ভারত সরকারের 10,000 কোটি টাকার সহায়তার সামগ্রিক অগ্রগতি ও বাস্তবায়নের বিষয়টি পর্যালোচনা করা হয়। বিদেশ সচিব ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুকের সঙ্গেও সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী দশো সেরিং তোবগে এবং বিদেশ ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিওনপো ডিএন ধুঙ্গিয়েলের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দিয়েছেন। জর্ডানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন এবং কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগার সহ দেশটির জ্বালানি পরিকাঠামোতে আঘাত হানার কথা ওয়াশিংটন ভাবছে বলে একটি মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিমানঘাটির কাছে গতকাল একটি মার্কিন F-35B যুদ্ধবিমান ভেঙে পড়ে। পাইলটকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সান দিয়েগো ফায়ার সার্ভিসের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি জানিয়েছেন, বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায়। অগ্নি নির্বাপক কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথমবার 2টি সোনা পেয়ে ইতিহাস গড়েছে ভারত। অস্মিতা দে এবং হর্ষ সিং ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জয় করেন। যামিনী মৌর্য রূপ জেতেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে 85.83 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে নীরাজ চোপড়া রূপ পেয়েছেন। 85.41 মিটার দূরত্বে বর্ষা ছুড়ে জশবীর সিং ব্রোঞ্জ জেতেন। প্রতিযোগিতায় 128টি পদক নিয়ে অস্ট্রেলিয়া শীর্ষে রয়েছে। 5টি সোনা, 12টি রূপ এবং 6টি ব্রোঞ্জ সহ 23টি পদক নিয়ে ভারত রয়েছে 10ম স্থানে। অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা কুস্তিগীর সন্ধ্যা বিষ্ণই ও অক্ষরা রূপো জিতেছেন। অবংশিকা এবং তানিয়া পেয়েছেন ব্রোঞ্জ পদক। আজারবাইজানের বাকুতে প্রতিযোগিতার 46 কেজি বিভাগের ফাইনালে সন্ধ্যা জাপানের কোকোনা মাকিনোর কাছে পরাজিত হয়ে রূপো জেতেন। 53 কেজি বিভাগে অক্ষরা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্লি জে সলোমনের কাছে হেরে রূপো জয় করেন। 61 কেজি বিভাগে আরুজান বাকিতনুরের বিরুদ্ধে 5-1 বাউটে জিতে অবংশিকা ব্রোঞ্জ জেতেন। তানিয়া 69 কেজি বিভাগে পোল্যান্ডের মাহা ওয়েচানকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল কুস্তি ইভেন্ট আজ শুরু হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে জনগণনার কাজ। ত্রিপুরায় শুরু বাড়ি তালিকাভুক্তি। জম্মু কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদী হামলায় 1 শ্রমিকের মৃত্যু, আহত 1, চলছে তল্লাশি অভিযান। খবর শেষ হল, এর পরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী শাশ্বত ভারত। আজ শুনবেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ।

মানুষের জন্ম সমাজের জন্য নয়, সমাজ মানুষের জন্য সৃষ্ট। যাহারা মানুষের অন্তস্থ ভগবানকে ভুলিয়া সমাজকে বড় করিয়া তোলেন, তাহারা অপদেবতার পূজা করেন। অযথা সমাজ পূজা মনুষ্য জীবনের কৃত্রিমতার লক্ষণ, সধর্মের বিকৃতি। মানুষ সমাজের নয়, মানুষ ভগবানের। যাহারা সমাজের দাসত্ব, সমাজের বহু বাহ্যিক শৃঙ্খল মানুষের আত্মায় মনে প্রাণে চাপাইয়া তার অন্তস্থ ভগবানকে খর্ব করিবার চেষ্টা করেন, তাহারা মনুষ্য জাতির প্রকৃত লক্ষ্য হারাইয়া বসিয়াছেন। এই অত্যাচারের দোষে অন্তর্নিহিত দেবতা জাগ্রত হয় না, শক্তিও ঘুমাইয়া পড়ে। দাসত্বই যদি করিতে হয় সমাজের নয়, ভগবানের দাস্য স্বীকার কর। সেই দাস্যে মাধুর্যও আছে, উন্নতিও আছে, পরম আনন্দ, বন্ধনেও মুক্তি, অবাধ স্বাধীনতা তাহার চরম পরিণাম। ভারতীয় ভাবদৃষ্টির বৈশিষ্ট্য হল রূপের ভিতর দিয়া দেখা, শক্তির ভিতর দিয়ে পর্যন্ত দেখা, এবং সর্বত্র সকল বস্তুতে আত্মার অনুসন্ধান করা। জগৎ প্রকৃতি ও সৃষ্টি কেবল জড় পদার্থ নয়, তার মধ্যে অনুস্যূত আছে আত্মা ও চেতনা। জড় বিশ্ব আত্মারই রূপ ও গতি। মানুষ স্বয়ং জড়দ্ভূত প্রাণ মন নয়, এবং চিরকাল স্থূল প্রকৃতির অধীন নয়, সে হল আত্মা। প্রাণ ও দেহকে সে ব্যবহার করে। সৃষ্টি সম্বন্ধে এই যে ধারণা, তার প্রতি সজ্ঞান শ্রদ্ধা, তাকে জীবনে প্রতিফলিত করার প্রয়াস, এই মহৎ প্রচেষ্টার বিজ্ঞান ও অনুশীলন, পরিশেষে প্রাণ ও জড়ে আবদ্ধ মন থেকে এক বৃহত্তর আধ্যাত্মিক চেতনায় মুক্তি লাভ করা, এই হল ভারতীয় সংস্কৃতির নিগূঢ় অর্থ। সমাজ উদ্দেশ্য হইতে পারে না, সমাজ উপায় যন্ত্র। মানুষের আত্মপ্রণোদিত কর্মস্ফুরিত ভগবত গঠিত জ্ঞান ও শক্তি জীবনের প্রকৃত নিয়ন্তা, যাহার উত্তরোত্তর বৃদ্ধি জীবনের আধ্যাত্মিক ক্রমবিকাশের উদ্দেশ্য। এই জ্ঞান এই শক্তি সমাজরূপ যন্ত্রকে চালাইবে, সমাজকে গঠন করিবে, প্রয়োজন মতো বদলাইয়াও দিবে, ইহাই স্বাভাবিক অবস্থা। নিশ্চল স্থগিত সমাজ মৃত মনুষ্যত্বের কবর হইয়া যায়। জীবনের স্ফুরণে জ্ঞান ও শক্তির বিকাশে সমাজেরও রূপান্তর অবশ্যম্ভাবী। সমাজ যন্ত্রের মধ্যে সহস্র বন্ধনে বহু মানুষকে ফেলিয়া পেষণ করায় নিশ্চলতা ও অবনতি অনিবার্য। আমরা মানুষকে ছোট করিয়া সমাজকে বড় করিয়াছি, সমাজ কিন্তু তাহাতে বড় হয় না, ক্ষুদ্র নিশ্চল ও নিষ্ফল হয়। আমরা সমাজকে উত্তরোত্তর উন্নতির উপায় নহে নিগ্রহ ও বন্ধন করিয়া ফেলিয়াছি, ইহাই আমাদের অবনতির নিশ্চেষ্টতার নিরুপায় দুর্বলতার কারণ। মানুষকে বড় কর। অন্তস্থ ভগবান যেখানে গুপ্তভাবে বিরাজমান, সেই মন্দিরের সিংহদ্বার খুলিয়া দাও। সমাজ আপনি মহান সর্বাঙ্গ সুন্দর উন্মুক্ত উচ্চাশয় প্রয়াসের সফল ক্ষেত্র হইয়া দাঁড়াইবে।

শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হল সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহানা খাতুন।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা খাতুন। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ শুনবেন খারিফ মরশুমে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন ভারতীয়

0: কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত কেন্দ্রীয় কৃষিরত মহিলা সংস্থার কৃষি প্রযুক্তি বিভাগের প্রধান ড. সুকান্ত কুমার সারিঙ্গি,
1: আমাদেরকে এই ধান ফসলে বিভিন্ন রোগ পোকা নিয়ন্ত্রণ বিষয় দিয়ে ধান দিতে হবে। যেরকম এই বর্ষা মৌসুমে বিভিন্ন রকমের পোকা বা রোগ দেখা হয়, তার মধ্যে আমরা যদি দেখি তাহলে প্রথম যে পোকা হয় সেটা হচ্ছে মাজরা পোকা বা স্টেম বোরর বলা হয়। যদি আমরা মাজরা পোকা কথা বলি, দেখতে হবে বীজতলা থেকে কিরকম আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। যদি বীজতলাতে মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে আমাদেরকে যে দানাদার ওষুধ বা যেটাকে গ্রানুলার ইনসেকটিসাইড বলা হয়, যেরকম ফোরেট, সেগুলোকে আমরা এই বীজতলাতে ব্যবহার করব। এক কেজি বা এক কেজি থেকে 250 গ্রাম যে দানাদার ওষুধ, প্রায় 1000 স্কোয়ার মিটার বীজতলাতে আমরা ব্যবহার করব। যদি ওষুধ কথা বলা হয় তাহলে মনোক্রোটোফস বা ক্লোরোপাইরিফস এগুলো ব্যবহার করতে পারি, কিন্তু আমরা সবসময় একটা বায়োলজিক্যাল বা জৈবিক পদ্ধতি দিয়ে আমরা যেতে হবে। যেরকম ট্রাইকোগার্মা আমাদেরকে, যদি এটা একটা এক প্যারাসাইটয়েড, এটাকে আমরা 3 বার ব্যবহার করতে হবে। যদি আমরা মেন ফিল্ড কথা বলি, এটা 28 দিন, 35 দিন আর 42 দিন যে ট্রান্সপ্লান্টিং হওয়ার পরে ট্রাইকোগ্রামা ব্যবহার করতে হবে। আর যদি ব্যাসিলস থুরিনজেন্সিস ব্যবহার করতে হয় তাহলে প্রায় 2.5 কেজি 1 হেক্টর জমিতে ব্যাসিলস থুরিনজেন্সিস লাগবে। যদি আমরা ফেরোমন ট্রাপ কথা বলি, যেটাতে আমরা ফেরোমন কেমিক্যাল দিয়ে ট্রাপ করি, তাহলে 1 হেক্টর জমিতে প্রায় 10 থেকে 12 খানা ফেরোমন ট্রাপ ব্যবহার করতে হবে। তারপরে আরেকটা যে পোকা সেটা হচ্ছে শোষক পোকা। শোষক পোকাগুলো এই গাছ থেকে যে গাছের রসগুলো শুষ্ক করে নিয়ে, তার ফলে গাছগুলো শুকনো হয়ে যায় আর গাছের বৃদ্ধি কম হয়ে যায়। সেজন্য আমাদেরকে এই যেটাকে ব্রাউন প্লান্ট হপর বলা হয় বা গ্রিন প্লান্ট হপর বলা হয়, সেইগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে যে সারের পরিমাণ সেটাকে আমাদেরকে ঠিক মতন প্রয়োগ করতে হবে। আর যে গাছের থেকে গাছের দূরত্ব এটাকে ঠিক মতন মেনটেন করতে, যদি ব্রাউন প্লান্ট হপর বা শোষক পোকায় নিয়ন্ত্রণ কথা বলতে হয় তাহলে থায়ামেথক্সিন, এটা 25% WG 0.5 গ্রাম 1 লিটার জলতে দিয়ে এটা স্প্রে করতে হবে। তারপরে যদি ব্লাস্ট বা ঝলসা রোগটা একটা বড় রোগ ধানের ফসলে, আমরা যদি নার্সারি বা বীজতলাতে ঝলসা রোগটাকে কন্ট্রোল করতে হয় তাহলে কার্বেন্ডাজিম বা এডিফেনফস 1 গ্রাম 1 লিটার জল দিয়ে স্প্রে করতে হবে। যদি ফিল্ড বা মেন ফিল্ডতে যদি এই ঝলসা রোগ হয়, আমাদেরকে প্রথম কথা দেখতে হবে নাইট্রোজেন ডোজটাকে কম করতে হবে বা নাইট্রোজেনটাকে ব্যালান্স ডোজ দিতে হবে। আর যে ট্রাইসাইক্লাজোল, এটা 1 গ্রাম পার লিটার হিসাবে ব্যবহার করতে হবে। আর আমাদেরকে বায়োলজিক্যাল কন্ট্রোল আর কেমিক্যাল কন্ট্রোল, মেকানিক্যাল কন্ট্রোল এগুলো সব ব্যবহার করতে হবে। আর যে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল আছে, আমাদেরকে যে রাসায়নিক ওষুধগুলো এমনি আমরা ব্যবহার করতে বারণ করি, কেন আমরা যদি ইকোনমিক থ্রেশহোল্ড বা যেটা পপুলেশন, যে ইনসেক্ট বা রোগের পপুলেশন একটা মিনিমাম থেকে বেশি হলেও তারপরে আমরা এই ওষুধগুলো ব্যবহার করব, তার আগে আমাদেরকে যে জৈবিক পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। তার ফলে আমরা আমাদের পরিবেশটা ভালো থাকবে, যে আমাদের যে চাষবাস করছি তার যে কোয়ালিটি গুণটা ভালো থাকবে, আমাদেরকে টক্সিক কেমিক্যাল আমাদের যাবে না, ফুড চেনতে যাবে না, এগুলোকে সবগুলো ধান দিয়ে আমরা যে ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট করতে পারব।
0: এতক্ষণ শুনলেন খারিফ মরশুমে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত কেন্দ্রীয় কৃষিরত মহিলা সংস্থার কৃষি প্রযুক্তি বিভাগের প্রধান ড. সুকান্ত কুমার সারিঙ্গি।
2: কৃষক বন্ধুদের জন্য আজ এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। একটু পরে ভারতীয় সময় সকাল 7:05 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে শুনবেন লোকগীতি। সকাল 7:15 বাংলা

দেশের দর্শনীয় স্থান আজ বরিশালের জমিদার বাড়ি, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 8:30 পথ চলতে, 8:45 কীর্তন, শিল্পী মানসী ঘোষ দস্তিদার। 9:00 ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় জয়দেব সাহা। 11:30 তরজা গান, পরিবেশনায় কেশব লাল মেদ্দা ও সহশিল্পীবৃন্দ। 11:00 শিল্প প্রাঙ্গণ, প্রথমে থিম শিল্পী ভবতোষ সুতারের সাক্ষাৎকার, নিয়েছেন সৌরভ গুপ্ত, শুনবেন প্রথম পর্ব। পরে আসামের হস্তশিল্প নিয়ে বলবেন সোমা রায়। 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়। 12:30 নাটক বিপ্লবের পাঠশালা, রচনা দেবাশিস ঘোষ, প্রযোজনা আশিস গিরি। 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 মৈত্রীর প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 2:30, ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় রোজ নামচা, শুনবেন বিশ্ব স্তনপান সপ্তাহ নিয়ে মিতালী পালোধির সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ব্রততি দাস, উপস্থাপনায় অঙ্কিতা পাল। বিকেল 4:35 আরোগ্য নিকেতন, বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ নিয়ে বিশেষ অনুষ্ঠান, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। বিকেল 4:50 ঢাকার চিঠি, বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় জুথিকা নাজির। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। 6:20 ক্ষেত খামারের কথা, 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহের বার্তা, বলবেন ডক্টর সুমন পোদ্দার। 7:00 তরজা গান, পরিবেশনায় কেশব লাল মিদ্দা ও সহশিল্পীবৃন্দ। 7:45 নস্টালজিয়া, অভিনেতা ধীমান চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুচিস্মিতা গুপ্ত, প্রযোজনা দুর্বাদে, শুনবেন প্রথম পর্ব। 8:15 শ্রবণী, প্রথমে স্বরচিত গল্প পাঠে থাকবেন বিনতা রায়চৌধুরী, পরে স্বরচিত গদ্য পাঠে থাকবেন রজতেন্দ্র মুখোপাধ্যায়। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়। 8:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে বধির শিশুদের শিক্ষা ও পুনর্বাসন বিষয়ে অনুষ্ঠান, উপস্থাপনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দরবারি কানাড়ার আগে খেয়াল পরিবেশন করবেন দেবর্ষী ভট্টাচার্য, তাকে তবলায় সহযোগিতা করবেন পিনাকী চক্রবর্তী ও হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ সারাদিনের আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি। আজকের লোকগীতির অনুষ্ঠানের প্রথম শিল্পী স্বপন বসু।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য।

আজকে বাংলাদেশের দর্শনীয় স্থান এই পরিসরে কথা বলবো বরিশাল জেলার বেশ কিছু জমিদার বাড়িকে ঘিরে। বরিশাল জেলা বেশ বড় একটি স্থান এবং বরিশাল শহর কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। সাহিত্য এবং সংস্কৃতিতে সমৃদ্ধ এই নগরী সারা বাংলাদেশেই কিন্তু খুব একটা উজ্জ্বল জায়গা জুড়ে রয়েছে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত এই বরিশাল, প্রাকৃতিক সৌন্দর্য তো অপরূপ এখানকার, এবং যেহেতু নদী নির্ভর ঐতিহাসিক অঞ্চল সুতরাং চারিদিকে খাল বিল এবং তার সাথে নানা রকমের গাছপালা, এবং খুব স্বাভাবিকভাবেই ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নিদর্শন, প্রাচীন স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, এই সমস্ত কিছু জুড়ে রয়েছে বরিশাল। খুব স্বাভাবিকভাবেই যে কথা বলছি যে সেটা হলো মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র যে বরিশাল হয়ে উঠবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। জমিদার বাড়ি, অনেকগুলি জমিদার বাড়ি বরিশাল জেলায় রয়েছে। গৌরনদী উপজেলার আশোকাঠি গ্রামে জমিদার মোহনলাল সাহার স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। এই বাড়ির সামনে সিংহমূর্তি খচিত 160 বছরের পুরাতন দুর্গা মন্দির রয়েছে। 1850 সালে জমিদার মোহনলাল সাহার পিতা জমিদার প্রসন্ন কুমার সাহা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। 1850 সালে, কত বছর আগে! তৎকালীন সময়ে এটি কিন্তু ছিল উপমহাদেশের মধ্যে সর্ববৃহৎ মন্দির। আয়তনের দিক থেকে তো বটেই, এবং এই মন্দিরে প্রায় 45টি স্তম্ভ। এখনও জরাজীর্ণ এই জমিদার বাড়িতে কিন্তু তাঁর উত্তরসূরীরা বসবাস করেন। জমিদার মোহনলাল সাহার বিভিন্ন জনকল্যাণমূলক কাজের নিদর্শন রয়েছে। 1935 সালে প্রতিষ্ঠিত পালরদি মাধ্যমিক বিদ্যালয়, সেটি এই অঞ্চলে এখনও বর্তমান রয়েছে। এবার আসি কলসকাঠি জমিদার বাড়ি, এটিও বরিশালে অবস্থিত। বাখেরগঞ্জ উপজেলাধীন কলসকাঠি ইউনিয়নের বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছেই প্রাচীন এই জমিদার বাড়িটি অবস্থিত। কলসকাঠিতে ঔরঙ্গপুর পরগনার জমিদাররা বাস করতেন, এবং জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন, এই জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন জানকী বল্লভ গারুরিয়ার পৈতৃক নিবাস। তারা এটি ত্যাগ করে কলসকাঠি গ্রামে বসতি স্থাপন করলেন, এবং বংশধররা প্রতাপশালী জমিদার তো ছিলেন বটেই, এবং তার সাথে কিন্তু এঁরাও বেশ কিছু জনহিতকর কাজ করেছেন। 1882 খ্রিস্টাব্দে কলসকাঠি বিএম হাই স্কুল তাঁরা প্রতিষ্ঠা করেন। জমিদার বাড়িটি বাখেরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত।

আরেকটি জমিদার বাড়ির কথা বলব, সেটি হল বাকলা চন্দ্রদীপ রাজবাড়ি থেকে 300 মিটার উত্তরে অবস্থিত। সে জমিদার বাড়ির মানে যে নামে সে জমিদার বাড়িটি সবার কাছে পরিচিত সেটি হল মাধব পাশা জমিদার বাড়ি। এখানে দুটি অংশে একাধিক প্রাসাদ রয়েছে এবং কালের নিয়মে ধ্বংসাবশেষ যেটুকু টিকে আছে সেখানে কিন্তু দুটি অংশে সেই জমিদার বাড়িটি বিভক্ত। বাড়িটি প্রায় 300 বছরের পুরনো। বরিশাল জেলার প্রাচীন জমিদার পরিবার এই মাধব পাশা জমিদার পরিবার 14 শতকের শুরুতে দনুজ রায় মুসলমানদের বিতাড়িত করে সোনারগাঁও থেকে বাখেরগঞ্জ অঞ্চলে চন্দ্রদীপ নামে একটি ক্ষুদ্র হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। দনুজ রায় ছিলেন মাধব পাশা জমিদারদের পূর্বপুরুষ। দনুজ রায়ের কয়েক পুরুষ ধরে হরিবল্লভের সময় পর্যন্ত অর্থাৎ 1487 খ্রিস্টাব্দ পর্যন্ত চন্দ্রদীপ রাজ্য স্বাধীনভাবে রয়ে গিয়েছিল এবং এরপর চন্দ্রদীপ মুসলমান সুলতান এবং আফগান শাসকদের আশ্রিত হয়ে করদ রাজ্যে পরিণত হয়। হরিবল্লভের পুত্র জয়দেবের কোনো সন্তান না থাকায় তাঁর কন্যা কমলা দেবী রাজ্য শাসন করতেন এবং কমলা দেবীর উদ্যোগেই কিন্তু পটুয়াখালী জেলার বাউফল থানার বেশ কিছু গ্রাম জুড়ে কমলা রানীর দিঘি খনন করা হয়। যদিও এর অস্তিত্ব এখন আর নেই, বর্তমানে কিন্তু এটি এখন ধান খেতে পরিণত হয়েছে। 1950 সালে জমিদারি প্রথা যখন বিলুপ্ত হল তখন মাধব পাশা জমিদারির অবসান ঘটে। এর আগে কিন্তু এখানে জমিদারি প্রথা ছিল। মাধব পাশা জমিদারির নিদর্শন হিসেবে দুর্গাসাগর দিঘি, বরিশাল মাধব পাশা রাস্তা এসব কিন্তু এখনও টিকে আছে। আরেকটি বাড়ির কথা বলতেই হয় বরিশাল জেলায়, সেটি হল লালকুটিয়া জমিদার বাড়ি। এই লাকুটিয়া জমিদার বাড়ি বলা ভালো, লাকুটিয়া জমিদার বাড়ি এই নামেই এটি বেশি পরিচিত। এখানে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় মাধব পাশা ইউনিয়নের লাকুটিয়া গ্রামের এই জমিদার বাড়ি। বর্তমানে এই যে বাড়িটি বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধিভুক্ত হয়েছে এবং খুবই প্রাচীন অট্টালিকা ছাড়াও চারপাশে ছোট বড় অসংখ্য মঠ এবং মন্দির স্থাপিত হয়েছে। এখানেও কিন্তু একটি খুব বড় দিঘির নিদর্শন রয়েছে। এই সমস্ত জায়গায় যদি আপনি বেড়াতে যেতে চান তাহলে যানবাহনের ক্ষেত্রে তো নিঃসন্দেহে স্থানীয় মানুষজন আপনাকে সাহায্য করবেন, আর খাওয়ার দাওয়ারের ক্ষেত্রে অবশ্যই স্থানীয় মানুষ যে খাবার খান সেই খাবারের দোকান থেকে খাবার খাওয়া বেশ সুবিধাজনক। আর যাওয়ার ক্ষেত্রে তো ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য বাস, লঞ্চ, বিমানের ব্যবস্থা রয়েছেন এবং প্রতিটি মাধ্যমের ক্ষেত্রেই কিন্তু সময়, ভাড়া এবং সুবিধা আপনার নিজের ইচ্ছে মতন আপনি বেছে নিতে পারেন। এই হল আজকের বাংলাদেশের দর্শনীয় স্থান বরিশাল জেলার বেশ কয়েকটি জমিদার বাড়ি আজ আমাদের পরিসরে আপনাদের সঙ্গে ভাগ করে নেবার বিষয় ছিল। সময় শাসন করছে, আজকের মতন থামতে হবে। আজকে বাংলাদেশের দর্শনীয় স্থান আমি পৌলমী ভট্টাচার্য আপনার সঙ্গে ছিলাম।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনায় তরুণ তরুণীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পরিবর্তে দেশ গঠনের স্বার্থে তাদের সঠিক দিশা দেখানো উচিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে জনগণনার কাজ, ত্রিপুরায় শুরু হচ্ছে বাড়ি তালিকাভুক্তি, ইরানে নতুন করে হামলা চালানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, স্পেনে অনুপ্রবেশ সংকটের জেরে সেদেশের সঙ্গে আকাশ ও সমুদ্র সীমা বন্ধ করল ইতালি, কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের জোড়া সোনা, জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়ার রূপজয়। আজ বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কারোর প্রতি

0: জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালিত করা উচিত। নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় রাজধানীর যন্তর মন্তরে সাম্প্রতিক পড়ুয়াদের বিক্ষোভের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সেখানে কয়েকজন বিরূপ মনোভাবাপন্ন শিক্ষার্থী তাঁকে এবং তাঁর প্রয়াত মাকে লক্ষ্য করে কুরুচিকর ভাষা ব্যবহার করেছিল। তবে এ ধরনের আচরণের কারণে সমাজে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। একথা মনে রাখা প্রয়োজন যে শৈশব হল শেখা, ভুল করা এবং সেই ভুল শুধরে নেওয়ার একটি পর্যায়। তাই এ ধরনের তরুণ তরুণীদের আইনি প্রক্রিয়ার জটিলতার ফেলা বা সামাজিক হেনস্থার স্বীকার করার পরিবর্তে সমাজের উচিত তাদের আপন করে নেওয়া এবং সঠিক পথের দিশা দেখানো।
1: বচপন মে গলতিয়া হতি হ্যায় আর বচপন মে গলতিও সে সুধারনে কা অবসর ভি হোতা হ্যায়। এই গুমরাহ বচ্চে হ্যায়, উনকো রাহ দিখানা হামারা কাম হ্যায়। উনকো সজা দেনা, আদালতো কে চক্কর কটওয়ানা, সমাজ মে উনকো প্রতারিত করনা, ইসসে হাম পরিস্থিতিয়া নাহি বদল পায়েঙ্গে। মে উনহে মাফ করনা চাহতা হুঁ। সমাজ ভি মেরি ইস বাত কো স্বীকার করে। মে ইন বচ্চো কো কহতা হুঁ, বচ্চো আও, হম দেশ কে লিয়ে সাথ মিল করকে আগে বড়ে। দেশ বহুত আগে বড় রহা হ্যায়, আগে বড়নে ওয়ালা হ্যায়, আর আপকা ভি আগে বড়না নিশ্চিত হো, ইহি মেরা সপনা হ্যায়।
0: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের কথা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট রেস্ট্রিক্ট করার জেরে কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যম সংস্থা মেটার গ্লোবাল টিমকে তলব করেছে। তাদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। পাশাপাশি জনশৃঙ্খলা রক্ষায় সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হবে। একটি সংসদীয় কমিটির সামনেও এই দলকে হাজিরা দিতে হবে। এর আগে মেটার এক শীর্ষস্থানীয় আধিকারিককে তলব করা হলেও তার উত্তরে সন্তুষ্ট হয়নি বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি প্রথমে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে প্রায় 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী ভোগপুরামে আল্লুরি সীতারামরাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। বিশাখাপত্তনমে 460 কোটি টাকারও বেশি মূল্যে নির্মিত ASIP সেমিকন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কেন্দ্রটি বছরে প্রায় 9,60,00,000 সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন করবে। এছাড়া 5,550 কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা কুর্নুল 4 পুনর্নবীকরণযোগ্য শক্তি অঞ্চলের 4.5 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম পর্যায়ের ট্রান্সমিশন সিস্টেমের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন শ্রী মোদী। প্রায় 3,550 কোটি টাকা ব্যয় নির্মিত কুর্নুল বায়ুশক্তি ও সৌরশক্তি অঞ্চলের পার্ট এ ও পার্ট বি ট্রান্সমিশন ব্যবস্থারও উদ্বোধন করবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী পাওয়ার গ্রিডের মাধ্যমে 800 কোটি টাকারও বেশি ব্যয় তৈরি অনন্তপুরম ও কুর্নুল সৌরশক্তি অঞ্চলের জন্য ট্রান্সমিশন প্রকল্পের উদ্বোধন করবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী 1,880 কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি জাতীয় মহাসড়ক 565 পেনশালাকোনা ইয়ারেপেডু অংশে লিঙ্গসমুদ্রমে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলি বিজয়ওয়াড়া ও অন্যান্য কয়েকটি শহরের যানজট কমাবে, সড়ক নিরাপত্তা উন্নত করবে, বিশাখাপত্তনম ও হায়দ্রাবাদের মধ্যে যাতায়াতের সময় কমাবে এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ সফর শেষে প্রধানমন্ত্রী কর্ণাটকের মাইসুরুতে পৌঁছবেন। সেখানে 1892 সালের নভেম্বরে ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের মহীশূর সফরের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুবকেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করবেন তিনি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এক জনসমাবেশে ভাষণও দেবেন। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। আজ থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। এই পর্যায়েরই দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। পরবর্তী পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। ত্রিপুরাতে আজ থেকে জনগণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপের কাজ শুরু হচ্ছে। এই পর্যায়ে রাজ্যজুড়ে বাড়ির তালিকাভুক্তির কাজ চলবে 30 আগস্ট পর্যন্ত। তথ্য সংগ্রহকারীরা এই সময় বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। আসামে আগামী 25 ডিসেম্বর থেকে জমির পুনর্জরিপ প্রক্রিয়ার কাজ শুরু করার লক্ষ্যে মিশন বসুন্ধরা 4 প্রকল্প শুরু হতে চলেছে। এই কর্মসূচির আওতায় আধুনিক গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে আগামী 4 বছরে রাজ্যের প্রায় 18,000 গ্রামে প্রথমবারের মতো জমির পুনর্জরিপের কাজ চলবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। জর্ডানে অবস্থিত মার্কিন সেনাঘাটিতে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন এবং কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগার সহ দেশটির জ্বালানি পরিকাঠামোতে আঘাত হানার কথা ওয়াশিংটন ভাবছে বলে একটি মার্কিন সংবাদমাধ্যম সূত্রের খবর।

এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘুচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই অঞ্চলে সংঘাত পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের হামলার লক্ষ্যবস্তু করা কখনোই উচিত নয়। ভারত সর্বদা আলোচনা ও কূটনীতির পক্ষে বলেও তিনি মত প্রকাশ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশের জল সরবরাহ পরিকাঠাময় সাম্প্রতিক সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নাকচ করে দিয়েছেন। পরিবর্তে তিনি ওই প্রদেশের ডেমোক্র্যাট গভর্নর টিম ওয়ালসকে দায়ী করেছেন। মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প গোয়েন্দা সংস্থা ও প্রাদেশিক কর্তৃপক্ষের দেয়া তথ্য খারিজ করে দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়ার প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক থাকতে হবে। এর মাধ্যমে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে আগে যে অনুমোদনের ইঙ্গিত দেওয়া হয়েছিল তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অস্ত্র উৎপাদন বাড়ানোর চেয়ে যুদ্ধ অবসানের উপর গুরুত্ব দিয়ে ট্রাম্প বলেন, শান্তি প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য। মার্কিন বিদেশ দপ্তর 50টি দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন করতে বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে চলেছে। প্রধানত আফ্রিকার দেশগুলির নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য এই বন্ডের সর্বোচ্চ পরিমাণ 15,000 থেকে বাড়িয়ে $20,000 করা হচ্ছে। প্রায় এক বছর ধরে পর্যালোচনার পর মার্কিন প্রশাসন জানিয়েছে, ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে এই কর্মসূচি কার্যকর হয়েছে। আগামী সোমবার থেকে নতুন নিয়ম সক্রিয় হচ্ছে। স্পেনের সিউটায় অনুপ্রবেশ সংকট তীব্র আকার ধারণ করায় ইতালি স্পেনের সঙ্গে তাদের সমুদ্র ও আকাশপথের সীমান্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সর্বশেষ গোয়েন্দা তথ্য পর্যালোচনার পর ইতালির স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত। এদিকে সিউটা থেকে 48,000-এরও বেশি অভিবাসী মরক্কোতে ফিরে গেছেন। এদিকে সিউটায় অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে স্পেন ও মরক্কো যৌথভাবে কঠোর পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে। কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথমবার দুটি সোনা পেয়ে ইতিহাস গড়েছে ভারত। অস্মিতা দে এবং হর্ষ সিং ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জয় করেন। যামিনী মৌর্য রূপো জেতেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে 85.83 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে নীরজ চোপড়া রূপো পেয়েছেন। 85.41 মিটার দূরত্বে বর্ষা ছুড়ে যশবীর সিং ব্রোঞ্জ জেতেন। বক্সিংয়ে অলিম্পিক পদকজয়ী লাভলিনা বড়গোহাইন, অরুন্ধতী চৌধুরী, বিশ্ব চ্যাম্পিয়ন জেসমিনা লম্বোরিয়া সহ মোট 10 জন ভারতীয় ফাইনালে উঠেছেন। লন বলসেও ভারতের পুরুষ দল টানা চতুর্থ ম্যাচে অপরাজিত রয়েছে। প্রতিযোগিতায় 128টি পদক নিয়ে অস্ট্রেলিয়া শীর্ষে রয়েছে। 5টি সোনা, 12টি রূপো এবং 6টি ব্রোঞ্জ সহ 23টি পদক নিয়ে ভারত রয়েছে দশম স্থানে। অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা কুস্তিগির সন্ধ্যা বিষ্ণই ও অক্সারা রূপো জিতেছেন। অবংশিকা এবং তানিয়া পেয়েছেন ব্রোঞ্জ পদক। আজারবাইজানের বাকুতে প্রতিযোগিতার 46 কেজি বিভাগের ফাইনালে সন্ধ্যা জাপানের কোকোনা মাকিনোর কাছে পরাজিত হয়ে রূপো জেতেন। 53 কেজি বিভাগে অক্সারা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্লি জে সলোমনের কাছে হেরে রূপো জয় করেন। 61 কেজি বিভাগে আরুজান বাকিতনুরের বিরুদ্ধে 5-1 বাউটে জিতে অবংশিকা ব্রোঞ্জ জয় করেন। তানিয়া 69 কেজি বিভাগে পোল্যান্ডের মাহা ওয়েচানকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল ইভেন্ট আজ শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনায় তরুণ তরুণীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পরিবর্তে দেশ গঠনের স্বার্থে তাদের সঠিক দিশা দেখানো উচিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে জনগণনার কাজ, ত্রিপুরায় শুরু হচ্ছে বাড়ি তালিকাভুক্তি। খবর শেষ হলো, এরপরই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য।

বৃষ্টি ভেজা একটা দিন, সকালের আলো মেখে যেই জানলার আরশিতে একবারটি উঁকি দেয়, সঙ্গে সঙ্গে আমাদের ঘুমটা ভেঙে যায়। আর প্রথমেই এখন নজরে আসে যেটা, সেটা হচ্ছে আকাশের মুখটা কেমন আছে। আকাশের মুখ কি আজকে একটু রোদ্দুর রোদ্দুর হাসি হাসি আছে, নাকি তার মুখ খুব গোমড়া? তা হাসি থাক আর গোমড়া থাক, শ্রাবণের উইকেন্ড মানেই কিন্তু একটা হই হই ব্যাপার থাকে। আসলে যতই কাদা প্যাচ প্যাচে রাস্তা আর রেনকোটের ঘেরাটোপ থাকুক না কেন, মন জুড়ে এই সব উইকেন্ডে কিন্তু একটা থই থই খুশি কাজ করে। সেই খুশির অনেকগুলো কারণ আছে। প্রথম তো গরমের দাপট একটু হলেও কম থাকে, তার ওপর রান্নাঘরে ইলিশ আর খিচুড়ির একটা দেদার ব্যবস্থা কোথাও কোথাও রয়েছে, আর তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে আড্ডা। আমাদের ভীষণ প্রিয় একটি শব্দ উইকেন্ড, অর্থাৎ বেশ একটা আড্ডার সুযোগ যেন অপেক্ষা করে আছে। আজ সকালের আড্ডাতেও সেই রকম নানান বিষয়ে কথা, প্রতিদিনই নানান বিষয়ে কথা থাকে। সকালের আড্ডা তো প্রত্যেক দিন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে 7:35 আপনার জন্য অপেক্ষা করে থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়, কিন্তু আজকের সকালের আড্ডায় অবশ্যই অনেক গল্প অনেক কথা তো থাকবেই, তার সাথে সাথে পর্যটন বৃদ্ধিতে তরাই ডুয়ার্সে চায়ের যে ব্র্যান্ডিং সেই বিষয়ে কথা, শিয়ালদা স্টেশনের নতুন গেটের উদ্বোধন এবং অবশ্যই কমনওয়েলথ গেমসের নানান খবরাখবর নিয়ে সকালের আড্ডা। আজকের আড্ডায় আমি পৌলমী ভট্টাচার্য আপনার সঙ্গেই। আকাশের মুখ কিন্তু খুব একটা হাসি হাসি না, অন্তত স্টুডিওর বাইরে আজকে একটু থমথমে মুখ, তার মানে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, আবার গরমের দাপট কমতেও পারে আবার নাও কমতে পারে, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু থই থই শ্রাবণ।

থই থই শাওন, বর্ষা, ঝিমঝিম, যতই হোক, উইকেন্ড হোক আর অফিসের কাজের তাড়াই থাক, সব কিছুর মধ্যেই কিন্তু বাঙালির আড্ডা যখন হয় তখন চায়ের কাপটি হাতে থাকবে না তা কেমন করে হয়। এবারে দার্জিলিংয়ের চা শুধু নয়, উত্তরবঙ্গের তরাই এবং ডুয়ার্সের চায়েরও আলাদা ব্র্যান্ডিং করতে চাইছে সরকার বাহাদুর। এবং উত্তরবঙ্গে কীভাবে নতুন শিল্প করা যায়, এই ব্যাপারে বিভিন্ন সমস্যার সমাধান কীভাবে করা যায় তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা শুরু হয়েছে। উত্তরবঙ্গের জমি কোনো সমস্যা নয়, কিন্তু সমস্যার কথা শিল্পোদ্যোগীরা অনেকগুলো তুলে ধরেছেন। তার মধ্যে বিদ্যুতের মাশুল এবং ছোট মাঝারি শিল্পের ক্ষেত্রে লাইসেন্স পাওয়ার জন্য এই সুদূর কলকাতায় আসা, এই সব সমস্যার কথা উঠে আসছে সামনে। এবং এই সমস্ত বিষয়গুলো যদি সুরাহা জেলা থেকে হয়ে যায় তাহলে কিন্তু রাজ্যের শিল্প আসবার সম্ভাবনা বাড়বে, এবং সেক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রেও দার্জিলিংয়ের চা যেরকমভাবে আমাদের কাছে একটা নতুন, একটা অন্যতম ব্র্যান্ডিং, সেই রকমই একটা নতুন ব্র্যান্ডিং নিয়ে কিন্তু তরাই এবং ডুয়ার্সের চায়েরও একটা হই হই ব্যাপার চলছে। তো সবটা মিলিয়ে চা যে ব্র্যান্ডিংয়েই হোক না কেন, যেভাবেই আসুক না কেন, ওই যে বললাম যে আড্ডার সময় কিংবা মন খারাপের সময় কিংবা মন ভালো হয়ে গেছে ভীষণ, একলা একলা বসে আছি, সেই সময়ও সঙ্গে থাকলে মন্দ লাগে না। তো চায়ের গল্প যখন এত হলো তখন চা বাগানের গান শুনব না তা কেমন করে হয়। সকালের আড্ডায় এই মুহূর্তে সেরকম আরেকটি গান শুনি, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় আজকে প্রথম গানটি শুনেছি। এবারে যে গানটি শুনব সেটি কিন্তু আরতি মুখার্জির কণ্ঠে, আরতি মুখোপাধ্যায়ের গলায় এই গানটি শুনব, আর তারপরে আরও অনেক গল্প আর কথা নিয়ে সকালের আড্ডা তো চলতেই থাকবে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
2: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
4: তিনটে নেকলেস দোকান থেকে একেবারে উধাও হয়ে গেল, মানে গয়নার দোকান থেকে, তার সঙ্গে 10টি হীরের আংটিও উধাও। খুব স্বাভাবিকভাবেই সকলের ভ্রু কুচকে গিয়েছে। এবং কর্ণাটকের টুমাকুরের একটি গয়নার দোকানে এমন ঘটনাটাই ঘটেছে। আশ্চর্যভাবে দেখা যাচ্ছে যে না, মানে ঘরের মধ্যে অর্থাৎ গয়নার দোকানের যে ঘরে গয়না সুরক্ষিত রয়েছে, সেখানে কিন্তু কোনো মানুষ ঢোকেনি, অথচ গয়না উধাও হয়ে যাচ্ছে। কীভাবে সেটা সম্ভব? খুবই সাংঘাতিক একটি বিষয়, সকলেরই অনেকগুলো জিজ্ঞাসা চিহ্ন তৈরি হয়েছে মনের মধ্যে। পুলিশ রিপোর্ট দায়ের করেছে, পুলিশ রিপোর্ট কিছুই তারা ধরতে পারছেন না। তো এই অবস্থায় প্রায় 10 লক্ষ টাকার গয়না যে আদতে আদৌ পাওয়া যাবে সেটা

কিন্তু আর আশাই করা যাচ্ছিল না, কারণ চোর তো ধরা পড়ছেই না, আদৌ চোরের কোনো ছায়ামাত্র দেখা যাচ্ছিল না। অবশেষে সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ল চোর। সেই চোর হলো ছোট্ট একটি ইঁদুর। দিনের পর দিন সে এই সব আংটি এমনকি নেকলেস পর্যন্ত মুখে করে নিয়ে যাচ্ছিল এবং সেগুলি গর্তে পাচার করছিল। অবশেষে ইঁদুরের গর্ত খুঁড়ে সেই সমস্ত গয়না কিন্তু উদ্ধার করা গেছে। এই রকম গয়নারসিক বা গয়নাপ্রিয় ইঁদুর আমরা জানি না, মানে আমাদের সকলের বাড়িতে আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু বেশ একটু সাবধানে থাকারই মানে থাকতেই হবে। তো এইরকম রসিক জন যদি আপনার চারপাশে থাকে তাহলে আপনি কি করবেন সেটা একটু হিসেব করে চলতে হবে। আর বাইরে বৃষ্টি এসেছে কিনা জানি না, তবে আকাশের মুখ যেহেতু গোমড়া দেখেছি সকাল থেকে, তাই জন্য রাঘব চট্টোপাধ্যায়ের গলায় একটা গান না শুনলেই নয়, শুনেনি যে গানে বৃষ্টির কথা আছে, তারপরে আসব আজকে হ্যাঁ কমনওয়েলথ গেমসের গল্প নিয়ে কথা নিয়ে। খুব হই হই করে অনেকগুলো পদক কিন্তু ভারতের একেবারে ঝুলিতে চলে এসেছে এবং আমাদের দেশ দশম স্থানে এই মুহূর্তে গতকাল রাতের পরে। কাজেই সে কথায় আসবো, তার আগে রাঘব চট্টোপাধ্যায়ের এই গানটি রইল।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: গ্লাসগো কমনওয়েলথ গেমসে 2026-এ নীরজ চোপড়া এবং যশবীর সিং এর পদকের পর ভারতের মোট পদক সংখ্যা বেড়ে 23, এবং সেই সঙ্গে দশম স্থানে উঠে এসেছে ভারত। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের রথ দুরন্ত গতিতে চলছে, সে তো বলাই বাহুল্য। পুরুষদের জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়ার রূপো এবং যশবীর সিং এর ব্রোঞ্জ জয়ের পর যেহেতু পদক সংখ্যা বেড়েছে, এবং যদি আলাদা আলাদা করে মানে দেখি, তাহলে তো ভারতের ঝুলিতে 5টি সোনা, 12টি রূপো এবং 6টি ব্রোঞ্জ রয়েছে, এবং সেই সাফল্যের সুবাদেই আমাদের মুখেও কিন্তু একটা চওড়া হাসি। ভারতে কমনওয়েলথ গেমসের পুরুষের ডেকাথালনে ব্রোঞ্জ জিতে ইতিহাস করেছেন তেজের সেন শঙ্কর, এবং দুটি ভিন্ন ইভেন্টে পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলেট কিন্তু তিনি। এই বিষয়টি নিঃসন্দেহে আমাদের সবার জন্য একটা বাড়তি প্রাপ্তি। 2026-এ ভারতে অ্যাথলেটিক্সে এবং এক গৌরবময় অধ্যায়ে যেহেতু তেজস সেন শঙ্কর সংযুক্ত করলেন, এবং শুক্রবার গভীর রাতে অর্থাৎ গতকাল রাতে পুরুষদের যে ডেকাথালন ব্রোঞ্জ পদক জিতে তিনি যে ইতিহাসটি গড়লেন, সেটি দুই ভিন্ন ইভেন্টে পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলেটিক করে দিল তেজস সেনকে। এবং 2022 সালের কথা একটু মনে পড়ে, 2022 সালের যে কমনওয়েলথ গেমস হয়েছিল বার্মিংহামে, সেখানে পুরুষদের হাই জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন কিন্তু তেজস সেন। এবারে কিন্তু তিনি তার সাফল্য তো ধরে রাখলেনই, তার সঙ্গে বাড়তি পালক যুক্ত হলো তার মুকুটে। এবং এই যে সাফল্য, সেই সাফল্য আমাদের দেশের অন্যান্য যারা খেলাধুলো করছেন তাদের কাছে তো একটা বিরাট উজ্জ্বল দিক নির্দেশ করবেই। কমনওয়েলথ গেমসের ফাইনাল ইভেন্টে ভারতের মুখ যেহেতু উজ্জ্বল করেছেন এর আগে নীরজ চোপড়া, এবং তার সাফল্য গ্লাসগোর কনকনে ঠান্ডায় নীরজের যে লড়াই, তা সাফল্যের তো নিঃসন্দেহে একটা বড় মাইলস্টোন। এবারে কিন্তু তেজস সেন সেই মাইলস্টোনে নতুন করে সংযুক্ত করলেন আরও একটু গৌরবের সাফল্য। এই মুহূর্তে সকালের আড্ডায় আমরা কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছি আটটার ঘন্টার দিকে, আর আটটার ঘন্টার মানেই কিন্তু দৃষ্টিকোণ। আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায় দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ।

আকাশবাণী মৈত্রী, ঢাকার চিঠি, এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই বুধবার সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সমাজমাধ্যমে এক বার্তায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে শ্রী ত্রিবেদী বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলামের সঙ্গেও বৈঠক করেছেন। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে নতুন দিল্লিতে হতে চলা ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারত গত সপ্তাহেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। 11 সদস্যের ব্রিকস জোটের সদস্য বা পর্যবেক্ষক রাষ্ট্র না হওয়া সত্ত্বেও বাংলাদেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিকসের সদস্য দেশগুলি হল ব্রাজিল, চীন,

মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন। সেদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন তাকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন গোরের এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নিবিড় করবে, আঞ্চলিক স্তরে পারস্পরিক সহযোগিতাও আরও বাড়বে। বৃহস্পতিবার এক বিবৃতিতে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গোরকে একজন বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর এই সফর মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা আরও মজবুত করবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় সেদেশে চীনের দূতাবাস জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল চীন সফরের ভূয়সী প্রশংসা করেন। ওই সফরের ফলাফল বাস্তবায়নের বিষয়েও তারা বিস্তারিত আলোচনা করেন। চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার অগ্রগতি নিয়েও তাদের মধ্যে কথাবার্তা হয়। এদিকে ওইদিনই প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বাণিজ্য, বিদ্যুৎ, আঞ্চলিক যোগাযোগ এবং পর্যটনসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহী বাংলাদেশের সঙ্গে তাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশেষ করে অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর তারা বিশেষ গুরুত্ব আরোপ করেছে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানায়, সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। চিঠিতে প্রেসিডেন্ট ইরানের হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরশাহীর প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। হামলায় নিহত দুই বাংলাদেশী নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে প্রেসিডেন্ট আল নাহিয়ান গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। যত দ্রুত সম্ভব তিনি বাংলাদেশ সফর করবেন বলে আল নাহিয়ান জানিয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সৌজন্য উপহার হিসেবে 780 কেজি কিউ জাতের আনারস পাঠিয়েছেন। দ্য ডেইলি স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, দুপুর একটার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে 100টি কার্টেনে মোট 620 পিস আনারস বাংলাদেশে পৌঁছয়। চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার পঙ্কজ জ্যোতি দাস এই উপহার গ্রহণ করেন। এর আগে গত 30 জুন আখাউড়া স্থলবন্দর দিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জন্য 600 কেজি আম্রপালি ও হাঁড়ি ভাঙা আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পরেই প্রথমবার বীর বিক্রম বঙ্গভবনে গত মঙ্গলবার তার কাজ শুরু করেছেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস এক প্রতিবেদনে জানিয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজ অফিস কক্ষে বঙ্গভবনের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। আধিকারিকরা তাকে বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বিভাগের কার্যক্রম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে অবহিত করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ক্রেডেনশিয়াল হল, দরবার হল, তোষাখানা ঘুরে দেখেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশুরা যদি যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে ওঠে, তবেই বাংলাদেশ সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারবে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সোমবার আয়োজিত নতুন 20 স্পোর্টস 2025-26 সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী একথা বলেন। ডেলিসান সূত্রে খবর জানা গেছে, এর আগে তিনি মেয়েদের ফুটবল ফাইনাল এবং ছেলে ও মেয়েদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। শিশু ও তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে চলেছে। তবে এই প্রচেষ্টা তখনই সফল হবে যখন তরুণ প্রজন্ম শিক্ষা ও খেলাধুলা উভয়ের মাধ্যমেই নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলবে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, সংবাদমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে। সাংবাদিকতা, এই পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ চলতে পারে না। বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে সোমবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় এক মতবিনিময় সভায় মন্ত্রী জহিরউদ্দিন স্বপন একথা জানান। বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস এখবর জানিয়েছে,
সমাজের প্রতিটি চিত্র প্রতি মুহূর্তে ও নিয়মিতভাবে সংবাদ মাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত না হলে পৃথিবীর কোনো সভ্য দেশ বা সমাজ এগোতে পারে না বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহারের নানা দিক তুলে ধরে মন্ত্রী বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতা পেশাকে পরিবর্তিত হতে হবে। এই রূপান্তরের সঙ্গে তাল মেলাতে না পারলে সঙ্গত কারণে সাংবাদিকতাও পিছিয়ে পড়বে। গুজব ও অপপ্রচার ছড়ানোর বিরুদ্ধে কঠোর বিধান আনতে বাংলাদেশ সরকার সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধনের পরিকল্পনা করছে, দ্য ডেইলি সান এখবর জানিয়েছে। সংশোধিত খসড়ায় আইনটি বাস্তবায়নের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের পাশাপাশি তথ্য সম্প্রচার মন্ত্রককেও ক্ষমতা প্রদান করা হয়েছে। সংসদের পরবর্তী অধিবেশনে বিলটি পাশ হবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত আইনে গুজব ও অপপ্রচার ছড়ানো দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। অভিযোগ প্রমাণিত হলে অপরাধীদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, 40 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা অথবা উভয়ই হতে পারে। নীতি নির্ধারকরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়ো ভিডিও, অডিও এবং বিভ্রান্তিকর ছবি তৈরির মাধ্যমে বিদ্বেষমূলক প্রচার মোকাবিলায় কঠোর শাস্তির বিধান যুক্ত করা হচ্ছে। কাউকে হেয় বা অবমাননা করার উদ্দেশ্যে কোনো তথ্য, অডিও, ভিডিও, গ্রাফিক্স বা এআই সৃষ্ট কন্টেন্ট প্রকাশ বা প্রচার

আকাশবাণী মৈত্রী, মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ।

অফ অ্যাকাউন্টস। বাংলাদেশ সরকার সুপ্রিম কোর্টে সরকারের হয়ে সওয়াল করার জন্য 86 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 179 জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছে। দ্য ডেইলি সান এখবর জানিয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রকের আইন ও বিচার বিভাগ গত বৃহস্পতিবার পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে একথা ঘোষণা করেছে। এর পাশাপাশি সরকার পূর্বে কর্মরত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করেছে। নবনিযুক্ত আইন আধিকারিকরা বর্তমানে সুপ্রিম কোর্টেই কর্মরত আইনজীবী। বাংলাদেশে গ্যাস সংকটের কারণে দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জের ডাইং কারখানাগুলিতে উৎপাদন ব্যাহত। পাইপলাইনে পর্যাপ্ত গ্যাস না থাকায় অনেক কারখানা সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস এনে সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে যাচ্ছিল। তবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নতুন নির্দেশনার পর সেই বিকল্প ব্যবস্থাও বন্ধ হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী যানবাহন ছাড়া খোলা সিলিন্ডার বা ক্যাসকেট সিলিন্ডার বহনকারী কাভার্ড ভ্যান ও লরিতে সিএনজি সরবরাহ করা যাবে না। নির্দেশনার পর থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন সিএনজি স্টেশন শিল্প প্রতিষ্ঠানের জন্য সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। তবে সংকট মোকাবিলায় কিছু প্রতিষ্ঠান বিকল্প জ্বালানির ব্যবহার শুরু করেছে। 2500 মিথিলা টেক্সটাইল অ্যান্ড ওভেন ডাইং লিমিটেড বায়োমাস বা ধানের তুষ ব্যবহার করে কারখানার উৎপাদন চালিয়ে যাচ্ছে। ঢাকার চিঠি শেষ হল। এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়া মৈফে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। সকালের আড্ডায় আপনি কান পেতেছেন। আজকে নির্মলা মিশ্রের স্মরণে আমাদের আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ।

শিশুসুলভ সারল্যের চঞ্চলতা, সঙ্গে স্নেহময়ী ভাবও তার আচরণ, সেসবের

কপালে লালটি, সিঁথিতে চওড়া সিঁদুর, নিজেকে সাজিয়ে রাখতে ভালোবাসতেন দেখলেই বোঝা যায়। হাবভাবে কোথাও একটা শিশুসুলভ সারল্যের চঞ্চলতা, সঙ্গে স্নেহময়ী ভাবও তাঁর আচরণে। সেসবেরই ছায়া যেন তার সুমিষ্ট কণ্ঠের সুর মূর্ছনায়। নির্মলা মিশ্র, ডাকনামে পরিচিত প্রিয়জনদের কাছে ঝামেলা মিশ্র, তার অন্তরের সজীবতার স্পর্শে তার গান হয়ে উঠত সতেজ সবুজ।

জন্ম সাংগীতিক পরিবেশে, বাবা পণ্ডিত মোহিনীমোহন মিশ্র ও দাদা মুরারিমোহন মিশ্র ছিলেন বিশিষ্ট গায়ক। নির্মলার এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না জনমানসে বেশ সাড়া ফেলে দেয়। সেই থেকে ও তোতা পাখি পর্যন্ত তাঁর সাংগীতিক যাত্রায় সামিল হন গুণমুগ্ধ।

আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায় এতক্ষণ শুনলেন আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ।

সময় কিন্তু বলছে যে সে ছুটছে, এবং প্রতিদিনই সকালবেলায় যতই উইকেন্ড হোক আর যতই উইকডেজ হোক, সকালের আড্ডা দিতে বসলেই মনে হয় সময়টা যেন হই হই করে একেবারে দুর্দার গতিতে এগিয়ে চলছে। আর এই সময়টা কেন গোটা সময় জুড়েই আমাদের সব সময় মন খুব উন্মুখ হয়ে থাকে, কখন সকালের আড্ডা আমাদের জানিয়ে দেবে যে আজকের আবহাওয়া কীরকম, আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের কী জানাচ্ছেন। আগামী 24 ঘন্টায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে সাধারণত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক 94%, সর্বনিম্ন 65%। এই হলো আকাশের অবস্থা, অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ ভালোই, ছাতা রেনকোট ইত্যাদি তো নিশ্চয়ই আপনার সঙ্গে থাকবে। এই মুহূর্তে পরপর দুটো গান শুনব, সুমন চট্টোপাধ্যায় এবং তারপরে অঞ্জন দত্তের গলায়, তারপরে ফিরে আসব আজকের সকালের আড্ডা নিয়ে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

0: পরপর দুটো গান শুনব বলেছিলাম, কিন্তু সময় শাসন করছে বলে ফিরে আসতে হলো। স্টুডিওর ঘড়ি কিন্তু বলছে ভারতীয় সময় সকাল 8:20 হয়ে 36 সেকেন্ড, সময়টা কিন্তু এখন জানা অজানার, কাজেই গান শোনাটা একটু মুলতবি রাখতে হবে। কান পাতবো জানা অজানায়, তারপরে গান তো থাকবেই। এই মুহূর্তে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সকালের আড্ডায় জানা অজানা।
1: প্রত্যেক বছর 1 আগস্ট উদযাপিত হয় প্রকৃতি বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্মদিন।

0: এই উপলক্ষে আজ জানাও জানায় কীট পতঙ্গের দুনিয়ায় গোপালচন্দ্র। বলছেন শুভেন্দু চট্টোপাধ্যায়।
1: প্রকৃতিবিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য, এই বিশেষণেই তিনি পরিচিত। জন্মেছিলেন অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার লোনসিং গ্রামে 1895 সালের 1 আগস্ট। গোপালচন্দ্র তাঁর শিশুকাল থেকেই বাংলার প্রকৃতিকে পেয়েছেন একান্ত আপনভাবে। এই সঙ্গে বিদ্যালয় জীবনে যোগেন মাস্টারের প্রভাবে তাঁর মনে জেগে উঠেছিল প্রকৃতি সম্পর্কে নতুন আগ্রহ ও অনুসন্ধিৎসা। সর্বোপরি প্রকাশের ভাষা যা তাঁর লেখনীর সম্পদ, আমাদের কাছে হয়ে উঠেছে তথ্যবহুল ও প্রকৃতির প্রাঞ্জল কাব্য। গোপালচন্দ্রের অন্যান্য বিজ্ঞান প্রবন্ধ বা গবেষণা ব্যতিরেকে আমরা এখানে তার কীটপতঙ্গের জগতের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। যদি ধরে নিই তার সমস্ত লেখাই আমরা খুঁজে পেয়েছি, তবে কীটপতঙ্গ বিষয়ে গোপালচন্দ্রের লেখালেখি একত্রিত করলে যা দাঁড়ায় মাকড়সা বিষয়ক রচনা 20টি বাংলা নিবন্ধ এবং 5টি ইংরাজিতে লেখা গবেষণা নিবন্ধ। এছাড়াও এমন কিছু সার্বিক আলোচনা নিবন্ধ আছে যেখানে অন্য পোকামাকড়ের সঙ্গে মাকড়সা বিষয়ক আলোচনা আছে। পিঁপড়ে বিষয়ক রচনা 11টি বাংলা নিবন্ধ এবং ইংরাজিতে লেখা 4টি গবেষণা নিবন্ধ। এছাড়াও অন্যান্য কিছু রচনায় পিঁপড়ে প্রসঙ্গ আছে। প্রজাপতি বিষয়ক রচনা 6টি বাংলা নিবন্ধ এবং ইংরাজিতে 5টি গবেষণা নিবন্ধ। পোকামাকড় বিষয়ক অন্যান্য নিবন্ধগুলির মধ্যে মশা বিষয়ক, ফড়িং বিষয়ক, কুমোরে পোকা, পঙ্গপাল, নেউলে পোকা, কানকোটারি, কাঁচপোকা, ভীমরুল, মথ ও রেশমকীট, মৌমাছি ও বোলতা প্রভৃতির কথাও আছে। এছাড়া আরও প্রায় 15টি রচনা রয়েছে যেখানে মৌলিক পর্যবেক্ষণ ও তার বিবরণ আছে, কিন্তু এই রচনাগুলি পাঁচমিশালি ধরনের, যেমন জিঘাংসু কীটপতঙ্গ, কীটপতঙ্গের শিকার কৌশল, কীটপতঙ্গের লুকোচুরি, কীটপতঙ্গের বাজনা ইত্যাদি। অর্থাৎ বাংলা ইংরাজি মিলিয়ে পোকামাকড় সংক্রান্ত লেখা নিবন্ধের সংখ্যা 80 থেকে 90টি। জীববিজ্ঞানী হিসেবে গোপালচন্দ্রের গবেষণার ক্ষেত্র ছিল খুবই বিস্তৃত। বায়োলুমিনেসেন্স বা জৈবদূতি থেকে তার শুরু, যে লেখা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হওয়ার পর জগদীশচন্দ্র তাঁর খোঁজ করেছিলেন। পোকামাকড় বিষয়ক প্রথম বৈজ্ঞানিক নিবন্ধ জলের মাকড়সা নিয়ে। গোপালচন্দ্র মেছো মাকড়সার উপর সুদীর্ঘ পর্যবেক্ষণ করে দেশীয় বিদেশি পত্রিকায় প্রবন্ধ প্রকাশ করেছেন। তাঁর প্রথম বই বাংলার মাকড়সা প্রকাশিত হয় 1355 বঙ্গাব্দ বা 1948 সালে। সেই বই থেকে গোপালচন্দ্রের পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ ও তার বর্ণনা আমরা একটু শুনে নেব। এই মাকড়সারা সুদক্ষ শিকারী, এদের কৌশলও অদ্ভুত। এরা কিরূপ ধৈর্যের সঙ্গে শিকারের উপর লাফিয়ে পড়বার সুযোগের অপেক্ষায় বসে থাকে এবং কিরূপ সন্তর্পণে শিকারকে অনুসরণ করে তা বিশেষ প্রণিধানযোগ্য। আরও বিস্ময়ের বিষয় এই যে এই ক্ষুদ্র প্রাণী কিরূপ অব্যর্থ কৌশলে নিজের শরীর অনুপাতে বড় শিকারকে দাঁত ফুটিয়ে অনায়াসে আয়ত্ত করে ফেলে। বিশিষ্ট বিজ্ঞানী রতনলাল ব্রহ্মচারী গোপালচন্দ্রের পোকামাকড় সংক্রান্ত 3টি কাজকে পৃথিবীর প্রথম সারির কাজ বলে চিহ্নিত করেছেন। পিঁপড়ে নিয়ে গোপালচন্দ্রের গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। পিঁপড়ের প্রজাতি নির্ণয় এবং এদের যৌন পরিবর্তন সম্বন্ধে তাঁর গবেষণালব্ধ তথ্য এদেশের প্রকৃতিবিজ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। যে প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়টি ঘটে তার নাম থেলিটকি। আজ তা প্রমাণিত, কিন্তু বহুদিন আগেই গোপালচন্দ্রের পর্যবেক্ষণে তা ধরা দিয়েছিল। কুমোরে পোকা কানকোটারি ডিমের যত্ন নেয়। গোপালচন্দ্র লক্ষ্য করলেন ডিম রক্ষা করার সময় এরা পায়ে কাদা লাগায়। এই কাদা শুকিয়ে শক্ত হয়, তখন কোনো শত্রু কাছে এলেই পোকাটি পিছনের পা দিয়ে লাথি মারে, যেন লাথি জোরালো করবার জন্য বুট পরে নিয়েছে। জল দিয়ে তখন এই কাদা ধুয়ে দিলে সে আবার কাদা মাখিয়ে নিয়ে আসে, কিন্তু ডিম পাড়বার পর বা ডিম রক্ষা করার সময় ছাড়া তার এই প্রবণতা দেখা যায় না। তাঁর তৃতীয় উল্লেখযোগ্য কাজটি ব্যাঙাচি থেকে ব্যাং হওয়ার ঘটনায় পেনিসিলিনের প্রভাব সংক্রান্ত। এই গবেষণার ফলাফল সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকায় প্রকাশিত হয়। শেষ করার আগে তার রচনা থেকে পিঁপড়ের কীর্তিকলাপের ছোট অংশ আমরা শুনে নেব। পিঁপড়েদের মধ্যে বিভিন্ন সময়ে এমন কয়েকটি লড়াই প্রত্যক্ষ করার সুযোগ ঘটেছিল যাতে তাদের একপক্ষে রণকৌশল, সৈন্য পরিচালনা, সৈন্য সংস্থান এবং অসতর্ক মুহূর্তে বিদ্যুৎ গতিতে আক্রমণ প্রভৃতির ব্যাপার বহুলাংশই ব্লিৎজক্রিগের অনুরূপ বলিয়া মনে হয়। এমনকি ব্যাপক ধ্বংস ও লুণ্ঠনাদি ব্যাপারের ভীষণতায় হয়তো তা মনুষ্য পরিচালিত ব্লিৎজক্রিগকেও হার মানায়।
0: কীটপতঙ্গের দুনিয়ায় গোপালচন্দ্র, শুনলেন জানাও জানায়, বললেন শুভেন্দু চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ শুনছিলেন জানা অজানা।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: প্রতি বছর আজ অর্থাৎ পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত বিশ্বজুড়ে বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ।

খাওয়ানোর উপকারিতা এবং সচেতনতা বাড়াতে পালন করা হয় এই সপ্তাহটি। মায়ের দুধে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়েই এবং তার সঙ্গে ডায়রিয়া এবং নিউমোনিয়ার মতো মারাত্মক সব রোগের ঝুঁকি কিন্তু অনেক কমে যায়। পুষ্টি আমাদের প্রত্যেকটি শিশুর জন্য পুষ্টি যোগায় তো বটেই মায়ের দুধ, এবং সেই সঙ্গে সঠিক শারীরিক মানসিক বিকাশেও কিন্তু সাহায্য করে। আর মায়ের জন্য প্রসবের পর শারীরিক পুনরুদ্ধার দ্রুত হয় এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমে। কাজেই স্তনপান এবং মাতৃদুগ্ধের যে প্রয়োজনীয়তা তা নিশ্চয়ই আমরা সকলে মনে রাখব। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সকালের আড্ডা। আজকে বলেছিলাম যে যাত্রী স্বাচ্ছন্দ্যকে মনে রেখে শিয়ালদা স্টেশনে চালু হয়েছে নতুন একটি গেট, নতুন একটি প্রবেশদ্বার। মূলত দূরপাল্লার ট্রেনের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই গেটটি খুলে দেওয়া হয়েছে। ব্যস্ত শিয়ালদা স্টেশনে প্রবেশ ও প্রস্থানের জন্য মোট চারটি প্রধান গেট ছিল, এবারে সংযুক্ত হলো সেন্ট্রাল গেট। দূরপাল্লার ট্রেনের যাত্রীরা এই গেট দিয়ে সোজা প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে যেতে পারবেন। এছাড়া যাত্রীদের ট্রেন যাত্রাকেও আরও মসৃণ করতে এবং খুব তাড়াতাড়ি জায়গা মতন যে গন্তব্য সেখানে পৌঁছে যেতে এই সেন্ট্রাল গেটটি কিন্তু বিশেষ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। সময় খুব কম, তার মধ্যে চট করে একটা গানের অংশ আমরা নিশ্চয়ই শুনে নিতে পারি। শ্যামল মিত্রের গলায় এই গানটি শুনব, সময় বড্ড কম, তার মধ্যেই শুনে নেওয়া সকালের আড্ডার এই সংযোজন।

সকালের আড্ডার সময়সীমা একেবারে শেষ, কাজেই আজকের মতন কিন্তু বলতেই হবে টাটা। আপনার সঙ্গী হয়েছিলাম আজ পৌলমী ভট্টাচার্য। আগামীকাল ঠিক ঠিক একেবারে 7:35 আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায় কান পাততে কিন্তু একেবারে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন পথ চলতে।
1: মানবতার অঙ্গীকার নিয়ে মানুষের পাশে থাকা, সমাজে যারা নানাভাবে পিছিয়ে পড়া মানুষ, যারা নিরন্ন, যারা অসহায়, তাদের উত্তরণের দিশা দেখিয়ে চলেছে শহর ও শহরতলিতে ছড়িয়ে থাকা একাধিক মানুষ, একাধিক প্রতিষ্ঠান। আজকে পথ চলতে চলতে আমি তনুময় পৌঁছে গিয়েছিলাম সোদপুর রেলওয়ে স্টেশনের একেবারে সংলগ্ন তেমনই এক প্রতিষ্ঠান, কোশার ওয়েলফেয়ার।

0: ট্রাস্টে। এই প্রতিষ্ঠানের শুরুর গল্পটা আমাদের শোনালেন ট্রাস্টের সহ প্রতিষ্ঠাতা শ্রী সন্দীপ সেনগুপ্ত।
1: এটা আমরা শুরু করেছিলাম 2016 সালের 30শে জুলাই। শুরুর ইতিহাস বলতে সেরকম কিছু নয়, আমি এবং আমার পাশেই থাকতেন উনি ঘটনাচক্রে, উনি গত 13 নভেম্বর 2023 উনি গত হয়েছেন, মারা গেছেন হার্ট অ্যাটাক হয়ে, মনোজ চন্দ। উনি গৌহাটিতে একটি এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন, সেটির নামও ছিল কোষার। উনি 9 বছর যুক্ত ছিলেন সেই গৌহাটিতে। তো উনি ঘটনাচক্র, ওনার বাবা মা পরপর মারা যাওয়ায় উনি সোদপুরে চলে আসেন গৌহাটি থেকে, এবং এখানে কিছুদিন উনি এ করার পর আমাকে উনি যোগাযোগ করেন হঠাৎ করে, যে সন্দীপ আমি একটা এনজিও ফর্ম করতে চাই, আমরা কাজ করতে চাই, আমার সঙ্গে কাজ করবি? হঠাৎ করেই জাস্ট প্রপোজাল, হ্যাঁ চলো আমরা হেপাটাইটিস বি নিয়ে একটা প্রজেক্ট শুরু করি। হ্যাঁ, তো ওইটা দিয়ে শুরু হয় আমাদের পথ চলা 30শে জুলাই 2016। কোষার নামটা ওখান থেকেই এলো, দাদার কাছে যা শুনেছি। কোষারের মানে ঠিক ওরম কোনো মানে নেই, কিন্তু হিব্রু টার্মে কোষার মানে এভরিথিং ইজ অল রাইট। এবং তদুপরি আরেকটি আমি যেটা দেখেছি গুগলে, কোষারের একটি ফুড সার্টিফিকেশন আছে যেটা ইহুদিদের। হ্যাঁ, এইটুকুই আমি জানি, কোষারের আর কোনো মানে আমার জানা নেই। সেই শুরু। তারপর 2016 আমরা স্টার্ট করলাম। তারপরে বিভিন্ন পরিবার, বিভিন্ন অসহায় পরিবার, যারা তাদের হয়তো খাবার পায় না, হয়তো ছেলে মেয়ে দেখে না, বাড়িতে একা পড়ে আছে, এরকম নানান পরিবারের সঙ্গে আমরা ওই ডোর টু ডোর ভিজিট করতাম আমরা হেপাটাইটিস বি প্রজেক্টের জন্য। তখন মিট করতে শুরু করলাম। এই মিট করতে শুরু করার সূত্র ধরে আমরা যেহেতু জানতে পারলাম যে এত মানুষ অসহায় হয়ে পড়েছে, আমরা খবরই রাখি না, সেই থেকে আমাদের সোশ্যাল ওয়ার্ক করার একটা টেন্ডেন্সি তৈরি হতে শুরু করে। এবং সেটা তৈরি হওয়ার প্রায় কিছুদিন সময় চলে গেল, তা ধরুন আমরা 30শে জুলাই 2017, মানে যখন আমাদের 1 বছরের কাছাকাছি হয়ে এসছে, তখন হঠাৎ করে ওই মনোজদা আর কি, বুম্বাদা, ওনার নাম বুম্বাদা, উনি আমাকে বললেন, সন্দীপ আমাদের তো 1 বছর হবে, চল আমরা কোথাও ঘুরে আসি, একটু সেলিব্রেট করে আসি। কত টাকা খরচা হবে? 5-6 হাজার টাকা হবে। বললো হ্যাঁ হবে, না চলো আরও কিছু টাকা অ্যাকুমুলেট করে আমাদের যারা চেনা পরিচিত আছে আমরা কিছু মানুষকে খাওয়াই ওদিনকে। ওই শুরু।
0: সমাজের নানাভাবে পিছিয়ে পড়া বহু মানুষের প্রাথমিক চাহিদাগুলো পূরণের লক্ষ্যে সারা বছর ধরে নানান কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে সোদপুরের কোষার ওয়েলফেয়ার ট্রাস্ট। সন্দীপবাবু আমাদের শোনালেন সংস্থার উদ্দেশ্য এবং সেই সব বিচিত্রমুখী কর্মকাণ্ড সম্পর্কে।
1: আমাদের সংস্থার উদ্দেশ্য বহুমুখী অবশ্যই বলবো, কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য আমরা আমাদের যে ট্রাস্ট আমরা এটা তৈরি করিনি। তার মধ্যে অবশ্যই সবার আগে আসবে অসহায় মানুষের পাশে থাকা, যাদের সত্যি প্রয়োজন সমাজে, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে বা শারীরিকভাবে যারা অক্ষম, এরকম মানুষদের পাশে থাকা। তার মধ্যে আমি সবার আগেই বলবো, আমরা যখন শুরু করেছিলাম সেই সময় আমরা যে অসহায় মানুষদের খাওয়ানো দিয়ে আমরা স্টার্ট করেছিলাম আমাদের যে প্রথম ফাউন্ডেশন ডে প্রোগ্রাম, সেইটার কথা বলবো আমি। তাছাড়া আমরা যে অবৈতনিক শিক্ষাকেন্দ্র চালাই, সেখানে যে বাচ্চারা আমাদের পড়াশোনা করে, ওরাও ওদের পারিবারিকভাবে ওরাও অনেকটা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, যেখানে ওদের নানান রকম সমস্যা আছে বাড়িতে। হ্যাঁ, সেগুলো হয়তো আমরা সবসময় প্রকাশ্যে আমরা আলোচনা করতে চাই না, নানান রকম সমস্যার মধ্যে দিয়ে ওরা সবসময় চলেছে, লড়াই করে চলেছে ওরা। এই 2 নম্বর কোচিং সেন্টার। 3 নম্বর হচ্ছে আমরা শিলিগুড়িতে গিয়ে কিছু নেশা করে, যারা ড্রাগের নেশা করে বা ডেনড্রাইটের নেশা করে, এরকম কিছু শিশুকে আমরা তাদের রিহ্যাবিলিটেশনের জন্য আমরা ওদের চেষ্টা করেছি, যেটা গত প্রায় 8-9 মাস ধরে করতে পারছি না মনোজদা গত হয়ে গেছেন বলে। এবং মালদাতে প্রতিবন্ধী শিশু, যে প্রতিবন্ধী শিশুদের সত্যিই সাহায্য দরকার, মালদায় যে ডিস্ট্রিক্টে আমরা কি কাজ করতাম মালদাতে, সেখানে প্রচুর দূর দূরান্তের গ্রাম থেকে আসতো সেসব বাচ্চারা, যাদের অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে প্রথম কথা, দ্বিতীয় কথা তাদের যে মায়েরাই বিশেষ করে আসতো বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে, তাদের ট্রেনিং দেওয়া হতো, একটি সংস্থা আছে মালদাতে, তো তাদের খাওয়ার, তাদের সেই ট্রেনিংয়ের জন্য তারা যে দূর দূরান্ত থেকে আসে, তাদের গাড়ি ভাড়া, এগুলোর জন্য কিছু ক্যাশ সাহায্য, সেগুলোও আমরা করে এসেছি মালদাতে গিয়ে। এবং মালদাতে আরেকটি জায়গা আছে দক্ষিণ বালুচর বলে, সেখানেও কিছু অসহায় পরিবারের বাচ্চারা আছে যাদের সত্যিই সাহায্য দরকার, তাদের জন্য আমরা খাতাপত্র, পেন পেন্সিল এইগুলো এবং ড্রাই ফুড এগুলো আমরা দিয়ে এসেছি। এবং পুজোর সময় জামা কাপড় আমরা দিয়েই থাকি, প্রত্যেক বছরই আমরা দিই। আমাদের ডানলপের প্রোগ্রামটি সব থেকে পুরনো প্রোগ্রাম, 2017 সাল থেকে হচ্ছে। তারপরে আমরা পানিহাটি বেঙ্গল কেমিক্যালের পাশে, পানিহাটি বেঙ্গল কেমিক্যালের সংলগ্ন একটি বস্তি আছে পাশেই, সেখানের যে সব পরিবারগুলো থাকে তাদেরকে আমরা জামা কাপড় দিই। আমাদের সাইবাবার মন্দিরের উল্টো দিকে আমাদের সোদপুর গির্জাতে ওইখানে একটি বস্তি আছে, সেখানে লোকেদের জন্য আমরা জামাকাপড় দিই, আমাদের কোচিংয়ের বাচ্চাদেরকে

0: জামাকাপড় দেওয়া হয়। আমরা কিছু পরিবার, এই মুহূর্তে 8-9টি পরিবার আছে যাদের আমরা একটা রেগুলার বেসিসে রেশন দিই, যেমন চাল ডাল তেল আলু ডিম, যেগুলো যতটুকু পারি আমরা চেষ্টা করি, কখনো ওষুধ, কখনো ক্যাশ হেল্প টাকা নগদ টাকা দিয়ে, এবং পুজোর সময় তাদেরকেও জামা কাপড় দেওয়া হয় প্রত্যেক বছর। এগুলো আমাদের নানান ধারা নানান রকমভাবে আমাদের কর্মকাণ্ডগুলো চলছে এইভাবে।
1: কোষার ওয়েলফেয়ার ট্রাস্টের একটি অন্যতম উদ্যোগ কোষার অবৈতনিক শিক্ষাকেন্দ্র। বিগত প্রায় 6 বছর ধরে এই শিক্ষাকেন্দ্র চালিয়ে আসছে তারা, সেই কথাও শুনলাম সন্দীপবাবুর মুখে।
0: কোষার অবৈতনিক শিক্ষাকেন্দ্র যে শুরু হয়েছিল 7 জানুয়ারি 2018, এটা আমার প্রেরণা পেয়েছিলাম বলতে পারি, সত্যি কথা যদি আমি স্বীকার করে নিই। আমরা কন্টেনার নিয়ে, আমি আর মনোজদা, মানুষের কাছে সরাসরি গিয়ে আমরা হেল্প চাইতাম। আমরা রাস্তায় ঘুরে ঘুরেও এরকম করেছি, সেটা কলকাতাতেও আমরা করেছি, বিবেকানন্দ রোড, মানিকতলা, শ্যামবাজার, বিভিন্ন মার্কেটে ঢুকে পড়তাম। ওইভাবে আমরা সরাসরি মানুষের কাছে চলে যেতে পেরেছি এইভাবে। তো ওইরকম করতে গিয়ে আমরা বিবেকানন্দ রোডে হঠাৎ একদিন দেখি গিয়ে বাস থেকে নেমেছি আমরা ওখানে একটু ঘুরে ঘুরে, স্ট্রিট কর্নার, আমরা স্ট্রিট কর্নার বলতাম ওই কৌটো নিয়ে একটু কালেকশন করা আর কি। হঠাৎ দেখছি ফুটপাতে কতগুলো বাচ্চাকে পড়ানো হচ্ছে, তো ওদের সঙ্গে সরাসরি সেদিনকে গিয়ে আমরা কথা বলি যে আপনারা এখানে ওদের কি পড়ান রেগুলার? আমরা আমরা রোজ পড়াই, ভালো ভালো পরিবারের থেকে কতগুলি ছেলে মেয়ে বয়স্ক মহিলা কেউ কেউ এসে ওই রাস্তার ধারে, ওরা একেবারে ফুটপাতে থাকে ওই বাচ্চাগুলি, ওদেরকে পড়াচ্ছে। ওই আমার মাথায় একটা হঠাৎ করে স্ট্রাইক করে, এটা 2017 সালের কথা বলছি। ওই থেকে আমি চিন্তা শুরু করি যে আমরা যে এই বাচ্চা এরকম ধরনের যদি আমরা কিছু কাজ করতে পারি, এই চিন্তাভাবনা থেকেই এই কোচিংটার চিন্তাভাবনা করা শুরু, যে আমরা এখানে একটা কোচিং করতে পারি সোদপুরে। তো ওই ভাবা থেকে আমাদের কোচিংটা শুরু 2018 সালে। সেই থেকে লড়াই চলছে, আমরা ঘর ভাড়া করেই চলি। আমাদের বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা মোটামুটি যারা আসে 35-34-35 জন হবে, রেজিস্টার্ড বেশি, কিন্তু আমি বলছি নিয়মিত আসার কথা বলছি। এবং শিক্ষক মোটামুটি এই মুহূর্তে আমার 10 জন মতো রয়েছেন। হ্যাঁ, তার মধ্যে একজন পেইড আছে, ডান্স শেখায়, উনি পেইড। হ্যাঁ, বাকি টিচাররা ফ্রি, এবং কোয়ার্ডিনেটর যে আছে সি ইজ অলসো এ টিচার, বাট উনিও পেইড, যেহেতু কোয়ার্ডিনেটর উনি সারাক্ষণ থাকেন যতক্ষণ কোচিং চলে। কিন্তু বাকি যে আমাদের আরও 5-6 জন টিচার আছেন, তারা অ্যাবসলিউটলি ফ্রিতে আমাদেরকে সার্ভিস দেন, তারা আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এখানে সেই বাংলা, আমাদের বেঙ্গলি মিডিয়াম স্ট্রিমের পড়াশোনা হয়, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেই সব সাবজেক্ট আমাদের পড়ানো হয় ক্লাস 1 থেকে 10। এবং এই মুহূর্তে আমরা গত বছর থেকে 11-12 আমরা পড়াচ্ছি, বাট সব সাবজেক্ট আমরা আমাদের সাপোর্ট নিই 11-12 ক্ষেত্রে। আমরা আর্টস, ইংলিশ আর্টস গ্রুপে আর কি, সায়েন্স গ্রুপের আমাদের সাপোর্ট আসে, বাট আমাদের কোনো স্টুডেন্ট এখনও সায়েন্স নিয়ে পড়া শুরু করেনি, নেক্সট ইয়ারে হয়তো যাবে। এছাড়া আমরা কারিকুলার অ্যাক্টিভিটিস করাই, আমরা গান শেখাই এবং ডান্স শেখাই। তো এই কারিকুলার অ্যাক্টিভিটিস বা আমাদের যখন অ্যানুয়াল পিকনিক হয় বা আমাদের অন্য অনুষ্ঠান হয়, তখন আমরা এই একটা ড্রয়িং কম্পিটিশন করি।
1: তবে এই সমস্ত সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে গিয়ে নানান সময়ে নানান সমস্যারও সম্মুখীন হতে হয়েছে, সেই সব সমস্যার কথাও অকপটে জানালেন সন্দীপবাবু।
0: ফান্ড কালেকশন করতে গিয়ে আমাদের প্রচুর সমস্যার পড়তে হয়েছে, নানান রোগ নানান অকথা কুকথাও বলে গেছে, আবার কেউ পিটচাপড়ে আমাদেরকে সাধুবাদ দিয়ে গেছে যে বাহ খুব ভালো কাজ করছেন। এই হলো 1 নম্বর। এই যে স্ট্রিট কর্নারের কথা বলছি, সেটা আমাদের মনোজদা মারা যাওয়ার পর থেকে বন্ধ হয়ে গেছে গত 8 মাস ধরে। হ্যাঁ, কিন্তু আমাদের কিছু মানুষ আছেন যারা আমাদের সাহায্য করেন প্রত্যেক মাসে মাসে, তারা আমাদেরকে সেই কোচিংটা বা আমাদের এই যে আমাদের প্রোগ্রামগুলো হয় এগুলো বেসিক্যালি তারাই ঠেলে চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবং তারা আমাদের যখন বড় প্রোগ্রাম হয়, যেমন পুজোর জামা কাপড় বা আমাদের অ্যানুয়াল যে আমাদের ফাউন্ডেশন ডে প্রোগ্রাম, এই সময় বা আমরা যে শীতের সময় আমরা কম্বল বিতরণ করি, সেই সময় কিছু মানুষ আছেন অ্যাডিশনালিও সেই সময় আমাদেরকে সাহায্য করেন। হ্যাঁ, সে এইগুলো সমস্যা, এটা ফান্ড রাইজিং আমাদের কাছে একটা বড় সমস্যা, কারণ আমাদেরকে প্রত্যেক মুহূর্তে মানুষের কাছে হাত পেতে চলতে হয়। ইন দি সেন্স, সবসময় সবাই হাত পেতে চাইলেই হয়তো দিয়ে উঠতে পারেন না, তাদেরও তো নানান রকম সমস্যা থাকে। কাজেই কেউ খুব গ্ল্যাডলি দেন, হ্যাঁ দাদা আপনারা করছেন নিশ্চয়ই করবো, হয়তো কেউ করে উঠতে পারেন না, হয়তো করবো দেবো বলেও দিতে পারেন না, এটা একটা বড় সমস্যা আমাদের চলতে হয়। এই এই জিনিসটাকে নিয়ে আমাদের এইভাবেই চলছে।
1: নানান সমস্যা সত্ত্বেও অনলসভাবে কাজ করে চলেছেন তারা, ভবিষ্যতে আরও কাজ করতে চান, জানালেন তার সেই

0: করার খুব ইচ্ছা আছে, যদি কোষার ওয়েলফেয়ার ট্রাস্ট কখনো কোনো হসপিটাল করতে পারে। হ্যাঁ, প্লাস এই যে কাজগুলো করছি সেগুলোকে সুচারুভাবে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এটা তো মুখ্য উদ্দেশ্য। বা যারা অসহায় বাবা মা, যাদেরকে হয়তো তাদের দেখাশোনা করার কেউ থাকে না, তাদের জন্য যদি কোনো বৃদ্ধাশ্রম, বা বৃদ্ধাশ্রম বলবো না, তাদের আবাসস্থল বলবো, তারা যাতে সেখানে তারা সেই ভালোবাসা, সেই আন্তরিকতা দিয়ে যা তারা যাতে বসবাস করতে পারেন আর কি।
1: একেবারে শেষে আমরা পেয়ে গিয়েছিলাম কোষার অবৈতনিক শিক্ষা কেন্দ্রের কয়েকজন ছাত্রছাত্রীকে। তাদের মুখ থেকে শুনে নিলাম তাদের অভিজ্ঞতার কথা।
2: নমস্কার, আমি রূপশ্রী মজুমদার, ক্লাস টেনে পড়ি, কোষার অবৈতনিক শিক্ষা কেন্দ্রের ছাত্রী। এইখানে আমার আসতে খুব ভালো লাগে, এখানে বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়, নাচ গান এগুলোও শেখানো হয়। আমি এখানে এসে উপকৃত হয়েছি।
3: নমস্কার, আমি রাইমালাকার, ক্লাস সেভেনে পড়ি, কোষার অবৈতনিক শিক্ষা কেন্দ্রের ছাত্রী আমি। আমার খুব ভালো লাগে এখানে এসে, ম্যাম স্যারেরা অনেক যত্ন সহকারে আমাদের পড়ান, এখানে নাচ গান প্রভৃতি অনেক কিছুই হয়, আমার এখানে এসে অনেক ভালো লাগে।
1: এইভাবেই নানান প্রতিবন্ধকতা জয় করে সমাজের কল্যাণে অনলসভাবে কাজ করে চলেছে সোদপুরের কোষার ওয়েলফেয়ার ট্রাস্ট। সমাজের অসহায় পিছিয়ে পড়া অসংখ্য মানুষকে দেখিয়ে চলেছে উত্তরণের দিশা। তাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক, সুগম হোক। আজকে পথ চলতে নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি, আপনাদের বন্ধু তনুময়।

এতক্ষণ শুনছিলেন পথ চলতে, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কীর্তন, শিল্পী মানসী ঘোষ দস্তিদার।

0: এতক্ষণ শুনছিলেন কীর্তন শিল্পী মানসী ঘোষ দস্তিদার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মোফে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

দুই বাংলার ছোট বন্ধুদের নিয়ে শুরু করে দিলাম আজকের ছোটদের আসর। বন্ধুদের সকলকে অনেক অনেক আদর ভালোবাসা শুভেচ্ছা। খবর কি বলো, কেমন আছো সকলে? খুব ভালো আছো তাই না? আচ্ছা দেখো না, অনেক কথা জমে আছে তোমাদের সঙ্গে, কিছু জরুরি কথা তো এখন বলতেই হবে। আগামী সপ্তাহে এমন কয়েকটি বিশেষ দিন আছে যেগুলোর কথা তোমাদের একটু আলাদা করে ভাবতে হবে, সেসব কথা তো না বললেই নয়, তবে তারপরে তোমাদের মনের কথা শুনব, তোমাদের ভাবনা দিয়ে তোমাদের মনের কথা দিয়ে সাজানো অনুষ্ঠান। বন্ধু আমার, সেই অনুষ্ঠানটার জন্যও কিন্তু আমরা কান পেতে থাকব। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, সামনের সপ্তাহে 6ই অগস্ট আসছে। এই দিন পৃথিবীর ইতিহাসে এই দিনটা একেবারেই আলাদাভাবে বিরাজ করছে। একটু পিছিয়ে যেতে হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের হিরোশিমা শহরে ফেলা হয়েছিল বিশ্বের প্রথম পারমাণবিক বোমা। সালটা 1945 আর তারিখটা ওই যে বললুম 6ই অগস্ট। তখনও ভালো করে ঘুম ভাঙেনি হিরোশিমা শহরটার। সকাল 8:15 হঠাৎই হিরোশিমার আকাশে ধেয়ে এলো মার্কিন বোমারু বিমান। বোমার আঘাতে কিছু বুঝে ওঠার আগেই মারা গেল 80,000 মানুষ, একেবারে তৎক্ষণাৎ। আহত হল আরও 35,000, ঘুমের মধ্যে মারা গেল

0: কত নারী শিশু বৃদ্ধ যুবক যুবতী মাটির সঙ্গে মিশে গেল বেশিরভাগ বাড়ি ঘর দালান কোঠা। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা করার জন্য বেঁচে রইল খুব অল্প সংখ্যক কিছু চিকিৎসক কিছু নার্স। মুহূর্তের মধ্যে জাপানের সেই ছোট্ট সুন্দর শহরটা একটা ধ্বংসস্তূপে পরিণত হল। এখানেই শেষ নয়, বছর ঘুরতে না ঘুরতেই আণবিক বোমার ভয়াবহ তেজস্ক্রিয়তায় মারা যায় আরও 80,000 জাপানি। তেজস্ক্রিয়তার এই প্রভাব এটি কিন্তু দীর্ঘস্থায়ী। এখনও কিন্তু এই এত দিন পরেও সেই দুঃসহ হামলার স্মৃতি বয়ে বেড়াচ্ছে হিরোশিমার মানুষ, বয়ে বেড়াচ্ছে সেই তেজস্ক্রিয়তার অভিশাপ। এখনও শহরে জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু, ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন হিরোশিমার মানুষজন। হিরোশিমা দিবস এলেই তাই গোটা পৃথিবীর শান্তিকামী মানুষরা একটি প্রার্থনা করেন, আর যুদ্ধ নয়, আর নয় অস্ত্রের ঝনঝনানি, আর নয় কোনো হত্যাযজ্ঞ। আমরা আজকে ছোটদের আসরে আগামী সপ্তাহের এই হিরোশিমা দিবসের কয়েকদিন আগে এসো সেই একই প্রার্থনাই করি, বিশ্বজুড়ে শান্তির বাতাবরণ নেমে আসুক, সব যুদ্ধের অবসান হোক, মানুষে মানুষে হিংসা বন্ধ হোক, ভয়াবহ মারণাস্ত্রের ঝনঝনানি বন্ধ হোক। আমরা চাই একটা সুন্দর সুস্থ সবুজ পৃথিবী। হিরোশিমা দিবসের কথা বলতে বলতে মনটা তো একটু ভার হয়ে গেল, নিশ্চয় তোমাদেরও তাই। তবে এই সমস্ত ঘটনা থেকে, এই সমস্ত স্মৃতি থেকে আমরা অনেক কিছু শিখি যা আমাদের এগোতে সাহায্য করে আগামী দিনের পথে। দেখো, এই যে হিরোশিমা দিবস আমরা পালন করি তার কিছু উদ্দেশ্য তো আছে, অত বছর আগের ঘটনা, তাও কেন আমরা বছর বছর এই দিনটি পালন করি? আমরা পারমাণবিক অস্ত্রের ধ্বংসলীলা সম্পর্কে বিশ্ববাসীকে জানাতে চাই, সতর্ক করতে চাই, যুদ্ধের বিরুদ্ধে শান্তি আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চাই, যে কথাটা একটু আগেও আমরা বললাম। আর নিহত আর ক্ষতিগ্রস্ত মানুষদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই এই দিনটিতে। তাহলে নিশ্চয়ই তোমরাও এবছর এই দিনটি এই সব কথাগুলো মাথায় রেখেই পালন করবে, কি তাই না? আচ্ছা, চলো এবার তোমাদের মনের ভেতর ঢুকে পড়ি। ওই যে বলেছিলাম তোমাদের মনের কথায় সাজানো ভারী মিষ্টি অনুষ্ঠান, বন্ধু আমার, তোমাদের কথা দিয়ে, তোমাদের গান কবিতা দিয়ে এই অনুষ্ঠানটি সাজিয়ে তুলেছেন তোমাদের মৌসুমীদি, মৌসুমী সেনগুপ্ত। চলো তাহলে শুনি, বন্ধু আমার।
1: ছোট বন্ধুরা, আগামীকাল মানে 4ঠা আগস্ট একটা বিশেষ দিন, সেটা হলো ফ্রেন্ডশিপ ডে মানে বন্ধুত্ব দিবস। এই নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান বন্ধু আমার। ছোট বন্ধুদের বন্ধুত্ব নিয়ে নানা কথা জেনে নেব আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। তারপর তারা যেমন আমাদেরকে গান আবৃত্তি শোনায় সেটাও শুনে নেব। চলো এই বিশেষ দিন উপলক্ষে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান শুনে নি।
2: এখানে এক ছোট বন্ধু আছে, ভারী মিষ্টি গলা, এতক্ষণ কলকল করে কথা বলছিল। বলে দাও বন্ধুদের, সব বন্ধুদের বলে দাও তোমার নাম কি।
3: স্নেহিতা বিশ্বাস।
2: কোন ক্লাসে পড়ো তুমি?
3: ফাইভে।
2: আচ্ছা স্নেহিতা, বন্ধু আমার আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়, বলো তোমার বন্ধু কে, তার নাম কি, আমাদেরকে সব জানাও।
3: বৃষ্টি।
2: বৃষ্টিটা আসলে কে?
3: বৃষ্টি টিভি।

0: তোমার বিড়াল? আচ্ছা, সেই তোমার বন্ধু?
1: হ্যাঁ,
0: কেন গো, সেই বৃষ্টিটা তোমার হঠাৎ বন্ধু হলো যে কেন, সেটা ছোট বন্ধুদের একটু জানাও।
1: কারণ সে আমাকে সাপের হাত থেকে বাঁচিয়েছিল।
0: ও
1: একদিন একটা সাপ আরেকটু হলেই আমাকে কামড়ে দিত।
0: আচ্ছা, তার মানে সাপের সাথে তোমার ওই বৃষ্টি বন্ধু লড়াই করেছিল, তাই তো?
1: হ্যাঁ
0: ও, তারপর থেকেই তোমার ও বন্ধু হয়ে গেল।
1: হ্যাঁ
0: আর তুমি বন্ধুর জন্য কি করো এখন বলো?
1: আমি বন্ধুকে দুধ ভাত খাওয়াই, ওকে অনেক আদর করি, ওর সাথে খেলা করি।
0: আচ্ছা, বন্ধুটার গায়ের রংটা কেমন, কেমন দেখতে, কেমন?
1: ও খুব সুন্দর দেখতে, ওর গায়ের রং পুরো সাদা।
0: ও, আর তোমাকে দেখলে কেমন করে সে?
1: আমাকে দেখলেও মিয়াও মিয়াও করে।
0: মেও মেও করে গা ঘেঁষে বসে পড়ে, না তাই না?
1: হ্যাঁ,
0: আচ্ছা, এটা তো গেল তোমার এই বন্ধু। আর কোনো বন্ধু নেই তোমার? নাম কি তাদের?
1: আমার মা আমার বন্ধু।
0: ওরে বাবা, রে বাবা, হ্যাঁ ঠিক বলেছো, মা কিন্তু সব থেকে ভালো বন্ধু হয়। আচ্ছা, মায়ের সাথে খেলা করো?
1: হ্যাঁ,
0: আচ্ছা, কি কি খেলা করো?
1: ধরা ধরি, লুকোচুরি, সব খেলি।
0: আচ্ছা, অনেকক্ষণ কথা বললাম, এবার বলো ছোট বন্ধুদের তুমি আজকে কি শোনাবে?
1: ছোট বন্ধুদের আজকে আমি একটি কবিতা শোনাবো।
0: তাহলে শুরু করো।
1: কবি সুনির্মল বসুর কবিতা মহিম রহিম। মহিম রহিম দুটি ছোট ছেলে, এক মন এক প্রাণ। মহিম সে গোরা হিন্দুর ছেলে, রহিম মুসলমান। তাহলে কি হয় বন্ধু যে তারা তফাত কে করে ভাই? দুটি ছোট প্রাণ, তাজা দুটি ফুল, কোনো মলিনতা নাই। বালক রহিম মক্তবে পড়ে, মহিম পাঠশালায়। একই পথে রোজ মহা উৎসাহে হাট ঘুরে তারা যায়। মক্কা ও কাশি এক করে দিল দুটি ছোট শিশু ভাই। জমজম জল গঙ্গায় এলো, কোন সন্দেহ নাই। মন্দিরে আর মসজিদে হলো প্রাণে প্রাণে পরিচয়। চেরাগার বাতি পঞ্চ প্রদীপে গলাগলি করে রয়। রহিম মহিমে কোলাকুলি হলো, খোলাখুলি হলো প্রাণ। এক হয়ে গেল উল্লাস আজি আল্লাহ ভগবান। হিন্দুর ঘরে শিশুর মহলে কে আছে মহিম ভাই? মোল্লা ঘরে রহিম যে ডাকে আয় আয় ছুটে তাই। আছে রহিম জুড়ে থাক ভাই প্রতি মুসলিম ঘর। মহিমের স্মৃতি ভরে থাক নীতি হিন্দুর অন্তর।
0: খুব ভালো হয়েছে স্নেহিতা। এরপর স্নেহিতার পাশেই যে ছোট বন্ধুটি আছে, আমরা তার সাথে এবার কথা বলে নি, কেমন? চলো। স্নেহিতার পাশে যে ছোট বন্ধুটি বসে রয়েছে, একটা সবুজ রঙের টি শার্ট পরে বসে রয়েছে, খুব সুন্দর লাগছে। বলো তোমার নাম কি?
2: আমার নাম অনুষ্কা সাহা।
0: আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি?
2: ক্লাস সিক্সে।
0: আচ্ছা, আর স্কুলের নাম কি?
2: ফলিতা হাই স্কুল।
0: বেশ, ছোট বন্ধুর কাছ থেকে শুনে নিয়েছো যে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় বন্ধু আমার। কে কে তোমার বন্ধু, আর বন্ধুদের নিয়ে কিছু গল্প যদি তোমার থাকে সেটা ছোট বন্ধুদের জানাও।
2: আমাদের জীবনে চলার পথে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, বন্ধুত্ব হয়। তাদের মধ্যে কেউ কেউ আবার সময়ের সঙ্গে হারিয়েও যায়, কিন্তু কোনো কোনো বন্ধু আমাদের জীবনে ও মনে বিশেষ জায়গা করে নেয়। এদেরই আমরা প্রিয় বন্ধু বলি। তেমনই আমার প্রিয় বন্ধু হলো ভূমিকা। ভূমিকার সঙ্গে আমার আলাপ সেই প্রাইমারি স্কুল থেকে। এখন আমরা ক্লাস সিক্সে পড়ি, কিন্তু আজও আমাদের বন্ধুত্ব একই রকম আছে। মনে আছে এখনো সেই দিনের কথা, যেদিন প্রথম স্কুলে গিয়েছিলাম, সম্পূর্ণ অপরিচিত।

0: পাশে বসেছিলাম। ক্লাসে ম্যাম ছিল, খুবই ভয় লাগছিল। বারে বারে জল খাচ্ছিলাম, জল খেতে গিয়ে বেঞ্চিতে জল পড়ে গেল। পাশের মেয়েটি রুমাল দিয়ে জলটা মুছে দিল আর বলল, ম্যাম দেখেনি, তুই বকা খাবি না। তখন থেকেই ওর সঙ্গে কথা বলা শুরু হলো। পরদিন থেকেই আমরা স্কুলে সবসময় একসঙ্গে বসি, পড়াশোনা করি। ও খুবই শান্ত স্বভাবের মেয়ে, ও মেধাবী, আমাকে পড়াশোনার বিষয়ে খুবই সাহায্য করে। কোনোদিন আমি কোনো কারণে স্কুলে যেতে না পারলে ও আমাকে সেই দিনের সমস্ত পড়া ও বাড়ির কাজ যেগুলো স্যার ম্যামেরা দেন ওগুলো দিয়ে সাহায্য করে। সেটা সত্যিই একটা প্রকৃত বন্ধুর লক্ষণ। এছাড়াও যদি কোনোদিন টিফিন না নিয়ে স্কুলে চলে যায়, ও ওর ভাগে খাবার আমার সঙ্গে ভাগ করে নেয়। যেমন সেদিন আমি স্কুল থেকে বাড়ি ফিরব, বাসে করে একসাথে যাই, হঠাৎ বাসে উঠে দেখি আমার বাস ভাড়াটা কোথাও হয়তো পড়ে গেছে, খুঁজেই পাচ্ছিলাম না। সঙ্গে সঙ্গে ওর কাছে থাকাতে ও আমাকে ভাড়াটা দিয়ে সাহায্য করল। আমি সত্যিই ওকে খুব ভালোবাসি এবং ও আমাকে খুব ভালোবাসে। আমি চাই আমাদের বন্ধুত্বটা সারা জীবন এমনই থাকুক।
1: আচ্ছা অনুষ্কা, তুমি তো বন্ধু যে তোমাকে নানাভাবে উপকার করেছে সেটা বললে, আর তুমি কি করেছো বন্ধুর জন্য?
0: ও যেদিন স্কুলে যায় না, আমি সেদিন ওকে যে কাজগুলো ম্যাম স্যাররা করিয়েছে ওগুলো দিয়ে সাহায্য করি। ও যেদিন টিফিন আনে না, আমিও টিফিন দিই ওকে।
1: মানে দুজনেই একই রকমের, তোমরা মানে শেয়ার করে খাও, তারপর লেখাপড়া শেয়ার করো। সত্যি বন্ধু এইরকমই হওয়া দরকার, আপদে বিপদে সবসময় সঙ্গে থাকতে হয়। ঠিকই বলেছো অনুষ্কা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এবার বলো যে তুমি ছোট বন্ধুদের আজকে কি শোনাবে?
0: আমি একটি আবৃত্তি শোনাবো।
1: বেশ শুরু করো।
2: কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশথের করে আছে চুপ। ফণী মনসার ঝোপে শটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে, মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমন হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল, হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদী মাঠ ঘাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়।
1: আমরা এবারও আমরা খুব সুন্দর একটা আবৃত্তি শুনে নিলাম অনুষ্কা সাহার কাছ থেকে, খুব ভালো হয়েছে অনুষ্কা। অনুষ্কার পাশে এবার যে ছোট বন্ধু আছে, আমরা চলো তার সাথে এবার কথা বলি। বলো তোমার নাম কি?
3: আমার নাম দীপ্তনারায়ণ বিশ্বাস।
1: বেশ, কোন স্কুলে পড়ো তুমি?
3: সেন্ট মেরিস ইংলিশ স্কুল।
1: আচ্ছা, কোন ক্লাস তোমার?
3: টু।
1: ক্লাস টু, তার মানে আমাদের এই যে বন্ধু আছে বন্ধুদের মধ্যে সব থেকে কনিষ্ঠ, সব থেকে ছোট। বেশ আচ্ছা, তুমি তো দুই বন্ধুর কাছ থেকে শুনেছো, আমিও বলেছি যে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় কি বন্ধু। আমার তোমার বন্ধুর নাম কি?
3: কনিষ্ক নার।
1: আচ্ছা, ও কোন ক্লাসে পড়ে?
3: ও আমার একই ক্লাসে পড়ে।
1: যখন স্কুলে যাচ্ছ তো অনেক বন্ধু, তো ওর সাথেই কেন বন্ধুত্ব পাতিয়েছো? নিশ্চয়ই কোনো কারণ আছে।
3: আমি যখন কোথাও পড়ে যাই বা কিছু একটা করতে চাই, তো একটা বন্ধু না আমার কথা শোনে না কিছুই করে, ওই শুধু আমার সব কিছু করে,
1: মানে সব কথা শোনে।
3: হ্যাঁ, আমি যদি পড়ে যাই আমায় সাহায্য করবে, আমার জলের বোতল যদি দূরে পড়ে যায় তাহলে ও নিয়ে চলে আসবে।

0: আর ওরও যদি পড়ে যায় তাহলে আমিও ওকে সাহায্য করি।
1: ও আচ্ছা, আর টিফিন শেয়ার করো তোমরা?
0: আমাদের টিফিন শেয়ার করা যায় কিন্তু স্কুলে অ্যালাউ নেই।
1: আচ্ছা বেশ, যখন ধরো তুমি কোনোদিন অ্যাবসেন্ট করলে তখন তোমরা শেয়ার করো। আর তোমার বন্ধু কত দূরে থাকে তোমার কাছ থেকে, তোমার বাড়ি থেকে?
0: আমি ফুলিয়াই আর ও পায়রা ডাঙায়।
1: আচ্ছা, অনেকটা দূর নাকি?
0: হ্যাঁ অনেকটাই।
1: ও, কখনো গেছো বন্ধুর বাড়িতে?
0: না যায়নি।
1: আচ্ছা, ফ্রেন্ডশিপ ডে, বন্ধুত্ব দিবস উপলক্ষে তুমি বন্ধুকে কি জানাতে চাও?
0: হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
1: হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আর তোমার সাথে আমি সব সময় থাকবো, কখনো ঝগড়া করব না, তাই তো?
0: ও আমার সাথে ঝগড়া করে না, আমি ওর সাথে করি।
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না তবু যদি কখনো হয় ঝগড়া, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেটা মিটিয়ে ফেলবো, তাই তো?
0: হ্যাঁ
1: ঠিক আছে, এবার বলো তুমি ছোট বন্ধুদের আজকে কি শোনাচ্ছ?
0: নজরুল গীতি।
1: চলো ছোট বন্ধুরা, আমার এই ছোট বন্ধু নজরুল গীতি শোনাবে, আমরা শুনে নিই ওর গান। শুরু করো।

0: আমরা খুব সুন্দর একটা গান শুনে নিলাম নজরুল গীতি। চলো পরের বন্ধু দীপ্তায়নের পাশে যে বসে রয়েছে সে আমাদের কি শোনায় আমরা একটু শুনে নি, আর বন্ধুত্ব সম্বন্ধে কি কথা বলে সেটাও জেনে নি। চলো।
1: বলো, তোমার নাম কি?
2: আমার নাম সুজয় ভাস্কর।
1: আচ্ছা সুজয়, তুমি কোন ক্লাসে পড়ো?
2: আমি ক্লাস 8-এ পড়ি,
1: আচ্ছা স্কুলের নাম কি তোমার?
2: ফুলিয়া শিক্ষানিকেতন।
1: আচ্ছা বলো তাহলে তোমার বন্ধুর নাম কি,
2: রাহুল বসাক।
1: কোন ক্লাসে পড়ে সে?
2: ও আমার সাথেই পড়ে 8-এ।
1: আচ্ছা তোমাদের বন্ধুত্বের কোনো ঘটনার কথা আমাদের ছোট বন্ধুদের জানাও।
2: সাধারণত আমরা যখন আমি হচ্ছে স্কুল থেকে বাড়ি ফেরার সময় আমার সাইকেল লিক হয়ে যাওয়ায় ও আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল,
1: আচ্ছা
2: যে হচ্ছে লিকটা সারানোর জন্য।
1: আচ্ছা
2: তাছাড়া এমনি স্কুলে যদি আমার কোনো আমি যদি টিফিন না থাকে
1: হ্যাঁ
2: আমাকে দেয়, আমরা খাই।
1: আচ্ছা তুমি কি করো ওর জন্য,
2: আমি
1: কি করেছো?
2: আমিও সে টিফিন শেয়ার করেছি, জল দিয়েছি, বই দিয়েছি
1: আচ্ছা
2: এক পাশে।
1: এখন মনে হয় যে সব সময় ওর পাশে আমি দাঁড়াবো, ও তোমার পাশে দাঁড়ায়, তাই তো?
2: হ্যাঁ
1: আচ্ছা এই তোমার এই বন্ধু ছাড়া আর কোনো বন্ধু নেই?
2: আরো আছে, কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধু বলতে রাহুল বসাক।
1: এই যে বন্ধুত্ব দিবস, তো এই বন্ধুত্ব দিবস উপলক্ষে তুমি তোমার বন্ধুকে কি বলতে চাইবে?
2: ওকে প্রথম কথা আমি বলবো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে এবং খুব শুভেচ্ছা।
1: এবার বলো তুমি ছোট বন্ধুদের আজকে কি শোনাচ্ছ?
2: রবীন্দ্রসঙ্গীত, আকাশ জুড়ে শুনি নো।
1: বেশ তাহলে চলো ছোট বন্ধুরা আমরা সুজয়ের এই গানটি শুনে নিই। শুরু করো সুজয়।

0: আমরা শুনে নিলাম খুব সুন্দর সুজয়েরও একটা গান। আজকে আমাদের এই অনুষ্ঠানের বিষয় ছিল বন্ধু আমার।
1: বন্ধু আমার, শুনছিলে এই অনুষ্ঠান? ছোট্ট বন্ধুদের কথা শুনলাম, একেবারে মনের কথা, নিজেদের ভাবনা নিজেদের মতো করে। তারপর কি সুন্দর অনুষ্ঠান করলে তোমরা! এই অনুষ্ঠানটি তোমাদের কাছে নিয়ে এলেন তোমাদের মৌসুমীদি, মৌসুমী সেনগুপ্ত। কেমন লাগলো এই মিষ্টি অনুষ্ঠান? আমার তো দারুণ ভালো লেগেছে, তোমাদেরও নিশ্চয়ই তাই। ছোটদের আসর আজ তাহলে এই পর্যন্তই, আগামী সপ্তাহে আবার কথা হবে, অনেক অনেক কথা। আজকে টাটা, সকলকে যাবার আগে আবার অনেক আদর করে দিচ্ছি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আগস্ট মাসের শুরুতে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে নিয়ে হাজির হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান। নতুন মাস, তাই একটা নতুনের গান দিয়েই বরং শুরুটা করি কিশোর কুমার ও আশা ভোসলের কণ্ঠে।

বাংলা গানে এই বাংলার শ্রাবণ মাস ফিরে এসেছে বহুবার। সেই ষাট সত্তরের দশকের লতা মঙ্গেশকরের গাওয়া আষাঢ় শ্রাবণ মানে না তো মন থেকে 2011-এ রূপম ইসলামের গাওয়া এই শ্রাবণ শ্রোতাদের মন ছুঁয়ে বারবার বাংলা গানে শ্রাবণের আনাগোনা।

বন্ধুরা, রয়েছি মনের মতন গান নিয়ে আপনাদের সঙ্গে। আপনাদের বন্ধু আমি জয়দেব। জীবনের পর্দায় হাসি কান্নার মতো আকাশের ক্যানভাসে খেলা চলছে মেঘ আর রৌদ্রের। মেঘের পাল্লাটা অবশ্যই একটু ভারী, বৃষ্টি আসছে মেঘের খামখেয়ালে। এরকম সময়ে এক কাপ গরম কফি হলে কিন্তু মন্দ হয় না। আর যদি কফি হাতের কাছে না থাকে তবে চা তো চলতেই পারে। সেই এক কাপ চায়ের কত স্মৃতি কিশোর কুমারের এই গানটার মতন।

0: 와와 백업차.
1: গানের সঙ্গে অবশ্যই এসে পড়ে কিছু ব্যক্তিগত স্মৃতি। গানে গানে স্মৃতিচারণের রেশ দীর্ঘ হলেও বেশ লাগে। আরও একটা শুনে নেব এই আবহে, রইল আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে চিরতারণ্যে ভরা এই গানটি।

বন্ধুরা, আরতি মুখোপাধ্যায়ের আরও একটা গান, যেখানে দূর ও নিকট বোঝাতে শব্দের যে বিশেষ প্রক্ষেপ লক্ষ্য করা যায়, বাংলা গানে তা ছিল অভাবনীয়। দূর দিগন্তের হাতছানি আর

পায়ের নিচের সমুদ্রতট শব্দের আর সুরের ঢেউয়ে পরস্পরকে ছুঁয়ে আছে। শুনে নি তবে আরতি মুখোপাধ্যায়ের পরিবেশনায়।

গানটা শুনতে শুনতে মনে হয় না একটা সূক্ষ্ম নাগরিক রুচির ছোঁয়া আছে, একটা বিদেশি সুর যেন দোলা দেয় মনে। আচ্ছা, ভোজন রসিক, জিভে জল আসা, রসনা তৃপ্তি, এই কথাগুলো যেমন বাঙালির অত্যন্ত প্রিয়, তেমনি তার প্রিয় দেশ বিদেশ দেখার স্বপ্ন। ভাবুন, একবার যদি এই দুটো এক হয়ে যায়, মানে দেশ বিদেশের হরেক রকম রান্না পরিবেশন করছেন শ্রী শ্রী ভজহরি মান্না, ঠিক ধরেছেন, মান্নাদের সেই কালজয়ী পরিবেশনা এরপর।

0: সজোরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশুটা কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না খাইবার বাস গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না।
1: বন্ধুরা, মান্নাদের কণ্ঠে আজকের ছুটির ফুরফুরে মেজাজে আরও একটা গান রইল। শুনতে থাকুন মনের মতো গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

গানটি শুনলেন 1969 সালে মুক্তি পাওয়া প্রথম কদম ফুল ছায়াছবির। এই ছবিরই অন্য একটি অতি পরিচিত গান। সেই গানে কণ্ঠ দেওয়ার কথা ছিল কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের, তবে শেষ পর্যন্ত কিন্তু গাইলেন তার সহোদরা। বস্তুত সুরকার সুধীন দাশগুপ্ত ক্যাবারে বা অন্যান্য চটুল ধাঁচের গানের গণ্ডি ছাড়িয়ে আশা ভোসলেকে দিয়ে অত্যন্ত মিষ্টি ও মননশীল স্বাক্ষরের মতো এই বাংলা গানটি গাইয়ে এক নতুন ইতিহাস তৈরি করেছিলেন। সেই গানই রইল এরপর।

আগের গানটি দিদি লতা মঙ্গেশকরের গাওয়ার কথা থাকলেও গেয়েছিলেন বোন আশা। তবে এবারের গানটা কিন্তু কিংবদন্তি লতা মঙ্গেশকরের কণ্ঠের জাদুতে দূর আকাশের শামিয়ানায় পাখা মেলে হারিয়ে যায়।

বাউল সম্রাট পূর্ণদাস বাউলের একান্ত আলাপচারিতায় তিনি জানিয়েছেন তার পিতা নবনীদাস বাউলের কথা। স্বয়ং রবীন্দ্রনাথ সেই নবনীদাস বাউলের গান শুনতেন বটতলায় বসে। মঞ্চে বহুবার ডাক পেয়েও যাননি সেখানে গাইতে। গান গেয়ে মাধুকরি করে নবনীদাস বাউল যা পেতেন তা সবটাই খাইয়ে দিতেন বাঁদরদের। পূর্ণদাসের স্মৃতিতে তার বাবা ছিলেন আনন্দের।

পূর্ণদাসের বাবা নবনী দাসের সঙ্গে রবীন্দ্রনাথের ছিল এক আন্তরিক যোগসূত্র। ঘণ্টার পর ঘণ্টা একে অপরের কথা শুনতেন, গান শুনতেন। পূর্ণদাসের স্মৃতিতে তার তখন বয়স 6 বছর, যখন রবীন্দ্রনাথকে প্রথমবার দেখেছিলেন। তার বাবার একটা ছবি তোলা হয়েছিল তখন, তাতে দেখা যায় নবনী দাস একটা জব্বা পরে দাঁড়িয়ে আছেন। আসলে ওই জব্বাটা রবীন্দ্রনাথের নিজের, কবি স্বয়ং গা থেকে খুলে নবনী দাসকে জব্বাটি পরিয়ে দিয়েছিলেন। পূর্ণদাস বাউলের কণ্ঠে পরের গান।

বন্ধুরা, গানে গানে রয়েছি মনের মতো গানে। এরপর ফিরব এই শতকের দিকে অন্তরা চৌধুরীর সঙ্গে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ অনুষ্ঠান এ পর্যন্তই। আবার একসঙ্গে হব মনের মতো গান নিয়ে খুব তাড়াতাড়ি। যারা এতক্ষণ অনুষ্ঠান শুনলেন তাদের সকলকে জানাই ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন তরজা গান, পরিবেশনায় কেশবলাল মিদ্দা ও সহশিল্পী বৃন্দ।

ওগো ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, আর ভক্তেতে রেখেছে নানা বাঞ্ছা কল্পতরু। আরে মনে দিয়ে বলি

এতক্ষণ শুনলেন তর্জা গান, পরিবেশন করলেন কেশবলাল মিদ্দা ও সহশিল্পীবৃন্দ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এবারের গানটি সত্যেন ঘোষালের পরিবেশনায়।

থাকে উন্মনা গানে আদেলা ভবনে তো শিবা তায়নে আদেলা ভবনে তো

গানটি শুনলেন সত্যেন ঘোষালের কণ্ঠে। পরের গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের পরিবেশনায়। শুনছেন নজরুল গীতি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

0: দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো বটেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকের সময় অর্থনৈতিক দিক দিয়ে দুর্গাপুজো ঠিক যেই জায়গায় পৌঁছে গেছে সেখানে এটি পশ্চিমবঙ্গের জিডিপিতে প্রায় 3-4% অবদান রাখছে। দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি সমীক্ষা অনুযায়ী বর্তমানে দুর্গাপুজোয় প্রায় 32,000 কোটি টাকার ইকোনমিক টার্নওভার হয়। এবার এটা তো আর একদিনে হয়নি। কিভাবে দুর্গাপুজো আজকের দুর্গাপুজোর রূপ নিল, কিভাবে মণ্ডপ তথা সাজসজ্জার পরিবর্তন থেকে শুরু করে অর্থনীতি এসে মিশে গেল এই পুজোয়, আসুন এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক শিল্পী ভবত সুতারের সঙ্গে।
1: দেখুন, বেসিক্যালি আমি 2000 সালে দুর্গাপুজোতে আসি, 2000 থেকে এটা 2025, মানে আমার যদি বলেন ইয়ার ওয়াইজ এটা 25 বছর, আর আমি কাজের বছর যদি ধরেন তাহলে এটা 26 বছর এই নিয়ে আমি কাজ করছি। তো এর মধ্যে দুর্গাপুজো অনেকগুলো স্তরে দুর্গাপুজোকে ভাঙা যায়, প্রায় 4-5টা ডিফারেন্ট লেয়ার্সে দুর্গাপুজো গেছে। এইটার একটা জায়গা আমার মনে হয় যে হঠাৎ করে এরকম একটা রেভলিউশন তো দুর্গাপুজোর মাঠে, তার আগে দুর্গাপুজো নিয়ে নানানভাবে একটা চেষ্টা হয়েছে, মানে দুর্গাপুজো জমিদার বাড়ির পুজো ছিল, রাজবাড়ির পুজো ছিল, সেখান থেকে 12 বন্ধুর হাত ধরে 12 আড়ি হয়েছে, 12 এয়ারি হয়েছে, 12 আড়ি হয়েছে। এই যে 12 আড়ি হওয়া, এটাই কিন্তু একটা র্যাডিক্যাল, মানে একেবারে একটা খুব রাজনৈতিক অ্যাঙ্গেল আছে, তাই না? মানে দুর্গাকে যেন টেনে রাস্তায় নামিয়ে নিয়ে আসা হলো, এরকম একটা ঘটনা। এরপর যেটা হলো, তারপরে এরপরে আস্তে আস্তে একটু শিথিল হলো বিষয়টা, যদিও এটাও তো বেশ কিছু বছর আগের কথা যখন 12 আড়ি হয়েছে, তারপরে শিথিল হলো। এবং তারপরে নানান রকম দুর্গাপুজো নিয়ে, ধরুন যেটুকু দুর্গাপুজোকে নিয়ে কাজকর্ম হয়েছে সেটা হচ্ছে কিছুটা কাঠের ডেকোরেটররা বিভিন্ন রকমের মেটেরিয়ালের ইউজ, ঠিক আছে, খুবই একটা ক্রাফটসম্যানশিপের জায়গা থেকে জিনিসটাকে দেখা হয়েছে, একেবারে এইটা দিয়ে করা হচ্ছে, অমুক দিয়ে করা হচ্ছে, আর একটা কোনো বীজ দিয়ে করা হচ্ছে, এরকম। এবং মানুষের অত উৎসাহ আমার মনে হয় না, যে আপামর মানুষের একটা যে উৎসাহ আজকে থিম পুজোকে ধরে বা সেটাকে কেন্দ্র করে হচ্ছে সেইটা ততটা ছিল বলে আমার অন্তত মনে হয় না। আমার তো ছিলই না, তো আমি যদি আমার মতো করে ভাবি সেই সময়কে, তাহলে অনেক মানুষেরই ছিল না, বরঞ্চ পুজোতে মানুষ বাইরে বেড়াতে চলে যেত, এরকমই একটা ট্রেন্ড ছিল, পুজোর সময় পুজো স্পেশাল ট্রেন দেওয়া হতো। কিন্তু যেটা হয়েছে 2000 সালের পর থেকে, আমার মনে হয় যে একদল কমিটেড শিল্পীরা তারা কোনো কারণে এসে পড়েছে এই ফিল্ডে। কমিটেড আর্টিস্ট বলতে যারা জীবনে ওথ নিয়েছে বা যাদের একটা, তারা শিল্পী হবে বা যাদের একটা ধরুন আর্ট কলেজের প্রশিক্ষণ আছে বা নাও থাকতে পারে, কিন্তু তার একটা সে

একটা শিল্পকেই জীবনের পাথেয় করে এগোবে, এরকম একটা কমিটমেন্ট তার আছে। সেই ধরনের শিল্পীরা একসাথে একযোগে অনেকে এই ফিল্ডে কাজ করতে এসেছে, তার ফলে ওই যে তার যে এফোর্টটা একসঙ্গে পেয়েছে পুরো এই ফিল্ডটা, এবং তার সঙ্গে যেটা হয়েছে যে দুর্গাপুজোর যে যে কম্পিটিশন, মানে ভালো পুজো, ভালো থিম, ভালো আইডিয়া, ভালো পরিবেশ তৈরি করা পুজোকে ঘিরে, সেগুলো করতে পারলে একটা সংস্থা, তারা আমরা আসার আগেও, এই সময়ের আগেও থেকেই তারা এটা শুরু করেছিল, সেটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যে দুর্গাপুজো এইরকম একটা জায়গায় চলে আসে, মানে তাদের একটা বিরাট হাত রয়েছে এটাতে, বা একটা এই দুটো জিনিস একসঙ্গে, অর্থাৎ প্রাইজ দেওয়া এবং কিছু কমিটেড শিল্পী একসঙ্গে দুর্গাপুজোকে একটা চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করা, তার ফলে দুর্গাপুজো খুব অল্প দিনের মধ্যেই একটা লিফট আপ হয় এটার মধ্যে, এটা একটা জায়গা। এবার যদি এর কারণ বলি, তাহলে কারণ হচ্ছে দীর্ঘদিন এই যে শিল্প দেখা, মানে শিল্প চর্চার যে পরিসর বা শহর জুড়ে যা হয়, বিভিন্ন আর্ট গ্যালারি, বিভিন্ন রকমের এক্সিবিশনস, এইগুলোতে কিন্তু আমাদের সমাজ যেভাবে ভেঙে আছে, সমাজের অনেকগুলো লেয়ার আছে তো আমাদের সমাজে, সেইটা এটা ইউরোপীয় দেশগুলোর মতো নয় যে খুব কাছাকাছি মানুষের এডুকেশনাল স্ট্যাটাস, অর্থনৈতিক এ বা আরও যা যা থাকে, মানে সেগুলো খুব কাছাকাছি ইউরোপে, আমাদের দেশে তা নয়। তো তার ফলে আমাদের দেশে শিল্প দেখতে মানুষ শিল্পের মানে শিল্প দেখতে গ্যালারিতে যাবে এই ট্রেন্ডও এখানে নেই, বরঞ্চ দায়িত্ববান আর্টিস্ট বা যারা এইভাবে ভেবেছে যে সেই কালচারটাকে ফিরিয়ে আনা, তারা শিল্প নিয়ে বরঞ্চ মানুষের কাছে নানানভাবে গেছে, এই ধরনের মুভমেন্ট নানান রকমভাবে হয়েছে, থিয়েটারে তো হয়েইছে। কিন্তু এই যে ভিজুয়াল আর্টের একটা এই দীর্ঘ দিনের একটা মানুষ থেকে বিচ্ছিন্ন থাকা, অর্থাৎ প্রেক্ষাগৃহে তার প্রদর্শনী হওয়া, কিছু বিশেষ মানে ডিস্টিংগুইশ মানুষজন সেখানে অংশগ্রহণ করা, শিল্পীর তার নিজস্ব স্টুডিওতে শিল্পকর্ম তৈরি হওয়া এবং গিয়ে আলটিমেটলি গিয়ে সেই একটা হোয়াইট কিউবসের মধ্যে গিয়ে সেটা প্রদর্শিত হওয়া, তার ফলে আপামর মানুষের থেকে শিল্পের একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, সেইটা দুর্গাপুজো একটা ওই একটা ডেমোক্রেটিক জায়গা তৈরি হয়েছে, দুর্গাপুজো সবার এবং সেখানে শিল্প চর্চা হচ্ছে এবং সেটা আর একটা মানে স্তরে গিয়ে তৈরি হচ্ছে, তখন মানুষ সেটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করেছে। তো তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে সারসম্মান, দুই হচ্ছে কমিটেড শিল্পীরা একসঙ্গে চলে আসা, একই সাথে চলে আসা, এক দুজন এলে কিন্তু এই লড়াইটা তৈরিই হতো না, আর তিন নম্বর হচ্ছে এই দীর্ঘদিন শিল্প পিপাসু মানুষ যাদের, যারা শিল্প দেখার এই এই ক্ষেত্রটার মধ্যে নিজেদের নিয়েই আসতে পারছিল না, তাদের এর মধ্যে চলে আসা এবং তাদের সমর্থন, এই তিনটে জিনিস আজকের কলকাতার দুর্গাপুজোকে এখানে এনে ফেলেছে। এই হচ্ছে দুর্গাপুজোর গোড়ার গল্প। এবার হচ্ছে এর ফেজ আউট কীভাবে হয়েছে। ফেজ আউট হয়েছে প্রথমের দিকে দুর্গাপুজো, আমি তো একদম প্রথমের কথা বললাম যে কাঠির ডেকোরেটাররা এসে করতো, ডেকোরেশন সাজিয়ে তোলা একটা জিনিসকে সুন্দর করে, এইরকম একটা ট্রেন্ড ছিল। তারপরে সেটা হলো যে না ঠিক আছে, আমাদের বিভিন্ন রকমের, আমাদের এত বৈচিত্র্য শিল্প সংস্কৃতিতে, এত রকমের ধারা রয়েছে শিল্প চর্চার, এবং সেগুলো গ্রামীণ যেমন পট, মধুবনী, বিভিন্ন রকমের ফোক ফর্ম, এক একটা পাড়াতে এক এক ধরনের স্টাইল, হ্যাঁ, নানান ধরনের ফোক পুতুল, নানান ধরনের নানান কিছু, তো সেইগুলোকে কিভাবে পুজো অঙ্গনে নিয়ে আসা যায়, এটাও একটা মারাত্মক কাজ, মস্ত বড় একটা কাজ। সেটা হচ্ছে যে সেইগুলো যখন পুজো অঙ্গনে আসতে শুরু করলো, অলমোস্ট তারা ধুঁকছিল, তাদের যে সেই সব শিল্প প্রায় উঠে মানে মানুষের গোচরের বাইরে চলে যাচ্ছিলো, মানুষের কোনো ধারণাই ছিল না যে এত ধরনের সংস্কৃতির বৈচিত্র্য এবং তার শিল্পের বৈচিত্র্য আমাদের গ্রামগুলোতে আছে, সেগুলোকে শহরে উঠে আসা শুরু হলো, সেগুলো একটা সব নিয়ে সেগুলো মানুষের কাছে এলো, পরিচিতি পেলো নতুন করে, আবার বিক্রি হওয়া শুরু হলো, মানুষ জানতে পারলো যে কত রকমের ফর্ম অফ আর্ট আমাদের দেশে বা আমাদের রাজ্যে বা ছড়িয়ে আছে আমাদের সারাউন্ডিংসে, সেইগুলো একটু প্রাণ পেল নতুন করে। এইটা চলতে থাকলো প্রায় বছর পাঁচেক ধরে, আর এটা চলতে থাকার, এটা চলতে থাকবেও আরও, এখনও চলছে, কিন্তু মানে একটা পার্শ্ববর্তী ধারার মতো চলছে।

0: এইটা একটা খুব বড় দিক, ওই অর্থনৈতিক জায়গাগুলোকে এটা খুব মানে একটা বিরাটভাবে সার্ভ করেছে। অনেক রকমের হারিয়ে যাওয়া ফোক আর্ট বা যেগুলো একেবারে কোনো রকমে পাচ্ছিল না, সেগুলো দুর্গাপুজোর অঙ্গনে এসে আবার নতুন করে, এবং তার চেহারা, তার ভলিউম, তার পুতুল এই সাইজের হলে দুর্গাপুজোর প্রয়োজনেই সেটা 10 ফুট হওয়া শুরু হলো, 10 ইঞ্চির পুতুল 10 ফুট হওয়া শুরু হলো। তার ফলে প্রচুর সেখানে কর্মসংস্থান তৈরি হলো, প্রচুর আইডিয়া, অন্য রকমের একটা থট প্রসেস, একটা মেথড, মেটিরিয়ালসের একটা নতুন ক্ষেত্র তৈরি হলো। কারণ 10 ইঞ্চি পুতুল বানাতে যে ধরনের মেথড অ্যান্ড মেটিরিয়াল, সেটা 10 ফুট বানাতে গেলে চেঞ্জ হলো, তারাও সেটাতে দক্ষ হওয়া শুরু হলো, এবং অনেক ধরনের মানুষ ওই পুতুলটা বানাতে তখন একজন স্ট্রাকচারাল লোক লাগছে, বাঁশের একজন বাজছে, চাচারি একজন বাজছে, মাটি দিচ্ছে একজন, যে পুতুল বানায় সে তখন তার উপরে ওই রঙের প্রলেপটা দিচ্ছে। এই যে অ্যামালগামেশনগুলো ঘটছে, মানে অন্য মানুষের ইনভলভমেন্ট তৈরি হয়ে যাচ্ছে একটা কাজ কর্মক্ষেত্রে, অর্থাৎ একজন শিল্পীর আর ক্যানভাস রইল না, অনেক শিল্পী এবং অনেক মানে যারা কি বলবো, অনেক শিল্পীর হাত পড়ল, কিংবা অনেক যাদের আমরা বলি শিল্পী না বা তোমার কি তুমি কি, সে সাহসও করে না হয়তো একজন শিল্পীর সাথে কাজ করার বা তার কাজে হাত দেওয়া, সেও তখন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে শুরু করলো। একটা শিল্পকর্মকে ঘিরে নানান ধরনের স্তরের মানসিকতার লোক কাজ করছে। এই যে একটা শিল্পের হাব তৈরি হলো, এটা শুধু এই প্রক্রিয়ার জন্যই সম্ভব হলো। তো এটা গেল বছর পাঁচেক ধরে চললো এবং এখনও চলবে এবং এ চলতেই থাকবে, কারণ এর সঙ্গে আমাদের নাভির যোগ আছে, আমাদের সে ফোক আর্টের সঙ্গে আমাদের আমাদের একটা নারীর যোগ রয়েছে, তাই না? তো এ তো ফল্গু ধারার মতো, এ থাকবে যতদিন উৎসব থাকবে, ততদিন আমাদের যে গ্রামীণ শিল্প এবং তার যে ধারা তা অব্যাহতই থাকবে। কিন্তু প্যারালালি যাদের আমরা যারা আর্ট কলেজে পড়েছি বা বিভিন্ন রকমভাবে আমরা যারা শিল্পকে একটু অন্যভাবে, যারা চর্চার জায়গায় নিয়ে যেতে চাই, আরও একটু লার্জার দেন এতে আমরা দেখতে চাই, বা একটা বিয়ন্ড একটা জায়গা থেকে, মানে সেটা শুধু ক্র্যাফটস কেন হবে, বা আমি ছোটো করছি না কিন্তু কোনো কিছুকেই ছোটো করছি না, আমি অবস্থাটা বলছি, একেবারেই ছোটো করার জায়গাও এটা নয়। যারা আমরা এইভাবে আর্টকে একটা অন্য ফ্রিডম থেকে দেখার চেষ্টা করি, ঠিক আছে, ফোক আর্টের মধ্যে একটা একটা ওই ট্র্যাডিশন আছে, তো মানে একই জিনিস ঘুরে ঘুরে সেটা লুপের মতো চলতে থাকে, কিন্তু আমরা যারা, আমি যদি ব্যক্তিগতভাবে নিজের কথা বলি, আমি কখনোই শিল্পকে সেভাবে দেখতে চাই না। আমি ফোক আর্টিস্টদের সঙ্গে প্রচুর কাজ করেছি, শিখেছি, এখনও শিখি, কোনো শেষ নেই শেখার, কিন্তু আমি নিজে একজন ফোক আর্টিস্ট নই, তো ন্যাচারালি আমার একটা অন্য চর্চা আছে। তার ফলে সেই চর্চার সন্ধান করতে গিয়ে আমাদের ফেসগুলো নানানভাবে নানান সময় ভেঙেছে। তারপরে যেটা এলো যে ফোক আর্ট এলো, তারপরে হলো আপনার কনসেপচুয়াল হলো, এখন তো একেবারেই কন্টেম্পোরারি লেভেলে দুর্গাপুজোর মাঠে যে ধরনের কাজ হয় সেখানে অনেক সামাজিক রাজনৈতিক বার্তাও থাকে দুর্গাপুজোতে, বরঞ্চ রাজনৈতিক মঞ্চের বাইরে আরেক শিল্প সংস্কৃতির মঞ্চ যেটা রাজনীতির কথা বলছে সেটা দুর্গাপুজো আজকের দিনে দাঁড়িয়ে। আমি কিন্তু কোট আনকোট দলীয় রাজনীতির কথা বলছি না, ভুললে হবে না, মানুষের জীবন, বেঁচে থাকা, তার মানে রাজনীতি তো সব জায়গায়, আপনি করুন বা না করুন, আমি সেই রাজনীতির কথা বলছি, আমি কোনো দলীয় রাজনীতির কথা বলছি না, যেখানে সেই প্রশ্নগুলো মানুষকে উত্তরে দিতে পারে, যে প্রশ্নগুলো মানুষের মধ্যে তৈরি হতে পারে, আমি সেই মঞ্চের কথা বলছি, যেখানে শুধু শিল্প একটা দেখার সৌন্দর্যের বিষয় নয়, তার বাইরে যেখানে শিল্প কথা বলে, প্রশ্ন তৈরি করে, তার একটা ক্ষেত্র কিন্তু দুর্গাপুজো, এবং একটা পাবলিক প্ল্যাটফর্মে সেটা হচ্ছে, একবারে মানুষের মধ্যে নেবে হচ্ছে, মানে এখানে কোনো রকম লুকোছুপি বা তার কোনো জায়গায় নেই। তো এই জায়গায় আজকে দুর্গাপুজো এই 25 বছরে এসছে, আরও অনেক ফেজ আছে। আমি যদি আপনাকে খুব ভেঙে ভেঙে বলি যে 4-5টা টুকরো টুকরো ফেজে সেগুলো ভেঙেছে, আজকে একদম একটা কন্টেম্পোরারি লেভেলে এসেছে। কালকে কি ঘটেছে কলকাতায় সেটা কিন্তু দুর্গাপুজো, তার উপরে দুর্গাপুজোর উপরে ছাপ পড়ে যাচ্ছে। হ্যাঁ, একটা কোনো একটা ঘটনা ঘটলে তার একটা ছাপ পড়ছে, আজকে রিসার্চ হয় দুর্গাপুজোর মাঠে, যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করলে সেটার পেছনে শিল্পীর একটা গভীর তার একটা একটা পড়াশোনা, যতটুকু সম্ভব সেই বিষয়টার গভীরে ঢুকে তার নির্যাস তুলে আনা এবং দর্শকের কাছে সেটাকে নিয়ে আসা, তার সামনে রাখা, কতগুলো প্রশ্ন তৈরি করা, সেই জায়গায় চলে এসেছে।
1: সেখানে আপনার ভাবনা

0: এটা কি করে শুরু হয়, যে কোনো একটা ধরুন কাজ শুরু করার ক্ষেত্রে, দুর্গাপুজোর থিমের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্টটা কি হয়?
1: দেখুন, স্টার্টিং পয়েন্ট কিছু ওরকম কিছু হয় না। একজন শিল্পীর কোনো স্টার্টিং পয়েন্ট বলে কিছু থাকে না। যে শিল্পী তার একটা সত্তাগত অবস্থান, এটা সমস্ত সময় সেটা একটা একটা একটা প্রবাহের মতো চলতে থাকে। এটা ভাবনা চলছে, নানান কিছু ঘটছে আমার চারিপাশে, তার মানে ছোঁয়া আমার মধ্যে এসে লাগছে। তো কোনো একটা জায়গা থেকে আমার মনে হয় যে বা এখান থেকে আমি ঢুকতে পারি, একটা কাজ হতে পারে। তারপর সেটা ওই গুটি পোকার মতো জড়াতে জড়াতে জড়াতে জড়াতে তারপরে একটা সেটা একটা চেহারা নিতে থাকে। তো সেইভাবেই আমার কাজ কর্ম করা, অর্থাৎ আমার শিল্প আমার জীবন থেকে ব্যতি রেখে নয়। আমার জীবন যে ধরনের, আমার জীবনে যা যা চ্যালেঞ্জেস রয়েছে, আমি যেভাবে আমার যে সামাজিক পরিচয়, আমার যে রাজনৈতিক পরিচয়, আমার যে অর্থনৈতিক পরিচয়, আমি যে কাস্টের মানুষ, আমি যে একজন সচেতন মানুষ যার মধ্যে আছে, তা সে যে যে জায়গায় যেভাবে সে বিচরণ করে, তার মধ্যে যে ঘাত প্রতিঘাত সংঘাত যে চ্যালেঞ্জ, সেগুলো নানানভাবে আমার কাজকর্মের মধ্যে উঠে আসে। সেটা চাহে দুর্গাপুজো হোক বা আমার নিজস্ব শিল্পকর্মের মধ্যে হোক, সেইটাকেই তো আমি প্রকাশ করি, আমার অবস্থাটাকেই তো আমি প্রকাশ করার চেষ্টা করি, বা আমার অবস্থা বা আমাদের অবস্থা, সেটাই হচ্ছে বিষয়।
0: সেই জায়গা থেকে আপনি একটা কথা বলেছিলেন যে ক্যানভাসটা শুধুমাত্র একজন শিল্পীর থাকছে না, একটা সমষ্টিগত কাজ হয়ে যাচ্ছে।
1: সেই একটা মারাত্মক জায়গা, মারাত্মক জায়গা সারা পৃথিবীতে এই মুহূর্তে দাঁড়িয়ে, ছোট বড় করছি না পৃথিবীর কথাটা এই কারণেই বলছি, তার কারণ হচ্ছে যে এই একটি ক্ষেত্র যেখানে এতগুলো ডিফারেন্ট এবং এতগুলো লেয়ার অফ পিপল, মানে একজন পলিটিশিয়ান থেকে শুরু করে একজন একেবারে কৃষক ধান চাষ করে চলে আসে দুর্গাপুজোর মাঠে, এইটা একটা স্ট্রাকচারে চলে আসছে। একজন প্রতিষ্ঠিত শিল্পী আর একজন একদম গ্রামের, সেই যাকে আমরা কোট আনকোট আর্টিজেন বলছি, মানে সে এক ফ্রেমে চলে আসছে, এসে তারা একসাথে কাজ করছে। আমি মানি বা না মানি, দুপক্ষেরই একটা বিরাট উপকার হচ্ছে। তো এইটা শিল্প করতে পারলে তো একটা বিরাট ক্ষমতা শিল্পের, আর কোথাও এটা আছে বলে আমার মনে হয় না অন্তত।
0: কিন্তু সেই জায়গায় ধরুন একজন তো থাকবেন যার নির্দেশ মতন পুরো কাজটা হবে, কারণ তিনি পুরো গোটা চিত্রটা দেখে নিয়েছেন বা তার পেছনের দর্শনটা তার কাছে ক্লিয়ার আছে। তো এইটা বাদবাকিদের কাছে তুলে ধরা বা বাদবাকিদেরকেও বোঝানো যাতে ওই মালাটা ঠিকভাবে গাঁথা হয়, সেই কাজটা আপনি কীভাবে করেন?
1: না, ডেফিনেটলি সেটা আমাকেই করতে হয়। বা এখনও দুর্গাপুজো একটা ডিরেক্টোরিয়াল প্র্যাকটিস, শুধু দুর্গাপুজো নয়, আমাদের এই সব তৃতীয় মহাবিশ্বের দেশগুলোর এটা একটা বিরাট, আমরা তৃতীয় মহাবিশ্বের এখন সারা বিশ্বেরই এখন ডিক্টেটরশিপ, এবং মানে আমি যদি সবটাকে এক জায়গায় করি, সব জায়গায় একজন ব্যক্তি একজনে, এটা পুঁজিবাদ অর্থনীতি সর্বস্ব আমাদের এতে এটাই হবে ওই ব্র্যান্ড আর কি, ঠিক আছে। মানে আমি যদি আপনি সবগুলোকে দুই আর দুই চার করেন একই জিনিস, তো এখানে তো আছেই মানে একটা ডিরেক্টোরিয়াল জায়গা। বাট আমার যে চর্চা, আমার যে সাধনা, সেইটার মধ্যে আমি সব সময় চেষ্টা করি মার্চ করার, মানে আমি যে মালাটা গাচ্ছি সেটা আমি এককভাবে, এখানে বিরাটভাবে ওই ডিরেক্টোরিয়াল জায়গাটা থাকে, কিন্তু আমি চেষ্টা করি অন্যদের সঙ্গে কোলাবরেট করে যে বিষয়টা করা। বাট ভীষণ কঠিন, এখনও এই শব্দগুলো আমি আপনাকে বললাম, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট, ইট উইল টেক টাইম, যেটা আমার মনে হয়। এইবার এই কাজটা তো একটা আলাদা দক্ষতা, দীর্ঘদিন করার ফলে আপনি কিভাবে আপনার ভাবনাকে, আপনার ভাবনা অন্য মানুষের হাতে তার রূপ পাচ্ছে, আপনার মাথা কিন্তু অন্য মানুষ সেটার শেপ দিচ্ছে, সেটার একটা টেকটিস তো ডেফিনেটলি থাকে, যে আমি কিছুটা বলছি, কিছুটা আমার ভাব আমি তাকে বলছি, তারপরে আরেকটি মানুষ বানাচ্ছে, সেই প্রক্রিয়ার মধ্যে অনেক চেঞ্জ আসছে, সেইটার কত পার্সেন্ট আপনি রেখে দেবেন ওর মধ্যে দিয়ে, কারণ ও ওর মধ্যে ঢুকে পড়ছে অনেক কিছু নিয়ে, তো সেইটা কিন্তু একটা বিরাটভাবে ঘটে। আমি শুধু ওই দেখতে থাকি যে হ্যাঁ ঠিক আছে যাচ্ছে আমার ওইদিকে, তো এই সেই কারণে এই প্রসেসটাকে আমি প্রচণ্ড রকমভাবে এনজয় করি। আমি হয়তো বলেছিলাম একটা কিছু ভেবে কাউকে একটা কিছু বানাতে, সে তার থেকে 10 times ভালো বানিয়েছে, বা আমি ওভাবে ভাবিনি হয়তো, তারপরে আমি সেটাকে রেখেই এগোই। এই শিল্প চর্চার এটা একটা মারাত্মক জায়গা, মানে সে আমাকে প্রচুর উদ্বুদ্ধ করে যে এরকম অনেক কিছু আছে যেটা প্রচণ্ড আনওয়ান্টেড। নইলে আপনি সব কিছুই সব রেডি, আপনি জানেন কি করবেন, আপনার ডেস্টিনেশন জানেন। আমি অন্তত বুঝতে পারিনি যে শিল্পীরা এরকম

0: কোনো পথে চলে কি না, যে পথের ডেস্টিনেশন বাধা। তো এই যে আমি জানি না, আমি যেতে যাচ্ছিলাম দিল্লি, হয়ে গেল মানে চলে গেলাম বম্বে, সেটাই আমাকে অ্যালাইভ রাখে শিল্পচর্চা।
1: সত্যি দুর্গাপুজো এক শিল্পযজ্ঞ, যেখানে বিভিন্ন শিল্পীরা নিজ নিজ ভাবনা, নিজ নিজ দর্শন তথা নিজ নিজ দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটা অদ্ভুত সম্মোহনী পরিবেশ তৈরি করেন, যা দেখার জন্য, যা অনুভব করার জন্য তথা যা উপভোগ করার জন্য পশ্চিমবঙ্গ 5টা দিন জেগে থাকে।

0: যে কোনো শিল্পই তার সীমানা ছেড়ে চারিদিকে ছড়িয়ে পড়বেই, আর সেই শিল্পের মধ্যেই ফুটে ওঠে সেই রাজ্যের সংস্কৃতি, তাদের জীবনযাত্রা, তাদের ঐতিহ্য। পোশাক বলুন বা দৈনন্দিন আসবাবে একটি নিজস্ব ছাপ রেখে যায়, আর এইসব জিনিস আমরা কিনতে পারি আমাদের দোরগোড়ায়। আমি পৌঁছে গিয়েছিলাম দক্ষিণাপনের আসাম এম্পোরিয়ামে, আর সেখানে রয়েছে আসাম থেকে আনা আসামের রেশম শিল্পের ছাপ। পাট, মুগার শিল্প, বাঁশ দিয়ে তৈরি শার্ট, চাদর, শাড়ি, গামছা, আরো কত কি। চলুন কথা বলি এখানকার একজন স্টাফের সঙ্গে, তিনি আমাদের জানাবেন কি কি রয়েছে আসাম এম্পোরিয়ামে, আর কারা এখানে কিনতে আসেন, কি রকম বিক্রি হয়, সব জিনিসের বিক্রয় মূল্য কি রকম, সবটা।
1: আমার নাম অভিমন্যু, 30 বছর কাছাকাছি আমার হয়ে গেছে সার্ভিস। এইখানে আমাকে আমাদের হ্যান্ডলুম আর হ্যান্ডিক্রাফট দুটোই থাকে। আসামের যেগুলো মানে প্রসিদ্ধ যেগুলো হলো হ্যান্ডলুম মুগা শাড়ি, যেগুলো হলো মুগা শাড়ি, সিল্ক শাড়ি, আর সিল্ক মেখলাও আছে, মুগা মেখলা আছে, এগুলো খুব কস্টলি। মুগা শাড়ি মিনিমাম 50,000 থেকে স্টার্ট, আর সিল্ক যেগুলো আছে 16,000 থেকে স্টার্ট, আর কটন মেখলা যেগুলো আছে 1260 থেকে, তারপরে আস্তে আস্তে খুব দাম বাড়তে থাকবে। আর হ্যান্ডিক্রাফট যেগুলো আছে আমাদের, ফার্নিচার আছে, সোফা সেট আছে, 3-সিটার আছে, 2-সিটার আছে, দুটো চেয়ার থাকবে, টু সিটার একটা থাকবে, সেন্টার টেবিল, মানে 4টি পিস, দাম বিভিন্ন রকম দাম আছে এখানে। তারপর আপনার ফ্লাওয়ার ভাস, টেবিল ল্যাম্প, ওয়াল হ্যাঙ্গিং, আর আসামের বিহু যেগুলো ডল আছে, এগুলো ডলও পাওয়া যাবে। তারপর আপনার চাও আছে, আসামের টি আছে মানে খুব প্রসিদ্ধ। তারপর আপনার হানি আছে, অরেঞ্জ হানি, এইরকম বিভিন্ন রকম জিনিস আমাদের কাছে আছে, ওরা বানিয়ে নিয়ে সব পাঠিয়ে দেয়।
0: আর এখানে কিরকম বিক্রি হয়?
1: বিক্রি মোটামুটি খুব ভালো, খারাপ না।
0: এখানকার লোকেরাই নেয় নাকি আসামের লোকেরাও আসে এখানে?
1: আসামের লোকরা এখানে যারা কাছে থাকে বা টালিগঞ্জ বা যাদবপুর দিকে, ওরা এসে ওরা মেখলা বা শাড়ি ওরা নিয়ে যায়, হ্যান্ডিক্রাফট কিছু নিয়ে যায়, আর বিভিন্ন রকম এখানে বলতে গেলে আমাদের বাঙালিরা নিয়ে যায় এখানে।
0: হ্যাঁ,
1: আর বাইরের টুরিস্ট যারা আছে ওরাও নিয়ে যায় এখানে।
0: হ্যাঁ, সেটাই আমি জানতে চাইছিলাম। ধরুন বিদেশে কারোর একটা কিছু পছন্দ হলো, সে নিয়ে যেতে পারবে না, ওরা বড় ধরুন ফার্নিচার, তখন কি আপনাদের এখান থেকে ব্যবস্থা?
1: না, সেরকম কিছু ব্যবস্থা কিছু নেই,
0: তাদেরই ব্যবস্থা,
1: ওরা নিজের ব্যবস্থা করে নিয়ে যেতে হবে। ওরা নিয়ে যায় এখানে আমাদের গন্ডা, রাইনো, ছোট আইটেম যেগুলো গিফট আইটেম যেগুলো, আর কিছু কচুরিপানা আইটেম আছে কিছু, হ্যাঁ সেগুলোও নিয়ে যায়, মানে কোস্টার, চা পাতা যেগুলো 100 গ্রাম আছে, মানে গিফট গিফট প্যাক করা থাকে এগুলো। হ্যাঁ,
0: আসাম গভর্নমেন্ট মার্কেটিং কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার ঠাকুর পদদে, যিনি গুয়াহাটি এম্পোরিয়াম এবং কলকাতার আসাম এম্পোরিয়ামের দায়িত্বে রয়েছেন, তিনি আমাদের জানালেন যে আসাম থেকে কি কি জিনিস এখানে আসে, কিভাবে তৈরি হয়, এবং কারিগরদের আর্থিক অবস্থা কিরকম, মহিলারা কিভাবে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।
2: এইটা কর্পোরেশন প্রত্যেক স্টেটেই একটা সময় বানিয়েছিল টু এনকারেজ দ্য আর্টিসিয়ান এন্ড ক্রাফট পারসন উইভার অফ দ্য রেসপেক্টিভ স্টেট। তো আমাদের আসাম গভর্নমেন্ট মার্কেটিং কর্পোরেশনটা স্থাপিত হয়েছে 1959-এ, জাস্ট টু এনকারেজ দ্য পিপুল অফ আসাম, আর্টিসিয়ান উইভার, এদের প্রোডাক্টগুলোকে মার্কেট দেওয়ার জন্য, বাজার দেওয়ার জন্য। তো এখন সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি আমরা। আমরা সমগ্র আসাম থেকে এবং আসাম তথা নর্থ ইস্ট, যখন 1959 তৈরি হয়েছিল আসাম, তার বড় ছিল, তারপর ধীরে ধীরে ভাগ হয়েছে, নর্থ ইস্ট হয়েছে, নর্থ ইস্টের অনেকগুলো স্টেট নিয়ে আসাম ছিল। এখন আমরা এন্টায়ার নর্থ ইস্ট ইস্টার্ন রিজনের

0: হাতে বোনা কাপড় এবং হাতের তৈরি বাঁশ বেতের জিনিস, বেতের জিনিস বা পেতলের জিনিস, এগুলো আমরা মার্কেটিং করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে উইভার আর ক্রাফটম্যানদের বাজার দেওয়া। ওরা জিনিসটা বানায়, আমরা তৈরি করি, তৈরি মালটা আমরা কিনি এবং আমরা বাজার করি, এবং ওদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম, র মেটেরিয়ালস, এগুলো সাপ্লাই দিয়ে থাকি। এবার বলছিলেন আপনি কিভাবে মালগুলো যে কলকাতার শহরে যায়। কলকাতা দিল্লিতে আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে যায়, বাই রোডে যায়, বাই প্লেনে যায়, অনেক সময় বেতের জিনিস ট্রেনেও যায়। ট্রেনে আগে আগে পাঠাতাম, এখন আমরা ট্রেনটা অ্যাভয়েড করি, জিনিসগুলো কিছু ড্যামেজ হয়ে যায়, তাই আমরা বেস্ট কুরিয়ারটাই নিই। তারপর বিভিন্ন রকম যেরকম কার্গো আছে এদের মাধ্যমে মালগুলো পাঠাই। বাঁশের তৈরি শার্ট চেয়েছিলেন, ওটার বাঁশের তৈরি শার্ট মানে বাঁশে যেটা শার্টটাই যেটা যে ফাইবারটা, যে ফাইবারটা আপনার ইউজ হয় সেটা বাঁশ থেকে তৈরি হয়। আমরা সুতো কোথা থেকে পাই? তুলোর থেকে পাই। তো ওটা বাঁশ থেকে, বাঁশের থেকে ফাইবারটা আমরা সুতোটার থেকে আমরা শার্টটা তৈরি করি।
1: তো এখানে তো বিভিন্ন ধরনের আমি জিনিস দেখছিলাম, তো কিরকম বিক্রি হয় এখানে এবং আপনারা কি কতটা লাভবান হন?
0: ভালো বিক্রি। আমাদের উদ্দেশ্য লাভবান হওয়া নয়, আমাদের উদ্দেশ্য একটা হচ্ছে আমরা নো প্রফিট নো লসে করি, এবং আমরা মেন বাজার হচ্ছে আমরা কার্পেন্টারদের বেনিফিট দেওয়া, এনকারেজ করা, ওদের বাজার দেওয়া। যে একটা জিনিস যারা তৈরি করছে ওরা কোথায় বাজার পাবে? ওরা অনেক সময় বিলো প্রভার্টি লাইন থেকে আসে, ওরা ধরুন গ্রামে থাকে, ওরা জিনিসটা তৈরি করতে ওরা পারে, ওদের জন্ম নিয়েছে শিল্প ভাব নিয়ে, তো সেই শিল্পরই জিনিসটা আমরা কোথায় বিক্রি করবে ওরা? তাই ওই মালগুলোই আমরা, জিনিসগুলোই আমরা বিক্রি করি।
1: কিরকম অবস্থা তাদের আগেকার দিনে যদি আমি ধরি যে
0: অনেকটা উন্নত হয়েছে, অনেকটা উন্নত হয়েছে এবং নতুন নতুন শিল্পী বেরোচ্ছে এখন। বাঁশের আগে যেমন বাঁশের ছিল, বাঁশের একটা বাস্কেটেই তৈরি করতো, এখন বাঁশের রিসার্চ করে আর এন ডি করে করে অনেক জিনিস তৈরি করেছে, ওদের নিজের চেষ্টাই হোক, সরকারের চেষ্টাই হোক, অনেক অনেক ডেভেলপ হয়। যেমন সুতো বাঁশের তৈরি শার্ট, এটা আপনার ভাবতে পেরেছি কখনো বলুন? বাঁশের তৈরি শার্ট হচ্ছে,
1: এই যে আপনি বললেন যে এখন ওদের অবস্থা অনেকটা উন্নত হয়েছে, কিন্তু ওদের ছেলে মেয়েরা ধরুন ফ্যামিলিতে যারা আর্নিং মেম্বার,
0: ধরুন বাবা একজন ব্রাসের শিল্পী ছিলেন, ওই ওরা সরাই তৈরি করতেন, কিন্তু ওনার কষ্ট করে ওনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে এখন ছেলে মেয়েরা ভালো পড়াশোনা করে, ওরা হয়তো কেউ ভালো লাইনে চলে গেছে, ইঞ্জিনিয়ার লাইনে চলে গেছে, ডাক্তার লাইনে চলে গেছে, তো ধীরে ধীরে সেই শিল্পটা বন্ধ হয়ে যাচ্ছে। এইটা এটা ঘটনা, ইয়ের ব্যাপার, চিন্তার ব্যাপার। শিল্প অনেক অনেক শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু পাশাপাশি অনেক নতুন শিল্প বেরিয়ে আসছে, আসছে না যারা আসছে, সেই জায়গাটাই আমাদের কাজ, যাতে কোনো শিল্প বন্ধ না হয়ে যায়, কোনো শিল্পটা ইয়ে না হয়, সেটাই আমাদের কাজ, যাতে আমরা প্রোডাক্টটাকে ডেভেলপ করতে পারি, মার্কেটিংটা করতে পারি, এইটাই। ওরা যদি মাল তৈরি করে বিক্রি পায়, বাজার পায়, তাহলে ওরা অন্য লাইনে যাবে না।
2: শিল্পের আকার পাল্টায়, ট্র্যাডিশনালের সঙ্গে নতুনত্ব মিশিয়ে এগিয়ে যায় শিল্পের ধারা, আর তা বহন করে নিয়ে চলে শিল্পীরা, কারিগররা। তাই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে শিল্পীদের জীবন যেন আর্থিকভাবে সচ্ছল থাকে সে ব্যবস্থার দিকেও নজর রাখা প্রয়োজন, কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা হয়তো না জানি কত শিল্পের হদিশি পাই না, সেগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু

0: শুনলেন অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ। প্রথমে শুনলেন থিম শিল্পী ভবতোষ সুতারের সাক্ষাৎকার, নিয়েছেন সৌরভ গুপ্ত। প্রথম পর্ব শুনলেন অনুষ্ঠানের, তারপর শুনলেন আসামের হস্তশিল্প নিয়ে সোমা রায়ের সাক্ষাৎকার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র

সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে। পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ।

আপনি কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

প্রথম গানটি শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, শ্যামল গুপ্তের কথায় এবং পি ভি কৃষ্ণমূর্তির সুরে।

এরপরের গানটি শুনবেন জগন্ময় মিত্রের কণ্ঠে, গীতিকার প্রণব রায়, সুর জগন্ময় মিত্রের।

পরবর্তী শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, গীতিকার শ্যামল গুপ্ত, সুর সতীনাথ মুখোপাধ্যায়ের।

গানটি শুনলেন সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে এবং সতীনাথ মুখোপাধ্যায়ের পরিবেশনায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। পরবর্তী গানের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং পুরবী দত্ত। গানের কথা আশানন্দন চট্টোপাধ্যায়ের, সুর সত্যজিৎ মজুমদার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। আপনাদের সঙ্গে থাকবেন আপনাদের বন্ধু শুভাশিস বন্দ্যোপাধ্যায়।

মানুষ প্রথম কবে নিজের মুখ দেখেছিল? প্রশ্নটা শুনতে খুবই সহজ, তাই না? কিন্তু উত্তরটা কিন্তু ততটাই বিস্ময়কর, কারণ মানুষের ইতিহাসে এমন অনেক আবিষ্কার তো রয়েছে যেগুলো আমরা মোটামুটি জানি, যেমন চাকার আবিষ্কার, আগুনের ব্যবহার, কৃষির সূচনা, তারপরে লিপির জন্ম। কিন্তু এমন একটা আবিষ্কার আছে যা নিঃশব্দে মানুষের জীবনকে বদলে দিয়েছে, অথচ তার ইতিহাস নিয়ে আমরা খুব কমই ভাবি, আর সেটা হলো আয়না। আজ আমাদের ঘরের প্রতিটা কোণেই মোটামুটি আয়না, তাই না? ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা থেকে শুরু করে চুল আঁচড়ানো, নতুন পোশাক পরে নিজেকে একবার এক ঝলক দেখে নেওয়া, কিংবা একটা সেলফি তোলার আগে শেষবারের মতো নিজের মুখটা কেমন লাগছে সেটাও চটচট করে দেখে নেওয়া আর কি, সব কিছুর সঙ্গেই কিন্তু জড়িয়ে রয়েছে আয়না। এতটাই পরিচিত যে তাকে নিয়ে আলাদা করে ভাবার প্রয়োজন আমরা খুব একটা অনুভব করি না। কিন্তু এক মুহূর্তের জন্য কল্পনা করো তো, পৃথিবীতে যদি কোনোদিন কোনো আয়না আবিষ্কারই না হতো, তাহলে তুমি কি জানতে তোমার মুখ দেখতে কেমন, তোমার হাসি, তোমার চোখের দৃষ্টি, কিংবা মুখের অভিব্যক্তি? হয়তো না। সে বিষয়ে আসছে। একসময় মানুষ বুঝল নিজের অস্তিত্বকে জানার জন্য তার দরকার হয় একটা প্রতিবিম্বের, আর সেই প্রতিবিম্বই একদিন জন্ম দিয়েছিল এই যে নিজেকে জানার বা খোঁজার বা আত্মপরিচয়ের কথা যদি বলি, সেই আত্মপরিচয়ের এক নতুন অধ্যায়, একটা নতুন চ্যাপ্টার শুরু হলো সেই খোঁজ থেকে। এবং এই কারণেই আয়নার ইতিহাসকে আমরা কেবলমাত্র ওই একটা বস্তুর ইতিহাস বলে সরিয়ে দিতে পারি না। এটি আত্ম অন্বেষণের ইতিহাস, নিজেকে জানার ইতিহাস, এবং সভ্যতার সঙ্গে সঙ্গে মানুষের কৌতূহল কীভাবে বদলেছে তারও ইতিহাস। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মানুষের প্রথম আয়না কিন্তু কোনো কারিগরের হাতে বানানো হয়নি, কোনো রাজাও তার আদেশে বানাননি, কোনো বিজ্ঞানীও তা আবিষ্কার করেননি। মানুষের প্রথম আয়না তৈরি হয়েছিল, প্রকৃতি নিজে খুব যত্ন করে আর কি তৈরি করেছিল সেই আয়না, মানে প্রকৃতিই তৈরি করেছিল সেই প্রথম আয়না। আর সেই আয়নার ইতিহাস নিয়ে আজ অল্প অল্প গল্প কথায় আড্ডা দেবো আমি, শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। যে কথা বলছিলাম যে হাজার হাজার বছর আগে পৃথিবীতে যখন কাঁচ ছিল না, ধাতুর ব্যবহারও সেভাবে শুরু হয়নি, তখন মানুষ বাস করত হয় নদীর ধারে, নয় জঙ্গলের কাছে, কিংবা পাহাড়ের পাদদেশে। জীবনের প্রতিটা প্রয়োজনেই তাকে প্রকৃতির ওপর নির্ভর করতে হতো কোনো না কোনোভাবে, এবং সেই প্রকৃতি একদিন তাকে একটি আশ্চর্য

উপহার দিয়েছিল। সেটি ছিল শান্ত একটা নদী, অথবা হয়তো কোনো স্থির হ্রদ, অথবা বৃষ্টির পরে জমে থাকা স্বচ্ছ জল। জলের উপর ঝুঁকে যখন আদিম মানুষ প্রথম নিজের মুখ দেখেছিল, তখন হয়তো সে বুঝতেই পারেনি যে ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। জলের বুক থেকে আরেকটি মুখ তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে অন্য কেউ নয়, সে নিজেই। আজকের দিনে বিষয়টা খুব স্বাভাবিক মনে হলেও সেই সময়ের মানুষের কাছে কিন্তু এটি একটি নিঃসন্দেহে বিস্ময়কর অভিজ্ঞতা। কারণ জীবনে প্রথমবার সে এমন একজনকে দেখেছিল যে তার প্রতিটি অঙ্গভঙ্গি হুবহু নকল করছে, তাই না? হয়তো সেই মুহূর্তে মানুষের মনে প্রথম প্রশ্ন জেগেছিল যে আমি দেখতে এমন। আচ্ছা, তবে জলের তো একটা ওই সীমাবদ্ধতা ছিলই, কারণ জল তো সবসময় স্থির থাকে না, একটু হাওয়া দিলে, একটু বাতাস দিলেই তো নড়লেই জলটার প্রতিবিম্ব ভেঙে যায় সঙ্গে সঙ্গে। তো সামান্য ঢেউ উঠলেই মুখ বিকৃত হয়ে যায়, মানে রাতে বা অন্ধকারে কিছু দেখা যায় না। অর্থাৎ জল ছিল প্রকৃতির আয়না, কিন্তু মানুষের প্রয়োজনের জন্য যথেষ্ট নির্ভরযোগ্য ছিল এমনটা বলা যায় না। এবং এই যে ঢেউ দিলেই জল নড়ে গেলেই যে সমস্যা, এই নিয়ে কত গান, কত সাহিত্য, কত লেখালেখি হয়েছে, তাই না? মানে আমার মনে, মানে যখন রাধা হয়তো যমুনায় যাচ্ছেন এবং হয়তো সেই কাহিনীতে দেখেছি আমরা শ্রীকৃষ্ণ কদম ডালে বসে আছে এবং জলে ছায়া পড়ছে, এবং যখনই সখীরা জলের ঢেউ দিচ্ছে সেই ঢেউয়ে যখন মুখটা বারবার ঘেঁটে যাচ্ছে এবং তার দেখতে অসুবিধে হচ্ছে, তখন সে বলছে যে জলে ঢেউ দিও না সখী, আমি জলের ঘাটে কৃষ্ণরূপ নিহারি। আবার কখনও দেখা যাচ্ছে যে এমন কোনো কাহিনী প্রাচীনকালে যেখানে হয়তো তার চোখে কাজল দিয়ে বলছে দর্পণ বুঝাইতে আমি অঞ্জন পড়েছি চোখে। তো এরকম খুব ইন্টারেস্টিং সব কাহিনী, গান, অনেক কিছু রয়েছে যেগুলো সবই আয়নাকে নিয়ে। এবং যখন আমরা, যখন তারা দেখলো প্রথম দিকে যে জলের এই এত সীমাবদ্ধতা রয়েছে এবং অসুবিধে হচ্ছে, তখন মানুষ ভাবতে শুরু করলো যে আচ্ছা, প্রকৃতির বাইরে এমন কি কিছু আছে তৈরি করা যায় যেখানে সবসময় নিজের মুখ দেখা সম্ভব? তো এই প্রশ্নই মানুষ সভ্যতাকে নিয়ে গেল একটা নতুন আবিষ্কারের, বলবো সে কথা আসছি। কারণ এই যে শুরু থেকে বললাম যে আড্ডা দেবো জমজমাট, আর আড্ডায় গান হবে না, তা তো কখনোই হতে পারে না। গান ছাড়া আড্ডা কিন্তু কখনো জমজমাট হতে পারে না। আর এই যে অনুষ্ঠানটার নাম দিয়েছি মুখোমুখি, আমরা অনেক সময় নিজের মুখোমুখি হই, অন্যের মুখোমুখি হই, এবং আয়নাও আমাদের অনেক সময় ওই মুখোমুখি দাঁড় করায়, আর তখন আমাদের অনেক মনের কথা বেরিয়ে আসে। তেমনই খুব সুন্দর একটা গানের কথা, খুব সুন্দর গান পছন্দের শিল্পী অনুপম রায়ের কণ্ঠে থাকলো তোমাদের জন্য। ফিরে আসছি গানের পর, সঙ্গে থেকো।

ফিরে এলাম গানের পর, আর আজ অল্প অল্প গল্প কথায় তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। কথা বলছি আয়নার ইতিহাস নিয়ে মুখোমুখি তোমাদের সঙ্গে। যে বিষয়টা বলছিলাম যে ওই যখন প্রকৃতির মধ্যেই আর কি আয়নার খোঁজ মিলল এবং জলের মধ্যেই বুঝতে পারলো মানুষ যে আচ্ছা আমরা নিজেদের ছায়া দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি যে আচ্ছা আমার অঙ্গভঙ্গি নকল করছে এবং এটা আয়নার প্রথম একদম রূপ বলা যায়। তারপরে ধীরে ধীরে তারা ভাবতে শুরু করলো কৌতূহল থেকে স্বাভাবিকভাবেই, এবং বর্তমান তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে প্রত্নতাত্ত্বিকরা এমন কিছু বস্তু আবিষ্কার করেছেন যা আয়নার ইতিহাসকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এগুলি তৈরি হয়েছিল ওই অবসিডিয়ান নামের এক বিশেষ ধরনের আগ্নেয় শিলা দিয়ে। অবসিডিয়ান আসলে একটি প্রাকৃতিক কাঁচ। আগ্নেয়গিরির লাভা খুব দ্রুত ঠান্ডা হয়ে গেলে এই কালো চকচকে শিলার সৃষ্টি হয়, এবং স্বাভাবিক অবস্থায় এটি সাধারণ পাথরের মতোই দেখায়, তবে বহুক্ষণ ধরে ঘষে এবং পালিশ করলে এর পৃষ্ঠ এতটাই মসৃণ হয়ে ওঠে যে তাতে স্পষ্ট প্রতিবিম্ব দেখা যায়। প্রত্নতাত্ত্বিকদের মতে আনুমানিক খ্রিস্টপূর্ব 6000 সালেরও আগে মানুষ এই অবসিডিয়ান ঘষে প্রথম কৃত্রিম আয়না তৈরি করেছিল, অর্থাৎ আজ থেকে প্রায় ধরো 8000 বছর আগের কথা বলছি। এবং ভাবতে অবাক লাগে যে তখন কোনো বিদ্যুৎ ছিল না, আধুনিক যন্ত্রপাতি ছিল না, এবং এই অবসিডিয়ানের আয়নাগুলিও আকারে কিন্তু খুব বিরাট বা বড় ছিল না, অধিকাংশই ওই হাতের তালুর সমান। তবে এগুলি কিন্তু মানব সভ্যতার প্রথম তৈরি আয়না হিসেবে ইতিহাসে একটা বিশেষ স্থান দখল করে আছে, এবং প্রকৃতির দেওয়া যে জলের প্রতিবিম্ব সেখান থেকে মানুষের তৈরি এই যে অবসিডিয়ানের আয়না, মানে এটা কিন্তু একটা জার্নি পুরোপুরি, তাই না? মানে যেটা প্রমাণ করে মানুষ শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করেই থাকতে চায়নি, সে প্রকৃতিকে বুঝে তাকে নিজের প্রয়োজন অনুযায়ী রূপ দিতেও শিখেছিল কিন্তু। আর সেই শিক্ষার ফলেই শুরু হয়েছিল আয়নার যে দীর্ঘ বিবর্তন তার ইতিহাস বা তার পথ চলা। তবে একটা ছোট্ট পালিশ করা পাথর হয়তো কৌতূহল মেটাতে পারতো, কিন্তু ক্রমবর্ধমান সভ্যতার কাছে যে যথেষ্ট ছিল এমনটা বলা যায় না, কারণ মানুষ এমন একটা আয়না চেয়েছিল যেটা টেকসই হবে, একটু উজ্জ্বল হবে, আরও সহজে ব্যবহার করা যাবে। এবং এই অনুসন্ধান কিন্তু মানুষকে নিয়ে গেল ধাতুর জগতে। প্রায় 6000 বছর আগের কথা বলছি, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর যে মধ্যবর্তী অঞ্চল যাকে আমরা আজকে মেসোপটেমিয়া নামে চিনি, এবং সেটা তো বিশ্বের অন্যতম সমৃদ্ধ সভ্যতা, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কৃষি, নগর পরিকল্পনা, লিপি, জ্যোতির্বিদ্যার পাশাপাশি এখানকার কারিগররা ছিল বিশ্বের অন্যতম মানে সমৃদ্ধ সভ্যতা, এবং তারা ধাতুর ব্যবহারেও কিন্তু এর পাশাপাশি

পাশাপাশি অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন এবং তারাই প্রথম লক্ষ্য করেন যে তামার একটি পাতকে যদি দীর্ঘ সময় ধরে ঘষে ঘষে পালিশ করা যায় তাহলে তার উপরেও মানুষের মুখ ভেসে ওঠে। যদিও সেই প্রতিবিম্ব আজকের আয়নার মতো স্বচ্ছ ছিল না, তবু জলের তুলনায় অনেক বেশি স্থায়ী এবং ব্যবহারযোগ্য ছিল বলা যায়, এবং এভাবেই জন্ম নিল কিন্তু তামার আয়না। প্রত্নতাত্ত্বিকদের মতে বা তাদের এই যে আবিষ্কারের ফলে বহু তামার আয়না থেকে জানা যায় যে এগুলো শুধুমাত্রই দৈনন্দিন জীবনের ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ধীরে ধীরে এগুলি সামাজিক মর্যাদা এবং সম্পদেরও প্রতীক হয়ে ওঠে। যে পরিবার যত ধনী তাদের ব্যবহার করার আয়না তত বেশি সুন্দর এবং যত্ন করে বানানো আর কি, এমনটা প্রমাণ পাওয়া গেছে। এবং মেসোপটেমিয়ার সমসাময়িক আরেক বিস্ময়কর সভ্যতা ছিল মিশর। পিরামিড, মমি কিংবা ফারাওদের পাশাপাশি তাদের গল্প যতটাই পরিচিত, তাদের পাশাপাশি আকর্ষণীয় তাদের দৈনন্দিন জীবন। মিশরীয়রা পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য চর্চাকে কিন্তু বিশেষ গুরুত্ব দিতেন এবং প্রসাধনী, সুগন্ধি, অলংকার সব কিছুর পাশাপাশি আয়নাও কিন্তু তাদের নিত্যসঙ্গী ছিল। তবে এই আয়না কিন্তু আজকের কাচের মতো ঠিক ছিল না। সাধারণত পালিশ করা হতো তামা কিংবা ব্রোঞ্জ দিয়ে তৈরি করে গোলাকার চাকতির সঙ্গে যুক্ত করে নান্দনিক একটা হাতল মতো তৈরি করা হতো এবং সেই হাতলটা কখনো পদ্মফুল, কখনো প্যাপিরাস গাছ, কখনো আবার দেবদেবীর ওই হাতলের প্রতীক, এগুলো সব খোদাই করা হতো। ফলে একটা ওই রোজকারে সাধারণ ব্যবহার করার জিনিস কখন যে ধীরে ধীরে শিল্পকলার নিদর্শন হয়ে গেল তা তারা অনেকেই টের পাননি। এখন আমরা বুঝতে পারি সেসব বিষয়ে পড়াশোনা করতে গিয়ে। এবং মিশরীয়দের বিশ্বাস ছিল যে মৃত্যুর পরেও মানুষের আরেকটা জীবন রয়েছে, তাই অনেকে সমাধির ভিতরেও মৃতদেহের সঙ্গে আর কি আয়না রেখে দিত। এবং তাদের ধারণা ছিল পরলোকেও মানুষের যে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো দরকার হবে। সময়ের প্রভাবে সভ্যতার কেন্দ্র ধীরে ধীরে তো ওই ভূমধ্যসাগরের দিকে সরে আসে, প্রাচীন গ্রিসের শিল্প, দর্শন, বিজ্ঞানের বিকাশের সঙ্গে সঙ্গে আয়নারও কিন্তু যে পরিবর্তন তার কিন্তু একটা নতুন মাত্রা লাভ করে বলা যায়। কেন সে বিষয়ে আসছি যে গ্রিক কারিগররা ব্রোঞ্জের আয়নাকে আরও সূক্ষ্মভাবে নির্মাণ করতে শুরু করেন। অনেক আয়নার হাতলে দেবদেবীর মূর্তি, ফুল, লতা, তারপরে ধরো ওই পৌরাণিক কাহিনী, এসব দৃশ্যগুলো খোদাই করা হতো। ফলে আয়না কিন্তু একেবারে সংগ্রহযোগ্য শিল্পকর্মে পরিণত হলো সেই সময় থেকে। এবং গ্রিক সমাজে এই সৌন্দর্যকে শারীরিক এবং মানসিক উৎকর্ষের প্রতীক হিসেবে দেখা হতো, তাই আয়না ছিল তাদের যে সৌন্দর্য চর্চা তার একটা অবিচ্ছেদ্য অংশ। রোমান সভ্যতার কথা যদি বলি, রোমান সভ্যতা গ্রিক ঐতিহ্যকে গ্রহণ করে তাকে আরও বাস্তবমুখী রূপ দিল আর কি। এবং রোমানরা কিন্তু শুধুমাত্র ব্রোঞ্জ নয়, রূপো দিয়েও আয়না তৈরি করতে শুরু করেন, ফলে প্রতিবিম্ব আগের তুলনায় আরও উজ্জ্বল এবং স্পষ্ট হয়ে ওঠে আর কি। ধনী পরিবারের ব্যক্তিগত কক্ষে আয়না রাখা ছিল বেশ মর্যাদার বিষয় এবং রাজপ্রাসাদ, স্নানাগার এবং অভিজাত পরিবারের বাসভবনে নানা আকারের আয়না থাকতো সবসময়। এবং এর ফলে কিন্তু একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে ধাতুর আয়না নিয়মিত পালিশ না করলে উজ্জ্বলতা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যেত এবং বাতাসের সংস্পর্শে তো ধাতু জারিত হতো, ফলে প্রতিবিম্ব ঝাপসা হয়ে পড়তো স্বাভাবিকভাবেই। মানুষ এমন একটা আয়নার সন্ধানে ছিল যা দীর্ঘদিন একই রকম স্বচ্ছ থাকবে, এবং এই অনুসন্ধানই ইতিহাসকে নিয়ে গেল আরও একটি যুগান্তকারী আবিষ্কারের দিকে, বলবো সে কথা। তবে এখন সময় একটা গানের, আমার খুব পছন্দের একটা গান, শিল্পী লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, থাকলো তোমাদের জন্য, ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম গানের পর, আর তোমাদের সঙ্গে আজকে আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আড্ডা দিচ্ছি আয়নার ইতিহাস নিয়ে, আয়নার ইতিহাস নিয়ে কথা বলছি আমরা। এবং সেখানে মুখোমুখি অনুষ্ঠানে আমরা এতক্ষণ অলরেডি বলেছি যে কী কীভাবে আয়নার বিবর্তন হলো এবং কী কী ধাপ পেরিয়ে বর্তমান আয়না আমরা এখন যেটা ব্যবহার করি সেদিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। তবে এই যে এত কথা আমরা বলছি, আমরা এত গল্প শোনাচ্ছি, তোমরা গল্প শুনছো মন দিয়ে, কিন্তু তোমাদেরও তো অনেক কিছু বলার থাকে, কারণ তোমাদেরও যুববাণীকে নিয়ে অনেক অনেক ইমোশন রয়েছে। আর তোমরা জানো, যারা নিয়মিত শ্রোতা আমাদের, যে যুববাণীর সামনেই কিন্তু জন্মদিন, আর যুববাণীর জন্মদিন মানে কিন্তু

0: এখানে প্রচুর চমক থাকে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য, কারণ জন্মদিনের গোটা সপ্তাহ জুড়ে আমাদের একদম হই হই কাণ্ড চলে এবং সেখানে বিভিন্ন রকম কনটেস্ট, বিভিন্ন রকম অনুষ্ঠান স্পেশাল সবই তোমাদের জন্য। এবারে কি চমক রয়েছে তোমাদের জন্য, সেরকম একটা ঝলক তোমাদেরকে শুনিয়ে দিই বরং চটপট। তারপরে ফিরে আসছি আবার আয়নার ইতিহাস নিয়ে, সঙ্গে থেকো।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
5: #YV56।
0: তাহলে কিন্তু চটপট পাঠিয়ে দাও, একেবারে দেরি করো না, কারণ ডেট তো তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি সময়ের হাতে নেই। আর আয়নার ইতিহাস নিয়ে আবার একটু ফিরে আসা যাক। যে বিষয়ে বলছিলাম যে মানুষ যখন ওই ধাতুর আয়না ব্যবহার করতে শিখেছে তখনও কিন্তু তার ওই অনুসন্ধান থামেনি। তামা, ব্রোঞ্জ কিংবা এই রূপোর আয়না যতই যত্ন করে তৈরি করা হোক না কেন, সময়ের সঙ্গে সঙ্গে তো সেই উজ্জ্বলতা কমে যায় আর কি, স্পষ্ট ব্যাপারটা আর থাকে না। নিয়মিত পালিশ না করলে মুখও স্পষ্ট দেখা যেত না এবং আরও উন্নত মানের আয়নার সন্ধান চলতেই থাকলো। এবং এই অনুসন্ধানের উত্তর মিলল ইতালির একটা ছোট্ট দ্বীপে। ভেনিস মধ্যযুগীয় ইউরোপের অন্যতম ধনী বাণিজ্য নগরী ছিল এবং সেই শহরের কাছেই একটা ছোট্ট দ্বীপ মুরানো। দ্বীপটি আজও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কাজ শিল্পের কেন্দ্র হিসেবেই পরিচিত। এবং ওখানে যখন তারা আর কি শহরের সমস্ত কাচের কারখানা একসময় মুরানো দ্বীপে আর কি স্থানান্তর করেন, তার কারণ ছিল অগ্নিকাণ্ডের আশঙ্কা। এবং কাঠের তৈরি শহরে কাজ গলানোর চুল্লি অত্যন্ত বিপজ্জনক ছিল এবং এর আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল যে কাচ তৈরির যে গোপন প্রযুক্তি সেটাকে রক্ষা করাও। পরে সেই কাচের পেছনে আর কি টিন এবং পারদের যে সূক্ষ্ম স্তর লাগিয়ে তারা একটা আয়না তৈরি করলেন এবং তাতে মানুষের প্রতিবিম্ব আগের যে কোনো মানে সময়ের তুলনায় অনেক বেশি পরিষ্কার দেখা যেত এবং মোড়ানোর কারিগরদের বিশেষ মর্যাদাও দেওয়া হতো এ কারণে, এবং একই সঙ্গে তাদের উপর কঠোর নজরদারিও রাখা হতো যাতে তারা অন্য দেশে এই প্রযুক্তি শেখাতে না পারেন। সেজন্য নানা কড়া বিধিনিষেধও আর কি আরোপ করা হয়েছিল সে সময়। এবং এই যে আয়নাগুলো সে সময় তৈরি হতো, মানে কাচের তৈরি আয়না হলো সাধারণ মানুষের নাগালের মধ্যে কিন্তু তার দাম ছিল না কখনোই, কারণ একটি বড় আয়নার দাম অনেক সময় একটা বাড়ির দামের সমান হতো সে সময়। ফলে এগুলি কিন্তু স্থান পেত রাজপ্রাসাদে অথবা অভিজাত পরিবারের বাসভবনে, ধনীদের অট্টালিকায়। ফ্রান্সের বিখ্যাত যে হল অফ মিরর্স, যা ভার্সাই প্রাসাদে অবস্থিত রয়েছে, তার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন, যেটা হচ্ছে ওই প্যালেস অফ ভার্সাই। এবং 17শ শতাব্দীতে নির্মিত এই বিশাল কক্ষে সারিবদ্ধভাবে বসানো ছিল শত শত আয়না এবং জানলা দিয়ে আসা সূর্যের আলো সেই আয়নাগুলোতে প্রতিফলিত হতো এবং মানে সমগ্র কক্ষটাকে একটা খুব সুন্দর দীপ্তিতে ভরিয়ে তুলতো আর কি। এবং সেই সময় এত বড় আয়নার ব্যবহার খুব একটা দেখাও যেত না, বা এত আয়নার ব্যবহারও। এবং আয়নার ইতিহাস কিন্তু শুধুমাত্র এই ঘরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ মানে নেই। বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে দূরবীক্ষণ যন্ত্রগুলি, অন্যতম হচ্ছে তোমার ওই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, এ রয়েছে 18টা সোনালি ষড়ভুজাকার আয়না এবং এই আয়নাগুলি মহাবিশ্বের সুদূর প্রান্ত থেকে আসা ক্ষীণ আলো সংগ্রহ করে বিজ্ঞানীদের কাছে পৌঁছে দেয়। এবং একসময় যে আয়নায় মানুষ নিজের মুখ দেখেছিল, আর আজকে সেই প্রতিফলনের নীতি ব্যবহার করে মহাবিশ্বের জন্মের ইতিহাস আমরা অনুসন্ধান করছি। এবং ভারতীয় সংস্কৃতিতেও তো এর গুরুত্ব কম নয়। সেই নববধূকে প্রথম দেখার জন্য আয়নার ব্যবহারের রীতি রয়েছে, বিভিন্ন মন্দির টন্দিরের স্থাপত্যেও আয়নার ব্যবহার দেখা যায়। যেমন কেরালার বিখ্যাত যে আরনমুল্লা কন্নাডি, ওই পৃথিবীর অন্যতম বিরল ধাতব আয়না রয়েছে সেখানে। এবং আশ্চর্যের বিষয়, এগুলো শুধুমাত্র কাচ নয়, বিশেষ ধাতুর সংকর দিয়ে তৈরি, মানে বহু শতাব্দী ধরে সেই নির্মাণ পদ্ধতি পারিবারিকভাবে গোপন ঐতিহ্য হিসেবে সংরক্ষিত রাখা হয়েছে। আর আয়নার আরেকটি বিস্ময়কর ব্যবহার দেখা যায় বিজ্ঞানের গবেষণাগারেও, যেমন পৃথিবীর বৃহত্তম লেজার পরীক্ষাগুলিতে এমন সব আয়না ব্যবহার করা হয় যেগুলি পৃষ্ঠের অসমতা মানুষের একটি চুলের পুরুত্বের লক্ষ ভাগের এক ভাগেরও কম। এবং চিকিৎসা বিজ্ঞানেও আয়নার ভূমিকা রয়েছে, দাঁতের চিকিৎসায় ছোট আয়না থেকে শুরু করে ধরো এন্ডোস্কোপ, লেজার অস্ত্রোপচার, বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্র, মানে সব ক্ষেত্রেই কিন্তু এই প্রতিফলনের নীতি গুরুত্বপূর্ণ।

লাগছে। যাই হোক, আজ আর খুব বেশি সময় নেই এবং এই দীর্ঘ যাত্রার দিকে ফিরে তাকালে তো একটু বিস্ময় জাগেই যে মানুষ একদিন শান্ত নদীর জলে নিজের মুখ দেখে বিস্মিত হয়েছিল আর আজকে মহাকাশের গভীরে আয়নার সাহায্যে কোটি কোটি আলোকবর্ষ দূরে ছায়াপথের ছবি তুলছে। যাই হোক, আজ আর সময় নেই, আয়না বদলেছে, প্রযুক্তি বদলেছে, মানুষের কৌতূহল বদলায়নি, আর হয়তো সেই কারণেই আয়নার ইতিহাস কখনো পুরনো হবে না। আজকের মতো বিদায় জানাতেই হবে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো আর কানে রেখো যুববাণী। ফলো করতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ, কারণ সেখানেই তোমরা পাবে আমাদের সব অনুষ্ঠানের সব আপডেটস। তাহলে আজকের মতো টাটা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বেতার নাটক বিপ্লবের পাঠশালা, রচনা দেবাশিস ঘোষ, প্রযোজনা আশিস গিরি।
2: আজকের নাটক বিপ্লবের পাঠশালা। রচনা দেবাশিস ঘোষ, সঙ্গীত পরিচালনা তরুণ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। নাটক বিপ্লবের পাঠশালা।

0: আরে আরে আরে, রাত তো ভোর হতে চলল। ও ঠাকুরমশাই, আরে ও ঢাকি ভাই, এই যে, হ্যাঁ হ্যাঁ, এই সারাদিন আপনাদের উপর অনেক ধকল গেছে, এই তালে বরং ওই ভেতরের চালা ঘরটায় একটু গড়িয়ে নেন। রে এ ছোকরার দল, তোরা বরঞ্চ ওই আখড়ার চালাসে মাদুর পেতে একটু জিরিয়ে নে দেখি বাবা। হ্যাঁ হ্যাঁ, আরে আরে, কাল সকালে প্রচুর কাজ পড়ে আছে।
1: মাস্টারমশাই, সর্বনাশ হয়ে গেছে, সারা এলাকাটা লালবাগড়ের পুলিশ ঘিরে ফেলেছে।
0: হ্যাঁ,
1: দারোগা ভূপেন চৌধুরী দলবল নিয়ে এদিকে আসছে। ওই যন্ত্রগুলো কোথায় মাস্টারমশাই?
2: এখান থেকে কেউ এক পাও নড়বে না। এই জায়গাটা আমরা এক্ষুনি সার্চ করবো। সিপাই লোক, কাম শুরু করো।
3: দাঁড়ান দাঁড়ান দাঁড়ান বলছি। এই পবিত্র দেবস্থানে সার্চ করবেন? কিন্তু কেন, সার্চ ওয়ারেন্ট আছে আপনাদের কাছে?
2: বেশি আইন কপচাদের সবকটাকে হাজতে চালান করে দেব।
0: দারোগাবু, রাগ করবেন না গো, রাগ করবেন না। ফোনই খুব ভালো ছেনা, বিদ্যাসাগর একাডেমিতে ফোর্থ ক্লাসে পড়ে। আসলে গাগঞ্জা ছেনা তো, তা আপনাদের ওই লাল ওই পাগড়িওয়ালাদের দেখে একটু হ্যাঁচুর প্যাঁচুর করতে লেগেছে আর কি।
2: আমাদের কাছে খবর আছে কর্নেল গুলার এই পুজো মণ্ডপে আর্মস লুকিয়ে।

0: হয়েছে। যদি জানা থাকে ভালোই ভালোই বের করে দাও, কেউ কিচ্ছুটি বলবে না, না হলে বাছাধনদের কপালে হাজারো দুঃখ আছে বলে দিলাম।
1: কি বললেন স্যার? আর্মস মানে অস্ত্র শস্ত্র এই পূজোর থানে? কেউ আপনার সঙ্গে নিশ্চয় রসিকতা করেছে।
0: যত সব বাউন্ডুলের নির্বোধের দল সে পাই শুরু করো।
1: তবে দেখেন দেখেন আতি পাতি করে খুঁজে দেখেন, উল্টে পাল্টে দেখেন। এই দেখো আপনাদেরই সময় নষ্ট, আমার আর কি দেখবেন? গরিবের কথা বাসি হলি সত্যি। এই দেখো সব
0: ভাঙ্গ খোঁজ খোঁজ
1: দেবস্থান বলে
0: প্রত্যেকটা আনাচে কানাচে ভালো করে তল্লাশি কর। এই কোনো বেটাকে ছাড়বি না। এই যে মূর্তির নিচে বেদিটা দেখেছিস? বেদিটা ভালো করে দেখ। এই এই ছোকরা, এই ছোকরা শোনো, তোমার নাম তো জ্যোতিষ, পাহাড়পুর আকরার কুস্তি আর লাঠি খেলার মাস্টার, ঠিক কিনা? বাবা আমি ভূপেন দারোগা, আমার চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। পড়াশোনা কদ্দূর?
1: ওই নামখানে লিখতে পারি।
0: তাই কর্নেল গোলায় জুটি কবে থেকে?
1: মায়ের পুজো হলো গিয়ে আমাদের সকলেরই পুজো, পুজোয় না এসে থাকি কি করে? হক কথা কিনা বলেন হুজুর।
0: মায়ের প্রতি ভক্তি তো দেখছি খুব টনটনে।
2: কুছ নহীঁ মিলা সাহেব, সব কুছ দেখিয়া লেকিন কুছ নহীঁ মিলা
0: সাহেব। এবারও শিকারটা ফসকে গেল আর আমার প্রমোশনটা। আমায় খবর দিবি, ভয় নেই, তোদের গায়ে যাতে কেউ হাত না দেয় সেটা আমি দেখবো। আজ বেরিয়ে যাচ্ছি, কথাগুলো যেন মনে থাকে।
3: খালি হাতেই ফিরে গেল ভূপেন দারোগা, যা রাগে ফুঁসছিল না? আর আপনি নিরক্ষর বাউন্ডুল এসে যে আচ্ছা ধোকা দিলেন দারোগাকে।
1: আস্তে আস্তে, দেওয়ালেরও কান আছে। এই একটু বাইরে চল তো ফাঁকায়।
3: এবার বলুন মাস্টারমশাই,
1: আমার কেমন যেন মনে হচ্ছিল এরকম কিছু একটা হবে, বাতাসে টিকটিকির গন্ধ পাচ্ছিলাম।
3: মাস্টারমশাই, ও দুটো কোথায় সরালেন? কালকে গুপ্ত সমিতি থেকে যে দুটো রিভলভার পাঠালো, আর ওই দুটো পটাশিয়াম সাইনাইড অ্যাম্পুল
1: এখানেই আছে এই পূজো মণ্ডপেই। তবে খুঁজে নেবার চোখ চাই।
3: সে কি কোথায়?
1: দূর দূর সাধে কি তোকে দারোগাটা নদের চাঁদ বলে গেল? হ্যাঁ, এবার মন দিয়ে শোন, জরুরি কথা। নাম্বার ওয়ান, রিভলভার দুটো ঢাকের খোলের ভেতরে কাপড় দিয়ে শক্ত করে বাঁধা আছে।
3: আচ্ছা,
1: বাইরে থেকে কিচ্ছু বোঝা যাবে না। দরকার মতো ঢাকের বাইরের চামড়াটা কেটে ও দুটো বার করে নেওয়া হবে। আর জরুরি কথা নাম্বার টু হলো, ছেঁড়া জামা কাপড় পরা ঢাকি ছেলেটা ছদ্মবেশে রয়েছে, আমাদেরই এক বিপ্লবী ভাই, বেঙ্গল ভলেন্টিয়ার্স থেকে পাঠিয়েছে অ্যাকশনের কাজে।
3: আচ্ছা,
1: লক্ষ্য রাখিস কথাটা যেন পাঁচ কান না হয়।
3: আপনি আপনি নিশ্চিন্ত থাকুন মাস্টারমশাই, আমি হলাম লোহা সিন্ধুক, কথা ঢুকবে কিন্তু বেরোয়ার পথ নেই।
1: সময় কম, কাল একটা ইমার্জেন্সি মিটিং দেখেছি রাত ১১টায় কলেজ মাঠের পেছনে পুরনো জেলখানার ভাঙা বাড়িটায়।
3: আচ্ছা,
1: নরেন দাস, প্রভাংশু পাল, বিমলেন্দু দাশগুপ্তকে আসতে বলেছি, তুইও ঠিক সময় চলে আসবি।
3: আচ্ছা, ওই কলেজ মাঠের পিছনের পুরনো জেলখানায় অত রাতে? সে তো জঙ্গল আর বিষাক্ত সাপের আস্তানা মাস্টারমশাই, রাতে শেয়াল জঙ্গলি কুকুর আর ভামেদের আড্ডা।
1: ওই জায়গাটাই তো ভালো।
3: হ্যাঁ,
1: টিকটিকিও টের পাবে না, তাছাড়া ভূতের ভয়ে অত রাতে ওই জায়গাটা কেউ মারায় না। যাক, ওই কথা রইল, কাল রাত ১১টা। বন্দে মাতরম।
3: প্রণাম মাস্টারমশাই, বন্দে।

0: কি অন্ধকার! জেলখানার ভাঙা বাড়িটাও দেখছি একেবারে শুনশান। কেউ কি এসে পৌঁছয়নি এখনো? আপনি?
1: তোর জন্যই অপেক্ষা করছি। কি রে এত দেরি?
0: আসলে আসার পথে না একটা টিকটিকি মনে হলো পিছু নিয়েছে, তাই ঘুর পথে রেল লাইন পেরিয়ে এলাম, তাই একটু দেরি হয়ে গেল মাঝে মাঝে।
1: সবাই এসে গেছে, আয় আয় আমার সঙ্গে আয়।
0: এ তো ভাঙা বাড়ির কুটরি, মেঝেতে মাদুর পাতা, হ্যারিকেনটা টিম টিম করে চলছে। আরে বাবা, ভেতরে তো দেখছি চাঁদের হাট, সবাই রয়েছে দেখছি, আমাদের শ্রদ্ধেয় বিপ্লবীরা সবাই। বিপ্লবী নরেন দাস, প্রভাংশ পাল, বিমলেন্দু দাশগুপ্ত সবাই রয়েছে।
1: ব্রাদার্স, মনে হয় তোদের সঙ্গে এটা আমার শেষ মিটিং।
2: সে কি? কেন মাস্টারমশাই?
1: ওপর থেকে ডাক এসেছে ভাই, বেঙ্গল ভলেন্টিয়ার অ্যাকশন স্কোয়াড থেকে জরুরি তলব এসেছে, বিশেষ একটা কাজের জন্যে কলকাতা যেতে হবে।
0: সবাই তো চলে যাচ্ছে, বিদ্যুৎ শহীদ হল, জ্যোতি জীবনের কোনো খবর নেই, কে জানে বেঁচে আছে কিনা। কলকাতায় ধরা পড়ল সুপতিদা কামাখ্যা ঘোষ। জানি আপনার সঙ্গেও আর দেখা হবে না, ছোট ভাইয়ের মতো, ছাত্রের মতো কত কিছু শিখিয়েছেন আপনি, খুব খুব মনে পড়ছে আজকে।
1: আরে দূর বোকা, বিপ্লবীদের এত ভাবপ্রবণ হতে নেই রে। আরে মনে রাখবি, আমরা আমরা যোদ্ধা, হ্যাঁ শুধুই যোদ্ধা। উই ওয়ার এভার ফাইটার্স, ওয়ান ফাইট মোর, দ্য বেস্ট অ্যান্ড দ্য লাস্ট। যাক, এবার কাজের কথা। নাম্বার ওয়ান, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বার্জকে মারবার জন্যে কলকাতা থেকে রিভলভার, গুলি, পটাশিয়াম সাইনাইডের অ্যাম্পুল এসে গেছে। আর বেশি দিন অপেক্ষা করা যাবে না, অ্যাকশন হবে 2 সেপ্টেম্বর পুলিশ গ্রাউন্ড মাঠে। টাইমটা নোট করে রাখ, বেলা 3টের পর। নাম্বার টু, এবার অ্যাকশনে থাকবে নতুন দুটি ছেলে, হ্যাঁ দ্য ফিউচার ফাইটার্স, নামটা পরে বলছি। আর তোরা একসঙ্গে পরোক্ষভাবে অংশ নিবি, ঠিক আছে?
2: মাস্টারমশাই, আমি বলছিলাম কি, ওই কি হবে নিরীহ সাহেবটাকে মেরে? না মানে বার্জ কিন্তু অত্যাচারী নয় মাস্টারমশাই, বরং বেশ বেশ সহানুভূতিশীল।
1: কি কি শুনছি এসব, ফিরিঙ্গিরা সহানুভূতিশীল? আমাদের জন্মভূমি যারা অধিকার করে রেখেছে, যারা আমাদের মর্যাদা সম্মান কেড়ে নিয়েছে, যারা আমাদের ছেলেদের থানায় নিয়ে গিয়ে অত্যাচার করছে দিনের পর দিন, তারা হলো সহানুভূতিশীল, নিরীহ। চমৎকার, বাবা বা চমৎকার। এ ধনিরও কি সেই একই মত নাকি? কি হলো, মাটির দিকে তাকিয়ে বসে থাকলে হবে? জবাব তো দিতে হবে একটা।
0: হ্যাঁ মানে জবাব কি দেব মাস্টারমশাই, জবাবটা হয়তো আপনার ভালো লাগবে না।
1: 3 বছর আগেকার শপথের কথা ভুলে গেলি তোরা? হ্যাঁ, রক্তের তিলক পরে সেদিন শপথ নিয়েছিলাম, মেদিনীপুরে কোনো ইংরেজ জেলা শাসককে থাকতে দেব না আমরা, থাকলে শাস্তি প্রাণদণ্ড। ডু ইউ রিমেম্বার? কি মনে পড়ে সেই দিনটার কথা?
0: হ্যাঁ মনে পড়ছে মাস্টারমশাই, সেই 3 বছর আগে এরকম এক গুপ্ত সভার কথা। সেটা বসেছিল চারুচন্দ্র দাসের বাড়ির চিলেকোঠায়, সালটা 1930।
1: গান্ধীজির লবণ আইন অমান্য আন্দোলনে দীঘায় যে ঘটল, ছি ছি ছি ছি ছি, অত্যন্ত ন্যক্কারজনক। রেডিওর খবরে এখনো কিছু বলেনি।
2: ছি, সকাল থেকে দলে দলে মানুষ দীঘায় এসেছিল লবণ আইন অমান্য করতে। তাদের অপরাধ, তাদের একটাই অপরাধ, তারা নিজের দেশকে ভালোবাসে। আরে আরে, এইসব অহিংস আন্দোলনকারী মানুষের উপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেমস পেডি যেভাবে বর্বর অত্যাচার চালিয়েছে, উফ, ছি ছি ছি ছি ছি, তা নিন্দা করার কোনো ভাষা নেই।
3: শুনলাম পীড়িত মেয়েদের চাপকে চাপকে বিবস্ত্র করে দিয়েছে, ছোট ছেলে মেয়েদের ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে জলে। এরা সভ্য মানুষ না জানোয়ার?
4: Listen! Stop it! All right, then you will see. Sandeep!
5: Sandeep!
4: Sab kalo mat bhi ka chabuk lagao. Sab kalo mat bhi ka chabuk lagao.
6: Mama! Oh Sahib! Oh Sahib! Mama chale ne milo ni. Aur gaye marte saath Sahib. Mare to bal. Oh ki aur milo ni Sahib.
4: উলঙ্গে
6: হায় ভগবান, তুমি কি দেখছ ঠাকুর? দুঃশাসনেরা দ্রৌপদীর বস্ত্র হরণ করছে। তোর এত পাপ সহিবে না সাহেব, তোর এত পাপ সহিবে না। দেখিস দেখিস তুই মরণ কালে জল পাবি না, মরণ কালে জল পাবি না সাহেব।
4: Ha ha ha ha ha!

0: ছি, কি লজ্জা কি লজ্জা! গোড়াদের সাহস তো দেখছি দিন দিন বাড়ছে। না না, এভাবে চলতে পারে না, এর একটা বিহিত চাই মাস্টারমশাই।
1: বিমলেন্দু, প্রতি জীবন ফোনি বিনা, তোরা এখনই ঠিক কর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেমস পেডিকে কি শাস্তি দেওয়া যায়। কি হলো, চুপ করে রইলি কেন? বল বল, কোন শাস্তি?
2: প্রাণদণ্ড,
3: প্রাণদণ্ড,
0: প্রাণদণ্ড,
4: প্রাণদণ্ড,
5: প্রাণদণ্ড।
1: তবে তাই হোক, আজ আমরা সবাই শপথ নিলাম মেদিনীপুরে কোনো ইউরোপিয়ান জেলা শাসককে আসতে দেব না, অন্যথায় প্রাণদণ্ড।
6: শপথ নিলাম মেদিনীপুরে কোনো ইংরেজ জেলা শাসককে আসতে দেব না।

0: মাস্টারমশাই, সেদিনের শপথ আমরা ভুলিনি, কিন্তু আমাদের লড়াই ছিল অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে। আমাদের লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা। ক্ষমা করুন মাস্টারমশাই, আপনার মনের মতন কথা বলতে পারলাম না বলে।
1: চমৎকার, চমৎকার কই? এ কথাটা তো জেমস পেজিকে হত্যা করার সময় মনে হয়নি। তোর হাত তো কাঁপেনি বিমলেন্দু, পেজিকে গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দিতে। তারপর ডগলাস, হ্যাঁ, সেই নিষ্ঠ শয়তানটাকে খতম করে দুনিয়ার সেরা কাজটা করেছিলি তোরা, মনে পড়ে?
0: মাত্র 2 বছর আগের কথা, 1931 সালের এপ্রিল মাসের এক অপরাহ্ন। আখড়ার লাঠি খেলার তালিম দিচ্ছেন মাস্টারমশাই। বলিষ্ঠ চেহারা, মাল কোঁচা দেওয়া ধুতি, খালি গা, কপালে রক্ত তিলক।

0: Si abbassa, si abbassa di volo. আমি হেরে গেছি, আমি স্বীকার করছি হার। কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস বিমলেন্দু।
1: না না মাস্টারমশাই, না, আপনি তো ইচ্ছে করে আমাকে জিতিয়ে দিলেন মাস্টারমশাই।
0: আরে না, দূর দূর পাগল, তোদের যে আরো আরো অনেক বড় খেলায় জিততে হবে রে বিমলেন্দু। দেখিস দেখিস, অগ্নিমন্ত্রের লাল জবাটা যেন ঠিক মায়ের পায়ে
2: পৌঁছয়। নির্দেশ দিন মাস্টারমশাই।
0: হ্যাঁ, অনেক কথা আছে বিমলেন্দু, সন্ধ্যের পর কর্নেল গোলার ঠাকুর বাড়িতে আসিস, সব বলবো।
2: তো ঠিক আছে মাস্টারমশাই, ঠিক আছে। মাস্টারমশাই, মাস্টারমশাই, আমি এসেছি।
0: হ্যাঁ, আয় বিমলেন্দু, বসবো। দাঁড়া, আগে বাইরেটা একটু দেখি। হ্যাঁ, এখানে আসলে টিকটিকির বড় উৎপাত, বুঝলি। ঠিক আছে ঠিক আছে, এবারে ভালো করে মন দিয়ে শোন। কাল 5:30 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেমস পেডি মেদিনীপুর স্কুলে আসছে।
2: হ্যাঁ জানি মাস্টারমশাই, স্কুলের সায়েন্স এক্সিবিশন উদ্বোধন করতে।
0: ভেবে দেখ, হাতের কাছে শিকার, পেডিকে হত্যা করবার সুবর্ণ সুযোগ।
2: আমায় কি করতে হবে মাস্টারমশাই?
0: তোর কাছে আজ রাতে ওয়েভাল 330 রিভলভারটা পৌঁছে যাবে।
2: আচ্ছা,
0: কাল ঠিক 5:30 স্কুলের দোতলার 3 নম্বর ঘরে অ্যাকশন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঘরে ঢোকা মাত্র গুলি করবি। তোর পাশে জ্যোতিজীবন ঘোষও থাকবে, সেও গুলি করবে। আর ঘরের হ্যাজাকটা নিভিয়ে দেবে নরেন দাস। অন্ধকারে পালাতে সুবিধে হবে তোদের।
2: হয় আশীর্বাদ করুন মাস্টারমশাই।
0: আমার কথা এখনো শেষ হয়নি বিমলেন্দু। 3 নম্বর ঘরের বাঁ পাশেই নিচে যাবার সিঁড়ি। নিচে নেমে কলেজের হলটা পার হয়ে পাঁচিলের ধারে দুটো সাইকেল দেখতে পাবি। সাইকেলে সোজা শালবনি, সেখান থেকে ট্রেনে পুরুলিয়া।
2: তারপর তারপর কোথায় মাস্টারমশাই?
0: তোদের আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে কিছুদিন। কলকাতায় তোদের শেল্টার হবে। ঠিক আছে, সে সমস্ত ব্যবস্থা আমি করব পরে। এনি মোর কোয়েশ্চেন?
2: না না মাস্টারমশাই, তবে বলছিলাম, যদি যদি ধরা পড়ে যাই?
0: একজন দীক্ষিত বিপ্লবীর শত্রুর হাতে ধরা পড়লে কি কর্তব্য হওয়া উচিত বিমলেন্দু?
2: সন্তান দলের জন্য সত্যানন্দের নির্দেশ ছিল, ধর্মের জন্য অস্ত্র ধরিয়া যুদ্ধ করিবে, রণে কখনো ভঙ্গ দিবে না। যদি প্রতিজ্ঞা ভঙ্গ অথবা ব্যর্থ কাম হও, জ্বলন্ত চিতায় প্রবেশ করিবে, বিষ পান করিয়া প্রাণত্যাগ করিবে।
0: মুখস্থ দেখছি রে, বাবা। এই
2: কি হয়েছে,
0: আবহাওয়াটা কেমন যেন ভারী ভারী লাগছে না?
2: মানে
0: মানে কাল একটা শুভ কাজ, সেই উপলক্ষে একটা গান হোক। হ্যাঁ
2: হ্যাঁ,
0: কি বলিস?
2: খুব ভালো আসলে, গান না গান না।
0: বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে,

0: ধন বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান
1: বাবা বাবা
2: তোমরা জয়ী হও বিমলেন্দু
1: মাস্টার সাহেব
2: বন্দে মা

নমস্কার। আজ আমাদের বড় আনন্দের দিন। আজ মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রদর্শনীতে আমাদের স্কুলে পদার্পণ করছেন মাননীয় জেলাশাসক মহামান্য জেমস পেডি মহাশয়। আমরা

0: মহামান্য জেলা শাসককে বরণ করে নেওয়া হলো। এবার তিনি প্রদর্শনী পরিদর্শন করবেন বিদ্যালয় কক্ষে। আসুন আসুন আমরা অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করি।
1: জ্যোতি জ্যোতি জ্যোতি, রেডি আছো তো? শোনো, 3 নম্বর ঘরে ঢুকলে ফায়ার শুরু করবে। ওকে, রেডি? এই ঢুকছে ঢুকছে ঢুকছে। জ্যোতি, বন্দে মাতরম বন্দে মাতরম।
0: দেখি পেডি সাহেবকে কারা গুলি করেছে, গুলি করেছে, রক্তে ভেসে যাচ্ছে।
1: মাস্টার মশাই, মশাই, আমরা পেরেছি, আমরা পেরেছি মাস্টার মশাই। গুলিতে গুলিতে ঝরঝরা করে দিয়েছে শয়তান পেড়ির শরীরটাকে মাস্টার মশাই। আমাদের আমাদের আমাদের কেউ ধরতে পারিনি মাস্টার মশাই, কেউ না, কেউ না। তাই পটাশিয়াম সাইনাইডেরও কোনো দরকার হয়নি। কি আনন্দ আজ, কি আনন্দ, শয়তান পেড়ি শেষ। বন্দে মাতরম বন্দে মাতরম।

0: সবই মনে পড়ে মাস্টারমশাই। 1931-এর পর 1932, জেমস পেডির পর ডগলাস, নতুন জেলা শাসক। ডগলাস আরো অত্যাচারী, আরো নিষ্ঠুর। একদিন সাহেব টমটম গাড়ি করে চলেছে মেদিনীপুর কলেজের সামনে দিয়ে। একটা বাচ্চা ছেলে সাহেবের গাড়ি দেখে অকারণে হাততালি দিয়ে ফেলেছে, আর তাতেই সাহেব রেগে একবারে আগুন।
1: Do you know who I am? Hey, little girl.
2: Oh.
1: And you? Do you know who I am?
2: Johnny, to. Tumi ekta sahib.
1: What?
2: Lal Bukko sahib. Lal Bukko sahib.
1: Oh, son of a bitch. Want to make fun with this man, you shit? Well, well, I will teach you a good lesson. I will let this good lesson to you. Hey! আমি তোমাকে লাঠি মারিয়া ভাঙিয়া দেবে, আমি তোমার হাড় গড় ভাঙিয়া দেবে, ইউ বাস্টার্ড, আই সন অফ এ বিচ, ইউ

0: বাচ্চাকে মুখ দিয়ে রক্ত লেগে যায়, কাদের বাচ্চা গো?
1: বাবা একটু জল নেই, বাচ্চাটার মুখে একটু দাও, এই বাচ্চাটার মুখে দাও না বাবা।
2: হেই, বাড়ি চলো, বাড়ি চলো।

0: এইসব অত্যাচার ছিল মেদিনীপুরের রোজকার ঘটনা। তাই আবার গুপ্ত সমিতির মিটিং বসল মানিকপুরের শচীন কানুনগর বাড়িতে। গুপ্ত সমিতির আদালত রায় দিল ডগলাসের প্রাণদণ্ড। দিন ঠিক হল 1932 সালের 30 এপ্রিল। স্থান জেলা বোর্ডের অফিস। এবারের পরিকল্পনাতেও মাস্টারমশাই।
1: প্রদ্যোত, প্রভাংশু, প্ল্যানটা মন দিয়ে শুনে নাও। তোমরা ছদ্মবেশে জেলা বোর্ড কম্পাউন্ডে থাকবে। ছদ্মবেশ মানে মালকোচা দিয়ে ধুতি, হাফ শার্ট, পায়ে কেডস, একটা নকল গোঁপ আর চাঁদির চশমা। হ্যাঁ, দেখে যেন বোর্ডের কর্মচারী বলে মনে হয়।
0: প্রদ্যোত আর প্রভাংশুকে দুটো রিভলভার আর 25 টাকা করে 50 টাকা দুজনকে দিয়ে দিয়েছে মাস্টারমশাই।
1: বেশ, প্রদ্যোত আর প্রভাংশু শোনো, মিটিং চলাকালীন তোমরা VIP গেট দিয়ে নির্দ্বিধায় ঢুকে যাবে। প্রহরীরা তোমাদের ছদ্মবেশে কর্মচারী ভেবে বাধা দেবে না। তোমরা ব্যাক স্টেজ থেকে ডগলাসের পিঠে গুলি করবে পরপর। কাজ শেষ হলে মৃত্যুবরণের জন্য মনকে প্রস্তুত রেখো, কিন্তু পালাবার সুযোগ থাকলে অবশ্যই তা ব্যবহার করবে। আর কোনো প্রশ্ন আছে?
2: আগে না মাস্টারমশাই।
1: জয়স্তু, বন্দে মাতরম।

0: প্রভাংশু প্রভাংশু ধরিস না প্রভাংশু, দৌড়ো দৌড়ো, জেলা বাংলোর গেট পেরিয়ে গেছি, আরেকটু আরেকটু প্রভাংশু, সামনেই সামনে সোহান সাহেবের হাতার মাঠ, দৌড়ো।
1: কুড়া সিপাহীরা পিছন থেকে গুলি করছে বন্ধুটা, এই আমার মাথার পাশ দিয়ে পেরিয়ে গেল একটা, আমি মাঠ পেরিয়ে জঙ্গল দিয়ে ঢুকে যাচ্ছি।
0: তুই জঙ্গলে ঢুকে যা প্রভাংশু, আসুন মনে করে গ্রুপ চোরাটা খুলে ফেলিস, কেসটা খুলে শুনে দিস, কাছেই নদী চলে, কেউ তোকে চিনতে পারবে না, রান রান প্রভাংশু রান, দৌড়ো।
1: আর পাচ্ছি না আর পাচ্ছি না প্রত্যুত্তা, তুমি জঙ্গলে ঢুকে পড়ো প্রত্যুত্তা, নইলে ধরা পড়ে যাবে।
0: না না, আগে শয়তানগুলোর গুলির জবাব গুলিটাই দেবো, খবরদার খবরদার, গোলা সেবায় দল আর এক পায়ে গিয়েছে কি, গুলিতে শেষ করে দেবো। হেকি হেকি পিস্তল থেকে গুলি বেরুচ্ছে না কেন, কি হলো হেকি, ট্রিগার টিপছি, থাও, শেষ পর্যন্ত ধরা পড়ে গেলাম সেই ইংরেজ চাটুকাতের হাতে। একটু একটু জল বন্দে মা।

0: সেই বর্বর অত্যাচারে জ্ঞান হারালো প্রদ্যুৎ। থানাতেও চলেছিল অমানসিক পীড়ন। অবশেষে দীর্ঘ বিচারের প্রহসনের পর 12 জানুয়ারি 1933 প্রদ্যুৎ ভট্টাচার্য ফাঁসিতে প্রাণ দিয়ে শহীদ হল। ফাঁসির আগের দিন মা পঙ্কজিনী দেবীকে শেষ চিঠিটি লিখেছিল প্রদ্যুৎ, তা সন্তান হারা মায়ের হাতে পৌঁছয় একদিন পরে।
1: মা গো, আমি যে আজ মরণের পথে আমার

টা শুরু করেছি তার জন্য কোনো শোক করো না। যদি কোনো ব্যারামে আমায় মরতে হতো তবে কি আফসোসই না থাকতো মনে? কিন্তু আজ আজ একটা আদর্শের জন্য প্রাণ বিসর্জন করছি, তাতে তাতে আনন্দ আমার মনের কানায় কানায় ভরে উঠেছে মা। মন মনটা যেন খুশিতে পরিপূর্ণ হয়ে গেছে। একথা মনে স্থান দিও না মা, যে আমার সঙ্গে সঙ্গে আমার সমস্ত চিন্তা সমস্ত আশাও লোপ পেয়ে গেল। মা গো মা গো, সব রয়ে গেল আমার বাংলার ছেলে মেয়েদের মনে আর আমার বাংলার মায়েদের অন্তরে। মা মা, তোমার প্রদ্যোত কি কখনো মরতে পারে? আজ আজ চারিদিকে চেয়ে দেখো মা, লক্ষ লক্ষ প্রদ্যোত তোমার দিকে চেয়ে হাসছে। আমি আমি বেঁচেই রইলাম মা, অক্ষয় অমর হয়ে। বন্দে মাতরম।

0: হ্যাঁ, ধরা পড়ার দিন প্রদ্যোতের পকেট থেকে পাওয়া গেছিল এক টুকরো কাগজ। সে কাগজে লাল কালিতে লেখা ছিল,
1: হিজলি হত্যার ক্ষীণ প্রতিবাদে ইহাদের মরণেতে ব্রিটেন জানুক, আমাদের আহুতিতে ভারত জাগুক, বন্দে মাতরম।
0: তোদের মতো দামাল ছেলেরা, এই প্রদ্যোত, প্রভাংশু, বিমলেন্দু, জ্যোতিজীবন, ফণী, কামাখ্যা, নরেন, তোদের জন্য সারা ভারতে ঝড় বয়ে গেছে। আমার আমার বুকটা গর্বে ভরে যায়। 1931-এ জেমস পেডি হত্যা, তার পরের বছরই ডগলাস, ও ব্রিটিশদের সাজানো বাগান তছনছ হয়ে যাচ্ছে। কিন্তু এই কদিনে এমন কি হল যাতে বদলে গেল মতটা? মনে হচ্ছে তোরা যেন অহিংস বৈষ্ণব হয়ে উঠলি হঠাৎ।
2: মাস্টারমশাই, মানে বলছিলাম যে আমরা তো কোনোদিন আপনার অবাধ্য হইনি মাস্টারমশাই। আপনার নির্দেশ আমাদের কাছে বেদ বাক্যের মতো। আসলে আসলে জেলা শাসক বার্জ লোকটা একটু অন্যরকম, মানে সাধারণ মানুষের সঙ্গে খুব সহজে মিশতে পারে, আবার এখানকার ছেলেদের সঙ্গে ফুটবলও খেলতে চায়, ব্যবহারটাও অত্যন্ত ভদ্র আর নম্র। তাই বলছিলাম মাস্টারমশাই, আমরা ঠিক বুঝতে পারছি না যে একজন জেলা শাসক শুধুমাত্র সাদা চামড়া আর ইংরেজ বলে বিনা দোষে বিনা কারণে তাকে হত্যা করতে হবে কেন মাস্টারমশাই?
0: হবে হবে, হত্যা করতে হবে। কে বলিল হত্যাকাণ্ড পাপ? এ জগৎ মহা হত্যাশালা, জানো নাকি প্রত্যেক পলক পাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে, সে কাহার খেলা? হত্যায় খচিত এই ধরনের ধুলি প্রতি পদে চরণে দলিত শতকীট চির আঁখি মুদিতেছে, সে কাহার খেলা? কোনো প্রশ্ন নেই, জাত শত্রুর একমাত্র শাস্তি প্রাণদণ্ড। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন অস্ত্র ত্যাগ করেছিল নিকট আত্মীয়ের প্রাণ সংহারের আশঙ্কা করে, সেখানে হয়তো মানবিক আবেগও কাজ করেছিল। আর তোরা তোরা ওই ফিরিঙ্গি জবনদের বাঁচাতে চাস? ছি ছি ছি বিমলেন্দু, ছি, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি।
3: মাস্টারমশাই, আপনি ভুল বুঝবেন না, আমরা বলছিলাম বার্জকে টার্গেট না করে যদি জেলা জজ মিস্টার রক্সবার্গকে তার ইজলাসে একবার হত্যার চেষ্টা করে।
0: না না, তোরা ভুল করছিস, এ গ্রেট ব্লান্ডার। ইংরেজদের এই ভালো মানুষই আসলে একটা কৌশল, একটা ছল, ছদ্মবেশ। আর বিপ্লবীদের এই জাতীয় লঘু উচ্ছ্বাস, মিথ্যে আবেগ একদম মানায় না। যাই হোক, সমিতির নির্দেশ, বার্জকে হত্যার কাজটা তোদের করতেই হবে। একটা কথা শুনে রাখ, তোরা দ্বিধা বিভক্ত বিপ্লবী আমাদের চোখে বিশ্বাসঘাতক, ট্রেটার। আর গুপ্ত সমিতির নিয়মে ট্রেটারের শাস্তি কি তা জানিস নিশ্চয়ই?
2: জানি জানি মাস্টারমশাই, মরতে আমরা ভয় পাই না মাস্টারমশাই।

0: তা যেভাবেই হোক না কেন, তবে বিশ্বাসঘাতকের তকমা নিয়ে নিশ্চয়ই নয়।
1: বিমলেন্দু ফণী, বুঝবার চেষ্টা কর, সবার আগে চাই স্বাধীনতা। হ্যাঁ, স্বাধীন ভারতবর্ষ, স্বাধীনতা, আমাদের বড় স্বাধীর স্বাধীনতা, ছলে বলে কৌশলে রক্ত স্নানে সে স্বাধীনতা আনতে হবে, অনুরোধে উপরোধে তা হবার নয়।
2: তবে আর দেরি নয়, দেরি নয় মাস্টারমশাই, আপনি আমাদের শেষ নির্দেশ দিন।
1: না, আমার নির্দেশ আর নয়, এবার থেকে তোদের হাতেই সংগঠন। আমি এই সভায় দুজন সাহসী যুবকের নাম প্রস্তাব করে যাচ্ছি, বিপ্লবী অনাথ বন্ধু পাঁজা আর বিপ্লবী মৃগেন দত্ত। ওরা নির্বাচিত হল মেদিনীপুরের জেলা শাসক বার্জকে হত্যা করবার মহান ব্রতে।
3: প্রস্তাব
4: সর্বান্তকরণে গৃহীত হল।
3: বন্দে মাতরম।
1: এবার তাহলে আমি আসি। বন্দে মাতরম।
2: মাস্টারমশাই, যাওয়ার আগে একটা গান শোনাবেন না?
1: দূর পাগল, বললাম না বিপ্লবীদের চোখের জল লুকিয়ে রাখতে হয় রে, লুকিয়ে রাখতে হয়। গান বেশ, তবে হোক গান।

টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে, রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে, রইল বলে রাখলে কারে, যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যার গায়ে সব ব্যথা বাজে, তিনি যা সন সেটাই সবে, রইল।

0: বাবাফোনি, তুই তো সব জানিস, তুই পড়াশোনায় তো দারুণ ব্রিলিয়ান্ট রে। হ্যাঁ, কি হবে বলতো এইসব পাজির পাঝারা ছেলেগুলোর সঙ্গে মেলামেশা করে? শোন, আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বলে তোকে বিদেশে পাঠাবার ব্যবস্থা করছি, হ্যাঁ, হায়ার এডুকেশনের জন্য। বিশ্বাস কর, এই তোর গা ছুঁয়ে বলছি।
1: মানে আপনি ঠিক কি জানতে চাইছেন তা বলুন না দারগো।
0: এই তো এই তো বুদ্ধিমান ছেলের মতো কথা কই দি তুই। দেখ বাবা, বুঝতেই তো পারছিস আমাদের চাকরি

0: নিয়ে টানাটানি চলছে। গেল বছর মেদিনীপুর কলেজে নাকের ডগায় পেটি সাহেবকে গদিতে ঝাঁচড়া করে দিয়ে পালালো দুটো বন্দুকবাজ। আমরা ধরতেও পারলুম না, সন্দেহজনক কোনো নামও পেলুম না। কি লজ্জার কথা, কি লজ্জার কথা! আবার দেখ, হবিত হ এবছর এপ্রিলে ডগলা সাহেবকে দিন দুপুরে গুলি করে খুন করলো দুটো বিচ্ছু ছোকরা। একটা ধরা পড়ল আর এক হত ছাড়া সুযোগ বুঝে শর্টকাট।
1: এসব তো আমি জানি দারোগাবু,
0: বুঝিস তো সবই। তুই বাবা একটু উপকার কর আমাদের। আমি জানি, আমি জানি তুই সব জানিস, দীনেশ গুপ্ত ডানাচ্ছিলি তুই। আচ্ছা তুই নামগুলো শুধু বলে দে, তারপর নাটের গুরুটা কে সেটা আমি খুঁজে বার করবো। কি হলো বাবা ফোনি, নামগুলো মনে করার চেষ্টা কর, কোনো ভয় নেই, ইংরেজ সরকার বাহাদুর থাকতে তোকে কেউ ছুঁতে পারবে না।
1: হ্যাঁ বলছিলাম কি দারোগাবু, আপনি ভুল ভাবছেন, আমি আসলে এসবের কিচ্ছু জানি না, আর জানলেও কোনো বিপ্লবীর নাম বলতাম না।
0: চুপ! ও তো ছাড়া বদমাইশ, সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি। ঠিক আছে, থার্ড ডিগ্রি চার্জ শুরু করছে। এই ছোকরা তো থার্ড ডিগ্রি লাগাও। বল বল শালা কি জানিস, না বলে মেরেই ফেলবো। বল বল বলছে বল। কথা বলছে না কেন? একেবারে চুপ মেরে গেল, মারি ছুটি ছোকরাটা টিসে গেল নাকি? না, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, সামনে দুটো দাঁতও ভেঙে গেছে। না না না না না না, লক্ষণ ভালো হচ্ছে না, হাসপাতালে পাঠাতে হবে। পুলিশের বাজতে মারা গেলতে আবার এক কেলেঙ্কারি, কী কেরো রে বাবা।

0: দাদাকে হাসপাতালে আনা হয়েছে কেন? দাদাকে অক্সিজেন দিচ্ছে কেন? কি হয়েছে কি দাদা?
1: তোমার দাদার মধ্যে ফিটের ব্যামো আছে বুঝলে, থানায় গিয়ে হঠাৎ হাত পা ছুড়ে জ্ঞান হারালো।
0: মিথ্যা কথা, কি চেহারা হয়েছে দাদার! আপনারা থানায় নিয়ে গিয়ে অত্যাচার করেছেন আমার দাদার।
1: তোমার দাদা যা যা জানে বলে দিক না, আমরা কি ছুটি বলবো না?
0: ইংরেজের দালাল, আপনাদের কোনো মনুষ্যত্ব
1: নেই। বেশি বাড়াবাড়ি করো না।
0: কি ভেবেছেন কি আপনারা, কি ভেবেছেন? দাদার কিছু হলে আমরা ছেড়ে দেবো? আমার বাবা যতীন দাসকে আপনি চেনেন না? আমি সাহেব ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাইবো যে সুসভ্য ব্রিটেনেও কি বন্দীদের এরকম ভাবে বর্বর অত্যাচার করা হয়? সরকার সরকার কি বলবে আমি জানি না। দরকার হলে আমি হাইকোর্টের কাছে আপিল করবো। ভাবতে লজ্জা করছে যে আপনি একজন বাঙালি।
1: দেখবো দেখবো, গোষ্ঠীশুদ্ধ থানায় তুলে আনলে দেখবো ওই তেজ কোথায় থাকে। আমিও ভূপেন দারোগা, আমাকে বাঙালি চেনাচ্ছে।

0: সকাল থেকে কোথায় ছিলে অনাথদা? কাল রাত দুপুরে হন্তদন্ত হয়ে এলে সকালে দেখছি মানুষটা নেই, বাড়ির চিন্তায় পড়েছিলাম। ফণীদা তো তোমায় খুঁজতে লোক পাঠালো।
1: ও, আসলে ভোরে কাঁসাই নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর অনেকটা চলে গিয়েছিলাম, বুঝতে পারিনি এতটা সময় কেটে গেছে।
0: তুমি তো জানো অনাথদা, ওই বন মাদারে গোখরো কেউটে চিতি সাপের আড্ডা, এই সেদিনও তো বনে কাঠ কাটতে গিয়ে সাপের কামড়ে একজন মারা গেল।
1: তাই, জলে জঙ্গলে সাপ তো থাকবেই, কি আর করা যাবে।
0: তোমার এটা কিন্তু অন্যায় রকম সাহস অনাথদা।
1: অন্যায় রকম সাহস তোর মধ্যেও আছে বিনা, সঠিক সময় ডাকিলে কাজে লাগাস।

0: অনাথা, একটা সত্যি কথা বলবে?
1: কি?
0: যদিও এই বিষয়ে কিছু জানতে চাওয়া আমার অধিকারের বাইরে, তবু মন মানছে না। তাই কানাঘুষোয় শুনলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার বার্জকে হত্যা করার জন্য তোমাকে আর মৃগেন্দাকে ঠিক করা হয়েছে। কথাটা কি সত্যি?
1: হ্যাঁ, কিন্তু কে বলে কথাটা?
0: যেই বলুক, এই কাজের জন্য অন্য কাউকে পাওয়া গেল না? শুনেছিলাম ব্রজকিশোরদা, মৃগেন্দা আর শান্তিদা একসঙ্গে থাকবে, অন্য কেউ রাজি হয়নি।
1: আমি যে নির্বাচিত হয়েছি এটাই আমার সৌভাগ্য। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার বার্জ আমাদের প্রধান লক্ষ্য, তাকে মারতেই হবে।
0: সেদিন ফণিদাকে থানায় নিয়ে গিয়ে পুলিশ যেভাবে অত্যাচার করেছে, বর কি ভয়ঙ্কর! এখনো ফণিদা ঠিক মতো হাঁটতে পারছে না, এর উপর তুমি আবার একটা নতুন চিন্তায় ফেলে দিলে।
1: সেদিন ব্রজদাকে বললাম, সারাটা জীবন কি করলাম বলতো? এতদিন মাস্টারমশাইয়ের কাছে টার্গেট প্র্যাকটিস করেছে কি এমনি এমনি? অথচ একবারও অ্যাকশনের সুযোগ আমাকে দেওয়া হলো না। এবার না দিলে আমি ঠিক সুইসাইড করব।
0: তারপর?
1: তারপর তারপর আর কি, লাস্ট মোমেন্টে ব্রজকিশোরদার বদলে গুপ্ত সমিতি আমাকে নির্বাচন করলো। আমার ভীষণ আনন্দ হচ্ছে বিনা, আমি তো আজ পর্যন্ত আর কিছু চাইনি, শুধু শুধু দেশের জন্য এইটুকু কাজ।
0: তুমি খুব স্বার্থপর অনাথা।
1: কেন?
0: খুব স্বার্থপর, শুধু নিজের কথাটাই ভাবলে, তাই না? এই অ্যাকশনে আমাকেও কি সঙ্গে নেওয়া যেত না? আমি তো রিভলভার চালাতে ভয় পাই না।
1: পাগলি কোথাকার, তুই তো জানিস গুপ্ত সমিতিতে নিয়মের বাইরে কোনো কিছুরই হুকুম নেই। মন্ত্রগুপ্তির শপথ বড় কঠোর রে, তোরও হয়তো কোনোদিন ডাক আসবে।
0: সত্যি তো, সবার ওপর নিয়ম কানুন শৃঙ্খলা হুকুম, অথচ চারিদিকে দয়া মায়া যে বড্ড কমে যাচ্ছে অনাথা, তুমি টের পাও না? পৃথিবীটা একটু একটু করে কেমন নির্দয় হয়ে উঠেছে।
1: কি জানি এখন মনে হয় এসব দয়া মায়া, এই জন্ম মৃত্যু, এই মান অভিমান সবকিছুরই নিরর্থক। মাস্টারমশাই আনন্দমঠ পড়তে পড়তে বলতেন, তোমরা বিপ্লবীরা দেশের জন্য বলি প্রদত্ত। সেদিন থেকে জানি দেশের জন্য মৃত্যুই আমাদের নিয়তি। এসব জেনেই তো পা বাড়িয়েছে এই পথে।
0: চুপ করো, মিছু মিছু ভয় দেখাবে না তো? আমার মন বলছে তোমরা আজ ঠিক পারবে, তোমরা বাঁধন ছাড়া পাখি, কেউ তোমাদের ছুটেই পারবে না।
1: জানি না তোদের সাথে আর দেখা হবে কিনা। এই ব্যাগটা তোর কাছে রইল, ভেতরে কয়েকটা বই আর আমার কবিতার খাতাটা আছে। চলি রে, প্রার্থনা কর আমরা যেন সফল হই।
0: তোমরা জয়ী হও অনাথা, জয়ী হও। পিছু ডাকবো না, তবু বড় ইচ্ছে করছে যাওয়ার আগে তোমার মুখে একটা কবিতা শুনি।
1: বড় ছেলে মানুষ তুই বিনা, দাঁড়া কবিগুরু কয়েকটা লাইন এখন ভীষণ মনে পড়ছে। মা কাঁদিছে পিছে, প্রিয়সী দাঁড়ায়ে দাঁড়ে নয়ন মুড়িছে, ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে, ঘরে ঘরে শূন্য হল আরামের শয্যাতল, যাত্রা করো যাত্রা করো যাত্রী দল, উঠেছে আদেশ বন্দরের কাল হল শেষ, বন্দে মাতরম
0: বন্দে মাতরম।

নমস্কার নমস্কার, মেদিনীপুর টাউন ক্লাবের মাঠ থেকে বলছি। একটু পরেই মানে বেলা তিনটের সময় ফুটবল চ্যারিটি ম্যাচ শুরু হতে চলেছে। আপনারা জানেন খেলা হবে মেদিনীপুর মোহামেডান ক্লাবের সঙ্গে টাউন ক্লাবের। সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহামান্য মিস্টার বার্জ আজ খেলবেন টাউন ক্লাবের পক্ষে। আমরা দেখতে পাচ্ছি এই ফুটবল ম্যাচ দেখবার জন্যে মেদিনীপুর পুলিশ গ্রাউন্ড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। রেফারি মাঠে নেমে পড়েছেন, দুই পক্ষের খেলোয়াড়রাও প্রস্তুত, চমৎকার।

0: পরিবেশ চারিদিকে হই হই তিনি আসছেন। আমরা আমরা আমরা দেখতে পাচ্ছি একটা কালো গাড়ি থেকে মহামান্য জেলা শাসক মিস্টার বার্চ নামছেন। মিস্টার বার্চের পরনে টাউন ক্লাবের জার্সি, তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মাঠের পশ্চিম প্রান্তে, দর্শকদের হাত নেড়ে অভিনন্দন জানাচ্ছেন।
1: মৃগিন্দা, মিস্টার বার্চ টাউন ক্লাবের হয়ে খেলতে পশ্চিম দিকে মাঠে নামছে। তুমি গোলপোস্টের উল্টো দিকে অ্যাটেনশন নাও, আমি বাঁ দিকে যাচ্ছি। মাঠ পড়তে সশস্ত্র পুলিশ, বি কেয়ারফুল। বার্চ ইঞ্জিনের মধ্যে এসে গেছে, কুইক মৃগিন্দা, কুইক অ্যাকশন, ফায়ার! বার্চ মাটিতে পড়ে গেছে, বুকে গুলি লেগেছে, সব শেষ। অপারেশন সাকসেসফুল, উড়রে! অপারেশন সাকসেসফুল, উড়রে! বিদায়, বিদায় মা, বিদায়। যাত্রা করো, যাত্রা করো যাত্রী দল, উঠেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ, বন্দে মাতরম, বন্দে মা।
2: দোসরা সেপ্টেম্বর 1933, মেদিনীপুর পুলিশ গ্রাউন্ডের মাঠে বার্জকে গুলি করেছিল অনাথ আর মৃগেন। বার্জ মাটিতে পড়ে যায় এবং তৎক্ষণাৎ মৃত্যু হয়। এদিকে সশস্ত্র প্রহরীর গুলিতে অনাথ শহীদ হয় সাথে সাথেই। পরদিন হাসপাতালে মারা যায় মৃগেন। এই তিনটি বছরে পরপর তিনজন জেলা শাসক নিহত হলেন বিপ্লবীদের গুলিতে। এরপর আর কোনো ইংরেজ আইসিএস মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট হয়ে আসতে সাহস পায়নি। না না, ঘটনা এখানেই শেষ নয়। কিছুদিন পর মিসেস বার্জ ইংল্যান্ড থেকে একটি চিঠি পাঠালেন মেদিনীপুরের বিপ্লবীদের উদ্দেশ্যে, সঙ্গে £5 একটি চেক।
3: মাননীয় মেদিনীপুরের সহৃদয় মানুষজন, আমার স্বামী মেদিনীপুরের প্রাক্তন জেলা শাসক বার্জের দেহ সমাধিস্থ আছে মেদিনীপুর স্টেশনের কাছে শেখপুরার গির্জার ভেতর। আমি জানি বার্জ ভারতবর্ষকে কতটা ভালোবাসত। চাকরির সূত্রে মেদিনীপুরে এসে তা আরো মধুর হয়ে উঠেছিল। বার্জ খেলাধুলা ভালোবাসত, ভালোবাসত নবীনদের সঙ্গে সখ্যতা। অথচ টাউন ক্লাবের যুবকদের সঙ্গে খেলতে গিয়ে খেলার মাঠে তিনি নিহত হলেন। যাক, এটা হয়তো ভবিতব্যই ছিল, আর ভাগ্যের কি পরিহাস দেখুন, তাঁর ভালোবাসার ভারতবর্ষের মাটিতে আজ তিনি চির নিদ্রায় শায়িত। আমি £5 পাঠালাম, দয়া করে আমার স্বামীর সমাধিতে তাজা লাল গোলাপের মালা দিয়ে প্রার্থনা করবেন, আমার হয়ে একটু বলবেন, বলছেন আপনাদের মহান ভারতবর্ষের স্নিগ্ধ মাটিতে চির শান্তিতে থাকে।
2: ইতি হতভাগিনী মিসেস বার্জ।

0: প্রদ্যোৎ অভিজিৎ মুখোপাধ্যায়।
1: আকাশবাণী খবর পড়ছি সুভ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। তিনি 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে পাশ হওয়া পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনায় তরুণ তরুণীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পরিবর্তে দেশ গঠনের স্বার্থে তাদের সঠিক দিশা দেখানো উচিত বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেছেন। ভারত ও চীনের মধ্যে আজ সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে বাণিজ্য পুনরায় শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘোচির সঙ্গে টেলিফোনে বার্তালাপ করেছেন। উড়িষ্যায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। যাত্রী টার্মিনালের উদ্বোধন করে প্রধানমন্ত্রী গ্রিনফিল্ড বিমানবন্দরটি হেঁটে প্রদক্ষিণ করেন। শ্রী মোদী বিমানবন্দরটির খুঁটিনাটিও পর্যালোচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঐতিহ্যপূর্ণ থিমসা নাচের অনুষ্ঠান পরিদর্শন করেন। প্রায় 13,500 আদিবাসী মহিলা এই অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশের আদিবাসী সংস্কৃতি একাধিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী একাধিক প্রকল্পের শিলান্যাস এবং সূচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি প্রথমে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে প্রায় 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করছেন। অন্ধ্রপ্রদেশ সফর শেষে প্রধানমন্ত্রী কর্ণাটকের মহীশূরে পৌঁছবেন। সেখানে 1892 সালের নভেম্বরে ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের মহীশূর সফরের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুবকেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এক জনসমাবেশে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে আনা পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। গত বৃহস্পতিবার সংসদে এই বিলটি পাশ হয়। পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করার পাশাপাশি পরীক্ষায় দুর্নীতি ও অনিয়ম রোধ করাই এই আইনের লক্ষ্য। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর শাস্তির সংস্থান রয়েছে এই আইনে। মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই আইনে প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। থানায় অভিযোগ নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। তিনি বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালিত করা উচিত। নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় রাজধানীর যন্তরমন্তরের সাম্প্রতিক পড়ুয়াদের বিক্ষোভের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সেখানে কয়েকজন বিরূপ মনোভাবাপন্ন শিক্ষার্থী তাঁকে এবং তাঁর প্রয়াত মাকে লক্ষ্য করে কুরুচিকর ভাষা ব্যবহার করেছিল। এ ধরনের আচরণের কারণে সমাজে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তবে এ কথা মনে রাখা প্রয়োজন যে শৈশব হলো শেখা, ভুল করা এবং সেই ভুল শুধরে নেওয়ার একটি পর্যায়।
2: বচপন মে গলতিয়া হতি হয় আর বচপন মে গলতিও সে সুধরনে কা অবসর ভি হোতা হয়। এ গুমরাহ বচ্চে হ্যায়, উনকো রাহ দিখানা হামারা কাম হ্যায়। উনকো সজা দেনা, আদালতোঁ কে চক্কর কটওয়ানা, সমাজ মে উনকো প্রতারিত করনা, इससे हम परिस्थितियां नहीं बदल पाएंगे। मैं उन्हें माफ करना चाहता हूं। समाज भी मेरी इस बात को स्वीकार करे। मैं इन बच्चों को कहता हूं, बच्चों आओ,

0: हम देश के लिए साथ मिलकर के आगे बढ़े।
1: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের কথা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট রেস্ট্রিক্ট করার জেরে কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যম সংস্থা মেটার গ্লোবাল টিমকে তলব করেছে। তাদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। জম্মু কাশ্মীরের কুলগাম জেলার কেলাম এলাকায় সন্ত্রাসী হামলায় আহত এক শ্রমিক শ্রীনগরের হাসপাতালে আজ সকালে মারা গেছেন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হল দুই। গতকাল সন্ধ্যায় এক ইটভাটায় কর্মরত এই দুই শ্রমিকের ওপর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলা হয় এবং সন্ত্রাসীদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। উপরাজ্যপাল মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও শ্রমিকদের হত্যার তীব্র নিন্দা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী নিহতদের নিকট আত্মীয়দের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মাথাপিছু 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও চীনের মধ্যে আজ সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে বাণিজ্য পুনরায় শুরু হতে চলেছে। কোভিড-19 কারণে 2020 সাল থেকে 6 বছর ধরে এই পথে বাণিজ্য স্থগিত ছিল। এর ফলে সীমান্ত লাগোয়া এলাকার পরিবহন সংস্থা ও সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 4 দশকেরও বেশি সময় বন্ধ থাকার পর 2006 সালে নাথুলা দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্য ফের চালু হয়েছিল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘুচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই অঞ্চলে সংঘাত পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের হামলার লক্ষ্যবস্তু করা কখনোই উচিত নয়। এ ধরনের যে কোনো হামলার নিন্দা করে ভারত। তিনি বলেন, ভারত সর্বদা আলোচনা ও কূটনীতির পক্ষে। অর্থনৈতিক সম্পর্ক সচিব সুধাকর ডালেলা রিপাবলিক অফ বেনিনের জাতীয় দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী ডালেলা ফের ভারত ও বেনিনের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপনের অঙ্গীকারের কথা ঘোষণা করেন। এক বৈঠকে অর্থনৈতিক সচিব দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়বদ্ধতার কথা ব্যক্ত করেন। ভারত আসন্ন 18 ব্রিক্স শিখর সম্মেলনে অংশ নেওয়ার জন্য রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা এখবর নিশ্চিত করেছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে গত বুধবার সে দেশের বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছিল। উল্লেখ্য, আগামী 12 সেপ্টেম্বর নতুন দিল্লিতে ভারতের পৌরোহিত্য শুরু হতে চলেছে দুদিনের ব্রিক্স শিখর সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। জর্ডনে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন এবং কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার সহ দেশটির জ্বালানি পরিকাঠামোতে আঘাত হানার কথা ওয়াশিংটন ভাবছে বলে একটি মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর। ইউক্রেনের কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন। আহত 12 জনেরও বেশি। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, সলোমিয়ানস্কি জেলায় 5তলা একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেতরে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। ওড়িশায় বন্যা পরিস্থিতি এখন উদ্বেগজনক। বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করায় শতাধিক গ্রাম জলমগ্ন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ সকালে বন্যা কবলিত ভদ্রক, বালাসোর, জাজপুর ও কেওনঝড় সহ কয়েকটি এলাকা পরিদর্শন করবেন, খতিয়ে দেখবেন ত্রাণ ও উদ্ধার কাজ। এদিকে হীরাকুদ বাঁধে জলস্তর 625 ফিটে পৌঁছেছে। জলের গতি অব্যাহত রাখতে খুলে দেওয়া হয়েছে 22টি গেট। নদী সংলগ্ন এলাকায় গ্রামগুলির পাশাপাশি চাষের ক্ষেত্রেও জল ঢুকেছে, বিঘ্নিত স্বাভাবিক জনজীবন। কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথমবার 2টি সোনা পেয়ে ইতিহাস করেছে ভারত। অস্মিতা দে এবং হর্ষ সিং ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জয় করেন। যামিনী মৌর্য রূপো জেতেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে 85.83 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে নীরজ চোপড়া রূপো পেয়েছেন এবং যশবীর সিং ব্রোঞ্জ জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। তিনি 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে পাশ হওয়া পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন সংশোধন

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটির পরিবেশনায় ভূমি।

মিষ্টি সুরের দোলায় তৈরি করা খামখেয়ালি জীবনের এক সহজ চিত্র। ভূমি চন্দ্রবিন্দুর গান যেন একটা সময়ের দলিল। পরের গানে চলে যাব চন্দ্রবিন্দুর সঙ্গে।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় দুপুর 2:30 হয়ে 19 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 3:00।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 11 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:50 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

চব্বিশ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, কখনো কখনো হালকা অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94% এবং সর্বনিম্ন পরিমাণ 65%। গত 24 ঘন্টায় খুব সামান্য বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর শেষ হলো।

মৈত্রী পূজার তরঙ্গে এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজ শনিবার দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি সম্পর্কে।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে আজকের বিষয় রোজ নামচা, শুনবেন বিশ্ব স্তন্যপান সপ্তাহ নিয়ে মিতালী পালোধীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ব্রততি দাস, উপস্থাপনায় থাকবেন অঙ্কিতা পাল। বিকেল 4:35 আরোগ্য নিকেতন, বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ নিয়ে বিশেষ অনুষ্ঠান, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 4:50 শুনবেন ঢাকার চিঠি। বিকেল 5:05 আজ সন্ধ্যায় নিয়ে আজ আপনাদের সঙ্গে থাকবেন যুথিকা নাজের।

পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটের ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন মিতুল সাহা। সন্ধ্যে ছটা বেজে কুড়ি মিনিটে ক্ষেত খামারের কথা, অসহযোগ আন্দোলন নিয়ে আলাপচারিতায় থাকবেন স্বাগতা মণ্ডল মল্লিক, সুব্রত চক্রবর্তী ও রামরঞ্জন দাস রায়। সন্ধ্যে ছটা বেজে পঞ্চাশ মিনিটে আপনার স্বাস্থ্য, আজকের বিষয় বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহের বার্তা, বলবেন ডক্টর সুমন পোদ্দার। সন্ধ্যে সাতটায় শুনবেন দরজা গান, পরিবেশনায় থাকবেন কেশবলাল মিদ্দা ও সহশিল্পীবৃন্দ। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে নস্টালজিয়া, শুনবেন অভিনেতা ধীমান চক্রবর্তীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সুচিস্মিতা গুপ্ত, প্রযোজনা দূরবাদে, শুনবেন প্রথম পর্ব। রাত আটটা বেজে পনেরো মিনিটে শ্রবণী, শ্রবণীতে আজ প্রথমে শুনবেন স্বরচিত গল্প পাঠে থাকবেন বিনোদা রায় চৌধুরী এবং পরে স্বরচিত গদ্য পাঠে থাকবেন রজতেন্দ্র মুখোপাধ্যায়। রাত নটায় কথায় গানে উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। নটা বেজে পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা, নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন আলোর সন্ধানে, বধির শিশুদের শিক্ষা ও পুনর্বাসন বিষয়ে অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন সৌরভ গুপ্ত, প্রযোজনা অনন্যা মজুমদার। রাত দশটা বেজে পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দরবারি কানাড়া রাগে খেয়াল পরিবেশন করবেন দেবশ্রী ভট্টাচার্য, তাকে তবলায় সহযোগিতা করবেন পিনাকী চক্রবর্তী এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। রাত দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন উপমহাদেশের খবর। রাত এগারোটায় হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। রাত বারোটায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি।

ঘড়ির কাঁটা 3:35 মানে এই সময়টা অনুরোধের আসরের, আর আপনারা সকলেই মানে আমার দুই বাংলার শ্রোতা বন্ধুরা অধীর আগ্রহে এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। তাই আর বেশি সময় না নষ্ট না করেই শুরু করছি আজকের অনুরোধের আসর। আজকের অনুরোধের আসরে আপনাদের সঙ্গে রয়েছি আমি জ্যোতিকা। প্রথম গানটি শোনাবো শ্যামল মিত্রের কণ্ঠে, বেতালন বাঁকুড়া থেকে আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু অসীম কুমার মণ্ডল, তার অনুরোধে। রইল অনুরোধের আসরের প্রথম গান শ্যামল মিত্রের কণ্ঠে।

গানটি শুনলেন শ্যামল মিত্রর কণ্ঠে। বেতালন বাঁকুড়া থেকে আমাদের শ্রোতা বন্ধু অসীম কুমার মণ্ডলের অনুরোধে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, চলে যাব আজকের অনুরোধের আসরের পরের গানটিতে, কখনো মেঘ ছায়া ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। বসিরহাট উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের শ্রোতাবন্ধু আনারুল ইসলাম অনুরোধ জানিয়েছেন এই গানটি শোনানোর জন্য। এখন রইল আপনার অনুরোধের গান, আপনার কড়া অনুরোধের গান আপনার জন্য। আরতি মুখোপাধ্যায়, কখনো মেঘ ছায়াছবি থেকে।

হারিয়ে যাওয়ার রাস্তাটা এরকম অদ্ভুতই হয়, কখনো মেঘে ঢাকা, কখনো রোদে ভরা। গানটি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে কখনো মেঘ ছায়াছবি থেকে, হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে। বসিরহাট উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের শ্রোতা বন্ধু আনারুল ইসলামের অনুরোধে। পরের গানটি বেশ জনপ্রিয় গান নির্মলা মিশ্রের কণ্ঠে, আমাদের উপার বাংলার নিয়মিত শ্রোতা বন্ধু মেহেদি হাসান মামুন, নার্গিস পারভিন ও আজিজ খান, এরা সকলেই অনুরোধ করেছেন নির্মলা মিশ্রের কণ্ঠে এই জনপ্রিয় গানটি তাদের শোনানোর জন্য। মানিকগঞ্জ ঢাকা বাংলাদেশ থেকে আমাদের তিন শ্রোতা বন্ধুর অনুরোধে এখন গানে গানে আপনাদের সঙ্গে নির্মলা মিশ্র শুনছেন অনুরোধের আসর, রয়েছেন মৈত্রী প্রচার তরঙ্গে।

এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। গানটি শুনলেন নির্মলা মিশ্রের কণ্ঠে। মানিকগঞ্জ ঢাকা বাংলাদেশ থেকে আমাদের শ্রোতা বন্ধুরা মেহেদি হাসান মামুন, নার্গিস পারভীন ও আজিজ খান, এদের অনুরোধে। পরের গানটি শুনবেন তুমি কত সুন্দর ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। আর এই গানের অনুরোধ করেছেন অনেকে, নিমাই দাস, চুমকি দাস, কৃষ্ণ দাস, রিয়া দাস, সন্ন্যাসীতলা, মুর্শিদাবাদ থেকে। এবং এই গানটি শুনতে চেয়েছেন আমাদের শ্রোতাবন্ধু পলাশ দাস, কিন্তু শ্রোতাবন্ধু কোথা থেকে লিখছেন সেটা জানাননি। আপনারা যখন অনুরোধ করবেন আমাদের, তখন অবশ্যই কিন্তু কোথা থেকে লিখছেন এবং কারা কারা অনুরোধ করছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে দেবেন। এখন শুনবেন তুমি কত সুন্দর ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন তুমি কত সুন্দর ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। নিমাই দাস, চুমকি দাস, কৃষ্ণ দাস, রিয়া দাস এদের অনুরোধে সন্ন্যাসীতলা মুর্শিদাবাদ থেকে এবং পলাশ দাস এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেছিলেন। পরের গানটি শুনবেন হীরক রাজার দেশে ছায়াছবি থেকে অনুপ ঘোষালের কণ্ঠে। চালুয়ারি ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের শ্রোতা বন্ধু আকাশ মণ্ডলের অনুরোধে। এখন রইল আপনার অনুরোধের গান আপনার জন্য।

গানটি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে হীরক রাজার দেশে ছায়াছবি থেকে। আমাদের শ্রোতা বন্ধু আকাশ মণ্ডল গানটি শোনানোর জন্য অনুরোধ করেছিলেন চালুয়াড়ি ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরের পরের গানটি শুনবেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আমাদের শ্রোতা বন্ধুরা মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী প্রধান ও আরুষি প্রধান এবং তাপস গিরি এরা সকলেই শুনতে চেয়েছেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই জনপ্রিয় গানটি।

এমনই বর্ষা ছিল সেদিন, গানটি শুনলেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। পরের গানটি শুনবেন মান্নাদের কণ্ঠে, জগত্তল্লা বাঁকুড়া থেকে আমাদের শ্রোতাবন্ধু সব্যসাচী কর্মকারীর অনুরোধে। আর এই গানটা দিয়েই শেষ হবে আজকের অনুরোধের আসর। আমরা প্রতিদিন আপনাদের করা অনুরোধের গান নিয়ে আমাদের অনুরোধের আসর অনুষ্ঠানটা সাজিয়ে বসি, তাই আপনারা যে গান নিজেরা শুনতে পছন্দ করেন বা প্রিয়জনকে শোনাতে চান বা বন্ধুরা মিলে শুনতে চান, সবটাই আমাদের অনুরোধ করে জানান আমাদের মৈত্রীর ফেসবুক পোস্টে। সেখানে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন, আর আমরা আপনাদের পছন্দের গান নিয়ে, আপনাদের করা অনুরোধের গান নিয়ে সাজিয়ে বসব অনুরোধের আসর। আপনাদের সঙ্গে ছিলাম আমি যুথিকা, আর মান্নাদের কণ্ঠে আবার হবে তো দেখা, আমাদের আবার দেখা হবে। এই গান দিয়েই শেষ করব আজকের অনুরোধের আসর।

অনুরোধের আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন মহিলাদের আসর রোজ নামচা। উপস্থাপনায় থাকবেন অঙ্কিতা পাল।

0: নমস্কার, আমার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আজকে একটি বিশেষ এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন, এবং আজকের এই দিনটি সকল মা এবং সকল সন্তান এবং আমাদের দেশের যারা ভবিষ্যৎ, সেই সব ছোট্ট ছোট্ট শিশুদের একটি সুন্দর সুস্থ নিরোগ জীবন দান করার জন্য একটি ভীষণ গুরুত্বপূর্ণ দিন। আজকের দিন মানে আজকে এক তারিখ থেকে সাতই আগস্ট পর্যন্ত ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক হিসেবে গণ্য করা হয়েছে। 1992 সালে সর্বপ্রথম ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশন বা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ প্রথম পালন করা হয়েছিল। ঠিক তার পরবর্তীতে সারা বিশ্ব জুড়ে বর্তমানে 120টিরও বেশি দেশ জুড়ে মাতৃদুগ্ধ পানির যে উপকারিতা এবং সচেতনতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই একটি ছোট্ট শিশুর জীবনে এই মাতৃদুগ্ধ ভীষণভাবে উপকারী, এবং শুধুমাত্র শিশুর জন্য না, একটি মায়ের ক্ষেত্রেও, একজন মায়ের ক্ষেত্রেও ভীষণভাবে এই মাতৃদুগ্ধ তার সন্তানকে পান করানো উপযোগী, কারণ এতে করে মায়েরও স্তন ক্যান্সার এবং ডিম্বাশয়ের যে ক্যান্সার তারও ঝুঁকি অনেকটা কমে যায়, এবং আমাদের যে সন্তান যারা আগামীর ভবিষ্যতের মূল কাণ্ডারি তাদেরও তাদের সুস্থতা, তাদের নিরোগ জীবনযাপন এবং বিভিন্ন রকমের যে সর্দি হয়, ডায়রিয়া হয়, সেই সমস্ত যে রোগ, সেই রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু এই মাতৃদুগ্ধ। তাই এই মাতৃদুগ্ধ কিন্তু অমৃত সম, যার কোনো বিকল্প নেই। আমরা সেই বিষয়টি নিয়েই কথা বলেছিলাম আমাদের বিশেষজ্ঞার সঙ্গে, মিতালি পালোধি। আমরা শুনব তার কথা। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। আমরা শুনে নেব তার কথা, তিনি কি বলছেন।
1: নমস্কার, আজ পয়লা আগস্ট। আজকে থেকে পরবর্তী এক সপ্তাহ ব্যাপী শুরু হচ্ছে বিশ্ব স্তনপান সপ্তাহ। প্রতি বছরই এই সপ্তাহ আমরা পালন করে থাকি, আর আমাদের আকাশবাণীতেও এই বিষয়ে আমরা অনুষ্ঠান করে থাকি। এবছরে 2026-এ বিশ্ব স্তনপান সপ্তাহের থিম হল ব্রেস্ট ফিডিং ফর আ সাস্টেনেবল স্টার্ট ইন লাইফ, স্ট্রেন্থেন হোয়াট ওয়ার্কস, অর্থাৎ শিশুর জীবনের সুন্দর ও স্থায়ী ভিত্তির জন্য মাতৃদুগ্ধ পান, সব কার্যকর পদ্ধতিগুলোকে আরও শক্তিশালী ও উন্নত করা হোক, এইটি হল থিম। আজকে আমার অনুষ্ঠানে আমি যাকে পেয়েছি এই বিষয়ে কথা বলার জন্যে, তিনি হলেন নিউট্রিশনিস্ট বা পুষ্টি বিশেষজ্ঞ মিতালি পালোধি। প্রথমে দিদিকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার দিদি।
2: নমস্কার, সবাই ভালো থাকবেন, এবং আজকে আমরা একটা গ্রেট কজ বা একটা বিশেষ মহৎ উদ্দেশ্য নিয়ে আপনার এই অনুষ্ঠান, সেই জন্য আমি আপনাকে মানে এই অনুষ্ঠানটা করার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই, এবং আকাশবাণীকেও, আকাশবাণী কলকাতাকেও আমি অভিনন্দন জানাই।
1: ধন্যবাদ দিদি। আমরা একেবারে বিষয়ে চলে যাই, কেননা এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক কিছু আমাদের জানতে হবে, বহু প্রশ্ন আছে। পুষ্টির কথা বললে প্রথমেই আসে মাতৃদুগ্ধ। আজকে যেহেতু আমরা সেই সপ্তাহে প্রবেশ করছি, তাহলে প্রথমেই আমি জেনে নেব যে এই যে মাতৃদুগ্ধ পান সপ্তাহ কেন পালন করা হচ্ছে, মানে এর গুরুত্বটা কি?
2: আসলে দেখুন, 1992 সালে প্রথম রাষ্ট্রসংঘ এটা পালন করা শুরু করেন। তার কারণ যে দেখা যাচ্ছে যে মানে মায়ের যে দুধ সেটা হচ্ছে শিশু, নানা বৈজ্ঞানিক গবেষণা তারা এটা বার করেছেন যে মায়ের দুধ হচ্ছে শিশুর জন্য সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ।

0: কষ্ট, কিন্তু নানা কারণে, বিজ্ঞাপনের প্রভাবে বলুন বা নানা ব্যবসায়িক কারণে বলুন, দেখা যাচ্ছিল যে মায়ের দুধ, মায়েরা কিন্তু মায়েদের দুধটা দিচ্ছেন না। যদিও আমাদের ভারতবর্ষের যে কৃষ্টি, আমাদের যে কালচার, সেখানে কিন্তু শিশুকে মায়ের দুধ দেওয়াটাই জন্মের পরে একমাত্র মানে গ্রহণযোগ্য ছিল, এবং তারপরে অন্নপ্রাশনের পরে, অর্থাৎ আমাদের ট্র্যাডিশন যেটা, সেখানে কিন্তু আমরা শিশুকে মায়ের দুধ দিতাম,
1: সেখানে কিন্তু বিজ্ঞান ভিত্তিক ট্র্যাডিশনই আমরা পেয়েছি।
0: কিন্তু দেখা যাচ্ছিল যে এই পাশ্চাত্য সভ্যতার কারণে বা তার প্রভাবে, কিছু কিছুটা ব্যবসায়িক কারণে, দেখা যাচ্ছে যে মায়েরা শিশুকে মায়ের দুধ দিচ্ছিলেন না। অর্থাৎ মায়ের দুধ হচ্ছে মানে সব থেকে আদর্শ খাবার, এবং সেই খাবারের থেকে শিশুরা বঞ্চিত হচ্ছিল, এবং যার ফলে বিশ্বব্যাপী গবেষণায় দেখা যাচ্ছে যে নানা ধরনের অসুখ বিসুখ সেগুলো শিশুদের মধ্যে আসছে, শিশুরা মারা যাচ্ছে, তাদের টোটাল লাইফ স্প্যানের মধ্যেও অনেক রকমের অসুখ আসছে। সেই জন্য সেই সেই বিষয়গুলো চিন্তা করেই কিন্তু বিশেষভাবে সমস্ত মানুষকে একযোগে সচেতন করার জন্য এই বিশ্ব স্তন্যপান সপ্তাহ শুরু হয় 1992 সাল থেকে।
1: আচ্ছা, একটি শিশু জন্মানোর কতক্ষণের মধ্যে মায়ের দুধ তাকে দেওয়া যেতে পারে, অনেক সময় এটা নিয়ে একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাই।
0: সত্যি কথা বলতে কি, বর্তমান গবেষণা বা যারা সারা পৃথিবীর এই ধরনের গাইডলাইনগুলো তৈরি করেন, সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ এবং আমাদের ভারত সরকারও তার সঙ্গে আছেন, এরা যে গাইডলাইন দিয়েছেন, যে নির্দেশিকা দিয়েছেন, যে শিশুর জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে মায়ের দুধ পালন করানো শুরু করা উচিত। তার কারণ হচ্ছে কি, একটা জিনিস ভেবে দেখুন, শিশুকে মায়ের গর্ভ থেকে সে বেরোচ্ছে, পৃথিবীটা তার কাছে নতুন, চারিদিকে একটা একদম পুরো, প্লাস যে টেম্পারেচার সেই জায়গাটা মানে বাইরে ভেতরটাতে সে গরম আবহাওয়ার মতো থাকছে, বাইরে এলো আবহাওয়াটা অন্যরকম, এবং মায়ের সঙ্গে সম্পর্কটা তৈরি করা, অর্থাৎ শিশু মাতৃগর্ভটা হচ্ছে শিশুর পক্ষে সব থেকে বেশি নিরাপদ, সেটা সে জানে। তো আপনি যত তাড়াতাড়ি শিশুকে মায়ের বুকের মধ্যে দিয়ে দেবেন, মায়ের গায়ের যে ওম, যে তাপটা সে পাবে এবং ওইটা তার চেনা জায়গা, কারণ ভেতরে সে কিন্তু মায়ের হার্টবিটটা শুনতো, এবং সে কিন্তু দেখা যাবে যে নিজে থেকেই আস্তে আস্তে গিয়ে মায়ের স্তনপান করা শুরু করবে। এবং এখানে এই যে স্তনপান করছে, এটা মা এবং শিশু দুজনের পক্ষেই ভালো। একদিক থেকে ভালো হচ্ছে কেন না, দেখা যাচ্ছে যে শিশু মায়ের স্তনপান করতে শুরু করলো একদিকে, দ্বিতীয় দিকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের শরীরে, প্রত্যেকের শরীরে, আমাদের পেটের মধ্যে গাট মাইক্রোবায়োটা বলি আমরা, আমাদের অনেক উপকারী জীবাণু থাকে, যেটা কিন্তু আমাদের পুরো জীবনটাকে সাপোর্ট করে, আমাদের বুদ্ধি বলুন, আমাদের ইনফেকশন মানে প্রতিরক্ষা বলুন, এগুলো সংস্কার করতে সাহায্য করে। তো শিশু ওই যে মায়ের গর্ভ থেকে বেরোলো, যদি ভ্যাজাইনাল ডেলিভারি হয়, সেখান থেকে সে অনেক উপকারী ব্যাকটেরিয়ার শরীরে নিয়ে জন্ম আছে, আর তা যদি না হয়, মায়ের সঙ্গে যে স্কিন টু স্কিন টাচ, এটা যেমন তাকে একদিকেই উপকারী ব্যাকটেরিয়াগুলো দেবে, তার সঙ্গে সঙ্গে স্কিন টু স্কিন টাচের জন্য হবে কি, খুব তাড়াতাড়ি মায়ের ব্রেস্টমিল্ক সিক্রেশনটা, অর্থাৎ নিঃসরণটাও তাড়াতাড়ি শুরু হবে। তো এটা দুটো আছে। আরেকটা হচ্ছে যে এইটা করলে পরে আমরা যেটা দেখতে পাই, যে আমাদের দেশে প্রচুর শিশু কিন্তু হাইপোথার্মিয়া বা টেম্পারেচার কমে যাওয়ার জন্য মারা যায়, কিন্তু মায়ের গায়ের উষ্ণতা যদি সে পায়, মায়ের গায়ে সেখানে সে গন্ধটাও কিন্তু পাচ্ছে, তো সেখানে কিন্তু দেখা যায় এই যে হাইপোথার্মিয়া যেটা বা শিশুর শরীরে টেম্পারেচার কমে যাওয়া যেটা, সেটা থেকে সে পাচ্ছে,
1: মানে শিশু অনেক দিক থেকে প্রতিরোধ গড়ে তুলতে পারছে নিজের চারিদিকে বা মায়ের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠছে।
0: এবং সেকেন্ড দিন যে এই যে মা শিশুকে যখন বুকে নিচ্ছেন, তার যে একটা অনুভূতি, এটা আমার সন্তান, এই যে একটা স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু বুকে দুধটা বেরোত,
1: এটা তো আরো লিখে প্রকাশ করা যায় না,
0: এটা লিখে প্রকাশ করা যায় না, কোনো যন্ত্র দিয়েও মাপা যায় না। আর প্রথম দুধ যেটা আসছে, সেটা হচ্ছে শিশুর প্রথম ভ্যাকসিনেশন, প্রথম প্রতিষেধক, আমরা যেটাকে বলছি কোলোস্ট্রাম। এবং কোলোস্ট্রামটা কি, একটা গাঢ় চটচটে হলুদ রঙের পদার্থ, যার মধ্যে প্রচুর প্রোটিন থাকে, প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি থাকে, যারা শিশুকে নানা অসুখের হাত থেকে রক্ষা করে।
1: আচ্ছা, এখানে একটা প্রশ্ন, যে মায়ের দুধ শুরু করলো খেতে, অনেক সময় মায়েরা মানে সন্তুষ্টি পান না, যে বাচ্চা খালি কাঁদছে, খাচ্ছে না, হয়তো পেট ভরছে না, এই কান্নার কারণ কি শুধুমাত্র পেট না ভরা বা নাকি অন্য কিছু আছে?
0: ব্যাপারটা যেটা হচ্ছে যে প্রথম যখন দুধ দেওয়া হলো, মানে শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে, তখন বাচ্চার যে স্টমাক বা পাকস্থলীর সাইজ, সেটা একটা বড় সাইজের মার্বেলগুলি আমরা ছোটোবেলায় খেলতাম সেই সাইজের থাকে, তো তাকে তো আমি 1 লিটার দুধ খাওয়াতে পারবো না, এবং মা সবসময় ভাবেন যে আমি ওই আমার 2 গ্লাস দুধ খাবে না কেন, মানে জন্মেই সে দুধ।

0: গ্লাস দুধ খাবে সেটা তো সম্ভব না। এবং ওই দুধটা বারবার রিপিটেডলি, যেহেতু ওই দুধটা আসে কতটা, প্রথম দিকে এক চামচ, এক চা চামচ, ছোট এক চামচ,
1: মানে যতটুকু প্রয়োজন ততটুকুই আসছে,
0: সেভাবে করেছে। আর শিশু কিন্তু অনেক কারণেই কাঁদতে পারে, তার শীত করতে পারে, তার পেট ব্যথা করতে পারে, তার কান ব্যথা করতে পারে, সে ইনসিকিউর ফিল করতে পারে, এরকম নানা কারণে কিন্তু শিশু কাঁদতে পারে। সুতরাং সবসময় যে শিশু মায়ের দুধ কম পাচ্ছে বা পেট ভরছে না, এই ধারণাটা কিন্তু ঠিক না। এটা বোঝারও কিন্তু উপায় আছে। ধরুন আমি যেটা আগে বললাম যে কোলেস্ট্রাম বা গাঢ়, যেটা আমরা বাংলাতে বলা হয় শাল দুধও বলা হয় অনেক জায়গায়, সেটার ক্ষেত্রে সেটা যেমন প্রথমে অল্প বেরোবে, আর এই শাল দুধটা কিন্তু সাধারণত চার থেকে পাঁচ দিন থাকে, তারপরে নর্মাল মানে স্বাভাবিক দুধটা বেরিয়ে আসে, যেটা ম্যাচিওর মিল্ক আমরা বলি, সেটা নিঃসরণ হতে শুরু করে। তো তখন পরিমাণটাও বাড়তে থাকে, শিশু যত টেনে খাবে তত পরিমাণ বাড়বে, কারণ এটা একটা পুরোটাই হরমোনের, দুটো হরমোন প্রোল্যাকটিন এবং ইস্ট্রোজেন এবং আরও কয়েকটা ইয়ে আছে যারা এখানে কাজ করে। তো যত শিশু টানবে তত বেশি দুধ পাবে। হ্যাঁ, এবং আমরা বুঝবো কি করে, আপনার প্রশ্নটা যেটা যে
1: পেট ভরলো কিনা,
0: এটা বোঝা কিন্তু খুব সহজ। একটা এক নম্বর বোঝার ব্যাপারটা হচ্ছে যে যদি শিশু ঠিক মতো দুধ পায় তাহলে পরে প্রথম কথা সে কাঁদবে না, মানে সে নিশ্চিন্ত হয়ে বুকে বুকটা ছাড়বে, মায়ের দুধ ব্রেন্ড নিপলটা ছাড়বে। আরেকটা যেটা বুঝতে পারি, আমরা দিনে পাঁচবারের বেশি, ছবার সাতবার সে হিশু করবে, অর্থাৎ এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা আমরা বুঝতে পারবো যে তার ওজনটা বাড়ছে কিনা, অর্থাৎ একটা শিশু যদি সে ঠিকভাবে মায়ের দুধ পায় তার যে জন্মকালীন ওজন, অর্থাৎ জন্মের সময় সে যতটা ওজন নিয়ে জন্মেছে। এ প্রসঙ্গে বলি যে আমাদের ভারতীয় শিশুদের জন্মকালীন ওজনটা হওয়া উচিত 2.5 থেকে 3 কেজি। এই ওজনটা সে 5.5 মাসের মধ্যে কিন্তু ডবল হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে বুঝতে পারবো
1: ঠিকঠাক খাবার গেলে ঠিকঠাক ওজনটাও ঠিকঠাক বৃদ্ধি পাবে।
0: আর আরেকটা কথা বলা প্রয়োজন, এই যে কোলেস্ট্রামের ব্যাপারটা বললাম, কোলেস্ট্রামের আরেকটা বড় গুণ হচ্ছে যে এটা কিন্তু শিশুর পেটটাকে পরিষ্কার করে দিচ্ছে। দেখবেন শিশু জন্মানোর পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে কালো পায়খানা করে, যেটাকে বলা হয় মিউকোনিয়াম, সেই মিউকোনিয়ামটা কিন্তু বার করে দিচ্ছে, এবং তারপরে তো নর্মাল মিল্ক আসছে। এবং নর্মাল দুধের মধ্যেও কিন্তু দুটো ভাগ আছে, প্রথম যখন শিশুটা আনতে শুরু করে তখন কিন্তু আসে 4 মিল্ক। হ্যাঁ, 4 মিল্কটা কি না, তার মধ্যে প্রচুর এনার্জি থাকে, কিছুটা প্রোটিন থাকে, মানে প্রথমে এনার্জি দিয়ে দিল শিশুকে। তারপরে আসছে 1/2 মিল্ক, যে দুধটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফ্যাট বা অন্যান্য উপাদান, যেটা শিশুর শরীরের গঠন
1: গঠনে সাহায্য করবে।
0: এটা হচ্ছে ব্যাপার,
1: মানে প্রকৃতি যা দিয়ে দিয়েছে তার উপরে কিছু হয় না, কিন্তু আমরা মানুষরা সবসময় ভাবি প্রকৃতির উপর দিয়ে যাবো, সেই জন্য অনেক কিছু
0: খেলাটা কিরকম, পৃথিবীতে পাঠিয়েই তাকে যে খাবারটা দিল সেটা হচ্ছে তাকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করবে।
1: ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এই এখানে একটা প্রশ্ন চলেই আসে যে মাকে অনেক সময় বাড়ির বড়রা মানে বলেন যে এই খাবার খেও না, এটা খেলে বাচ্চার পেট ব্যথা করতে পারে, ওটা খেও না, এটাতে দুধ হবে না। তো মায়ের তখন খাদ্য ব্যবস্থা বা খাদ্যের অভ্যাসটা কি হওয়া উচিত?
0: না, সেটা স্বাভাবিক, মা স্বাভাবিক খাবার খাবেন, কিন্তু যেটা অনেক সময় বাড়িতে বা ধরুন প্রতিবেশী বা এদের প্রভাবে যে তুমি বাচ্চা কাঁদছে মানে তোমার দুধ খেয়ে পেট ভরছে না, এই একটা খুব যে তোমার আমার দুধ হয় না, এই এক নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে তুমি এমন কিছু খাচ্ছ যে এরকম কিন্তু কোনো খাবার নেই, কারণ দুধটা তৈরি হয় কিন্তু ব্রেস্টের মধ্যে, আমাদের বুকের মধ্যে স্তনের মধ্যে যে মিল্ক ডাক্টগুলো থাকে সেখান থেকে দুধটা তৈরি হয়। এবং এখানে যেটা বললাম যে দুটো হরমোন কাজ করে,
1: একদম।
0: আর একটা ব্যাপার দেখা যায় অনেক সময় ঘটে যে মা যদি খুব ঝাল, খুব পেঁয়াজ রসুন দেওয়া খাবার খান, অনেক সময় তার স্তনের দুধের মধ্যে সে গন্ধটা আসে, শিশু হয়তো সেটা নাও মানে টলারেট
1: পছন্দ করতে পারে।
0: আমরা বলি যে যখন তুমি ব্রেস্ট ফিডিং করাবে মা বাচ্চাকে, যখন দুধ খাওয়াবে, কোনো সময় বুকের স্তনের মধ্যে সাবান, গন্ধযুক্ত সাবান, পারফিউম এগুলো দেবে না, কেন মায়ের দুধের গন্ধটা কিন্তু বাচ্চা জানে। এবং যখনই আমি পারফিউম দিচ্ছি বা পাউডার দিচ্ছি বা সাবান দিচ্ছি, তখন কিন্তু ওই গন্ধটা যদি তার পছন্দ
1: না, চিনতে পারে,
0: চিনতে পারবে না স্বাভাবিকভাবে, সেখানে কিন্তু ল্যাকটেশন ফেলিওর হওয়ার একটা আশঙ্কা থাকে।
1: আচ্ছা, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। এবারে আমাকে বলুন যে মানে শিশুকে খাওয়ানোর সময় সারণী, মানে ধরুন সকাল থেকে রাত অবধি কতক্ষণ অন্তর একটা সদ্যজাত শিশুকে মাতৃদুগ্ধ পান করানো উচিত, বা কিভাবে করা উচিত, কোন প্যাটার্ন ফলো করা উচিত কিনা?
0: দেখুন, পান করানোর ব্যাপারটা হচ্ছে, প্রথম জিনিসটা হচ্ছে, বহু মা বলেন যে আমার বাচ্চা ঠিকমতো দুধ পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে বাচ্চাটাকে কিভাবে ধরছে, মানে বাচ্চার পুরো বডিটা, অর্থাৎ তার পিছনটা, তার পাটা এবং তার মাথাটা একটা স্ট্রেট লাইনের মতো থাকবে, এইভাবে ধরতে হবে।
1: আচ্ছা,
0: অনেক সময় দেখা যায় যে মায়েরা বাচ্চাকে, মানে বাচ্চা মায়ের স্তন বৃন্ত তার ধরে টানছে, স্তন বৃন্ত কিন্তু দুধ যোগায় না, দুধটা তৈরি হয় আমাদের যে স্তনবৃন্তের ওপরে যে কালো এরিওলা বলে যে অংশটা থাকে সেইখানে আমাদের মিল্ক গ্ল্যান্ডগুলো থাকে, এবং বাচ্চার মুখটা এমনভাবে থাকবে যে ওই স্তনবৃন্তটা তো পুরো ঢুকবেই ভেতরে, মানে ওটাটা থাকবে বাচ্চার ভেতরে, এবং ওই স্তনবৃন্ত পাশে যে কালো যে জায়গাটা, এরিওলা যেটাকে বলা হয়, তার উপর শিশুর ঠোঁটটা থাকবে, ওইখানে প্রেশার পড়লে কিন্তু তবেই দুধটা বেরোবে। কাজেই ল্যাকটেশন ফেলিওর বা মা দুধ দিতে পাচ্ছে না, তার একটা কারণ কিন্তু মা শিশুকে ঠিক মতো ধরতে পাচ্ছেন না। এবং এখানেই কিন্তু যে এখন তো ইনস্টিটিউশনাল ডেলিভারিটা আমাদের, অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে প্রসব, সেটা 90%-এর বেশি হয়ে গেছে। সুতরাং সরকারি হাসপাতালগুলোতে মায়েদের কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে শিশুকে ধরতে হবে, কিভাবে তাকে খাওয়াতে হবে, কিভাবে নিপলটা,
1: মানে এই গাইডলাইনগুলো ফলো করলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
0: প্রত্যেকটা মায়ের দুধ, এমনকি দেখা গেছে যে খুব মা খুব অপুষ্টিতে ভুগছেন, কিন্তু তিনি কিন্তু মাকে, বাচ্চাকে দুধ খাওয়াতে পারছেন, সেখানে কি অসুবিধা হচ্ছে না? দেখা যায় খুব অপুষ্ট মায়ের যে দুধ, তার মধ্যে আমরা বলি মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুপুষ্টি উপাদানগুলো, ভিটামিনসগুলো, মিনারেলসগুলো, সেগুলো হয়তো একটু কম
1: কম আছে,
0: কিন্তু মায়ের দুধ তিনি দিতে পারবেন। আর কতগুলো আর একটা জিনিস আছে যেটা অনেক সময় মায়েরা বলে থাকেন যে আমার দুধ হচ্ছে না, কি করব। আমরা সেখানে বলি যে তুমি গ্যালাক্টোগক বলে কিছু জিনিস আছে, যেমন আমাদের এগুলো আগে ছিল কালো জিরে, দুধ সাবু, এগুলো বা মা একটা কিছু লিকুইড খেয়ে তারপরে খাওয়াতে বসুন। আর একটা জিনিসও এখানে আছে, এটা পুরো শুধু যে ফিজিওলজিক্যাল ব্যাপার না, মানসিক সাইকোলজিক্যাল ব্যাপারও কিন্তু আছে। মা ধরুন ঝগড়া করছেন, খুব রেগে গেছেন, একটা চিৎকার চাচ্ছে, করতে করতে একটা বাচ্চাকে দুধ খাওয়াতে বসছেন, সেখানে কিন্তু দুধ না হওয়া,
1: সিক্রেশনটা এটা হবে না,
0: শুধু তাকে শান্ত বনে, এবং ওই সময় এই যে মা চোখের দিকে তাকাচ্ছেন শিশুর দিকে, শিশুর মুখের দিকে তাকাচ্ছেন, শিশু মাকে দেখছে, এই যে একটা পরিচিতি হচ্ছে, এই যে একটা মানে অবস্থা তৈরি হচ্ছে, এটাও কিন্তু দুধ তৈরি হওয়ারে। এবং আর একটা কথা বলে দিই, এটা মায়েদেরকে বুঝতে হবে, সে ব্যাপারটা হচ্ছে বাচ্চা কিন্তু আমরা বলি কিউ দেয়, ও কিন্তু বুঝতে দেয় মাকে যে আমার, আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে। সেটা কি, প্রথম কথা জিভটা বার করবে, হাঁ করবে, মায়ের দিকে তাকাবে, তারপরে অনেক সময় আঙুলটাকে মুখে দেবে, এগুলো হচ্ছে লক্ষণ যে ও কিন্তু ক্ষুধার্ত, এবার ওকে খাবার দাও। আর যে মোমেন্টে, যে মুহূর্তে কিন্তু ওর পেট ভরে যায়, তখন কিন্তু সে নিজেই ছেড়ে দেয়, এবং দুটো স্তন থেকে কিন্তু খাওয়াতে হবে, এই না যে একটা স্তন থেকে খাওয়াবো, দুটো স্তন তাকে দিতে হবে, এবং সে নিজেই কিন্তু যখন সে স্যাটিসফাইড হয়ে যাবে সে নিজেই ছেড়ে দেবে। এটা একটা
1: মায়ের অনেক দায়িত্ব, মা শুধু একটা শব্দ নয়,
0: মা হওয়া কি মুখের কথা,
1: মা শুধু একটা শব্দ নয়। আপনার কি মনে হয় যে মায়েরা যখন প্রসূতি অবস্থায় থাকছেন তখন তাদের একটা মানসিক প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে যে প্রসবের পরে আমি বাচ্চাকে দুধ পান করাবো, এটার জন্য কি কোনো মানসিক প্রস্তুতির দরকার হয়?
0: অবশ্যই, এটা মায়ের মানে গর্ভাবস্থা থেকেই প্রসূতি। তবে আমরা এখন যেমন বলছি যে আমাদের কিশোরী কন্যা যারা, তারা কিন্তু ICDS-এ যান, এবং তাদেরকে এগুলো শেখানো থাকে যে তুমি কিশোরী, এখন তোমার দুদিন পরে বিয়ে হবে, তোমার সন্তান হবে, অর্থাৎ তুমি ভাবি মা। সুতরাং ভাবি মার তার নিজের শরীর, যেমন আমাদের এখন আমরা মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে আলোচনা করছি, তাদেরকে শেখাচ্ছি, এখানে কিন্তু ব্রেস্টফিডিং সম্পর্কে, স্তন্যপান সম্পর্কেও কিন্তু তাদের জ্ঞানটা দেওয়া দরকার, কারণ নানা ধরনের ভুল ধারণা,
1: ভুল ধারণা আছে, ঠিক
0: সেটা যাতে না হয়। এবং এই সিদ্ধান্তটা কিন্তু সে যে তার শিশুকে মায়ের দুধ খাওয়াবে, এটা কিন্তু তার এবং তার হাজবেন্ডের এবং পরিবারেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, যে
1: মানে এটা একটা সমবেত, এটা সমবেত, সমবেত সিদ্ধান্ত হওয়া উচিত,
0: এবং সামাজিক কর্তব্য, এটা
1: একদম চাপিয়ে দেওয়া যেন না হয়,
0: একেবারেই না। সুতরাং কৈশোর থেকেই আমাদের এটাকে তৈরি করতে হবে। এবং আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে আমাদের যে পড়াশোনার যে সিলেবাস, সেখানেও কিন্তু এটাকে আনা উচিত।
1: আচ্ছা, এই যে ধরুন স্তনপান করানোর একটা সুদূর প্রসারী নিশ্চয়ই প্রভাব আছে একটি শিশুর শরীরে, এই প্রভাবটা একটু যদি বলেন যে কি কি উপকার তার শরীরে আসছে এটা।
0: আচ্ছা, একটা হচ্ছে প্রথমেই যেটা আমি বললাম

0: আমি পলিশ্রমের কথাটা, পলিশ্রমের শুধুমাত্র শিশু না, কিন্তু শিশু এবং মা দুজনের ক্ষেত্রেই এটা ভীষণভাবে প্রয়োজন। তো প্রথমে হচ্ছে শিশুর ক্ষেত্রে, আমি বলছি শিশুর ক্ষেত্রে হচ্ছে প্রথম এটা হচ্ছে ইমিউনাইজেশন নানা অসুখ থেকে। এবং দেখা গেছে যে বিভিন্ন স্টাডিতে যে এই কলেস্ট্রাম খাওয়ালে বা আর্লি ইনিশিয়েশন, যত তাড়াতাড়ি আমি খাবো প্রথম আর্লি ইনিশিয়েশন মানে কলেস্ট্রাম, তো এটা আমরা যতটা তাড়াতাড়ি করাতে পারবো তত কিন্তু শিশুর অনেকগুলো অসুখ বা নিউনাটাল ডেথ বা এটা হওয়ার আশঙ্কাটা কম থাকে। এবং তার সঙ্গে সঙ্গে শিশুর শরীরে বললাম যে প্রতিষেধক ক্ষমতা গড়ে ওঠে। এবং দেখা গেছে যেসব শিশুরা মায়ের দুধ খান, মায়ের দুধের মধ্যে এমন কিছু ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের শিশুর ক্ষেত্রে তার আইকিউ বা তার বুদ্ধাঙ্ক এইটা ঠিকমতো তৈরি করতে সাহায্য করে। এবং এরা কিন্তু সোশ্যাল হয় মায়ের সঙ্গে, এই যে তার যোগাযোগ, একটা আত্মিক যোগাযোগ, এই যে বুকের দুধ খাওয়াচ্ছে, মায়ের বুকের মধ্যে সে রয়েছে, এই যে স্পর্শটা, এটা বিশাল
1: মানে দুজনে দুজনকে চিনতে ভীষণ।
0: আর একটা জিনিস সেটা হচ্ছে যে বিভিন্ন স্টাডিতে দেখা যাচ্ছে যে এইসব শিশুদের ভবিষ্যতে, আমরা তো আমাদের দেশে এখন বিরাট সমস্যা হচ্ছে ভারতবর্ষে, শুধু ভারতবর্ষে না সারা পৃথিবী জুড়েই হচ্ছে কিন্তু ভারতবর্ষে বিশেষতভাবে, যে NCD আমরা বলছি বা মানে সংক্রামক নয়, যেমন হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস, এমনকি কিছু কিছু ক্যান্সার, এই নন কমিউনিকেবল ডিজিজগুলো খুব আসছে। এবং এই নন কমিউনিকেবল ডিজিজ রুখতে গেলে কিন্তু আমাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ ছ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ, আমি আবার এটা রিপিট করছি, ছ মাস পর্যন্ত জন্মের পর থেকে ছ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ, শুধুমাত্র মায়ের দুধ, এবং শুধুমাত্র মায়ের দুধ, কোনো জল নয়, কোনো গ্লুকোজের জল নয়, মধু নয়, ফলের রস নয়, কিচ্ছু না, 181 দিনের পর আমরা ভাব। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ছ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ যেমন আমরা দেবো, কিন্তু ছ মাসের পর থেকে যেটা দেখা যায় যে মায়ের দুধের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে, যেটা বাড়ন্ত শিশুর, শিশু তো বাড়ছে খুব দ্রুত বাড়ে, তো বাড়ন্ত শিশুর শারীরিক প্রয়োজন বা পুষ্টিটা মেটাতে পারে না। সুতরাং ছ মাসের পর থেকে, অর্থাৎ 181 দিন হলে তাকে আমাদের তো অন্নপ্রাশন দেওয়ার প্রথা ছিল, তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করবো, বাড়িতে যে সব খাবার আছে সেই সব খাবার আমরা শিশুকে খাবো, যার মধ্যে হচ্ছে কি নানা ধরনের, আমরা ধরুন মুড়ির সঙ্গে ছোলার ছাতু বা আটার সঙ্গে ছোলার ছাতু বা এই ধরনের আমরা মিশিয়ে, যেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ফুড, অর্থাৎ আমাকে টাইমলি সময় মতো পরিপূরক এবং সেফভাবে পুষ্টিকর খাবার আমাকে দিতে হবে, এবং এই খাবারটা যেন খুব হাইজিনিক্যালি তৈরি করা হয়। এবং ওই সময় থেকে কিন্তু শিশুর বড়দের খাবার মতো শারীরিক যোগ্যতা তৈরি হয়ে যাচ্ছে, শুনুন সেটা খাওয়াতে হবে। এবং 1 বছর থেকে বাড়িতে যা আমরা রান্না করি, বাড়িতে যা খাবার হয় সেগুলোই আমরা খাওয়াবো, মাছ, ডিম, মাংস সব কিছুই আমরা দিতে পারি, আমরা ডিম 8 মাস থেকেই দিতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা দেখতে হবে যেন ঠিকভাবে রান্না করা হয়, সেফলি রান্না করা হয়, এবং খুব বেশি ঝাল মশলা এগুলো না দেওয়া হয়, এবং তার সঙ্গে ফল। এবং 1 বছর থেকে শিশু বাড়ির খাবারই খাবে, এবং কিন্তু বুকের দুধ যতদিন সম্ভব চালিয়ে যাওয়া যেতে পারে, 2 বছর পর্যন্ত দেওয়া যেতেই পারে, তারপরেও দেওয়া যেতে পারে। এইভাবে আমরা শিশুর পুষ্টিটাকে নির্ধারণ করবো।
1: আচ্ছা,
0: এটা গেল শিশুর দিকে, অর্থাৎ ভবিষ্যতে এবং এদের কর্মক্ষমতা বেশি হয়, যেহেতু আইকিউ বেশি হয়, এরা ভালো লেখাপড়া করতে পারে, তাদের কিন্তু 1 নম্বর হচ্ছে যে ব্রেস্টফিডিং করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যায় যে একটা ওদের যে ফুল বলা হয় যেটা প্লাসেন্টাটা, সেটা কিন্তু তাড়াতাড়ি ভেতরে ঢুকে যায়, রক্তক্ষরণটা কম হয়।
1: আচ্ছা,
0: অটোমেটিক্যালি আমাদের দেশে অ্যানিমিয়া একটা বিরাট বড় সমস্যা, রক্তাল্পতা, এবং এত প্রোগ্রাম করা সত্ত্বেও কিন্তু আমরা রক্তাল্পতা কমাতে পারিনি সেই অর্থে, মানে এখনো পর্যন্ত আমরা আকাঙ্ক্ষিত ফল পাইনি। তো সেখানে কিন্তু এই প্রসূতি মাদের কিন্তু আমরা রক্তাল্পতার হাত থেকে রক্ষা করতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্রেস্টফিডিং, বিশেষত যখন রাত্রিবেলা ব্রেস্টফিডিং করানো হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে মায়ের ওভুলেশনটা, মানে অর্থাৎ তার পরবর্তী, এটা কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করছে। থার্ড যেটা হচ্ছে যে মায়ের কিন্তু ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং এন্ডোমেট্রিয়াম ক্যান্সার, যেগুলো এখন ভীষণ বেড়েছে, সেগুলোকেও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি।
1: যে শিশুটির মা জন্মের পরে অসুস্থ হয়ে পড়লো, হয়তো ব্রেস্ট ফিড করাতে পারছে না, সেক্ষেত্রে কি সিক্রেশন করে, স্টোর করে এটা করানো সম্ভব?
0: যে অনেক সময় দেখা যায় যে মা হয়তো দুধ দিতে পারছেন না, কখন দেবেন না মা, না যদি ব্রেস্ট ক্যান্সার হয়, ম্যাস্টাইটিস যেটা বললাম, সেক্ষেত্রে কিন্তু, আর তাছাড়া কিন্তু অন্য কোনো সেরকম কোনো ইয়ে নেই, এমনকি এইচআইভি এইডস এর
1: হচ্ছে।
0: আর কেন বুকে দেখা গেছে যে আমরা দুটোর কস্ট বেনিফিট যদি আমরা পর্যালোচনা করি, তখন আমরা দেখব যে অন্য দুধ অন্য খাবার খাওয়ানোর থেকে অনেক বেশি বেস্ট, আমরা যদি মায়ের দুধ খাওয়াই সেটা অনেক বেশি তার পক্ষে উপকারী
1: হয়।
0: তো সেই জন্য এটা দেওয়া হয়। আর আর কারণে যেটা হতে পারে, যদি মায়ের যদি ব্রেস্ট ক্যান্সার হয় সেক্ষেত্রে দেওয়া যায় না তখন। আর যেটা আপনি বললেন যে কিভাবে স্টোর করে নিয়ে খাওয়ানো যেতে পারে, হ্যাঁ, যেরকম কর্মরতা মা যারা, এখন তো 6 মাস পর্যন্ত ম্যাটারনিটি

0: ভালো করে হাত টাত ধুয়ে, মানে হাইজিনিক কন্ডিশনটাও মেনটেন করতে হবে, দুধটাকে গেলে রাখতে পারেন
1: এবং ফ্রিজে রাখা যেতে পারে,
0: ফ্রিজে রাখা যেতে পারে বা ফ্রিজে রাখার দরকার নেই, আপনি পরিষ্কার কোনো জায়গায় 4-5 ঘন্টা আরামসে থাকতে পারে।
1: আচ্ছা,
0: খাটের তলায় বা কোনো একটু অন্ধকার ঠান্ডা জায়গায় আপনি চাপা দিয়ে রাখুন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ফ্রিজেও যদি আপনি রাখেন সেখানে কিন্তু গরম করা যাবে না। দুধটা গরম করলে যেটা হবে, আপনি যদি উনুনে আগুনের তাতে গরম করেন, তাতে ওর মধ্যে যে অ্যান্টিবায়োটিক, মানে যে সমস্ত
1: অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে,
0: জীবাণুনাশক যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে।
1: সরকারের পক্ষ থেকে তো বিভিন্নভাবে প্রচার করা হয় সচেতনতার জন্য, এই সচেতনতার বিষয়ে শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের পরিসংখ্যান কি বলছে, মানুষ কতটা, কত শতাংশ সচেতন হয়েছে?
0: সত্যি কথা বলতে কি, বর্তমান যে ধরুন বিভিন্ন সমীক্ষাগুলো হয়েছে জাতীয় স্তরে, তাতে আমরা তো বলছি যত তাড়াতাড়ি খাওয়ানো সম্ভব, তো সরকারি প্রতিষ্ঠানগুলো তো অবশ্যই খাওয়ানো হয়, সেখানে সিজন সেকশন সেখানে খুব কম করা হয়। তো সাম্প্রতিককালে আমাদের যে জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা হয়েছে, NFHS 6 যেটা 2023-24, সেখানে দেখা যাচ্ছে যে 1 ঘন্টার মধ্যে প্রায় অর্ধেকের বেশি মাই কিন্তু দুধ খাওয়াচ্ছে। তো অবশ্যই সেখানে কিন্তু স্বাস্থ্যকেন্দ্র বা স্বাস্থ্য যে ইয়ে রয়েছে, কী বলুন, স্বাস্থ্যকেন্দ্র বলুন বা যাই হোক না কেন, সেখানে খাওয়ানো হচ্ছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, যে একটা সিজারিয়ান সেকশন করার চান্সটা খুব, ইয়েটা খুব বেশি হয়েছে, বিশেষত শহরাঞ্চলে। হ্যাঁ, যেগুলো
1: মায়েরাই অনেক সময় নিজেরাই চাইছে,
0: এবং আস্তে আস্তে এটা, মানে বিভিন্ন যতটুকু জেনেছি যে আস্তে আস্তে এটাকে বন্ধ করার চেষ্টা করা যাবে, কারণ ভ্যাজিনাল ডেলিভারির অনেকগুলো সুবিধাও আছে।
1: আমাদেরকে শেষ করতেই হবে, তার কারণ সময় কথা বলছে। শেষ কথা কি বলবেন আজকে রেডিও রোপারে যারা রয়েছে শ্রোতা বন্ধুরা?
0: প্রথম হচ্ছে হবু মায়েদের কাছে আমার যেটা বলার, সেটা হচ্ছে তাদেরকে জানতে হবে এই ব্রেস্ট মিল্ক বা মায়ের বুকে দুধের কী উপযোগিতা, কেন এটা আমরা দেব, এবং যতই বিজ্ঞাপনের প্রভাব হোক, যতই আত্মীয় স্বজন সমাজ বিজ্ঞা যাই হোক না কেন, তাদের প্রভাব যতই আসুক না কেন, প্রসার যতই আসুক না কেন, মনে রাখবেন মায়ের, মানে মানব সন্তানের জন্য মায়ের দুধই
1: শ্রেষ্ঠ,
0: শ্রেষ্ঠ, এর কোনো বিকল্প নেই, বিকল্প হবে না। আপনি নিজে অবশ্যই সুষম আহার খাবেন, মানে সুষম আহার মানে কোনো আমি দামি খাবারের কথা বলছি না, সমস্ত সিজনাল, কারণ আমাদের দেশের একটাই বিশেষত্ব যে আমাদের দেশের মতো শাক সবজি ফলমূল অন্য কোনো দেশে এভাবে পাওয়া যায় না। সুতরাং আপনার স্থানীয়ভাবে যে সমস্ত যা মৌসুমি ফল আছে, যা সিজনাল ফ্রুটস আছে, সেগুলো অবশ্যই খাবেন। এছাড়া ডালটা খাবেন, সয়াবিন খাবেন, ভাত খাবেন, রুটি খাবেন, ডালিয়া খাবেন। সুতরাং সবাই ভালো থাকুন, সবাই মায়েদের আমি শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা ভালো থাকুন, ভালোভাবে শিশুকে মানুষ করুন। ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ দিদি, এতগুলো পরামর্শ দেওয়ার জন্য এবং এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। নমস্কার।
2: এতক্ষণ শুনছিলেন পুষ্টিবিদ মিতালী পালোধির সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ছিলেন ব্রততী দাস। আজ এই পর্যন্তই, সকলে ভীষণ ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়।

0: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন অঙ্কিতা পাল। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারই, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন আরক্য নিকেতন।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আরক্য নিকেতন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আরোগ্য নিকেতন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি বছর পয়লা থেকে 7ই অগস্ট বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক। কিন্তু প্রশ্ন হল, বছরে এই একটা সপ্তাহ আলাদা করে উদযাপনের প্রয়োজন কেন পড়ে? আসলে বুকের দুধ শুধুই খাদ্য নয়, এটি শিশুর জীবনে

0: প্রথম টিকা বা ফার্স্ট ভ্যাকসিন। জন্মের প্রথম ছমাস একটি শিশুর জন্য মায়ের দুধের চেয়ে পুষ্টিকর, নিরাপদ এবং সম্পূর্ণ খাবার আর কিছুই হতে পারে না। এতে থাকা অ্যান্টিবডি শিশুকে ডায়রিয়া, নিমোনিয়ার মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করে এবং মস্তিষ্কের সঠিক গঠনে সাহায্য করে। এমনকি এটি মায়ের স্বাস্থ্য সুরক্ষাতেও দারুণ ভূমিকা রাখে। তবে সত্যিটা হল, আজও বহু মা সঠিক তথ্যের অভাবে বা সমাজের নানা ভুল ধারণার শিকার হয়ে সন্তানকে মায়ের দুধ থেকে বঞ্চিত করেন। অনেক সময় কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ না থাকা কিংবা পরিবারের সহযোগিতার অভাবে একজন নতুন মা মানসিকভাবে ভেঙে পড়েন। তাই এই বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ আমাদের মনে করিয়ে দেয়, একটি শিশুকে মাতৃদুগ্ধ পান করানো শুধুমাত্র একা একজন মায়ের দায়িত্ব নয়, এটি পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব। পরিবার, কর্মক্ষেত্র এবং সমাজ হিসেবে আমাদের প্রতিটি মায়ের পাশে দাঁড়াতে হবে, যেন তিনি নিঃসংকোচে শান্তিতে তাঁর সন্তানকে এই পুষ্টি যোগাতে পারেন। সুস্থ শিশুই গড়ে তোলে এক সুন্দর এবং সবল আগামী। এই বিশেষ সপ্তাহকেও মাথায় রেখেই আরোগ্য নিকেতন অনুষ্ঠানে আজ শুনবেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার বিচিত্র ভানু সরকারের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আরোগ্য নিকেতনে আপনাদেরকে স্বাগত। প্রতি বছরের মতন এই বছরও আগস্ট মাসের প্রথম সপ্তাহ জুড়ে পালিত হতে চলেছে বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ। আর আজ এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর বিচিত্র ভানু সরকার। নমস্কার ডক্টর সরকার।
2: নমস্কার।
1: প্রতি বছর পয়লা আগস্ট থেকে 7ই আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ পালিত হয়। রেডিও শ্রোতাদের জন্য যদি একটু সহজ করে বলেন যে এই বিশেষ সপ্তাহটি পালন করবার মূল উদ্দেশ্য কি?
2: বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ বেশিরভাগ সময় সেলিব্রেট করা হয় হচ্ছে মানুষের মধ্যে মাতৃদুগ্ধপান সম্পর্কে বা ব্রেস্ট ফিডিং সম্পর্কে সচেতনতাটা তৈরি করার জন্য। 60-70-এর দশকে কৌটোর দুধ বা হোমুলা মিল্ক যেগুলো, সেইগুলো নিয়ে বহুল প্রচার শুরু হয় এবং মানুষের মধ্যে একটা ধারণা জন্মায় যে কৌটোর দুধ বোধহয় মায়ের দুধের থেকে অনেক উন্নত এবং সেটা খেলে বাচ্চার স্বাস্থ্যের উন্নতি বেশি হবে। কৌটোর দুধ যতই উন্নত হোক না কেন, কখনো তো সেটা মায়ের দুধের সমতুল্য হতে পারে না। মায়ের দুধের মধ্যে বহু এমন উপাদান থাকে যেগুলো বাচ্চার শরীরের জন্য অত্যন্ত জরুরি, যেগুলো কোনো অবস্থাতেই কৌটোর দুধের মধ্যে দেওয়া যায়। এর ফলে কি হলো যে এই যে জেনারেশনের যে বাচ্চাগুলি, সেই বাচ্চাগুলি এই উপাদানগুলো থেকে বঞ্চিত হলো এবং যেটা ওদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফলে 1981 সালে WHO নিয়ম করলো যে কৌটোর দুধ নিয়ে বা ফর্মুলা মিল্ক নিয়ে কোন রকম প্রচার করা যাবে। 1992 সালেই আমরা প্রথম বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ পালন করা শুরু করি।
1: এই বছর অর্থাৎ 2026 সালে এই বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহের মূল থিম বা প্রতিপাদ্য বিষয়টি কি, এবং একই সাথে জেনে নেব যে সাধারণ মানুষের জীবনে এর বার্তাটা কোথায়?
2: এবারের যে থিমটা, সেটা হলো ব্রেস্ট ফিডিং ফর আ সাস্টেইনেবল স্টার্ট ইন লাইফ, স্ট্রেংথেন হোয়াট ওয়ার্কস। মূল বক্তব্য সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং প্র্যাকটিস, এটাকে আরো কত রকম ভাবে আমরা সাপোর্ট করতে পারি বা প্রমোট করতে পারি এবং সেটাকে আরো স্ট্রেংথেন করতে পারি।
1: নবজাতকদের জন্য মায়ের দুধকে প্রথম টিকা বলা হয়। এই শাল দুধ বা কোলেস্ট্রাম কিভাবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে?
2: প্রথমত, বাচ্চার জন্য সঠিক খাবারটা হচ্ছে মায়ের দুধ। এটা একটা সুষম আহার, মানে একটা ব্যালেন্সড ডায়েট। যাবতীয় উপাদান বাচ্চাটির প্রয়োজন সবকিছু তার মধ্যে থাকে। এবং একটা খুব ইউনিক ব্যাপার হচ্ছে এই যে মায়ের দুধটা উইথ টাইম চেঞ্জ হয়, মানে বাচ্চার বয়সের সঙ্গে সঙ্গে ওই মায়ের দুধের কম্পোজিশনটা চেঞ্জ হতে থাকে। যেমন যেই বাচ্চা প্রিটার্ম জন্মেছে তার মায়ের দুধের যা কম্পোজিশন, যেই বাচ্চাটি টার্মে জন্মেছে তার মায়ের দুধের কম্পোজিশন এক নয়। অবভিয়াসলি যারা প্রিটার্ম জন্মেছে তাদের মায়ের দুধের পুষ্টি গুণটা অনেক বেশি থাকে, কারণ বাচ্চাটা তাড়াতাড়ি গ্রোথ হওয়া দরকার। এছাড়া যেটা, সেটা হলো যে আমাদের এই মায়ের দুধ তো আলাদা করে হজম করার কোনো প্রয়োজন পড়ে না, ওখানে এটা সবচেয়ে সহজ পাচ্য জিনিস। এছাড়া এই যে যেটা আপনি কোলেস্ট্রাম যেটা বললেন, সেটার মধ্যে বা এমনি মায়ের দুধের মধ্যেও বেশ কিছু এমন উপাদান থাকে যেগুলো সংক্রমণ থেকে বাঁচায় বাচ্চাকে। এছাড়া যেটা আছে সেটা হলো যে এই যে ব্রেস্ট ফিডিং করা হলে সেই বাচ্চাদের যেটা দেখা গেছে যে ভবিষ্যৎ জীবনে ডায়াবেটিস বা ওবেসিটি বা অ্যাজমা বা অন্য অ্যালার্জি গুলো হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। এছাড়া

0: অবভিয়াসলি যেটা এখন কথা হচ্ছে খুব বেশি যেটা নিয়ে, সেটা হচ্ছে ডিএইচএ বলে একটা উপাদান আছে ব্রেস্ট মিল্ক এর মধ্যে, যেটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব এসেনশিয়াল, এবং এটা ব্রেস্ট মিল্কে খুব বেশি পরিমাণে থাকে, যেটা কৌটোর দুধে সেই অবস্থায় পাওয়া যায় না।
1: আচ্ছা, শিশুকে স্তন্যপান করালে মায়ের নিজের শরীরে কি কি ইতিবাচক প্রভাব পড়ে বা কোন কোন রোগ প্রতিরোধে এটি সাহায্য করে?
0: মা যখন তার শিশুকে স্তন্যপান করান, তখন যেটা হয় যে মা শরীরে একটা অক্সিটোসিন বলে একটা হরমোন তৈরি, সেই হরমোনটা কি করে, সেটা জরায়ুর যে রিজলিউশন, জরায়ুটাকে কন্ট্রাক্ট করায়, এবং তার ফলে যেটা হচ্ছে যে প্রসবের পরে যে রক্তক্ষরণ সেটা কমায়, সেই সঙ্গে ইউটারাসটাকে আবার সেই আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে ওই মাতৃদুগ্ধ তৈরি হতে অনেকটা ক্যালোরি খরচা হয়, এবং যার ফলে মায়েরা যারা প্রেগনেন্সির সময় অনেক একটা ওয়েট গেইন করেন, সেই ওয়েটটা তারা রিডিউস করতে পারেন, এই এর ফলে ওবেসিটিটা কম হয়। এছাড়া স্তন্যপান করানোর ফলে দুটো বাচ্চার জন্মের মধ্যে ব্যবধান রক্ষা করা যায়। এছাড়া ব্রেস্ট ফিডিং যারা রেগুলারলি করান, তাদের মধ্যে দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সার বা ওভেরিয়ান ক্যান্সার হওয়ার চান্স অনেকটা কমে যায়। এছাড়া যেটা আরো আছে, সেটা হচ্ছে গিয়ে মা এবং শিশুর মধ্যে বন্ডিং যেটা, সেটা আরো বেশি সুদৃঢ় হয়, এবং সেই সঙ্গে যেটা মায়ের স্ট্রেসও অনেকটা রিডিউস করে। মা এই সময় একটা ডিপ্রেশনের চান্স থাকে, সেখানটাতে মা যদি এখন বাচ্চার সঙ্গে থাকে এবং বাচ্চাকে ব্রেস্ট ফিড করায়, সেই স্ট্রেসটা অনেকটা কেটে যায় এবং মানসিক দিক থেকে মা ভালো থাকে।
1: এমন কি কোনো পরিস্থিতি আছে যেখানে দাঁড়িয়ে একজন মা তার শিশুকে স্তন্যপান করাতে পারেন না?
0: হ্যাঁ, এমন সিচুয়েশন আছে, কিন্তু সেগুলো খুবই কম। কারণ এখন যেটা বলা হয় সেটা হচ্ছে সব পরিস্থিতিতেই মায়েরা স্তন্যপান করাতে পারবেন। যেসব মায়েদের HIV ইনফেকশন সংক্রমণ আছে, তারাও তাদের শিশুদেরকে ব্রেস্ট ফিডিং করাতে পারেন এখনকার দিনে বলা হয়। কিছু কিছু বিশেষ ওষুধ আছে, যেগুলো যদি খাওয়া হয় তাহলে সেই সময়টাতে ব্রেস্ট মিল্কটা না খাওয়ানোই ভালো। এমনিতে যদি কোনো অসুখ বিসুখ জর্জারি থাকে, সেই ক্ষেত্রে প্রপার হাইজিন মেনটেন করে খাওয়ানোই যাবে ব্রেস্ট মিল্ক। সেই সব ক্ষেত্রে আপনার ব্রেস্ট মিল্ক বন্ধ করার কোনো দরকার নেই।
1: সমস্ত শিশুরোগ বিশেষজ্ঞদের এক কথা যে শিশুর জীবনের প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধ, এমনকি জলও নয়, এর মূল কারণটা কি?
0: দেখুন, যে কোনো দুধ, সে আপনার কৌটোর দুধই হোক মায়ের দুধই হোক, তার মধ্যে 99% থাকে জল, 1% থাকে সলিড। এবার সেই জন্য মানে জলের যা প্রয়োজনীয়তা, সেই জলের প্রয়োজনীয়তা দুধের থেকেই তারা পেয়ে যায়। অন্যদিকে বাচ্চাকে আমি যদি জল খাওয়াই, জলটা খাইয়ে বাচ্চার পেটটা ভরে থাকবে, কিন্তু কোনো পুষ্টি গেল না শরীরের মধ্যে। এর ফলে যেটা হবে যে বাচ্চা ওয়েট লস হবে, বাচ্চা অপুষ্টিতে ভুগতে থাকবে। সেই জন্য যেটা বলা হয় যে প্রথম 6 মাস শুধু বুকের দুধ, অন্য কোনো কিছু না, কারণ তখন তো ওদের চিবিয়ে খাওয়ার মতন সেই ক্ষমতাটা তৈরি হয়নি। তখন তো যা খাবে দুধ হিসেবে টেনেই খাবে, তো তখন কোনোরকম জল টল দিতে আমরা মানা করি।
1: ডক্টর সরকার, আমাদের এই বিষয়টি একটু বলুন, যেসব মায়েরা চাকরির প্রয়োজনে বাইরে যান, তারা কিভাবে ব্রেস্ট পাম্প বা এক্সপ্রেসড মিল্ক সঠিক নিয়মে সংরক্ষণ করবেন এবং শিশুকে খাওয়াতে পারবেন?
0: হ্যাঁ, মানে এটা একটা মেজর সমস্যা আজকালকার দিনে, কারণ মায়েরা বেশিরভাগই কাজ করেন। সেই ক্ষেত্রে যেটা খুব দরকার, সেটা হচ্ছে গিয়ে যে ব্রেস্টটাকে এক্সপ্রেস করা, মানে ওটা হাত দিয়ে দুধটা গালানো যায় বা ব্রেস্ট পাম্প ব্যবহার করে দুধটাকে গালানো যায়, এবং সেটাকে নিয়ে বোতল বা ছোট কাঁচের শিশি বা প্লাস্টিকের শিশি, যেই প্লাস্টিক গুলো অবশ্য ফুড গ্রেড প্লাস্টিক হতে হবে, বিপিও টিপিও থাকলে হবে না, ওটাতে তো ভালো কোয়ালিটির প্লাস্টিকের শিশি, কাঁচের শিশি বা আপনার স্টেনলেস স্টিলের কোনো বাটিতে ওটাকে স্টোর করে রাখতে হবে। নিয়ম হচ্ছে গিয়ে যে ব্রেস্ট মিল্ক একবার গেলে নেওয়ার পরে রুম টেম্পারেচার 4 ঘন্টা রাখা যায়। যদি আপনি ওকে রেফ্রিজারেট করেন, মানে আপনার ফ্রিজে রাখেন, তাহলে 4 দিন পর্যন্ত রাখা যায়। আর যদি আপনি ওটাকে ফ্রিজারে দিয়ে দেন, মানে আপনার আইস চেম্বারে ওটাকে ফ্রিজ করে নেন, তাহলে সেক্ষেত্রে 6 মাস পর্যন্ত রাখা যায়। এবার আপনি যদি ফ্রিজ করে থাকেন, সেইটাকে লিকুইফাই করার পরে ওটাকে 2 ঘন্টার বেশি আপনি রুম টেম্পারেচার রাখতে পারবেন না। একদিন আপনি ওটাকে আবার রেফ্রিজারেটরে রাখতে পারেন, কিন্তু আপনি ওটাকে আবার দ্বিতীয়বার ওটাকে ফ্রিজ করতে পারবেন না। এবং যেটুকু আপনার দুধটা যেটা লেফট ওভার থাকবে, সেটা নেক্সট 2 ঘন্টার মধ্যেই খাওয়াতে হবে, তারপর যেন না খাওয়ানো হয়।
1: নতুন মায়েরা প্রায় অনেক দুশ্চিন্তায় থাকেন যে শিশুর পেট ভরার মতন দুধ পাচ্ছে কিনা, এটা কি বুঝবার কোনো সহজ উপায় রয়েছে?
0: হ্যাঁ, মানে বেসিক্যালি যেটা হয় যে বাচ্চা যখন যথেষ্ট পরিমাণে দুধটা পায়, তখন যেটা হবে যে সে তখন দুধটা খাওয়ার পরে শান্তিতে ঘুমিয়ে পড়বে, এবং আবার জাগবে হচ্ছে যখন আবার খিদে পাবে, তখন দুধ খাওয়ার জন্য জাগবে। এছাড়া দুটো ফিডের মাঝখানে সে একবার অন্তত ইউরিন পাস করবে, আর প্রতিদিন অন্তত আপনার 25-30 গ্রাম করে আপনার ওজনটা বাড়া উচিত। এছাড়া যেটা হয় যে মায়েরা একটু কিছুদিন যাওয়ার পরই আস্তে আস্তে নিজেরাই ফিল করতে পারেন যে কখন ব্রেস্টটা ভরে যাচ্ছে, কখন ব্রেস্টটা খালি হচ্ছে, সেখান থেকেও তাদের একটা আইডিয়া পাওয়া যেতে পারে।
1: যারা নতুন মা হয়েছেন তারা প্রথম দিকে শিশুকে কিভাবে কোলে নিতে হবে সেই সঠিক নিয়ম না জানার কারণে সমস্যায় পড়েন, তাদের জন্য আপনার পরামর্শ কি?
0: জেনারেলি বাচ্চা সবচেয়ে যেটা মেইন জিনিস যেটা দেখার থাকে সেটা হচ্ছে গিয়ে বাচ্চার ঘাড়টা, তো বাচ্চা শক্ত হয় না এবং মাথাটা যথেষ্ট বড় হয় শরীরের তুলনায় এবং যথেষ্ট ভারী হয়, তো সেই জন্য হেড কন্ট্রোলটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ঘাড়টা যাতে মোটকে না যায় সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখা। অন্য হাত পা গুলো নিয়ে তো অত সমস্যা কিছু নেই। এবার সেই জন্য যেটা বেস্ট উপায় সেটা হচ্ছে গিয়ে বাচ্চার ওই বাটাক্সটা এরকম হাতের তেলোতে ধরে ওই হাতের কনুইয়ের কাছে বাচ্চাটার মাথাটাকে দিয়ে আমরা রাখি, তাহলে সেটা একটা সবচেয়ে সিকিউর ভাবে মানে স্ট্রেট বাচ্চাটাকে রাখার উপায়।
1: বেশ, চলে আসছি আমাদের একদম শেষ প্রশ্নে। 6 মাস ধরে সফলভাবে মায়ের দুধ খাওয়ানোর পর শিশুকে কিভাবে ধীরে ধীরে অন্যান্য খাবার বা সলিড খাবার যেগুলো তার সাথে অভ্যস্ত করানো উচিত?
0: হ্যাঁ, মোটামুটি তো আমাদের দেখুন 6 মাস পর্যন্ত তো সম্পূর্ণভাবে আপনাকে বুকের দুধই খাওয়াতে হবে। এরপরে যেটা হবে যে মোটামুটি আপনার 6 মাসের পরে, কারণ 5 মাস থেকে আপনি দেখতে থাকবেন যে বাচ্চাটা মোটামুটি আপনি ওকে সাপোর্ট দিয়ে বসাতে পারছেন, বাচ্চাটা মুখে নেওয়ার চেষ্টা করছে জিনিসপত্র, হাত দুটোকে মাঝখানে এনে একটা টিদার দিলে সে টিদারটাকে কুটকুট করে কাটতে চেষ্টা করছে, তো সেই সময়টাই হচ্ছে গিয়ে বাচ্চাকে বলা হয় যে বাচ্চা এবার রেডি হয়েছে সলিড ফুড খাওয়ার জন্য। এই সময় যেটা করতে হয় সবসময় একটা করে আইটেম শুরু করতে হয়, সেটা কিছুদিন দেওয়ার পরে তবে আপনার সেকেন্ড একটা আইটেম স্টার্ট করা উচিত। যেমন বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে আলু সেদ্ধ চটকে বা আপনার কলা চটকে, এরকম ধরনের জিনিসগুলো দিয়ে প্রথমে শুরু করা হবে। বাচ্চা যেটা বুঝতে হবে যে প্রতিদিন দুধ খেয়েছে, সে কোনোদিনও চিবোয়নি, সে কোনোদিনও ওরকম ভাবে জিভটাকে সাইড ওয়াইজ নাড়িয়ে কোনো কিছু খায়নি, তো সেইখানটাতে ওর কাছে একদমই নতুন, সে মুখে নিয়ে বুঝতে পারবে না যেটা কি করা উচিত এই যে মুখের মধ্যে যে জিনিসটা এসছে, তো সেই জন্য প্রথম প্রথম হয়তো একটু ফেলে দেবে বা গিলবে না খাবে না, তো এই জিনিসটা নিয়ে অধৈর্য হলে চলবে না, ওটা আপনি চেষ্টা করতে থাকুন। হ্যাঁ, ধীরে ধীরে জোর করবেন না বাচ্চাকে, কিন্তু ধীরে ধীরে চেষ্টা করতে থাকুন, হাল ছাড়বেন না, আস্তে আস্তে ও শিখে যাবে যে ওটাকে মুখে নিয়ে কি করতে হয়, চিবিয়ে নিয়ে গিলতে হয় সেটাও শিখে যাবে। তো এবার প্রথম একটা খাবার দেওয়ার পরে কদিন গ্যাপ দিয়ে তারপর আপনি সেকেন্ড ফুডটা দিলেন, এর ফলে কি হবে আপনি যদি সব কটা ফুড একসঙ্গে দিয়ে দেন তাহলে যদি কোনোটাতে যদি ওর কোনো ইনটলারেন্স থাকে, এটা বোঝার কোনো উপায় নেই যে কোন উপাদানটাতে ওর ইনটলারেন্স হচ্ছে, তো সেই জন্য একটা একটা করে সইয়ে সইয়ে সইয়ে সইয়ে দেওয়া উচিত।
1: অসংখ্য ধন্যবাদ ডক্টর সরকার, নমস্কার।
2: আরোগ্যনিকেতন অনুষ্ঠানে আজ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক নিয়ে শুনলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিচিত্র ভানু সরকারের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়। আরোগ্যনিকেতন অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।
3: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আরোগ্য নিকেতন। মৈত্রী পূজার তরঙ্গে এখন ঢাকার চিঠি।
4: আকাশবাণী মৈত্রী, ঢাকার চিঠি, এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই বুধবার সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সমাজমাধ্যমে এক বার্তায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে শ্রী ত্রিবেদী বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলামের সঙ্গেও বৈঠক করেছেন। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে নতুন দিল্লিতে হতে চলা ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারত গত সপ্তাহেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। 11 সদস্যের ব্রিকস জোটের সদস্য বা পর্যবেক্ষক রাষ্ট্র না হওয়া সত্ত্বেও বাংলাদেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিকসের সদস্য দেশগুলি হল ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন। সেদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন তাকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন গোরের এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নিবিড় করবে, আঞ্চলিক স্তরে পারস্পরিক সহযোগিতাও আরও বাড়বে। বৃহস্পতিবার এক বিবৃতিতে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গোরকে একজন বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর এই সফর মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা আরও মজবুত করবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় সেদেশে চীনের দূতাবাস জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল চীন সফরের ভূয়সী প্রশংসা করেন। ওই সফরের ফলাফল বাস্তবায়নের বিষয়েও তারা বিস্তারিত আলোচনা করেন। চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার অগ্রগতি নিয়েও তাদের মধ্যে কথাবার্তা হয়। এদিকে ওই দিনই প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাণিজ্য, বিদ্যুৎ, আঞ্চলিক যোগাযোগ এবং পর্যটন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহী বাংলাদেশের সঙ্গে তাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশেষ করে অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর তারা বিশেষ গুরুত্ব আরোপ করেছে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানায়, সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। চিঠিতে প্রেসিডেন্ট ইরানের হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরশাহীর প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে প্রেসিডেন্ট আল নাহিয়ান গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। যত দ্রুত সম্ভব তিনি বাংলাদেশ সফর করবেন বলে আল নাহিয়ান জানিয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সৌজন্য উপহার হিসেবে 780 কেজি কিউ জাতের আনারস পাঠিয়েছেন। দ্য ডেইলি স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, দুপুর 1টার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে 100টি কার্টেনে মোট 620 পিস আনারস বাংলাদেশে পৌঁছয়। চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনস্যুলার পঙ্কজ জ্যোতি দাস এই উপহার গ্রহণ করেন। এর আগে গত 30 জুন আখাউড়া স্থলবন্দর দিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জন্য 600 কেজি আম্রপালি ও হাঁড়ি ভাঙা আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার বীর বিক্রম বঙ্গভবনে গত মঙ্গলবার তাঁর কাজ শুরু করেছেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস এক প্রতিবেদনে জানিয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজ অফিস কক্ষে বঙ্গভবনের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। আধিকারিকরা তাকে বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বিভাগের কার্যক্রম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে অবহিত করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ক্রেডেনশিয়াল হল, দরবার হল, তোষাখানা ঘুরে দেখেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশুরা যদি যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে ওঠে তবেই বাংলাদেশ সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারবে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সোমবার আয়োজিত নতুন 20 স্পোর্টস 2025-26 সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী একথা বলেন। ডেলিসান সূত্রে খবর জানা গেছে, এর আগে তিনি মেয়েদের ফুটবল ফাইনাল এবং ছেলে ও মেয়েদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। শিশু ও তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে চলেছে। তবে এই প্রচেষ্টা তখনই সফল হবে যখন তরুণ প্রজন্ম শিক্ষা ও খেলাধুলা উভয়ের মাধ্যমেই নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলবে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, সংবাদমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে। সাংবাদিকতা এই পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ চলতে পারে না। বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে সোমবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় এক মতবিনিময় সভায় মন্ত্রী জহিরউদ্দিন স্বপন একথা জানান। বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস এখবর জানিয়েছে, সমাজের প্রতিটি চিত্র প্রতি মুহূর্তে ও নিয়মিতভাবে সংবাদ মাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত না হলে পৃথিবীর কোনো সভ্য দেশ বা সমাজ এগোতে পারে না বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহারের নানা দিক তুলে ধরে মন্ত্রী বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতা পেশাকে পরিবর্তিত হতে হবে। এই রূপান্তরের সঙ্গে তাল মেলাতে না পারলে সঙ্গত কারণে সাংবাদিকতাও পিছিয়ে পড়বে। গুজব ও অপপ্রচার ছড়ানোর বিরুদ্ধে কঠোর বিধান আনতে বাংলাদেশ সরকার সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধনের পরিকল্পনা করছে। দ্য ডেইলি সান এখবর জানিয়েছে। সংশোধিত খসড়ায় আইনটি বাস্তবায়নের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের পাশাপাশি তথ্য সম্প্রচার মন্ত্রককেও ক্ষমতা প্রদান

0: করা হয়েছে। সংসদের পরবর্তী অধিবেশনে বিলটি পাশ হবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত আইনে গুজব ও অপপ্রচার ছড়ানো দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। অভিযোগ প্রমাণিত হলে অপরাধীদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, 40 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা অথবা উভয়ই হতে পারে। নীতি নির্ধারকরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়ো ভিডিও, অডিও এবং বিভ্রান্তিকর ছবি তৈরির মাধ্যমে বিদ্বেষমূলক প্রচার মোকাবিলায় কঠোর শাস্তির বিধান যুক্ত করা হচ্ছে। কাউকে হেয় বা অবমাননা করার উদ্দেশ্যে কোনো তথ্য, অডিও, ভিডিও, গ্রাফিক্স বা এআই সৃষ্ট কন্টেন্ট প্রকাশ বা প্রচার করলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড, 20 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা অথবা দুটোই হতে পারে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞ ও আইনি বিশ্লেষকরা নতুন আইনের সম্ভাব্য অপব্যবহার নিয়ে সতর্ক করেছেন। বাংলাদেশে নবম বেতন কাঠামোর প্রস্তাবনাগুলি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হলেও বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, এ নিয়ে সচিব পর্যায়ে আরও একটি বা দুটি বৈঠক হবে। দ্য ডেইলি স্টার সূত্রে খবর জানা যাচ্ছে। উল্লেখ্য, নতুন বেতন কাঠামোর সুপারিশের লক্ষ্যে গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ প্রতিরক্ষা, অর্থ, জনপ্রশাসন, আইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, স্বাস্থ্য পরিষেবা বিভাগের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস। বাংলাদেশ সরকার সুপ্রিম কোর্টে সরকারের হয়ে সওয়াল করার জন্য 86 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 179 জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছে। দ্য ডেইলি সান খবর জানিয়েছে, রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রকের আইন ও বিচার বিভাগ গত বৃহস্পতিবার পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে একথা ঘোষণা করেছে। এর পাশাপাশি সরকার পূর্বে কর্মরত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করেছে। নবনিযুক্ত আইন আধিকারিকরা বর্তমানে সুপ্রিম কোর্টেই কর্মরত আইনজীবী। বাংলাদেশে গ্যাস সংকটের কারণে দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জের ডাইং কারখানাগুলিতে উৎপাদন ব্যাহত। পাইপলাইনে পর্যাপ্ত গ্যাস না থাকায় অনেক কারখানা সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস এনে সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে যাচ্ছিল। তবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নতুন নির্দেশনার পর সেই বিকল্প ব্যবস্থাও বন্ধ হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী যানবাহন ছাড়া খোলা সিলিন্ডার বা ক্যাসকেট সিলিন্ডার বহনকারী কাভার্ড ভ্যান ও লরিতে সিএনজি সরবরাহ করা যাবে না। নির্দেশনার পর থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন সিএনজি স্টেশন শিল্প প্রতিষ্ঠানের জন্য সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। তবে সংকট মোকাবিলায় কিছু প্রতিষ্ঠান বিকল্প জ্বালানির ব্যবহার শুরু করেছে। 2500-এর মিথিলা টেক্সটাইল অ্যান্ড ওভেন ডাইং লিমিটেড বায়োমাস বা ধানের তুষ ব্যবহার করে কারখানার উৎপাদন চালিয়ে যাচ্ছে। ঢাকার চিঠি শেষ হল। এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা।
1: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান ঢাকার চিঠি। অনুষ্ঠানটি শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান শুনবেন একটু পরেই।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় 9:00।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মৈত্রী পূজার তরঙ্গে এখন শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন যুথিকা নাজের।

নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই শুভ বিকেল এবং একই সঙ্গে জানাই স্বাগত আজকের আজ সন্ধ্যার আড্ডাতে। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ কয়েকদিন বেশ ওই মেঘ বৃষ্টির মধ্যে কেটেছে। আজকের ওয়েদারটা বেশ ঝলমলে। অনেকদিন এরকম মেঘলা আকাশ এবং বৃষ্টির পর এই ঝলমলে আকাশটা দেখতে কিন্তু বেশ বেশ ভালো লাগে। আর সেই এক টুকরো ঝলমলে রোদ নিয়েই চলে এসেছি স্টুডিওতে আমি যোথিকা। আমরা আজ সন্ধ্যার আড্ডা দেব, আর আজকের আজ সন্ধ্যায় নানান রকম বিষয় রয়েছে, যেমনটা প্রতিদিন

তিনি থাকে, আর সঙ্গে অবশ্যই থাকবে সুন্দর সুন্দর গান, আছে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা। আপনারা তো জানেনই যে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক, সেই বিষয় নিয়েও কথা বলবো। এছাড়াও আজ ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে এবং আজ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে, এই দুই বিষয় নিয়েও কথা বলবো। আর শেষের বিষয়টা অর্থাৎ এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে, মানে ইন্টারনেট, ইন্টারনেটের আবিষ্কার, ইন্টারনেটের আমাদের জীবনের সঙ্গে জুড়ে যাওয়া, যাকে মানে ছাড়া এখন আমরা একেবারেই অচল, ইন্টারনেট ছাড়া আমরা এখন এক মুহূর্ত নিজেদের এক্সিস্টেন্স ভাবতে পারি না। তাই আজ সেই দিনও, তাই এই দিনের গুরুত্ব কী, তাৎপর্য কী, সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আপনারা জানেন যে গ্লাসগো কমনওয়েলথ গেমসের গেমস চলছে এবং প্যারা অ্যাথলেটিক্সে নতুন ইতিহাস গড়ছে ভারত। আমরা বেশ ভালো কিছু পদক পেয়েছি এবং আগামী দিনেও পদক পাওয়ার আশাতে রয়েছি, সেটা নিয়ে আছে তথ্য। এবং গান, গান যে কত রকমভাবে মানুষের উপকার করতে পারে সে নিয়েও কথা বলবো। আর অবশ্যই আবহাওয়ার কথা তো থাকবেই, এবং তারপরে আজ যেহেতু শনিবার, আজকের থেকে একেবারে সপ্তাহান্ত শুরু বা উইকেন্ড শুরু, আজ শনিবার মোটামুটি অফিস করার পরে অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, একটু নিজের মতন করে সময় কাটাবেন, শনিবারের সন্ধেটা একটু অন্যরকম করার চেষ্টা করবেন, তাই তার হাল হদিশও আপনাদের দেব। এবং তার সঙ্গে এই সন্ধেবেলায় আমরা যে চায়ের সঙ্গে একটু টা দরকার পড়ে, একটু মনটা উড়ু উড়ু করে টায়ের জন্য, তাই বাড়িতে কী করে হেলদি চটচল দিয়ে একটা টা বানিয়ে ফেলতে পারেন জানাবো সেই সুলুক সন্ধানও। তবে শুরু করব গান দিয়ে, কারণ ওই যে বললাম গান ছাড়া কিচ্ছু হতে পারে না, তাই আজকের আজ সন্ধ্যার আড্ডাটা শুরু করব বনশ্রী সেনগুপ্তর গানে গানে। আপনি শুনছেন আজ সন্ধ্যার আড্ডা, রয়েছেন মৈত্রী প্রচার তরঙ্গে, ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকুন।

গানটি শুনছিলেন বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে। আর একটা সুন্দর মিষ্টি গানের পর ফিরে এলাম আবারও আড্ডাতে। এই যে বছরের 365টা দিন, এই 365টা দিনের কিন্তু প্রত্যেকটা দিনের গুরুত্ব আছে। যেমন গুরুত্ব আছে ইতিহাসের পাতাতে, তেমনই গুরুত্ব আছে আমাদের জীবনেও। হ্যাঁ, এটা ঠিক যে আমরা সবটা পালন করতে পারি না, কিন্তু কিছু কিছু বিশেষ দিন থাকে যা আমাদের পালন করতে হয়, আমাদের সচেতনতা ছড়াতে হয়। কারণ আমরা যদি পরবর্তীকালের একটা সুন্দর পৃথিবী দেখতে চাই, তাহলে এই দিনগুলোর গুরুত্বকে কিন্তু আমাদের জীবনে স্বীকার করে নিতেই হবে। আপনারা সকলেই জানেন যে আজ থেকে, অর্থাৎ এই 1 অগস্ট আজ থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক। প্রতি বছর 1 অগস্ট থেকে 7ই অগস্ট বিশ্বজুড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশন এই বিশেষ সপ্তাহটি পরিচালনা করে, এবং এই 7 দিন জুড়ে তারা নানান রকমের কাজ করে থাকে এবং মায়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করে থাকে। এই দিনটি পালনের প্রধান লক্ষ্য হল নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা এবং সঠিক পুষ্টির নিশ্চিতকরণ করা ও স্তন্যদানের গুরুত্ব সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি করা। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য মায়ের দুধের গুরুত্ব সমাজে যে কি অপরিসীম তা ছড়িয়ে দেওয়া, এছাড়াও বিভিন্ন জায়গায় যেমন কর্মক্ষেত্র, হাসপাতাল ও পরিবারেও নতুন মায়েদের স্তন্যদানের ক্ষেত্রে সঠিক সাহায্য ও পরিকাঠামো নিশ্চিত করা এবং স্তন্যপান সম্পর্কিত সামাজিক কুসংস্কার বা ভ্রান্ত ধারণা দূর করে সঠিক বৈজ্ঞানিক তথ্য প্রচার করাই হল আজকের দিনের বা এই সপ্তাহটির মূল উদ্দেশ্য। 1990 সালে অগস্ট মাসে হু এবং ইউনিসেফ শিশুদের মাতৃদুগ্ধপানের অধিকার সুনিশ্চিত করতে ইনোসেন্টি ঘোষণা স্বাক্ষর করে। এই ঐতিহাসিক ঘোষণাকে স্মরণ করে 1992 সাল থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন শুরু হয়। বর্তমানে প্রায় 120টিরও বেশি দেশে এই সপ্তাহটি উদযাপিত করা হচ্ছে। এছাড়াও আজ কিন্তু ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে। প্রতি বছর 1 অগস্ট বিশ্বজুড়ে বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস পালিত হয়। 2012 সালে ফোরাম অফ ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটিস, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লাং ক্যান্সার এবং আমেরিকান কলেজ অফ চেস্ট ফিজিশিয়ানসের যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই দিবসটি পালন শুরু হয়। বিশ্বজুড়ে ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ হল ফুসফুসের ক্যান্সার। প্রাথমিক পর্যায়ে এই রোগের লক্ষণ প্রকাশ না পাওয়ায় অধিকাংশ ক্ষেত্রে এটি শেষ ধাপে গিয়ে ধরা পড়ে। তাই এই দিবসটির প্রধান উদ্দেশ্য হল মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, প্রতিরোধমূলক পদক্ষেপ নিশ্চিত করা এবং প্রাথমিক পর্যায়ে যাতে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা যায় সেই সম্পর্কে বলা। ফুসফুস ক্যান্সারের প্রধান ঝুঁকিগুলো যেমন হচ্ছে ধূমপান ও বায়ু দূষণ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং

শুরুর দিকেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগের নির্ণয় করে চিকিৎসার সাফল্য ও বেঁচে থাকার হার বাড়ানো। আধুনিক চিকিৎসা প্রযুক্তি যেমন টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপির গবেষণা এবং প্রসার ঘটানো। আর এই লাং ক্যান্সারকে নিয়ে অনেকেরই ধারণা ফুসফুসের ক্যান্সার কেবল ধূমপায়ীদেরই হয়, এই ভ্রান্ত ধারণা দূর করে অধূমপায়ী আক্রান্তদেরও সঠিক চিকিৎসার আওতায় আনাই আজকের দিনটি পালনের মূল উদ্দেশ্য। এরপর আসছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ ডে। প্রতি বছর পয়লা অগস্ট বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দিবস পালিত হয়। ইন্টারনেট সার্ফিং, ওয়েব ব্রাউজিং এবং দৈনন্দিন জীবনে তথ্যের সহজলভ্যতায় ইন্টারনেটের বৈপ্লবিক প্রভাবকে উদযাপন করতেই এই দিনটি উৎসর্গ করা হয়েছে। সত্যি 1989 সালে সুইজারল্যান্ডের পরমাণু গবেষণা সংস্থা সিইআরএনএ কাজ করার সময় ব্রিটিশ বিজ্ঞানী স্যার টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবন করেন। ওই দিন যদি তিনি উদ্ভাবন না করতেন তাহলে আজকে আমরা কি করতাম আমরা জানি না, কারণ আমরা সকলেই জানি যে 8 থেকে 80 এখন ইন্টারনেটের ওপরে তাদের দৈনন্দিন জীবনের অনেকটা বলতে গেলে পুরোটাই, মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের জীবনের সঙ্গে, আমাদের সব সময়ের সঙ্গে ইন্টারনেট যেভাবে ওতপ্রোতভাবে জড়িত, আমরা সত্যিই জানতাম না যে এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ওপরে এই যে আমাদের জীবনের এত ডিপেন্ডেন্সি, আমরা জানতাম না যে যদি 1989 সালে যদি টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার না করতেন তাহলে কি হতো। 1991 সালের অগস্ট মাসে এই প্রযুক্তিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত করা হয়, যা আধুনিক তথ্য প্রযুক্তির ইতিহাসে এক যুগান্তকারী মোড় এনে দেয়। আজকের দিনটি পালনের মূল উদ্দেশ্য হল ইন্টারনেট যেন সবার জন্য সমানভাবে উন্মুক্ত, নিরাপদ ও নিরপেক্ষ থাকে সেই বার্তা পৌঁছে দেওয়া এবং ডিজিটাল সচেতনতা অর্থাৎ ওয়েব নিরাপত্তার সঠিক নিয়মাবলী ও সাইবার সচেতনতা বৃদ্ধি করা। সব কিছুর যেমন ভালোর দিক আছে তেমনি খারাপেরও দিক আছে। ইন্টারনেট যেমন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে, আমাদের প্রতিনিয়তর সঙ্গে যেভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, তেমনি আমাদের নিয়মিত নানান রকম ক্ষতির দিকে, নানান রকম বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তার একটা রূপ তো সাইবার ক্রাইম বা সাইবার সচেতনতা আমরা জানি, তো এই বিষয়েও আমাদের সচেতন থাকতে হবে এবং খুব নিরাপদভাবে ইন্টারনেটকে আমাদের ব্যবহার করতে হবে, তবেই কিন্তু ইন্টারনেট আমাদের জীবনে আশীর্বাদসম হয়ে থেকে যাবে। এবার যাব একটি গানের বিরতিতে অঞ্জন দত্তর কণ্ঠে। আসলে আজকের দিনটি, মানে এই পয়লা অগস্ট, এই দিনটি এতটাই গুরুত্বপূর্ণ যে বিভিন্ন দিক থেকে এর এত গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে, ঠিক অনেকটাই মনে হয় যে ওই এক ফালি জানলা দিয়ে এক টুকরো আকাশ দেখার মতন। এখন আপনাদের জন্য গানে গানে রইল অঞ্জন দত্তর।

গানটি শুনলেন অঞ্জন দত্তর কণ্ঠে। আপনারা সকলেই জানেন যে গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্সে নতুন ইতিহাস গড়ল ভারত। পুরুষদের 100 মিটার T47 বিভাগের ফাইনালে একসঙ্গে সোনা এবং রুপো জিতে নজির গড়লেন দিলীপ মাহাতো গাভিত এবং মোহাম্মদ বাসিল। 10.71 সেকেন্ডে সোনা জিতলেন গাভিত এবং অন্যদিকে মরশুমে সেরা 10.83 সেকেন্ডে রুপো জিতলেন বাসিল। গ্লাসগো কমনওয়েলথ গেমসে এটি ভারতের তৃতীয় সোনা। এর আগে ভারোত্তোলনে মহিলাদের 48 কেজি বিভাগে মীরাবাই চানু এবং প্যারা অ্যাথলেটিক্সে মহিলাদের শর্টপুট F57 বিভাগে শর্মিলা ধাঙ্কর সোনা জিতেছিলেন। এই দুই পদক মিলিয়ে 3টি সোনা, 9টি রুপো এবং 3টি ব্রোঞ্জ জিতল ভারত এখন অবধি। পদক তালিকায় এখন অবধি 8ম স্থানে উঠে এসেছে ভারত। গাভিতের শুরুটা প্রত্যাশা মতো না হলেও পরে ধীরে ধীরে ছন্দ ফিরে পান তিনি। প্রবল বৃষ্টির মধ্যে ভেজা ট্র্যাকে ফাইনাল অনুষ্ঠিত হওয়ায় প্রতিযোগীদের জন্য পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। সঠিক টাইমিং ধরতে অসুবিধা হচ্ছিল, ঠান্ডায় ঠিকমতন ওয়ার্ম আপ করাও খুব কঠিন হয়ে পড়েছিল। তবে এই সাফল্যের পরও কোনো আত্মতুষ্টি নেই ভারতের এই স্প্রিন্টারের মধ্যে। তার লক্ষ্য 2028 সালের লস অ্যাঞ্জেলেসের প্যারা অলিম্পিক্স, তার লক্ষ্য আরও পদক জেতা দেশের হয়ে। সেপ্টেম্বর অক্টোবরে জাপানে হতে চলা প্যারা এশিয়ান গেমস এবং তারপর প্যারা অলিম্পিক্সে আরও ভালো ফল করার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। T47 বিভাগটি এমন প্যারা অ্যাথলেটদের জন্য যাদের এক হাতে শক্তি, নড়াচড়া বা সমন্বয়ের প্রতিবন্ধকতা রয়েছে। অনেক অনেক অভিনন্দন এই দুই অ্যাথলেটিককে এবং আমাদের আগেই যারা সোনা জিতেছেন এবারেই

ভারোত্তোলনে মীরাবাই চানু এবং প্যারা অ্যাথলেটিক্সের মহিলাদের শর্টপুট বিভাগের শর্মিলা ধাঙ্কার, আপনাদের সকলকে সকলকে অভিনন্দন। আপনারা দেশের হয়ে যেভাবে প্রতিনিধিত্ব করছেন, আমাদের দেশকে যেভাবে বিশ্বের মঞ্চে বারবার উপস্থাপিত করছেন, তাতে আমরা আপনাদের জন্য গর্বিত। আশা রাখি এই কমনওয়েলথ গেমসে ভারত আরও আরও আরও সোনা জিতবে, আরও পদক আসবে, আমরা আরও গর্বিত হব। আবারও একটু গানে ফিরে যাওয়ার পালা। ব্রহ্মা জানেন গোপন কম্মটি ছায়াছবি থেকে সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে পরের গানটি শুনবেন, আর গানের উপরে আপনাদের জন্য থাকবে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা, এবং তারপর আবারও ফিরে আসবো আড্ডায়। শুনছেন আজ সন্ধ্যার আড্ডা, সঙ্গে রয়েছে আমি যুথিকা, আর আপনি রয়েছেন মৈত্রী প্রচার তরঙ্গে। সঙ্গে থাকুন। এখন আপনাদের জন্য ছেড়ে যাচ্ছি সোমলতা আচার্য চৌধুরীকে গানে গানে।

0: নিকাশী ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
2: একটানা অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না।

0: অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
2: ফিরে এলাম আবারও আড্ডায়। স্ট্রোকের পর অনেক মানুষই শুধু শরীরের নয়, কথা বলার ক্ষেত্রেও বড় সমস্যার মুখে পড়েন। অনেকের মুখ দিয়ে শব্দ বের হতে চায় না, কেউ আবার মনের কথা ঠিক করে প্রকাশ করতে পারেন না। এই সমস্যাকে চিকিৎসার ভাষায় অ্যাফেশিয়া বলা হয়। এবার স্ট্রোকের পর কথা বলার ক্ষমতা ফিরে পেতে একটি নতুন পদ্ধতি নিয়ে আসার আলো দেখছেন বিশেষজ্ঞরা, সেটি হলো মিউজিক থেরাপি, বিশেষ করে পরিচিত হিন্দি গানের মাধ্যমে ভাষার অনুশীলন। এই থেরাপিতে রোগীদের পরিচিত গান শোনানো হয়, এরপর গানের সঙ্গে তাল মিলিয়ে শব্দ উচ্চারণ, গানের লাইন বলা এবং ছন্দের মাধ্যমে কথা বলার অভ্যেস করানো হয়। অনেক সময় দেখা যায় কোনো রোগী হয়তো সাধারণভাবে একটি শব্দ বলতে পারছেন না, কিন্তু সেই একই শব্দ গানের সুরের সঙ্গে সহজে বলতে পারছেন। আসলে গান শুনলে আমাদের মস্তিষ্কের একাধিক অংশ একসঙ্গে সক্রিয় হয়। সাধারণ কথাবার্তার সময় মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশ কাজ করে, কিন্তু গান, সুর ও ছন্দের ক্ষেত্রে স্মৃতি, আবেগ এবং ভাষার সঙ্গে যুক্ত আরও অনেক অংশ সক্রিয় হয়ে ওঠে, ফলে ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নতুনভাবে কাজ করার সুযোগ পেতে পারে। হিন্দি গান এক্ষেত্রে ব্যবহার করার একটি বিশেষ কারণ রয়েছে। বহু ভারতীয় মানুষের কাছে ছোটবেলা থেকে শোনা হিন্দি গান পরিচিত এবং আবেগের সঙ্গে জড়িয়ে থাকে। পরিচিত গান শুনলে পুরনো স্মৃতি মনে পড়ে, যা মস্তিষ্ককে সক্রিয় করতে সাহায্য করে। এর ফলে রোগীর মধ্যে কথা বলার আগ্রহ ও আত্মবিশ্বাসও বাড়তে পারে। স্ট্রোকের পর যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়, সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। নতুন এই হিন্দি মিউজিক থেরাপি শুধু কথা বলার ক্ষমতা ফিরিয়ে আনতেই নয়, রোগীর মানসিক জোর ও আত্মবিশ্বাস বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এবং এই পদ্ধতি, এই যে নতুন পদ্ধতি, অনেক পরিবারের কাছে এটি নতুন আশার খবর হয়ে উঠেছে। সত্যি গান শুধুমাত্র এক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে। আপনার যদি মন খারাপ করে, আপনার যদি কিচ্ছু ভালো না লাগে, আপনার যদি ভীষণ ঘুম না আসে, তাহলে সেক্ষেত্রে গান হতে পারে আপনার ওষুধ। মানে গান একেবারে ভালো, চট করে ভালো কাজ করে, তাই গান আমাদের সর্বক্ষণের সঙ্গী এবং করা উচিত। এখন এই মুহূর্তে আমি আপনাদের হিন্দি গান শোনাতে পারবো না, কিন্তু ভালো গান শোনাতে পারি এবং এটা বলতে পারি যে গান ভালোবেসে গান চন্দ্রবিন্দুর কণ্ঠে।

চন্দ্রবিন্দুর কথা শুনুন আর গান ভালোবেসে গান এবং সমস্ত সমস্যা এক চুটকিতে ভুলে যান। এবারে আসি আবহাওয়ার খবরে। নিম্নচাপের প্রভাব কাটলেও এখনই কিন্তু বৃষ্টি পিছু ছাড়ছে না বাংলার, তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ কিছুটা কম হতে পারে, আবার অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাব কেটে গিয়েছে, তবে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, সেই কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। আজ শনিবার উত্তরের পাঁচ জেলাতেই অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আজ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামী মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাহলে মোটামুটি যা বোঝা গেল যে নিম্নচাপ আমাদের পিছু ছাড়লেও বৃষ্টি কিন্তু এখনও পিছু ছাড়ছে না। আচ্ছা, এটা কেমন কথা বলুন তো, বর্ষাকাল, শ্রাবণ মাস সবে মাত্র পড়বে আর আপনারা এখনই বলছেন যে বৃষ্টি কেন বৃষ্টি কেন, তাহলে কি হয়? না, সেটা তো হবে না। তার কারণ এখনও মোটামুটি আলিপুর আবহাওয়া দপ্তর যা বলছেন যে ভারী বৃষ্টি না হলেও মাঝে মাঝে কিন্তু ঝমঝমিয়ে তার দেখা পড়তেই পারে। তাই অবশ্যই যারা ছাতা রাখুন ব্যাগে, যারা গাড়ি চালাচ্ছেন তারা রেনকোট রাখুন ব্যাগে আর বেরিয়ে পড়ুন আর বৃষ্টিকে উপভোগ করুন। তবে এখন শ্রীকান্ত আচার্য, আমাদের সারাটা দিন যেমন মেঘলা আকাশ মাঝে মাঝে বৃষ্টি, তেমনি গানে গানেও শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। পরের গানটি শুনবেন

গানটি শুনলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। আজ শনিবার, অফিস এখন মোটামুটি অনেকেরই ছুটি হয়ে গেছে, আর শনিবার মানেই তো উইকেন্ড শুরু, আর একদম অফিস থেকে তাড়াতাড়ি সোজা বাড়ি চলে যাবেন সেটা কি হয়, টুক করে একটু এদিক ওদিক চলে যেতে পারেন, তার জন্য তো জানতে হবে কোথায় কি হচ্ছে। বেশ, নজরুল তীর্থ আর্ট গ্যালারি বিভিন্ন আলোকচিত্রের তোলা ছবি নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী। চলে যেতে পারেন শ্রীরামকৃষ্ণ পাঠচক্র, গুরু পূর্ণিমা উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান আয়োজনে রিদম একাডেমি অফ মিউজিক, চারুবাসনা, আবৃত্তি ও শ্রুতি নাটকের অনুষ্ঠান অমৃত কথা, রামকৃষ্ণ মিশন গোল পার্ক, বিবেকানন্দ হল, মল্লার উৎসব, অংশগ্রহণে সিরাজ আলী খান, মাসকুর আলী খান, বিবেক সোনার, মদন ওক প্রমুখ। নন্দনে নতুন তীর,

অর্থ। বিপাশা আয়োজনে শিল্পী সংসদ, রামকৃষ্ণ মঠ, বলরাম মন্দির, তরুণের স্বপ্ন, স্বামী বিবেকানন্দ, প্রসঙ্গে গোবিন্দ্রনাথ চৌধুরী। আর এছাড়াও চলছে নানান রকমের সিনেমা, যেটা আপনার ইচ্ছে সেখানে চলে যেতেই পারেন। এখন অঞ্জন দত্ত গানে গানে।

আর এই অঞ্জন দত্তের গানের সঙ্গে সঙ্গেই বিদায় নেব আজকের রাত সন্ধ্যার আড্ডা থেকে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম, আড্ডা দিচ্ছিলাম আমি যোথিকা। আবারও কথা হবে, আড্ডা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ভালো থাকবেন সকলে। আজ সন্ধ্যার আড্ডা এখানেই শেষ হলো। মৈত্রী প্রচার তরঙ্গে এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা।

0: 노 조비.
1: শুরু করেছে এক নজরে মৈত্রী ক্রীড়াঙ্গন। কমনওয়েলথ গেমস গ্লাসগো পদকের লড়াইয়ে আজ অন্যতম গুরুত্বপূর্ণ দিন। অ্যাথলেটিক্স, বক্সিং, জুডো, প্যারা অ্যাথলেটিক্স, সাইক্লিং, বোলিংয়ে একাধিক ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আজ। কিছু পদক ইতিমধ্যেই এসেছে, ভারতের সামনে রয়েছে আরও একাধিক পদক জয়ের সুযোগ। আজ কলকাতা থেকে

মোহন বাগানও ক্যালকাটা কাস্টমস মুখোমুখি হয়েছিল এবং ক্যালকাটা কাস্টমস 1-0 গোলে ম্যাচটি জয়ী হয়। মেজর লিগ বেসবল MLB হিউস্টন অ্যাস্ট্রোস টেক্সাস রেঞ্জার্সকে 11-2 ব্যবধানে হারিয়ে আমেরিকান লিগ ওয়েস্টের শীর্ষে উঠে এসেছে। স্পেনে আজ অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ক্লাসিকো সান সেবাস্তিয়ান, যেখানে বিশ্বের সেরা রোড সাইক্লিস্টরা অংশ নিচ্ছেন। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচ ও ঘরোয়া লিগের নতুন মরশুমের সূচনা নিয়ে ব্যস্ত ফুটবল বিশ্ব। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর শুনবেন বিস্তারিত খেলার খবর আতশ কাচের তলায়। তার আগে অবশ্য আছে আজকের দিন, এছাড়াও

0: কয়েক বছর ধরে বিগত বছরের জাতীয় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী রাজ্য চকবল দিবসে দলের খেলোয়াড়দের সম্বর্ধিত করা হয়। 2025-26 সালে অন্ধ্রপ্রদেশে জুনিয়র জাতীয় প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ বালিকা দল প্রথম, গোয়াতে সিনিয়র জাতীয় প্রতিযোগিতায় পুরুষ দল প্রথম, মহিলা দল দ্বিতীয় এবং কটকে অনুষ্ঠিত পূর্বাঞ্চলীয় প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় দলই প্রথম স্থান অধিকার করেছে। এই পাঁচটি দলের সমস্ত খেলোয়াড়, কোচ, ম্যানেজারদের পশ্চিমবঙ্গ চকবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই পশ্চিমবঙ্গ চকবল দিবস পালন ও খেলোয়াড়দের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর দাস, পশ্চিমবঙ্গ চকবল অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি দিবাকর রায়, সম্পাদক হিমাংশু ঘোষ দস্তিদার, সংগঠন সম্পাদক সুব্রত চক্রবর্তী।
1: এরপর আজকের দিন মৈত্রী ক্রাঙ্গনে আমরা প্রতিদিন এই অনুষ্ঠানের মুখোমুখি হই। আজকের দিন অনুষ্ঠানে আমরা অতীতে ঘটে যাওয়া কিছু স্মৃতি, খেলার খবর, খেলার জগতের খবর আপনাদের দিয়ে থাকি। এমনকি যে সকল ক্রীড়াবিদ আজ জন্মগ্রহণ করেছেন বিগত বছরগুলির কোনো এক বছরে, তাদের শুভেচ্ছা বার্তা পাঠাই এই অনুষ্ঠানের মাধ্যমে। 1983 সালে ডেভিড গোয়ারের সাহসী অপরাজিত 112 রান সত্ত্বেও নিউজিল্যান্ড হেডিংলিতে দ্বিতীয় টেস্টে 5 উইকেটে জয়লাভ করে এবং ইংল্যান্ডে তাদের প্রথম টেস্ট ক্রিকেট জয় করে। এছাড়াও আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আজ 1 আগস্ট আমরা সকলেই জানি ভারতীয় ফুটবলের ইতিহাসে এক আবেগঘন দিন, আজ ইস্ট বেঙ্গল দিবস। এই দিনটি শুধু ক্লাবের প্রতিষ্ঠা বা ক্রীড়া সাফল্যের স্মরণ নয়, এটি লক্ষ লক্ষ সমর্থকের আবেগ, সংগ্রাম, আত্মপরিচয় এবং ঐতিহ্যের প্রতীক। 1920 সালের 1 আগস্ট প্রতিষ্ঠিত হয় ইস্ট বেঙ্গল ক্লাব। শতাব্দীরও বেশি সময় ধরে এই ক্লাব শুধু মাঠের লড়াইয়ে নয়, মানুষের হৃদয় ও নিজের এক অমোচনীয় স্থান তৈরি করেছে। বিশেষ করে দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে আসা অসংখ্য মানুষের কাছে ইস্ট বেঙ্গল আত্মমর্যাদা, আশা ও নতুন জীবনের প্রেরণার প্রতীক। তাই এই ক্লাবের লাল হলুদ রং শুধুমাত্র একটি জার্সির রং নয়, এটি সংগ্রাম, আত্মবিশ্বাস ও জয়ের প্রতীক। ভারতীয় ফুটবলে ইস্ট বেঙ্গলের অবদান অসামান্য। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অসংখ্য সাফল্যের পাশাপাশি বহু কিংবদন্তি ফুটবলার এই ক্লাবের হয়ে খেলেছেন। কলকাতা ডার্বির উত্তেজনা, মাঠভর্তি সমর্থকদের উচ্ছ্বাস এবং লাল হলুদ পতাকার ঢেউ আজও ভারতীয় ফুটবলের অন্যতম আকর্ষণ।

এছাড়াও আজকে দিনে 1982 সালে জন্মগ্রহণ করেছিলেন ইতালির প্রাক্তন তারকা ফুটবলার আন্তোনিও কাসানো। আর 1994 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেট দলের তারকা বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব। রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।

0: Atos Kansir Tolay.
1: আতস কাছে তলায় বিস্তারিত খেলার খবর ইতিমধ্যে আপনারা জানেন। আজকে টাটকা খবর প্রথমেই একেবারে, হ্যাঁ, শনিবার বিকেলে স্কটল্যান্ডের গ্লাসগোতে এসিসি সেন্টারে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের বক্সিং ফাইনালে ভারতীয় বক্সাররা দারুণ সাফল্য অর্জন করেন। দিনের শুরুতেই মহিলাদের 54 কেজি বিভাগের ফাইনালে ভারতের প্রীতি পাওয়ার কানাডার স্কারলেট ডেলগাডোকে 5-0 ব্যবধানে পরাজিত করে ভারতের প্রথম বক্সিং স্বর্ণপদক জয় করে। শুরু থেকেই আক্রমণাত্মক বক্সিং, নিখুঁত পাঞ্চ এবং অসাধারণ রিং নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি। এরপর মহিলাদের 57 কেজি বিভাগের ফাইনালে ভারতের জ্যাসমিন ল্যাম্বোরিয়া উত্তর আয়ারল্যান্ডের অভিজ্ঞ বক্সার মাইকেলা ওয়ালসকে হারিয়ে ভারতের ঝুলিতে আরও একটি স্বর্ণপদক জয় করেন। 3 রাউন্ড জুড়েই জ্যাসমিনের গতি, আত্মবিশ্বাস এবং নিখুঁত কাউন্টার অ্যাটাক তাকে জয়ের মঞ্চে পৌঁছে দেয়। দিনের বাকি ফাইনালগুলিতেও ভারতের একাধিক বক্সার রিংয়ের নামেন। অলিম্পিক পদকজয়ী লাভলীলা বরগোহাঁই, যাদুমণি সিং, অঙ্কুশ পাঙ্গাল, অরুন্ধতী চৌধুরী সহ ভারতীয় বক্সাররা সোনার পদকের লক্ষ্যে লড়াই করেন। এবারে কমনওয়েলথ গেমসে ভারতের বক্সিং দল দুর্দান্ত পারফরমেন্স করে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। ভারতীয় বক্সারদের এই সাফল্য দেশের পদক তালিকাকেও আরও সমৃদ্ধ করেছে এবং গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের অন্যতম সফল ইভেন্ট হিসাবে বক্সিং আবারও নিজেদের প্রতিষ্ঠা করেছে, মর্যাদা। হ্যাঁ, এই কমনওয়েলথ গেমসের অ্যাথলেটিক্সে পুরুষদের ট্রিপল স্ল্যাম ফাইনালে ভারত আবারও দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। এই প্রতিযোগিতা ভারতের প্রবীণ চিত্রাভেল অসাধারণ ধারাবাহিকতা বজায় রেখে রৌপ্য পদক জয় করেন। অন্যদিকে সেলভা প্রভু থিরু মারানো দুর্দান্ত পারফরমেন্স করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। স্বর্ণপদক জেতেন জামাইকার জর্ডান স্কট। শুরু থেকেই দুই ভারতীয় অ্যাথলিট আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিযোগিতা করেন। একাধিক সফল জাম্পের মাধ্যমে তারা শীর্ষস্থান ধরে রাখেন এবং শেষ পর্যন্ত ভারতের ঝুলিতে একসঙ্গে 2টি পদক এনে দেন। এই জোড়া পদক ভারতের অ্যাথলেটিক্স দলের জন্য বড় সাফল্য। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ট্রিপল জাম্পে ভারতের এই সাফল্য আবারও প্রমাণ করল যে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় অ্যাথলিটরা ধারাবাহিকভাবে নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়ে চলেছেন। কমনওয়েলথ গেমসের আরও কিছু খবর। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে 2026 ভারতের পদকের ঝুলিতে আরও একটি সাফল্য। হ্যাঁ, ডিসকাস থোয়ার সীমা কালিরামনা যোগ করেন। ভারতীয় সময় অনুযায়ী 1 আগস্ট শনিবার ভোরে অনুষ্ঠিত মহিলাদের ডিসকাস থ্রোতে ফাইনালে তিনি 58.65 মিটার নিক্ষেপ করে ব্রোঞ্জ পদক জয় করেন। ফাইনালে প্রথম 4টি প্রচেষ্টা ফাউল হওয়ার পরেও সীমা অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দেন। পঞ্চম প্রচেষ্টায় 58.65 মিটার ছুঁড়ে তিনি তৃতীয় স্থানে উঠে আসেন এবং শেষ প্রচেষ্টাতেও সেই অবস্থান ধরে রেখে ভারতের জন্য গুরুত্বপূর্ণ পদক নিশ্চিত করেন। অলিম্পিকে ছিলেন এরপরে আরশাদ নাদিম, এবার রুমেশ থারাঙ্গা পাথির আগে। দুই বড় ইভেন্টে এভাবেই স্বপ্নভঙ্গ হল নীরজ চোপড়ার। কমনওয়েলথ গেমসে 2026 পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে ইতিহাস করলেন শ্রীলঙ্কার রুমেশ। 89.75 মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে সোনার পদক জিতে নিলেন তিনি। তার এই পারফরমেন্স রূপজিতেই সন্তুষ্ট থাকতে হলো ভারতের অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়াকে। মরশুমের সেরা 85.83 মিটার ছুঁড়েও সোনা অধরাই রইল তার। অন্যদিকে 85

4 মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতে চমক দিলেন ভারতের জসবীর সিং। কমনওয়েলথ গেমসের অ্যাথলেটিক্সে আরও এক নতুন ইতিহাস রচনা করলেন তেজস্বিনী শঙ্কর। 10টি ইভেন্ট মিলিয়ে মোট পয়েন্টের ভিত্তিতেই নির্ধারিত হয় পদকজয়ী। ডেকাথলনের দ্বিতীয় দিনে তেজস্বিন অংশ নেন 110 মিটার হার্ডলস, ডিসকাস থ্রো, পোল্ট ভল্ট, জ্যাভলিন থ্রো এবং 1500 মিটার দৌড়ে। প্রতিটি ইভেন্টে ধারাবাহিক পারফরমেন্স, আর এর মাধ্যমেই তিনি পয়েন্ট সংগ্রহ করেন এবং শেষ পর্যন্ত পদক নিশ্চিত করেন। বিশেষ করে শেষ ইভেন্ট 1500 মিটার দৌড় শেষ হওয়ার পরেই চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এই সাফল্যের মাধ্যমেই তেজস্বিনী শঙ্কর কমনওয়েলথ গেমসের ডেকাথলনে পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলেট হিসাবে ইতিহাস গড়েছেন। এমনকি গ্লাসগো কমনওয়েলথ গেমসের জুডো ইভেন্টেও ভারত দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। মহিলাদের 48 কেজি বিভাগে স্মিতা দে ফাইনালে কানাডার হেইডি কোয়াচকে গোল্ডেন স্কোরে 2-1 ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জয় করেন। এটি কমনওয়েলথ গেমসের এই বিভাগে ভারতের প্রথম স্বর্ণ পদক। পুরুষদের 60 কেজি বিভাগে হরসিং ফাইনালে অস্ট্রেলিয়ার জোসুয়া কটসকে 10-0 ব্যবধানে পরাজিত করে পদক জেতেন। তিনি কমনওয়েলথ গেমসের জুডোতে স্বর্ণজয়ী প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলেট হিসাবে ইতিহাস করেন। অন্যদিকে মহিলাদের 57 কেজি বিভাগে যামিনী মুর্জু ফাইনালে ইংল্যান্ডের অ্যাসেলিয়া ট্রোপাকের বিরুদ্ধে লড়াই করে রৌপ্য পদক অর্জন করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে যামিনীর লড়াই ভারতের পদক তালিকায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন করেন।

কলকাতা প্রিমিয়ার লিগের খবর। কলকাতা প্রিমিয়ার লিগে বড় অঘটনের সাক্ষী থাকলো শনিবারের ম্যাচ। শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্ট রিজার্ভসকে 1-0 গোলে হারিয়ে মূল্যবান 3 পয়েন্ট তুলে নিল কলকাতা কাস্টমস। ম্যাচের অধিকাংশ সময় দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও শেষ মুহূর্তে পেনাল্টি থেকে আর রাহুল সোরেনের করা গোলই জয় নিশ্চিত করে কাস্টমস। মোহনবাগান শেষ পর্যন্ত সমতা ফেরানোর চেষ্টা মরিয়া চেষ্টা জানালেও কাস্টমস দৃঢ় রক্ষণ এবং গোলরক্ষকের অনবদ্য পারফরমেন্সে আর গোলের দেখা মেলেনি। শেষ মাসেই বাজার সঙ্গে সঙ্গেই 1-0 ব্যবধানের জয়ের উচ্ছ্বাসে ফেটে পড়ে কলকাতা কাস্টমস শিবির। এই জয়ের লিগের পয়েন্টের তালিকায় গুরুত্বপূর্ণ পয়েন্ট যোগ করল তারা। এছাড়া ওয়ার্ল্ড কাপ 2026-এ নিজেদের শক্তির পরিচয় দিল ওয়েস্ট বেঙ্গল। ইতিমধ্যে আমরা জেনেছি 31 জুলাই অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টরস 8-0 গোলে পরাজিত করে টুর্নামেন্টের অন্যতম বড় জয় তুলে নিল লাল হলুদ শিবির। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে এক মুহূর্ত স্বস্তিতে থাকতে দেয় ইস্ট বেঙ্গল। এই জয়ের ফলে গ্রুপ থেকে পরবর্তী পর্বে ওঠা লড়াই অনেকটাই এগিয়ে গেল দল। দলের অন্যতম নায়ক ছিলেন পিভি বিষ্ণু, যিনি দুর্দান্ত একটি হ্যাট্রিক করেন। এছাড়াও জেসিনটিকে জোড়া গোল করে দলের জয়কে আরও বড় করে তোলে। মাঝমাঠ ও আক্রমণভাগের দারুণ সমন্বয়ে পুরো ম্যাচে সিআইএসএফ এর রক্ষণভাগকে চাপে রাখে লাল হলুদ ফুটবলাররা। ভারতীয় ফুটবলে বড় ধাক্কা। ইন্ডিয়ান সুপার লিগের আইএসএল 2026-27 মরশুম থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে জামশেদপুর এফসি। টাটা স্টিল পরিচালিত ক্লাবটির নতুন ক্লাব নেতৃত্বাধীন কাঠামোর বিরুদ্ধে অধীনে অংশগ্রহণের জন্য নির্ধারিত 55 লক্ষ টাকার অংশগ্রহণ ফি জমা না দেওয়ার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত সময়সীমা বাড়ানো হলেও শেষ পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষ আইএসএলে না খেলার সিদ্ধান্ত জানায়। অন্যদিকে একই সময় অংশগ্রহণ ফি জমা দেয় ইন্টারকাশি। জামশেদপুর এফসির এই সিদ্ধান্ত ভারতীয় ফুটবল মহলে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে। সমর্থকদের কাছে এটি যেমন হতাশার খবর, তেমনই আইএসএলের ভবিষ্যৎ কাঠামো নিয়েও নতুন করে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে খেলো ইন্ডিয়া প্রকল্প এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলি

জন্য আর্থিক সহায়তা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 2026-27 থেকে 2030-31 পর্যন্ত মোট 36,441 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তথ্য অনুযায়ী নতুন বরাদ্দ আগের তুলনায় প্রায় 8 গুণ বেশি। আফ্রিকা মহাদেশে 24 বছর পর বসতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের আসর। দক্ষিণ আফ্রিকার নামিবিয়া জিম্বাবুয়ে যৌথ উদ্যোগে আগামী বছর বিশ্বকাপ আয়োজন করা হবে। এদিন জোহানেসবার্গে এক অনুষ্ঠানে বিশ্বকাপের জন্য নির্বাচিত 12টি কেন্দ্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। 2027 বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। সেদেশে 8টি শহরে 8টি কেন্দ্রে হবে বিশ্বকাপের ম্যাচ, জিম্বাবুয়ের 3টি কেন্দ্রে হবে ম্যাচ এবং নামিবিয়ার উন্দহোকে হবে সেদেশের ম্যাচ। এবার বিশ্বকাপের ফরম্যাটেও বড় পরিবর্তন এনেছে আইসিসি। 2027 সালের আসরে মোট 14টি দল অংশগ্রহণ করবে এবং 57টি ম্যাচ খেলা হবে। প্রতিযোগিতার 3টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। এছাড়া সবথেকে বড় খবর শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 টেস্টের সিরিজের আগে ভারতীয় দলে খুশির হাওয়া। ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন জসপ্রীত বুমরা। ডান হাঁটু ফুলে যাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচ মানে খেলতে পারেননি তিনি। তারপর থেকেই শ্রীলঙ্কা সফরে বুমরাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছিল সংশয়। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারায় বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত। এই মুহূর্তে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের গুরুত্ব অনেক। শ্রীলঙ্কাকে 2-0 ব্যবধানে হারিয়ে আশা জাগিয়ে রাখাই লক্ষ্য। স্বভাবতই পূর্ণশক্তির দল নিয়ে সিরিজ খেলতে চাইছে শুভমান গিলরা। বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্স ফিটনেস পরীক্ষা দেন তিনি সেখানে এবং ভারতীয় বোর্ডের চিকিৎসকরা তাকে ফিট ঘোষণা করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট এই খেলোয়াড় খেলতে পারবেন বলেই জানা গিয়েছে। আগামী 15-19 আগস্ট গালে শুরু হবে এবং চলবে প্রথম টেস্ট। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন কেপ ভার্দের গোলকিপার বোজনিয়া। এবারের আসরে অন্যতম বড় চমক হওয়ায় তারকার আসল নাম জসিমার জোসে ইভোবা দিয়াস, তবে তিনি ভোজিনিয়া নামেই বেশি সমাদৃত। চিলির ঘরোয়া ফুটবলে নিজের এই ডাক সম্বলিত জার্সি পরার বিশেষ অনুমতি পেয়েছেন তিনি। চিলি প্রিমিয়ার লিগের আয়োজন সংস্থা ANFP-এর এক সভায় সর্বসম্মতভাবে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত গৃহীত হয়। শ্রোতা বন্ধুরা, আতশ কাছের তলায় খবর রয়েছে অনেক, তার আগে এই অবশ্যই সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানটা আমরা শুনে নিই, চলুন।

0: কয়েক বছর ধরে বিগত বছরের জাতীয় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী রাজ্য চকবল দিবসে দলের খেলোয়াড়দের সম্বর্ধিত করা হয়। 2025-26 সালে অন্ধ্রপ্রদেশে জুনিয়র জাতীয় প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ বালিকা দল প্রথম, গোয়াতে সিনিয়র জাতীয় প্রতিযোগিতায় পুরুষ দল প্রথম, মহিলা দল দ্বিতীয় এবং কটকে অনুষ্ঠিত পূর্বাঞ্চলীয় প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় দলই প্রথম স্থান অধিকার করেছে। এই পাঁচটি দলের সমস্ত খেলোয়াড়, কোচ, ম্যানেজারদের পশ্চিমবঙ্গ চকবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই পশ্চিমবঙ্গ চকবল দিবস পালন ও খেলোয়াড়দের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর দাস, পশ্চিমবঙ্গ চকবল অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি দিবাকর রায়, সম্পাদক হিমাংশু ঘোষ দস্তিদার, সংগঠন সম্পাদক সুব্রত চক্রবর্তী। সেখানে হাজির ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। এখন শুনব হিমাংশু ঘোষ দস্তিদার কি বললেন।
1: 2012 সালের 12 জুলাই আমরা চকবলটা পশ্চিমবঙ্গে শুরু করেছি, সেই জন্য সেইটা আমাদের একদিক থেকে জন্মদিন এবং আমরা সেটা চকবল লাভার্সরা আমরা এটাকে চকবল দিবস হিসেবেই আমরা পালন করি। তা প্রত্যেক বছরই কোনো না কোনো অনুষ্ঠান হয় আমাদের, কিন্তু যেহেতু বর্ষাটা বেড়ে যাওয়ার কারণে আমরা এই কোনো খেলাধুলার প্রোগ্রামটা করতে পারছি না, যে কারণে আমরা গত বছর থেকে শুরু করেছি আগের বছরের অর্থাৎ 25-26 সালের এই বছরে আমাদের ছেলেমেয়েরা জাতীয় পর্যায়ের যে ফলাফল করেছে আর কি, ভালো ফলাফল যারা করেছে তাদেরকে আমরা

0: সম্বর্ধনা দেব এই উপলক্ষে আমরা এই 12 জুলাইটা চকবল দিবসটা পালন করছি। এইভাবে ছেলে মেয়েদের অবস্থা বলতে গেলে পারফরমেন্সের দিক থেকে এবছর লাস্ট গত বছরের যে উপলক্ষে আমরা আজকের এই সম্বর্ধনা আয়োজন করেছি তাতে সিনিয়র লেভেলে আমাদের ছেলেরা চ্যাম্পিয়ন, মেয়েরা রানার্স, জুনিয়র লেভেলে ছেলেরা 4th প্লেস পেয়েছে, মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। সাব জুনিয়র লেভেলের খেলা গত বছরের সংগঠন করতে পারিনি সারা ভারতীয় চকবল, যে কারণে হয়নি। ইস্ট জোনে আমরা ছেলে মেয়ে দুটোতেই চ্যাম্পিয়ন টিম আমরা। সুতরাং এই তিনটে যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের ফলাফলের উপরই আমরা আজকে এদের পুরস্কার।
1: এটা কি আগামী দিনে তাদের অনুপ্রেরণা দেবে?
0: অবশ্যই। দেখেন গত বছরেও আমরা দিয়েছিলাম, এরকম আরও বেশি ছিল, সেখানে সাব জুনিয়র লেভেলেও দুটো টিম 3rd প্লেস পেয়েছিল। এবারে খেলা হয়নি তাই সাব জুনিয়রটা করা গেল না।
2: সুব্রত চক্রবর্তী জানালেন, দলের
3: প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা 12 জুলাই 2012 সালে আমরা এই চকবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এটা আমরা প্রতিষ্ঠা করি। তারপর থেকে আমরা প্রতি বছর এই দিনটাকে পশ্চিমবঙ্গের চকবল দিবস হিসাবে পালন করে থাকি। আর এই দিনের অনুষ্ঠানেতে আমরা আমাদের সারা বছরে যারা জাতীয় প্রতিযোগিতায় আমাদের যেসব দল রেজাল্ট করে তাদের সদস্যদের, সেই খেলোয়াড়দের কোচ ম্যানেজার সহ তাদেরকে আমরা সম্বর্ধনা জানাই। আজকে আমরা যে অনুষ্ঠানটা করছি সেখানে আমাদের গত বছরে 25-26 সালে জুনিয়র ন্যাশনালে আমাদের ছেলেরা রানার্স হয়েছিল এবং আমাদের সিনিয়র ন্যাশনাল যে হয়েছে এবারে তাতে আমরা ছেলেদের চ্যাম্পিয়ন হয়েছি এবং মেয়েদের রানার্স হয়েছি, গোয়াতে হয়েছে। এর আগে উড়িষ্যাতে আমরা আমাদের ইস্ট জোন চ্যাম্পিয়নশিপে আমাদের ছেলেদের এবং মেয়েদের দুটো টিমই চ্যাম্পিয়ন হয়েছে। তো আজকে আমরা আজকে এই অনুষ্ঠানে তাদেরকে সম্বর্ধিত করব, পুরস্কৃত করব। আমাদের সভাপতি শ্রী দিবাকর রায় তিনিও আসছেন এখানে এবং আমাদের যিনি ট্রেজারার আজকে আসতে পারছে না, প্রবোধ মজুমদারও চাকরি সূত্রে পশ্চিমবঙ্গের বাইরে এই মুহূর্তে রয়েছে, কদিন বাদে ফিরে আসবে। যাই হোক, আমরা সকলে মিলে, আমাদের খেলোয়াড়রা সকলে মিলে এই অনুষ্ঠানটাকে আমরা আজকে সংগঠিত করব।
1: আপনাদের তো কোনো বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন অন্তর্ভুক্ত নেই, সেখান থেকে নতুন সরকারের কাছে আপনাদের দাবি কী থাকবে?
3: আমাদের প্রথম দাবিটাই হবে, আমরা আগামী দিনে যেটা বলতে যাচ্ছিলাম যে পশ্চিমবঙ্গে আমাদের বেঙ্গল অলিম্পিক যে অ্যাসোসিয়েশন আছে, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে আমরা চিঠি দিয়েছি আমাদের অন্তর্ভুক্তির জন্য 2013 সালে, কিন্তু আজ পর্যন্ত কোনো রকমের কোনো রেসপন্স করেননি। অনেক কিছু কারণ যে আমাদের মৌখিকভাবে বলেছে, কিন্তু যে কারণগুলো বলেছে সেই কারণগুলোর মধ্যে কিছু অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু ওই কারণের মধ্যে একই জায়গায় রয়েছে, যে ইন্ডিয়ান অলিম্পিকের অ্যাফিলিয়েটেড নয় কিংবা এখানে অ্যাফিলিয়েটেড নয় বেঙ্গল অলিম্পিকের, শুধুমাত্র মানে রেজিস্টার্ড নয়, এটা এখানে এদের কাছে নমিনেটেড একটা ইয়ে রয়েছে। তো আমরা বলেছি আমাদেরকে অনুমোদন দিতে হবে না, আমাদের অনুমোদন দাও, তোমাদের এখানে রিকগনিশনটা চাইছি আমরা, যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের রিকগনাইজড অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল চকবল অ্যাসোসিয়েশন, এইটাই শুধু আমাদের এখন কথা। আর আমাদের আর্থিক অবস্থা তো আমরা প্রত্যেক সময়তেই বলি, আর্থিক অবস্থা আমাদের খুবই খারাপ, নিজেরাই টাকা দিই, টাকা তুলি, কিছু শুভাকাঙ্ক্ষী টাকা দেন আমাদের গার্জিয়ান বা খেলোয়াড় এবং তাদের সংগঠক, তারা কিছু টাকা তুলে দেন, যে কারণে আমরা ন্যাশনালে টিম পাঠাতে পারি। সরকারি সাহায্য আমরা কিছুই পাইনি, যাতে আমরা সরকারি সাহায্য কিছু পাই, অন্যান্য অ্যাসোসিয়েশন যেমন পাচ্ছে 3 লাখ 5 লাখ বছরে পেয়েছে, আমরা সেটাও আশা করি।
2: সেরা খেলোয়াড়।

0: বললেন,
1: আমার নাম
2: নাম হচ্ছে অভিজিৎ প্রসাদ, নয়াটিতে থাকি। আর এবারে খেলতে গিয়ে আমরা খুব ভালো রেজাল্ট করেছি, চ্যাম্পিয়ন হয়েছি অল ইন্ডিয়াতে, আর আমি বেস্ট প্লেয়ার পেয়েছি, ভালোই পজিশন হয়েছে আমাদের, মানে 10-12 বছরের মধ্যে এবার প্রথম হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল সিনিয়র চকবল টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।
1: কেমন লাগছে, কেমন ফিলিং?
2: খুব ভালো, খুব দারুণ ফিলিং লাগছে আমাদের, সবাই খুব উৎসাহিত জিনিসটাকে নিয়ে। এরপরে আছে যদি আমরা ইন্টারন্যাশনাল একটা খেলতে পারি, এটাই আমাদের লক্ষ্য। আর পরিবর্তে বছরের মধ্যে এই যে আমরা পজিশনটা অ্যাচিভটা করেছি সেটা আমরা বানিয়ে রাখি, ব্যাস এটাই।
1: অন্য খেলা না বেছে নিই চকবলটা?
2: খেলা আমি আগে খো খো খেলতাম, খুব একটা ইন্টারেস্টটা পাইনি, কিন্তু প্রথম যখন 2012 সালে যখন আমাকে খবর দেওয়া হলো আমার নয়াটির মাঠে কীরকম একটা খেলা এসছে, তখন আমি বন্ধু বান্ধবরা বললো কি না এসে দেখিস খেলাটা কেমন, গিয়ে খেলাটা দেখলাম। খেলাটা দেখার পর আমার মানে এমনি ফুটবল থেকে খুব একটা ইন্টারেস্ট ছিল, তার সাথে এই বল সাথে যখন খেলাটা দেখলাম খুব ইন্টারেস্ট হলো আমার। তারপর থেকে ওই হালকা ফুলকা খেলতে খেলতে মানে এমন একটা ইন্টারেস্ট উঠে আসলো কি এর ছাড়া আমি অন্য খেলার দিকে তাকাই না, শুধু এটাই খেলি, আনন্দ পাই খেলে।
0: এতক্ষণ শুনলেন রাজ্য চকবল নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। ফিরে আসলে মাতোষ কাছে তোলে বিস্তারিত খেলার খবরে। বাংলাদেশ হকি দলের নবনিযুক্ত কোচ পিটার গেরহার্ড দায়িত্ব বুঝে নিতে ঢাকায় এসেছেন। গতকাল মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় বাফুফের তরফে। আসন্ন এশিয়ান গেমসে বাংলাদেশ জাতীয় হকি দলের ডাগআউটে দেখা যাবে এই অভিজ্ঞ জার্মান কোচকে। এছাড়াও আগামী 24-28 আগস্ট ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেনা প্রধান আন্তর্জাতিক স্কোয়াশ 2026। টুর্নামেন্টের দ্বিতীয় আসরে বাংলাদেশ সহ ভারত, শ্রীলঙ্কা, হংকং, সিঙ্গাপুর, ইরান, কুয়েত, বাহরাইন, মিশর, জাপান, জার্মানি সহ মোট 11 দেশের পেশাদার খেলোয়াড়রা অংশ নেবেন। শ্রোতা বন্ধুরা, মৈত্রী ক্রাঙ্গন আজ এই পর্যন্তই। খবর রয়েছে অনেক, কিন্তু সময় বলছে এখানে থামতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শুনবেন মৈত্রী ক্রীড়াঙ্গন।

0: মৈত্রী পূজার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন মিতুল সাহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী পূজার তরঙ্গে শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: রাম বাংলার যুব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রাম ভাই বলছি। বন্ধুরা, আজকের 1 আগস্ট, আর আগস্ট মানেই হচ্ছে আমাদের মনে করিয়ে দেয় 1947 সালের 15ই আগস্টের কথা, যেদিন আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীনতা। অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ শাসনকে পরাভূত করে আগস্টেই কিন্তু আমরা স্মরণ করি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কথা এবং স্বাধীনতা সংগ্রামের কথা। আজ 1 আগস্ট নন কোঅপারেশন ডে, অর্থাৎ অসহযোগ আন্দোলন দিবস। আসুন এ বিষয়ে আমরা জেনে নেব, একটু স্মরণ করব সেই সব দিনগুলোর কথা, যখন ব্রিটিশ সাম্রাজ্যকে পরাভূত করার জন্যে ভারতবাসী একত্রিত হয়ে, বলা যেতে পারে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় হল অসহযোগ আন্দোলন। এই আন্দোলনের সুবাদেই দীর্ঘ 35 বছর পর কংগ্রেস রাজনৈতিক ভিক্ষাবৃত্তি ছেড়ে সরাসরি ব্রিটিশ বিরোধী শাসনে সামিল হয়। আর এই আন্দোলন ছিল স্বরাজ অর্জনের লক্ষ্যে এক সর্বভারতীয় গণ অভ্যুত্থান। আসুন আজকে আমরা একটু পর্যালোচনা করে দেখব, একটু পেছনের দিকে তাকাব, কীভাবে এই আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তী সময়ে সশস্ত্র সংগ্রাম সংঘটিত হয়। আমার সঙ্গে রয়েছে আপনাদের ভগিনী স্বাগতা, স্বাগতা মণ্ডল মল্লিক, আর সুব্রত, সুব্রত চক্রবর্তী। আমরা শুরু করব আজকের আলোচনা অসহযোগ আন্দোলনের কথা।

0: আমি প্রথমে স্বাগতা তোমায় বলবো, তুমি যদি আলোচনার সূত্রপাত করো।
1: হ্যাঁ, বুঝতেই পারছেন রাম ভাইও কিন্তু আমাদের সাথে রয়েছেন। যে কথা রাম ভাই বলছিলেন যে একজন বিশেষ ব্যক্তি হয়তো এই আন্দোলনের প্রধান মুখ ছিলেন, অর্থাৎ মহাত্মাজির কথাই উনি বলতে চাইছেন, মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধী সম্পর্কে যদি খুব ছোট করে খুব ভালো কথা কেউ বলে থাকেন তাহলে সেটা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সকলেই জানি যে দুই মানুষ দুজনের খুব প্রগাঢ় বন্ধু ছিলেন এবং দুজনে দুজনকে ভীষণ ভালোভাবে চিনতেন। গান্ধীজি সম্মান দেখিয়ে রবীন্দ্রনাথকে কবিগুরু বলতেন এবং একই রকমভাবে কবিগুরুও কিন্তু তাকে মহাত্মা নামটি দিয়েছিলেন। কয়েকটি পংক্তি আমার মনে পড়ছে, কয়েকটি কথা যেটি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজির উদ্দেশ্যে লিখেছিলেন। গান্ধী মহারাজের শিষ্য, কেউ বা ধনী কেউ বা নিঃস্ব, এক জায়গায় আছে মোদের মিল, গরিব মেরে ভরাইনি পেট, ধনীর কাছে হই না তো হেঁট, আতঙ্কে মুখ হয় না মোদের নীল। এই যে অহিংস আন্দোলনের কথা আজকে আমরা বলতে এখানে বসেছি, এই যে কয়েকটি লাইন রবীন্দ্রনাথের লেখা, তার মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে গান্ধীজি কিন্তু কখনো ব্রিটিশের কাছে মাথা হিঁচ করে দেননি। সবসময় তিনি গরিবের পাশে ছিলেন, জনদরদি নেতা ছিলেন এবং তার মুখ কখনো ভয়ে পাংশু হয়ে যায়নি, আতঙ্কে নীল হয়ে যায়নি। অহিংসার মধ্য দিয়ে কিন্তু তিনি ব্রিটিশের হিংসাত্মক আন্দোলনকে পরাস্ত করেছিলেন। পয়লা আগস্ট কেন এত উল্লেখযোগ্য? কারণ ১৯২০ সালের পয়লা আগস্টই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে অসহযোগ আন্দোলনকে সংগঠিত করা হবে বা ভারতের স্বাধীনতা আন্দোলনের যে একটা প্রধান অংশ বা প্রধান গতিপথ অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত এই দিনকেই নেওয়া হয়। হ্যাঁ, অবশ্যই এই আন্দোলনের পেছনে অনেক অনেক ঘটনা রয়েছে বলা যায়।
0: একদম স্বাগতা, তোমার কথা ধরেই আমি বলছি যে বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু স্বাগতা আপনাদের কাছে তুলে ধরেছে অসহযোগ আন্দোলন তো বটেই, কিন্তু বার কয়েক সে উল্লেখ করেছে যে কথাটা তা হলো অহিংস। আসলে গান্ধীজি জাতির জনক কিন্তু অহিংসার পথটি বেছে নিয়েছিলেন, অহিংসার মধ্য দিয়ে আন্দোলন সংগঠিত করা। এবং এখানে যে অসহযোগ আন্দোলন এর কথা বলা হয়েছে, অর্থাৎ ইংরেজের বিরুদ্ধে, ইংরেজ শাসনের বিরুদ্ধে সহযোগিতা না করা, যে কোনো বিষয়েই হোক না কেন, তার যা কাজই আমরা সংগঠিত করি না কেন বন্ধুরা, তা আন্দোলন হোক আজকের দিনে কি তখনকার দিনে, যে কোনো কাজ তার পেছনে কতগুলো কারণ থেকে যায়, একটা প্রেক্ষাপট থাকে। আমি সুব্রত তোমার কাছে জানতে চাইব, তুমি যদি মনে করে দাও একটু, এই অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট ঠিক কি ছিল?
2: হ্যাঁ, প্রেক্ষাপট বলতে আমরা যে আলোচনায় আজকের বসেছি, যে অসহযোগ আন্দোলন, আমাদের কথার মধ্যেই রয়েছে অসহযোগিতা, অসহযোগ। এবং বলতে গেলে আমরা যে আলোচনা করছি আজকের অসহযোগ আন্দোলন, প্রথম ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা বড় গণ আন্দোলন ছিল এই আন্দোলন। এবং এই আন্দোলনের যেটা স্বাগতা শুরুতেই বলল যে প্রধান প্রাণপুরুষ ছিলেন গান্ধীজি এবং চালিকা শক্তি বলতে গেলে, কেননা গান্ধীজি নিজে বলছেন যেখানে যে স্বরাজ এমন একটি বিষয় ছিল না যা এক বছরের মধ্যে অর্জন করা যেতে পারে, তা ক্রমে ক্রমে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, বিভিন্ন রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই আন্দোলন সংগঠিত হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি করেছিল। এবং সেই সমস্ত আন্দোলনগুলোর মধ্যে আমরা পাচ্ছি কখনো কখনো খিলাফত আন্দোলন, কখনো কখনো রাওলাট আইন, কখনো কখনো যে সবচাইতে মারাত্মক এবং বর্বরতম যে ঘটনা, যেটা হচ্ছে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড। এই সমস্ত ঘটনাগুলি আজকের আমাদের যে ১৯৪৭ সালের আমরা যে স্বাধীনতা অর্জন করলাম তার পূর্বের যে গণ আন্দোলন এবং সবচাইতে বৃহৎ গণ আন্দোলন এবং অহিংস আন্দোলন, এই অসহযোগ আন্দোলন সংগঠিত হতে বাধ্য করেছিল। তাই এই রকম আন্দোলনগুলো যদি আমরা দেখি, তাদের যদি প্রেক্ষাপট দেখি, ধরুন খিলাফত হোক বা রাওলাট আইন বা জালিয়ানবাগের যেগুলো,
1: একদমই ঠিক কথা। এই রাওলাট আইন কিন্তু একটা বড় কারণ ছিল অসহযোগ আন্দোলনের। ১৯১৯ সালে এই আইন বলবৎ করা হয় এবং এই আইন বলে ভারতবাসীর উপরে ব্রিটিশ সরকার নানান দমনমূলক বিধিনিষেধ আরোপ

0: করে। লঙ্ঘিত হয় সাধারণ মানুষের ন্যায় বিচার, শুরু হয় প্রায় কোনো প্রমাণ ছাড়াই ভারতীয়দের গ্রেপ্তার করা, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা ইত্যাদি। অসহযোগ আন্দোলন ঘনীভূত হওয়ার পেছনে এটা একটা অন্যতম প্রধান কারণ ছিল। আরও একটা কারণ ছিল যে প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু ব্রিটিশরা একতরফা ভারতীয় সেনাদেরই সেই যুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ত কিন্তু ভারতবাসীকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে। এই সময় কিন্তু অনেকগুলো আন্দোলন সংগঠিত হয় এর বিরুদ্ধে। উদার মধ্যপন্থী আন্দোলনকারীরা হোমরুল আন্দোলন করেন এই সময়ে, কিন্তু তেমনভাবে কোনো আন্দোলনই সে সময়ে সাড়া ফেলতে পারছিল না বা সরকারি কাজে কঠিন বাধার সৃষ্টি করতে পারছিল না।
1: এই জায়গাটা আমি আরেকটু তথ্য সংযোজন করি যে প্রথম বিশ্বযুদ্ধের কথা যেটা বললে আর কি, সেই সময় যখন আমাদের ভারতীয় সাধারণ নাগরিকদেরকে যে পরিমাণে তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হলো, শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়নি, তাদেরকে স্বায়ত্তশাসনের লোভ দেখানো হয়েছিল যে তোমাদের ওটা দেওয়া হবে, এবং তার বিনিময়ে একটা তহবিল গঠন করা হয়েছিল যেখানে প্রায় ভারতবাসীরা 6,21,00,000 চাঁদা তুলে দিয়েছিল, এবং হ্যাঁ, এবং প্রায় 12,50,000 ভারতীয় সৈন্যকে ইংরেজদের হয়ে বিশ্বযুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয়েছিল এক প্রকার, এবং সেখানে 10,000-এর মতো ভারতীয় আত্মবিসর্জন দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে, যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। অথচ বিনিময়ে যখন যুদ্ধ শেষে তাদের যে অঙ্গীকার করে পাঠানো হয়েছিল সেটা রাখা হয়নি ব্রিটিশদের পক্ষ থেকে, তার পরিবর্তে মন্টেগু চেমসফোর্ড শাসন ব্যবস্থা জারি করা হলো, এবং এর ফলে ভারতীয়রা নিজেরাই হতাশ হয়ে পড়ল যেভাবে যে প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে স্বায়ত্তশাসনের লোভ দেখিয়ে আমাদেরকে পাঠানো হলো, আমরা এত টাকা পয়সা চাঁদা তুলে দিলাম আমরা স্বায়ত্তশাসন পাবো বলে, সেটা তো দিলই না, উল্টে আমাদের বিরুদ্ধে নির্মম অত্যাচার শোষণ পীড়ন চালাতে লাগলো। এটাও একটা বড় কারণ ছিল।
0: ঠিক এই কারণেই একটু একটু করে কিন্তু জনতার ক্ষোভ, সাধারণ ভারতীয়দের ক্ষোভ কিন্তু সংগঠিত হচ্ছিল, দানা বাঁধছিল। আর যখন এই মধ্যপন্থার আন্দোলনগুলো একটাও সাফল্যমণ্ডিত হতে পারছিল না, অন্যদিকে কিন্তু আর একটা চিত্র তৈরি হচ্ছিল, গান্ধীজি কিন্তু জনমানুষে উঠে আসছিলেন।
1: একদম।
0: কিভাবে উঠে আসছিলেন একটু বলি রাম ভাই?
2: হ্যাঁ বলো।
0: হ্যাঁ, কারণ দক্ষিণ আফ্রিকার আন্দোলন সেই সময় সংগঠিত হয়ে গেছে, বিহারের চম্পারণ, গুজরাটের খেদাই, মহাত্মা গান্ধীর আন্দোলন সে সময় দেখিয়ে দিয়েছিল যে কিভাবে গণ আইন অমান্য করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায় এবং সরকারি কাজে সরাসরি বাধা দেওয়া যায়। এই সময় চম্পারণে কি হচ্ছিল? চম্পারণে কৃষকদের উপরে দারুণভাবে অত্যাচার করা হচ্ছিল, তাদেরকে জোর করে নীল, তামাক, তুলো ইত্যাদি চাষ করানো হচ্ছিল অত্যন্ত কম মজুরি দিয়ে। এছাড়া নারী নির্যাতন করা হচ্ছিল, দুর্ভিক্ষ সত্ত্বেও তাদের করদানে বাধ্য করা হচ্ছিল, এবং কৃষকরা বলা যেতে পারে একটা অন্ধকারে নিমজ্জিত হয়েছিলেন, গান্ধীজি হয়ে উঠলেন তাদের মুখ,
1: প্রধান চালিকা শক্তি হয়ে উঠলেন।
0: হ্যাঁ,
1: এবং এছাড়াও আর একটা আমি সংযোজন করি, প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা তো গেল সৈন্য পাঠানো বা স্বায়ত্তশাসনের অধিকার, এরপরেও একটা ইকোনমিক প্রবলেম, আর্থিক সমস্যা দেখা দিয়েছিল তৎকালীন সমাজ ব্যবস্থায়।
2: এবং
1: সেটা বলতে ধরুন আমি যদি একটু ফিরে যাই 1911 সালের দিকে, 11 খ্রিস্টাব্দের দিকে, যখন একজোড়া ধুতির দাম ছিল তখন 1 টাকা 12 আনা, কিন্তু তার ঠিক 6 বছর পরে সেই দাম বেড়ে হয়ে গেল 6 টাকা, এবং 1911 সালের কথা বলছি। তখন এই 1 টাকা 12 আনা বা তার কয়েক বছর পরে যে 6 টাকা হয়ে যাওয়াটা, এটা তৎকালীন সমাজ ব্যবস্থায় বা মানুষের কাছে খুবই মানে মুদ্রাস্ফীতির ব্যাপারে একটা, এবং হাতে সেই পরিমাণে টাকা নেই, মোটা চাল, গম, তারপর বাজরা, লবণ, এইসব জিনিসগুলো, কেরোসিন, কাপড়, যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো যেগুলো ছিল, 80 থেকে প্রায় 100% মূল্য বৃদ্ধি করে দিল। আর এই সুযোগটা নিল কারা? এই সুযোগটা নিল কালোবাজারি যারা করতো, ফটকাবাজ যারা রয়েছে, মিডিল ম্যান যারা হিসাবে কাজ করতো আর কি, তারা ওই ব্রিটিশদের এবং এই মানুষদের কাছ থেকে ফায়দা লুটতো, যার ফলে একটা সময় মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কি করবে, হয় বসে পড়তে হবে নাহলে ঘুরে দাঁড়াতে হবে, বাধ্য হয়ে তারা ব্রিটিশবাসীরা তখন এই ভারতবাসীরা তখন ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের একটা তাগিদটা অনুভব করলো, এবং তাদের প্রধান মানুষ যিনি পথ দেখালেন তিনি তো গান্ধীজি ছিলেন, এছাড়াও আরও অনেকে ছিলেন গান্ধীজির সঙ্গে।
0: হ্যাঁ, সেই সময় মহাত্মা গান্ধীর সঙ্গে কিন্তু জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, এই সমস্ত তরুণ নেতারাও কিন্তু তার সহযোগী হয়ে উঠছিলেন, এবং এই যে খেদা আন্দোলন, খেদা আন্দোলনের পরিচালনাটা করেন কিন্তু সর্দার।

0: নের প্রশিক্ষণ, অর্থাৎ এই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু পরবর্তী সময়ে আরও বৃহৎ আকারে আমরা আন্দোলন সংগঠিত হয়েছে দেখতে পাই। আর এই আন্দোলন এর যদি কর্মসূচি একটু পর্যালোচনা করে দেখি বা উদ্দেশ্যগুলো, তাহলে দেখা যায় যে মূল উদ্দেশ্যগুলো ছিল যেগুলোকে আবার কর্মসূচি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়, যে বিদেশি পণ্য বর্জন করতে হবে, যে কথাটা তুমি বলেছ, আর এটি দেশে উৎপাদিত পণ্য ও জিনিসের উপর জোর দিতে হবে, তাতে করে দেশের যে বলা যেতে পারে অর্থনৈতিক উন্নয়ন সেটা সম্ভব। এবং তুমি বলেছ যে বিদেশ থেকে আমরা যে সমস্ত কাপড় চোপড় বা অন্য কিছু আমদানি করতাম, তাতে কিন্তু সেই ব্যবসাটা কিন্তু ব্রিটিশ সরকারের মার খেয়েছিল। এক্ষেত্রে মনে রাখতে হবে যে ব্রিটিশ সরকার কর্তৃক পদত্ব যে সমস্ত উপাধি ও সম্মান, সেগুলোও কিন্তু এই অসহযোগ আন্দোলনে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। স্থানীয় প্রতিষ্ঠানে মনোনীত ভারতীয় সদস্য পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। ব্রিটিশ সরকার পরিচালিত স্কুল ও কলেজ বর্জন করার কথা বলা হয়েছিল, তাই তো?
1: একদম।
0: তো আমরা যদি একটু দেখি যে আইনজীবীরা দেওয়ানি আদালত বয়কট করেন, সৈনিক কেরানি শ্রমিকরা বিদেশে কোনো মানে সেবা দিতে অস্বীকার করে, আর অসহযোগ আন্দোলনের গুরুত্বের কথা যদি ভাবতে হয় তাহলে বলতে হবে যে অসহযোগ আন্দোলনের কারণে কিন্তু কংগ্রেস ব্রিটিশ সরকারের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়, আর ভারতের ইতিহাসে প্রথমবারের মতো ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সারা দেশে গণ আন্দোলন সংগঠিত হয়েছিল। শুধু তাই নয়, আন্দোলন ভারতীয় শিল্পগুলোকে দৃঢ়ভাবে বৃদ্ধি ও প্রতিষ্ঠানের মাত্রা দিয়েছিল বাড়িয়ে, আর এটি ব্রিটিশ সরকারের সাম্রাজ্যবাদী যে অভিপ্রায় তার থেকে স্বাধীনতা অর্জনের জন্য ভারতীয় সংগ্রামকে কিন্তু ত্বরান্বিত করেছিল, তাই তো?
1: একদম। আর একটা কথা রাম ভাই, এই যে আপনি বললেন যে একটা বৃহৎ আকার আন্দোলনই অসহযোগ আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছে, একদম ঠিক কথা। কারণ এর আগে যে আন্দোলনগুলো হচ্ছিল সেগুলো বিভক্ত হয়ে ছোট ছোট ভাবে হচ্ছিল,
0: বিক্ষিপ্ত ভাবে নানা জায়গায় নানা আন্দোলন,
1: সেটা সংগঠিত হচ্ছিল না, একমুখী আন্দোলন হচ্ছিল না। এবং খিলাফত আন্দোলনকে যখন গান্ধীজি সমর্থন করলেন, তখন কিন্তু ওই মুসলিম সম্প্রদায়ের যে সমর্থন সেটিও তিনি পেলেন, এবং যৌথভাবে মুসলিম এবং হিন্দু সম্প্রদায় এই আন্দোলনের এগিয়ে আসলো এবং আন্দোলনটি আরও বেশি সক্রিয় হয়ে উঠল। এবং যেটা বলছিলাম যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড একটা নৃশংস কালো দিন আমাদের এই ভারতের ইতিহাসে বলে আমরা
2: স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা কালো দিন।
1: হ্যাঁ,
2: এবং সেখানে যদি আমি তথ্য হিসেবে যদি বলতে চাই যে কতটা নৃশংস ছিল জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড ঘটেছিল,
0: যার প্রেক্ষিতে কিন্তু আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি
2: ত্যাগ করেছিলেন। এবারে যে কথা আমি বলছিলাম যে কুখ্যাত রাওলাট আইন যখন হলো এবং তার আইনের প্রতিবাদ স্বরূপ পাঞ্জাবের অমৃতসরে জেলার জালিয়ানবাগের যে উদ্যানে শান্তিপূর্ণ সমাবেশ এবং নিরস্ত্র, সবাই ছিল নিরস্ত্র, জেনারেল ডায়ার এবং তার নিষ্ঠুর সেনাবাহিনীর হঠাৎ আদেশে হাজির হওয়া সমস্ত নিরীহ মানুষদের উপর প্রায় 1600 রাউন্ড গুলি চালায়। এবং এতে সরকারি তথ্য অনুযায়ী যদি আমরা দেখি সেক্ষেত্রে 379 জন নিহত এবং 1200 জন আহত হয়, যার প্রতিবাদ স্বরূপ, এই ঘৃণ্য কাজের প্রতিবাদ স্বরূপ আমাদের কবিগুরু তার ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন।
0: একদম।
2: এবং গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় তীব্র প্রতিবাদ জানিয়ে লিখেছিলেন, এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব, একে ধ্বংস করতেই হবে।
1: হ্যাঁ, এবং এই যে গোলাগুলো, বারুদগুলো জমা হচ্ছিল ছোট ছোট আন্দোলনের মধ্যে দিয়ে, সেই বারুদে কিন্তু আগুন লাগিয়েছিল এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড।
2: একদম।
1: এবং সেই সময়ই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হলো যে পরবর্তী আন্দোলন অসহযোগ আন্দোলন, এবং সেই পথেই আমরা এগোব। এবং সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে কি কি পদক্ষেপের মাধ্যমে এই অসহযোগ আন্দোলন এগোবে বা চালিয়ে নিয়ে যাওয়া হবে সারা দেশ ব্যাপী, তাই তো?
2: হ্যাঁ, এটা তো গেল। আর সেই সাথে আরেকটা, রামভাই যেমন বললেন যে মানে রবীন্দ্রনাথের নাইট উপাধি ত্যাগ, এই সাথে আরেকজন ব্যক্তির কথা আমরা হয়তো অনেকেই জানি না, সেটা একটু স্মরণ করিয়ে দিই। যিনি ছিলেন সুব্রহ্মণিয়া আইয়ার, তিনিও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো গান্ধীজি ১৯২০

0: কুড়ি সালের আগস্টে পেয়েছিলেন কাইসার ই হিন্দ, সেই পদকটি তিনি ফিরিয়ে দিয়েছিলেন ব্রিটিশদেরকে। সুব্রহ্মণিয়া আইয়ার, উনিও এইরকম স্যার উপাধি পেয়েছিলেন ব্রিটিশদের থেকে, সেই রবীন্দ্রনাথের মতো তিনি ফিরিয়ে দিয়েছিলেন। আর আরেকটা স্বাগতা যেমন বললেন যে মুসলিম সম্প্রদায় যেমন এগিয়ে এসেছিলেন, আরও একটা বড় সংগঠন বা বড় সম্প্রদায় বলতে গেলে ছিল কিন্তু কৃষক, কৃষক সম্প্রদায়।
1: একদম, তুমি খুব সঠিক কথা বলেছো। আর বিশেষত স্বাগত ভগিনী, দেখো তুমি তো চাষি ভগিনী, তো আমরা যেহেতু মূলত গ্রামীণ মানুষজনের জন্যেই অনুষ্ঠান পরিবেশিত করি, এখানে কিন্তু উল্লেখ করতেই হয় এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কিন্তু আমাদের কৃষকরাও পিছিয়ে থাকেননি, সেটাই সুব্রত কাছে জানতে চাই।
0: ঠিক, এই প্রসঙ্গে বলতে গেলে আমাদের তাকাতে হবে ১৯২১ আগের দিকে। তখন প্রায় ৩০,০০০ মতো বেশি মানুষ আর কি তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল। গান্ধীজি যদিও তখন বাইরে ছিলেন, এবং গান্ধীজি মুক্ত থাকার ফলে তার ভাবধারায় বা তার চিন্তাধারায় তার দেখানো পথে অনেকে বিভিন্ন জায়গায় ছোট ছোট গ্রাম, গঞ্জ, রাজ্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন সংগঠিত হচ্ছিল। ঠিক তেমনি কেরালাতেও এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, এবং সেখানে যে এই বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিলেন তারা ছিলেন মোপলা, যাদের যারা হচ্ছে কৃষক সম্প্রদায়ের মানুষ, এবং তাদের প্রতি ব্রিটিশদের বর্বরতা এমন ছিল যে ২০০০এরও বেশি মোপলাকে নিহত করা হয়েছিল, এবং ৪৫,০০০ মোপলা বা কৃষককে গ্রেপ্তার করা হয়েছিল। এবং নৃশংসতার আরও একটি উদাহরণ যদি তুলে ধরা যায়, প্রায় ৬৭ জন মোপলা বন্দীকে একটি রেলওয়ে ওয়াগনের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল, যার এই বর্বরতা বা নিষ্ঠুরতা ব্রিটিশদের এই চরম নির্মমতাকে প্রতিবাদের ভাষা হিসেবে বিভিন্ন স্বদেশী আন্দোলনের যারা নেতা ছিলেন তারা দেখেছিলেন,
2: এবং তারাও তখন অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন।
0: একদম।
2: তো রাম ভাই যেমন বলছিলেন যে অসহযোগ আন্দোলন তো সিদ্ধান্ত গ্রহণ করা হলো, এবং কি কি পথে সেই আন্দোলন এগোবে সেই সিদ্ধান্ত তার সাথে সাথে গ্রহণ করা হলো কলকাতায় কংগ্রেস কমিটির অধিবেশনে ১৯২০ সালে।
1: তাহলে স্বাগতা, আমরা আলোচনার মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছি, তো একটু আমাদের হাতে সময় খুব বেশি থাকবে না, একটু পর্যালোচনা যদি আমরা করি এতক্ষণ পর্যন্ত আমরা যা কথাবার্তা বললাম তাতে থেকে এটা কিন্তু পরিষ্কার যে অসহযোগ আন্দোলনের সূচনায় সর্বাগ্রে যিনি এই নেতৃত্ব দিয়েছিলেন এবং এই আন্দোলনের মুখ বলা যেতে পারে জাতির জনক মহাত্মা গান্ধী, আর ভারতীয় জনগণকে ব্রিটিশ শাসনের এই নিন্দা করতে এবং ব্রিটিশ সরকার ও প্রতিষ্ঠানের কাছ থেকে যে সহযোগিতা করা সেগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তাছাড়া দেশীয় পণ্যের পক্ষে একটি মিছিলকারী চিৎকারের সাথে ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বানটি প্রসারিত হয়েছিল, এবং কৌশলগত দিক থেকে পদক্ষেপটি কিন্তু ভারতীয় শিল্পকে শক্তিশালী করে তোলার জন্যে একটা বলা যেতে পারে পথ ত্বরান্বিত করা হয়েছিল। এবং প্রতিরোধের আরেকটি মাত্রা যুক্ত ছিল যে ব্রিটিশ সরকার কর্তৃক পদত্ব খেতাব বা সম্মান ত্যাগ করা, তাদের কর্তৃত্ব প্রত্যাখ্যান করা এবং জাতীয় গর্বের একটা ঘোষণার প্রতীক তৈরি করা। গান্ধীজি কিন্তু শান্তিপূর্ণভাবে প্রতিবাদের পক্ষে ছিলেন, ব্রিটিশ আইন বিধি বিধান না মেনে চলার পক্ষে কথা বলেন, এর মধ্যে আবার কর প্রদান না করা এবং ব্রিটিশ পরিচালিত প্রতিষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকা বা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যদি বলা যায় সম্মিলিত অবস্থানের উপর জোর দিয়ে অসহযোগ আন্দোলনের সূচনা করা, বৃহৎ আকারের জনগণকে সঙ্গে নিয়ে।
2: আরও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে সরকারি প্রতিষ্ঠানে মানে সরকারি মানে ব্রিটিশদের যে তৈরি করা স্কুল কলেজগুলো ছিল সেখানে কিন্তু মানে ছাত্রছাত্রীদের না পাঠানো, সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে এসে প্রত্যাহার করে নিয়ে এসে মানে নিজস্ব মানে স্বদেশী স্কুল, স্বদেশী কলেজ তৈরি করা, এবং সেখানে সেই ছেলে মেয়েদের ভর্তি করা, পড়াশুনো করানো, এই সবগুলোও কিন্তু তার মধ্যে যুক্ত ছিল।
0: স্কুল বা যেটা আলিগড় জামিয়া মিলিয়া যেটা পরে দিল্লিতে স্থানান্তরিত হয়, সেই সঙ্গে বেনারসে কাশী বিদ্যাপীঠের মতো নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এর প্রভাব পড়েছে।
2: হ্যাঁ, প্রায় ৯,০০০ ছাত্রছাত্রী স্কুল কলেজ পরিত্যাগ করে দেশব্যাপী গড়ে ওঠে প্রায় শতাধিক জাতীয় প্রতিষ্ঠান এবং সেখানে তারা যোগদান করে।

0: এই অসহযোগ আন্দোলনকে সহযোগিতা করার জন্য।
1: আরেকটা কথা আমি একটু যোগ করব, যেটা হচ্ছে যে শুধুমাত্র আমরা তো দেখছি যে এই আন্দোলনগুলো, ছোট ছোট আন্দোলনগুলো বড় আন্দোলন অসহযোগ আন্দোলনে বীজ বপন করলো, কিন্তু এতে আরো আমাদের বিভিন্ন উপকারী দিক কিছু রয়েছে। যেমন সামাজিক দিক থেকে যদি দেখি, আমাদের যে অস্পৃশ্যতা বা জাতিভেদ, সেগুলো কিন্তু তখন এই যে হিন্দু মুসলিমদের মধ্যে যে একটা সাম্প্রদায়িক বিভেদ ছিল সেগুলো ঘুচে গেল। তারা একে অপরের সঙ্গে, এবং সেই সময় একটা জনপ্রিয় স্লোগান হয়েছিল যেটা হচ্ছে হিন্দু মুসলমান কি জয়, এরকম একটি স্লোগান তখন বেশ মানে হিট করেছিল আর কি।
0: আচ্ছা, এই যে এত বড় একটা আন্দোলন রাম ভাই, তবুও সেই আন্দোলনটাকে আমরা 1922 সালে সমাপ্তি ঘোষণা করতে হলো বা থামিয়ে দিতে হলো।
2: একদম একদম, এখানে একটু যদি সংযোজন করি তাহলে বলা যায় যে মহাত্মা গান্ধী কেন অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। 1920 থেকে 22 সাল পর্যন্ত যদি আমরা দেখি তাহলে মহাত্মা গান্ধী কর্তৃক পরিচালিত অসহযোগ আন্দোলনের লক্ষ্য ছিল ব্রিটিশ প্রতিষ্ঠানের সাথে বয়কট এবং অসহযোগিতার মতো অহিংস উপায়ে ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করার জন্য জনগণকে সংঘবদ্ধ করা এবং তাদের আহ্বান করা, যাতে ভারতের জন্য স্বশাসন বা স্বরাজ সুরক্ষিত হয়। কিন্তু তুমি যেটা বলছিলে ভগিনী, তা হচ্ছে একটা সময় কিন্তু মহাত্মা তার আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। কেন সুব্রত?
1: সেটা দেখতে গেলে আমাদের চৌরি চৌরার ঘটনার কথা মনে পড়ে। কারণ 1922 পাঁচই ফেব্রুয়ারি চৌরি চৌরার ঘটনা কিন্তু আমাদের এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার একেবারেই পিছনে রয়েছে। কারণ সেখানে এমন একটি ঘটনা ঘটেছিল নির্মম, সেটা আমাদের এই স্বাধীনতা সংগ্রামী হোক বা আন্দোলনকারীদের মাধ্যমে, আমরা যেমন চাইছিলাম, গান্ধীজি যেহেতু চাইছিলেন অহিংসার মাধ্যমে,
0: হ্যাঁ, একটা সহিংস আন্দোলন এর মধ্যে সংগঠিত হয়ে যায়। চৌরি চৌরায় পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয়, সাধারণ জনতা আগুন লাগিয়ে দেয় এবং তাতে পুলিশের 23 জন মারা যান সদস্য। এবং সেই ঘটনাটাকে কেন্দ্র করে গান্ধীজি তার এই অহিংস আন্দোলন অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নেন এবং তিনি বলেন এই যে পুলিশদের উপরে নির্মম একটা অত্যাচার বা তাদেরকে মারা যেতে হলো, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। পুলিশেরও সেখানে ভুল ছিল ঠিকই, কিন্তু যেহেতু এই সহিংস পথে আন্দোলনটা ঘটনা
1: প্রবাহে
0: চলে যায়, তিনি আন্দোলনটিকে প্রত্যাহার করে নেন।
2: তাহলে সুব্রত এবং স্বাগতা ভগিনী, একটা কথা কিন্তু আজকের আলোচনা থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, আসলে জাতির জনক গান্ধীজি যে অসহযোগ আন্দোলন করেন তার মুখ্য লক্ষ্যই ছিল যে সেটা কিন্তু হবে যে কোনো রকম হিংসার মধ্য দিয়ে নয়, তার ভিত্তি হবে অহিংসতা। এবং সারা জীবন ধরে গান্ধীজিকে কিন্তু আমরা সেভাবেই পেয়েছি। তো যখনই চৌরি চৌরাতে পুলিশের ওপর হানাহানি ঘটে গেল, পুলিশ মৃত্যুমুখে পতিত হলো, আন্দোলন হিংসার পথে যেতে লাগলো, গান্ধীজি তখন তা প্রত্যাহার করলেন, তাই তো? বন্ধুরা, আমাদের হাতে একদম আর সময় নেই। আজকে আমরা কথা বলছিলাম অসহযোগ আন্দোলনের বিষয় নিয়ে, কি করে তার পটভূমিকা কি ছিল, প্রেক্ষাপট কী ছিল, কীভাবে আন্দোলন সংঘটিত হলো এবং তার ফলশ্রুতি আমরা কী পেলাম। আমাদের হাতে সময় আর একদম নেই, আমরা আলোচনা এখানেই শেষ করব। আজকে আমরা যারা আলোচনায় আছি, স্বাগতা মণ্ডল মল্লিক, সুব্রত চক্রবর্তী এবং আমি রামরঞ্জন দাস রায়, অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, নমস্কার।
1: নমস্কার
0: নমস্কার।
3: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা ছোট ছোট রাজ্য।

সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের। অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে। পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন আপনার স্বাস্থ্য।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। পয়লা থেকে 7ই অগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ, এই উপলক্ষে এখন শুনবেন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বার্তা। বার্তাটি দিয়েছেন কথিকার মাধ্যমে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমন পোদ্দার।
2: আজ মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন হচ্ছে, এটা বিশ্বব্যাপী এটা পালন হচ্ছে, এই সারা সপ্তাহ ধরে এটা আমরা পালন করব। কিন্তু আমি মনে করি মায়ের দুধ এটা অমৃত, এটা কোনো একটা সপ্তাহ দিয়ে এটাকে পালন করেই তার উপকারিতা আমরা বুঝতে পারবো তা নয়। প্রত্যেক দিন যেমন মা একটু একটু করে তার বাচ্চাকে বড় করে তোলে, সেরকমই জন্মের পর থেকে মায়ের দুধ বাচ্চাটিকে একটু একটু করে ভবিষ্যতের জন্য তৈরি করে। একটি বাচ্চা যখন জন্মায় তখন তার যেরকম যেরকম প্রয়োজন, মায়ের দুধেরও সেরকম সেরকম পরিবর্তন হয়। যেমন কোনো একটি বাচ্চা যদি সময়ের আগে জন্মে যায়, প্রিটার্ম যদি হয়, তাহলে সেই মায়ের দুধে যে গুণগত মান বা যেরকম কম্পোজিশন থাকবে, একজন বাচ্চা যে পুরো সময়ে জন্মেছে প্রপার নিউট্রিশন পেয়ে যখন ঠিকঠাক ওজনের জন্মেছে, তার ক্ষেত্রে প্রয়োজনটা আলাদা হবে, তার মায়ের দুধের কম্পোজিশন কিন্তু একটু হলেও আলাদা হবে। প্রকৃতি সবসময়ই শিশুদেরকে প্রোটেকশন দিতে চায়, আর সেই প্রোটেকশনের কথা যখন আমরা ভাবি তখন একজন মা তার বাচ্চাকে যা দিতে পারে তার মধ্যে সবথেকে ভালো বা সবথেকে মহৎ যে দান সেটা হচ্ছে মাতৃদুগ্ধ। জন্মের জাস্ট প্রথম দিকেই, প্রথম একদিন দুদিন বা কয়েকদিন, অনেক সময় ঠিকমতো দুধ আসে না বলে মায়েরা একটু চিন্তায় পড়ে যান। কিন্তু মনে রাখতে হবে সেই সময় যে গাঢ় হলুদ রঙের যে দুধটি বেরোয়, যেটাকে কলোস্ট্রাম বলে, সেটার আমার কিন্তু প্রচুর পরিমাণে দরকার নেই। সেটা কিন্তু মনে রাখতে হবে সদ্যজাত শিশুটির পেটের যে ক্ষমতা সেটাও কিন্তু খুবই অল্প, তাই অল্প পরিমাণ কলোস্ট্রামও যেটুকু পাওয়া যাচ্ছে সেটা সেই শিশুটির জন্য যথেষ্টই হওয়া উচিত। এছাড়া মা যদি শারীরিক আর মানসিকভাবে চাপমুক্ত থাকে, আস্তে আস্তে আস্তে আস্তে শিশু যত দুধ টানবে তত মায়ের দুধ বাড়বে, কিন্তু তার জন্য মাকে শারীরিক এবং মানসিকভাবে চাপমুক্ত থাকতে হবে। ইদানিংকালে আমরা প্রায় দেখি যে মায়েরা খুব বেশি টেনশনে পড়ে যান, চিন্তায় পড়ে যান যে বাচ্চাটি কী করে ধরবো, কী করে তার ঘাড় শক্ত হয়নি, কী করে তার ল্যাচিং হবে। ভয় লাগাটা খুব স্বাভাবিক, কিন্তু তাকে সাপোর্ট দেওয়াটাও আমাদের কর্তব্য। সেটা যেমন চিকিৎসক মহলের তরফ থেকে আমাদের কর্তব্য, সেরকম পারিবারিক দিক থেকেও সেই মাকে সাপোর্ট দেওয়াটা খুব জরুরি। আরও একটা খুব কমন জিনিস আমরা দেখতে পাই যে শিশুটি রাত জাগছে এবং তাতে দেখা যাচ্ছে যে

0: মাও সঙ্গে সঙ্গে রাত জাগছে, তাতে মায়ের না হচ্ছে দিনের বেলা ঘুম, না হচ্ছে রাতের বেলা ঘুম, কারণ দিনের বেলা সে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু পরিবারের সাপোর্ট, বিশেষ করে বাবার সাপোর্ট ভীষণ দরকারি। তাই প্রপার ল্যাকটেশন চালিয়ে যাওয়ার জন্য শুধু মা নয়, মা, শিশু এবং সমগ্র পরিবার সবাই কিন্তু একই রকমভাবে দায়িত্বশীল হতে হবে। এছাড়াও কখনও কখনও ল্যাকটেশনে প্রবলেম হয়, তার জন্য দরকার হলে যথাযথ চিকিৎসকের পরামর্শ নেওয়া, ল্যাকটেশন কনসালটেন্ট তার সাথে যোগাযোগ করা। কিন্তু মায়ের দুধের বিকল্প কিন্তু আর কিছু হয় না, কোটি টাকা দিয়েও বাইরের দুধ কিনলেও সেই দুধ কিন্তু মায়ের দুধের কোনো বিকল্প হবে না। আমরা চেষ্টা করি বাইরের দুধ যেটা তৈরি করতে সেটাকে মায়ের দুধে যতটা সম্ভব কাছাকাছি আনতে, তা সত্ত্বেও বলছি নেচার এতটাই ফাইনলি টিউনড, প্রকৃতি এতটাই শিশু বান্ধব, সেক্ষেত্রে মায়ের দুধ সত্যিই অমৃত। তাই আজ এই যে সপ্তাহব্যাপী যেটা আমরা পালন করতে চলেছি, এটা শুধু এই সপ্তাহের মধ্যে লিমিটেড নয়, এটা প্রত্যেক দিনের প্রত্যেক মুহূর্তের, যেখানে যত মা আছেন তাদের সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, মায়ের দুধের বিকল্প আর কিছু হয় না। একজন মা তার শিশুকে যা দিতে পারেন তার মধ্যে সবথেকে বেস্ট বা বেস্ট জিনিসটি হচ্ছে মায়ের দুধ। তাই প্রথম ছ মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, ছ মাসের পর থেকে কমপ্লিমেন্টারি ডায়েট, মানে একটু একটু করে সলিড ডায়েট শুরু করতে হবে। এক বছর, দরকার হলে দু বছর পর্যন্ত মায়ের দুধ দেওয়া যেতে পারে, বিশেষ করে আমাদের তৃতীয় বিশ্বের দেশ আমাদের দেশে দু বছর পর্যন্ত অ্যাটলিস্ট মায়ের দুধ দিতে পারলে খুবই ভালো।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বার্তা। কথিকাটি বলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমন পোদ্দার। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। মৈত্রী প্রচার তরঙ্গে এখন জানিয়ে দেব পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় সন্ধে 7টায় শুনবেন তরজাগান, পরিবেশনায় কেশবলাল মিদ্দা ও সহ শিল্পীবৃন্দ। 7:45 শুনবেন নস্টালজিয়া, অভিনেতা ধীমান চক্রবর্তীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সুচিস্মিতা গুপ্ত, প্রযোজনা দুর্বাদী। শুনবেন প্রথম পর্ব। রাত 8:15 শুনবেন শ্রবণী। শ্রবণীতে আজ প্রথমে স্বরচিত গল্প পাঠে থাকবেন বিনোদা রায় চৌধুরী এবং পরে স্বরচিত গদ্য পাঠে থাকবেন রজতেন্দ্র মুখোপাধ্যায়।

রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন আলোর সন্ধানে, বধির শিশুদের শিক্ষা ও পুনর্বাসন বিষয়ে অনুষ্ঠান, উপস্থাপনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা অনন্যা মজুমদার। রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দরবারি কানাড়া, রাগে খেয়াল, পরিবেশন করবেন শিল্পী দেবশ্রী ভট্টাচার্য, তাকে তবলায় সহযোগিতা করবেন পিনাকী চক্রবর্তী এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। রাত 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11টায় শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায়

থাকবেন শ্রীজিতা রায়। রাত ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর আজ শনিবারের পরবর্তী অনুষ্ঠান সূচি।

ওগো ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, আর ভক্তেতে রেখেছে নানা বাঞ্ছা কল্পতরু, আরে মনে দিয়ে বলি তোমার লীলা চ।

এতক্ষণ শুনছিলেন তরজা গান, পরিবেশনায় কেশবলাল মিদ্যা ও সহশিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

বাংলা লোকগানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের ভোগপুরামে আজ আল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রদেয় করের অতিরিক্ত কিস্তি হিসেবে 1,09,019 কোটি টাকা মঞ্জুর করেছে। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ধৃত জৈশ ই মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল ও তার সহযোগীরা দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভে ও নাশকতার ছক কষেছিল বলে এসটিএফ জানিয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল 2026 লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন। কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সার জ্যাসমিন লাম্বোরিয়া এবং প্রীতি পাওয়ার আজ নিজ নিজ বিভাগে সোনা জিতেছেন। 30টি পদক নিয়ে ভারত বর্তমানে তালিকার ষষ্ঠ স্থানে। বিশ্ববিখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূর্জা পাকিস্তানের ব্রড পিকে ভয়াবহ তুষার ধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। কর্ণাটকের মাইসুরুতে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধনের পর তিনি বলেন, স্বচ্ছতা অভিযান, জল সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে যুব সমাজকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। দেশের যুবরাই বিশ্ব উন্নয়নের চালিকা শক্তি হয়ে উঠছে বলে তিনি জানান।
1: স্বামী বিবেকানন্দী युवाओं की शिक्षा को राष्ट्र निर्माण का मजबूत आधार मानते थे। उन्होंने स्वयं में देखा था कि कैसे दुनिया के देश अपने युवाओं को शिक्षित बना रहे हैं, लेकिन दुर्भाग्य से तब भारत गुलाम था। उस दौर से लेकर अब तक भारत के युवा ने एक लंबी यात्रा तय की है। आज युवा दुनिया के विकास को गति दे रहा है। आज भारत की अर्थव्यवस्था सबसे तेजी से आगे बढ़ रही है। भारत के युवाओं के सामर्थ्य से
0: 1892 সালে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক মাইসুরু সফরের স্মরণে এই স্মারক তৈরি হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, রাজ্যপাল থাবারচাঁদ গেহলাত এবং রামকৃষ্ণ মঠের সভাপতি শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিবেক স্মারকের চারপাশ ঘুরে দেখার পর শ্রী মোদী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, পরিকাঠামো এবং শিল্পক্ষেত্রে অগ্রগতির ফলে অন্ধ্রপ্রদেশে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। স্বর্ণ অন্ধ্র ও বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। ভোগপুরামে আজ আল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিমানবন্দর, সড়ক এবং পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় 18,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। শ্রী মোদী নতুন বিমানবন্দরটিকে অন্ধ্রপ্রদেশের বিশেষ করে উত্তরঞ্চলে উন্নয়নের এক মাইলফলক বলে বর্ণনা করেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজুর নামাঙ্কিত এই বিমানবন্দর ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম এবং জনসেবামূলক কাজে অনুপ্রাণিত করবে। ভারতের অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হচ্ছে বলে শ্রী মোদী জানান। দেশে বর্তমানে বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি পেয়ে 166 হয়েছে। 2014 সালে তা ছিল 74। উড়ান প্রকল্প সাধারণ নাগরিকদের জন্য বিমানের ভ্রমণকে আরও সাশ্রয়ী করেছে। 2047

0: মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অন্ধ্রপ্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
1: মুঝে পুরা বিশ্বাস হ্যাঁ, আজ ইহা জিতনে ভি প্রজেক্ট কি শুরুয়াত হুই হ্যায়, জিনকি নিউ রাখি গই হ্যায়, ও সারে প্রজেক্ট স্বর্ণ আন্ধ্রা আর বিকশিত ভারত কে সংকল্প কো পুরা করনে মে বহুত বড়া যোগদান দেঙ্গে। আন্ধ্রপ্রদেশ বিকশিত ভারত কে সপনে কো পুরা করনে কে লিয়ে এক বহুত বড়া ঊর্জা স্রোত বন রহা হ্যায়। মে এক বার ফির ইন সবি পরিযোজনাও কে লিয়ে আন্ধ্রপ্রদেশ কে লোকো কো বহুত বহুত বধাই দেতা হুঁ।
0: প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প অভিযানের জন্য নেশামুক্ত যুব কর্মসূচির সূচনা করবেন। এর সঙ্গেই 100 সপ্তাহ ব্যাপী দেশের জনভাগিদারী প্রচারাভিযানের সূচনা হবে। দেশের 10,000-এরও বেশি স্থান থেকে যুবকরা এতে অংশগ্রহণ করবেন। মাই ভারত স্বেচ্ছাসেবক, মাই ভারত ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক, যুব ক্লাব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও, শিল্প সংঘের যুব শাখা এবং 125টিরও বেশি আধ্যাত্মিক প্রতিষ্ঠান ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেবে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রদেয় করের অতিরিক্ত কিস্তি হিসেবে 1,09,019 কোটি টাকা মঞ্জুর করেছে। রাজ্যগুলির উন্নয়নমূলক কাজে গতি বাড়াতেই এই উদ্যোগ। সবচেয়ে বেশি 19,208 কোটি টাকা পাচ্ছে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে 7,866 কোটি টাকা। এই অর্থ পরিকাঠামো উন্নয়নের কাজে রাজ্যগুলি ব্যয় করতে পারবে বলে জানা গেছে। 2026-27 মূল্যায়ন বর্ষের জন্য চলতি বছরের 31 জুলাই পর্যন্ত 5,90,00,000 বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে বলে আয়কর দপ্তর জানিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে করদাতাদের ধন্যবাদ জানিয়ে আয়কর দপ্তর বলেছে, তাদের আস্থা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইটিআর দাখিল দেশের উন্নয়নে শক্তি যোগায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ধৃত জৈশ-ই মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল ও তার সহযোগীরা দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভে ও নাশকতার ছক কষেছিল বলে এসটিএফ এর আইজি গৌরব শর্মা জানিয়েছেন। হামিম এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেপ্তারির পর তদন্তে এই তথ্য উঠে এসেছে বলে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী শর্মা জানান।
2: দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম, ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল।
0: তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও টার্গেট করা হয়েছিল। দিনভর মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজরদারি করাই ছিল হামিমের কাজ। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে ধৃত অর্পিতাকে আজ বর্ধমান আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় বেশ কয়েকজন আবেদনকারীকে শংসাপত্র প্রদান করেছেন। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও সিএএ তে আবেদনের নিষ্পত্তি করতে পারবে। এ ব্যাপারে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে ছাড়পত্র দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আশ্বাস দিয়েছেন, এক মাসের মধ্যেই রাজ্য সরকারকে সিএএ আবেদনের নিষ্পত্তির অনুমতি দেওয়া হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল 2026-এর লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন। মহারাষ্ট্রের পুণেতে আজ লোকমান্য বালগঙ্গাধর তিলকের 106তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে এই পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দেশের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করতে অজিত দোভাল অসাধারণ অবদান রেখেছেন। দেশের প্রতি তাঁর অবিচল সেবা ও ভালোবাসার স্বীকৃতি হল এই পুরস্কার।
3: अजीत डोभाल जी को पुरस्कार देने के लिए उन्होंने मुझे बुलाया। कोई व्यक्ति जब समाज के किसी भी क्षेत्र में बहुत बड़ा काम करता है तब वो व्यक्ति नहीं रह जाता, वो इससे आगे कई गुना आगे निकल जाता है। और समाज का दायित्व है, उत्तरदायित्व है कि ऐसी व्यक्तियों का सम्मान करना। ऐसी व्यक्तियों का जब सम्मान होता है तब समाज के कृतज्ञ भाव का तो एक प्रकार से निर्वहन होता ही है, क्योंकि जिन्होंने पूरा जीवन समाज के लिए दिया उनको पुरस्कृत करना वो समाज का उत्तरदायित्व है।
0: অজিত দোভাল বলেন, লোকমান্য তিলকের দেশপ্রেম, আত্মত্যাগ এবং দায়িত্ববোধের আদর্শ যুব সমাজকে অনুসরণ করতে হবে।
4: ভারত কা বিকাশ কই লোগোঁ কে লিয়ে, কই দেশোঁ কে লিয়ে, কই ইন্টারেস্ট কে লিয়ে, উনকে লিয়ে ইয়ে ঘাতক হ্যায়। দেশ কে ইন্টারেস্ট কো সোচিয়ে, দেশ কে ইন্টারেস্ট মে কাম করিয়ে, আপনি হর উসকো আপ আগে বড়াণে কে লিয়ে আগর একজুট হোকে চলে তো উতনি দূর ভি নহীঁ হ্যায়। আজ হম বহুত ভাগ্যশালী হ্যায়, হামারে দেশ মে এক এসা নেতৃত্ব হ্যায়, হামারে দেশ কে অন্দর এক এসা বাতাবরণ হ্যায় কি জাহাঁ পর হম আপনে আপকো শক্তিশালী বনা সকতে হ্যায়।
0: স্পেনের সিউতা সীমান্তে।

0: মরক্কো থেকে আগত অভিবাসীদের পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 67। গত এক সপ্তাহে মরক্কো থেকে প্রায় 50,000 অভিবাসী স্পেনে প্রবেশ করেছে। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাঁদের দেশে অনিয়ন্ত্রিতভাবে অভিবাসীদের অনুপ্রবেশের এই ঘটনার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নকে এক জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের অনুপ্রবেশের ঘটনা প্রতিরোধ, অভিবাসীদের জন্য মানবিক সহায়তা সহ বিভিন্ন বিষয়ে ইউরোপের সমস্ত দেশকে একজোট হয়ে সিদ্ধান্ত নিতে হবে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে 8টি সোনা, 15টি রূপো এবং 7টি ব্রোঞ্জ সহ 30টি পদক নিয়ে ভারত বর্তমানে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। ভারতীয় বক্সার জ্যাসমিন লাম্বোরিয়া এবং প্রীতি পাওয়ার আজ নিজ নিজ বিভাগে সোনা জিতেছেন। মহিলাদের 54 কেজি বিভাগে প্রীতি কানাডার স্কারলেট ডেলগাডোরকে 5-0 পরাজিত করেন। মহিলাদের 57 কেজি বিভাগে উত্তর আয়ারল্যান্ডের মিখাইল ওয়ালশকে হারিয়ে 5-0 হারিয়ে দেন জ্যাসমিন। প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের শর্টপার্ট F57 ইভেন্টে সোমন রানা সোনা এবং শুভম জুয়েল রূপো পেয়েছেন। বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূর্জা পাকিস্তানের ব্রডপিকে ভয়াবহ তুষার ধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। বয়স হয়েছিল 43 বছর। 14 পিক্স খ্যাত এই কিংবদন্তের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের ভোগপুরামে আজ আল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। খবর শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান নস্টালজিয়া। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নস্টালজিয়া অনুষ্ঠান। আজকের অতিথি অভিনেতা ধীমান চক্রবর্তী, তাঁর সঙ্গে কথা বলেছেন সুচিস্মিতা গুপ্ত। আজ প্রথম পর্ব।
2: নস্টালজিয়া আমাদের আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই, আর সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অতিথিকে। আমাদের আজকের অতিথি বিশিষ্ট অভিনেতা, কি বলবো তাকে, তিনি মঞ্চাভিনেতা, চলচ্চিত্রাভিনেতা, বেতার নাটকের অভিনেতা ধীমান চক্রবর্তী। ধীমানদা আজ আমাদের সঙ্গে স্টুডিওতে। নমস্কার দাদা।
3: হ্যাঁ নমস্কার। নমস্কার।
2: আমাদের এই যে অনুষ্ঠান নস্টালজিয়া, আমরা নস্টালজিয়া বলতে তার সঙ্গে অনেকটা ভালো লাগা আর তার সঙ্গে আরও যেন বেশি পরিমাণ মন কেমন করা, এই দুটো মিলেমিশে একাকার। প্রথমেই একটু জিজ্ঞেস করি, নস্টালজিয়া ব্যাপারটা আপনার কাছে কীরকম?
3: নস্টালজিয়ায় আসছি, তার আগে আমি একটু বলি, বললে অতিথি, হ্যাঁ অতিথি বলতে পারো, কিন্তু আমি কিন্তু ঘরের লোক হয়ে আছি 68 থেকে আকাশবাণী।
2: একদমই তাই,
3: তাই না? সেই দিক দিয়ে আমি বলো ঘরের লোকই, যাই হোক আমাদের প্রোগ্রামের ইয়ে অনুযায়ী যেটা বলতে হয় বলেছো।
2: না তাহলে একটু গোড়ার কথাতেই চলে যাই। এই যে আমাদের প্রতিষ্ঠান আকাশবাণী, শতবর্ষের পথে এই প্রতিষ্ঠান এবং আপনার সঙ্গে দীর্ঘদিনের যোগ, আর আমাদের আজকের অনুষ্ঠানের যে পরিসর, এই সম্পর্কটাকে জানি না কতটা আমরা ধরতে পারবো এই সময়টুকুর মধ্যে, কিন্তু এই যে সম্পর্ক, দীর্ঘদিনের পথ চলা, বহুবার এসেছেন আমাদের এখানে, আমাদের স্টুডিওতে অভিনয় সূত্রে এসেছেন, কিন্তু আজকের আশাটা একেবারে অন্যরকম।
3: ঠিক,
2: কেমন লাগছে সেইটাই আগে
3: লাগছে, সেটাই আসছি বলি। অ্যাকচুয়ালি রেডিওর সঙ্গে তো পরিচয় আমাদের সেই শিশুকাল থেকে, মানে আকাশবাণী, রবি ঠাকুরের দেওয়া নাম আকাশবাণীর সঙ্গে পরিচিত আমরা বহুদিন থেকেই। সেই থেকে তখন ছিল রেডিও বলতে একটা ছোটোখাটো বাক্সর মতো, এখন তো হাতের মুঠোয় রেডিও, তাই না? এই ফোনের মাধ্যমে আমরা রেডিও প্রোগ্রাম সব শুনতে পাচ্ছি সব কিছু। তা এখানে সত্যি কথা বলতে কি, সেই জন্যই রেডিওটা শুনলেই, আকাশবাণী শুনলেই মনের ভেতরটা যেন কীরকম করে ওঠে। সেই যে ছোটোবেলা থেকে শুনছি, ওই যে শুরু হতো একটা প্রভাতি টিউন দিয়ে, এক্স্যাক্টলি আমি গলায় সেটা আনতে পারবো না, কিন্তু শ্রোতা যারা তারা বুঝতে পারবেন, একটা সকালবেলা হতো না, টুরু টু টুরু টু টু টুরু টু,
2: সিগনেচার টিউন আমাদের,
3: তাই না? সেইটা শুনলেই মনে পড়ে যায় সেই আকাশবাণী। এবং ঠিক তারপরেই কখনো 7:30, তারপরে বোধ হয় 8 এরম হয়েছিল, অ্যানাউন্সমেন্ট হলো, এরপর শুনুন সংবাদ, তারপরেই একটা আওয়াজ এলো

0: আকাশবাণী, এখন খবর পড়ছি, ব্যাস শুরু হয়ে গেল খবর। সেটা একটা নেশার মতো, সে খবরটা আমাদের শুনতেই হবে, আর ওই আকাশবাণীটা শুনলেই যেন মনটা কিরম চনমন করে ওঠে। এরপরে যেটা বলবো, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি শুক্রবার রাত্রির আটটা।
1: ও, শুক্রবারের নাটক,
0: আর বড় নাটক, শুধু নাটক না, ছোটখাটো নয়, এক ঘন্টার নাটক। তাদের যে কি সাংঘাতিক সাংঘাতিক নাটক হয়েছে, কত বড় বড় শিল্পীরা অভিনয় করেছে, একবারে টেনে রাখতো। আমরা তখন রেডিওর কাছে উঠতে পারতাম না, যত এগোবো ততই কিন্তু আরো আকর্ষণ বেড়েই যাবে। এবার শুক্রবার ছেড়ে যেই শনিবার গেলাম, শনিবারও কিন্তু দুপুরবার একটা ছোট্ট নাটক হতো, ওটা ধরো দেড়টা একটা এরকম সময়, একটা হাসির নাটক, কখনো ওটাকে বলা হতো নাটিকা, কখনো বলা হতো নকশা, এইরকম ধরনের প্রোগ্রাম তো ছিলই। এই শনিবার ছেড়ে যেই রোববার আসবো দুপুরবেলা, বাপরে বাপ, তখন তো প্রত্যেক ঘরে ঘরে রেডিও ছিল না, এই হয়তো রায়বাড়িতে কি মজুমদার বাড়িতে একটা রেডিও আছে, পাঁচটা বাড়ি থেকে গিয়ে সেই রায়বাড়ির রকে বসা, মাসিমা একটু জোর করে দেবে না অনুরোধের আসরটা, হ্যাঁ মানে অনুরোধ করতে শ্রোতারা সেই অনুযায়ী গান বাজানো হতো একের পর এক। আর তখনকার সেই সব গান, সেই গান শোনার জন্য সবাই, আবার আমাদের নিজেদের মধ্যে না অনেক সময় জানো বাজি হতো।
1: আচ্ছা,
0: কি বাজি বলো তো, যে আজকে শেষ গানটা কার বাজাবে। তারপর লাস্টে যখন হয়ে গেল তখন গেল তরুণ বন্দ্যোপাধ্যায়, হেরে গেছে হেরে গেছে, এরকম ধরনের। হ্যাঁ সে না, তখন ঠিক দুপুরবেলা তো তখন ঠিক চায়ের সময় না, তখন একদম মন দিয়ে ওই গান শোনা, অনুরোধের আসর, সেই রকে বসে, বাপরে বাপ রে বাপ। আবার রবিবার সকালের দিকে বসতে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, সেটা ছিল বাচ্চাদের প্রোগ্রাম গল্প দাদুর আসর, সে ইন্টারেস্টিং লাগতো। ওই গল্প দাদুর আসর বললেই কিন্তু আমার পরিচিত একজনের কথা মনে পড়ে যায়, যার সঙ্গে আমরা কাজ করেছি আকাশবাণীতেই, জয়ন্ত দা, জয়ন্ত চৌধুরী,
1: তিনি গল্প দাদুর আসর পরিচালনা করতেন।
0: হ্যাঁ, পরবর্তীকালে জয়ন্ত দা আবার বিবিসিতে চলে গেলেন, খুব ইন্টারেস্টিং লাগতো। জানো এই নিয়ে আমরা আবার একটা কি করতে হবে, যে বাচ্চারা আসতো তো লাস্টের দিকে, বলো তো সব নাম বলো তো, এক একজন আসতো দৌড়ে এসে, কারো চাপা গলা, কারো ছোট গলা, যে কোনো জিনিস খুব ইন্টারেস্টিং হলে তার উপর একটা প্যারোডি হয় বা একটা কমিক হয়। যেমন আমি একটা সময় একটুখানি কমিক করতাম, সেই সময় এইগুলো কাজে লাগাতাম, যেন গল্প দাদুর আসলে সব এসে নাম বলছে। এবার বলা হলো নামগুলো ঠিক মজা করে বলবে, হ্যাঁ নামটা কথা না, এটা হচ্ছে নিজেকে কত বাহারি নাম বলতে পারে, নিজের নাম না বলো। যেমন দেখা গেল আমি করতাম, তখন একজন এলো হাত দিয়ে সবাইকে বসতে বলছে, এই কী বলছো তোমার নাম কি, না দাঁড়িয়ে কেন বস, তার মানে দাঁড়িয়ে কেন হলো নাম আর বস হলো টাইটেল।
1: আচ্ছা,
0: তারপরে হলো একজনে এরম করে জানে শূন্য সাঁতার কাটতে কাটতে, একে তুমি সাঁতার কাটছো কেন, নাম বল, খালি জলে সাঁতরা, খালি জলে ওর নাম, সাঁতরা হলো টাইটেল। এইরকম ধরনের সব ব্যাপার ট্যাপারগুলো হতো। আমি ষাটের দশক থেকে গ্রুপ থিয়েটার করি উত্তর কলকাতায়, আমার গ্রুপ ছিল কিশলয় নাট্য সংস্থা।
1: আপনি থাকতেন কি উত্তর কলকাতায়?
0: না, আমি কিন্তু ছোটবেলায় থাকতাম হাওড়ায়, আমার শিশুকালটা শৈশবটা কেটেছে হাওড়াতেই, তারপরে চলে গেলাম সোদপুর নর্থ চব্বিশ পরগনা, কিন্তু আমার নাটকের গ্রুপ ছিল নর্থ ক্যালকাটা।
1: আচ্ছা,
0: তো সেখানে করতে করতে হলো কি, আমাদের গ্রুপে মঞ্জুরি অপেরা বলে যে উপন্যাস ছিল ইয়ের তারাশঙ্করবাবুর, সেইটাকে নাট্যরূপ দিয়েছিলেন এক ভদ্রলোক, সেই নাটকটা করা হবে। আর সেই নাটকটা করতে গিয়ে আমাদের সঙ্গে একটু যোগাযোগ ছিল হরিধন মুখোপাধ্যায়, হরিধন মুখোপাধ্যায় তখন রংমহলে নাটক করতেন, আমরা হরিধনকে গিয়ে ধরলাম হাতে পায়ে, কেন না উনি আমাদের ডিরেকশনটা দিন, তার কারণ আছে। কারণ হচ্ছে হরিধনদা যাত্রায় ছিলেন, যাত্রা জগতের সমস্ত লোকেদের সঙ্গে তার জানা আছে, কিরম ভাই চলাফেরা করেন, তো সেই জন্য আমরা হরিধনদাকে নিয়ে এলাম এবং অনেক কষ্টে রাজিও হলেন উনি। যাই হোক, মঞ্জুরি অপেরা টোটালটাই যাত্রা জগৎকে নিয়ে দেখা তারাশঙ্করবাবু। এবার আমার যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটা হলো, সে হচ্ছে ওই যাত্রা দলে ওই থাকে না বিবেক বলে একটা ক্যারেক্টার থেকে, সে ওই গান করে, খুব একটা টেরিফিক একটা সিন হয়ে গেল, হিরো হিরোইন একটা দারুণ সিন, তারপর সে গান গাইতে গাইতে ঢুকলো। এই যে করতে গিয়ে হরিজন দা যে ডিরেকশন দিয়েছিলেন আমাকে, একটা গান দিয়েছিলেন দু লাইনের জাস্ট, তখন ওই রংমহল থিয়েটারটা ছিল রিভলভিং স্টেজ ঘুরত, তো রংমহলে যে প্রথম শোটা হলো তখন আমাকে ওই শোটা যখন করলাম মঞ্জুরি, মঞ্জুরি আর গোরাবাবু হিরো হিরোইন, তাদের একটা সিন হয়ে গেল।

0: যাই হোক, কিন্তু সেইটা হিট হলো। এবং সত্যি সত্যি এইবার হলো কি, আমার আমার ভেতরে যে অভিনয়ের পিপাসা সেইটার মধ্যে খানিকটা মিটলো এসে। কারণ হরিদন্দা নিজেই আমাকে বললেন, তুমি ট্র্যাডিশনাল যাই বলুন বা প্রফেশনাল বা বোর্ড থিয়েটারে জয়েন করবে? হ্যাঁ, কারণ গ্রুপ থিয়েটারে ওই নমাস ছমাসে একটা শো হয়, আর এখানে বৃহস্পতি শনি রবি শো হবে, আমি তো এক কথায় রাজি। যাই হোক, তো সেখান থেকে আমি স্টেজে ঢুকলাম। আমি এই যে কথাগুলো বলছি এটার সঙ্গে কানেকশন আছে রেডিওর, আমি সেইটাতেই আসছি। তা সেটাতে তখন ওই নহবত বলে একটা নাটক হয়েছিল,
1: সত্য
0: বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং ডিরেকশন। এবং প্রসঙ্গক্রমে বলি, ভাল লাগবে শুনে এবং বলতেও ভাল লাগবে, আরতি ভট্টাচার্য তো এই প্রথম এলেন কলকাতায়, তিনি ওই প্রথম মঞ্চে নামলেন এখানে এসে
1: নহবতে আরতি ভট্টাচার্য।
0: হ্যাঁ, প্রথমে কিন্তু উনিই করতেন হিরোইনটা। আচ্ছা, পরবর্তীকালে জহর রায়ের, জহর রায়ও ছিলেন, ওনার শরীরটা খারাপ হওয়াতে উনি রোলটা করছিলেন না, তখন অন্য একজন ওই রোলটা করছিল, তার রোলটা আমি করলাম আমার, কারণ সেটা একটা বড় পার্ট ছিল। এই করতে করতে হঠাৎ একদিন শুনতে পেলুম যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র দেখতে এসছেন।
1: আচ্ছা, আপনাদের থিয়েটার সেটা কোন মঞ্চে অভিনয়?
0: এটা হয়েছিল রংমহলে, রংমহলে ষাটের দশকে। তো হলো কি, ইন্টারভ্যালের সময় স্টেজের পাশে একটা সোফা রাখা থাকে, সেখানে শিল্পীরা বসে বিশ্রাম করেন, খাওয়া দাওয়া করেন, টিফিন টিফিন করেন বা গ্রিন রুমেও করেন। তারপর আমি দেখতে পাচ্ছি ওখান থেকে যে স্টেজের ঢোকার যে গেটটা, ওইখানে সত্যতা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছে, আর আমি কানে শুনতে পাচ্ছি ভদ্রলোক বলছেন, এই সত্য ওই যে রামু ক্যারেক্টারটা করছে ছেলেটি কে? শুধু বলে, হ্যাঁ ধীমান বলে একটি ছেলে, ধীমান চক্রবর্তী নতুন এসছে। বলে তাই, হ্যাঁ ডাকবো তো ছেলেটিকে। ও মা, আমি তো শুনি কি, আমি তো চিনি না। তখন সত্যদা বললেন, এই ধীমান এদিকে আয় এদিকে আয়। আমি কাছে গেলাম, এই যে বীরেন্দা, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, প্রণাম কর। আমি তো মানে প্রণাম করবো কি, থতমতো খেয়ে গেছি, পায়ে হাত দিয়ে প্রণাম টণাম করে উঠে দাঁড়িয়ে দেখছি খালি তার দিকে। কেন, ওই যে চণ্ডী পাহাড় ওইটা শুনে আমার মনে হয়েছিল বোধহয় একটা নধরকান্তি চেহারা, একটা মোটা সোটা লোক হবে নাকি। ও মা, চাকিয়ে দেখি ধুতি পাঞ্জাবি পরিহিত, একটা স্লিম ফিগার, দোহারা চেহারা, আর হাতে একটা নসি মাখা রুমাল, আরেক হাতে তর্জনী আর মধ্যমার মধ্যে একটু নসি টিপটি দিয়ে ধরা, খুব নসি দিতে। আচ্ছা, আমায় দেখে বললো, বাহ তুমি তো খুব ভালো অভিনয় করছো, হে তুমি রেডিওতে করো? আমি বললাম, না। বলে, কেন করো না? এই দি, আমি তো ঘাবড়ে গেলাম, এই আবার কী কথা, আমি করো না, মানে আমি তো ভাবতেই পারি না। যাই হোক, তো ওনার সঙ্গে এক ভদ্রলোক ছিলেন, তার নাম হচ্ছে অজিত মুখোপাধ্যায়।
1: আচ্ছা,
0: তিনিও আমাদের এখানকার
1: নাটক,
0: পরবর্তীকালে তারও অনেক নাটকে আমি অভিনয় করেছি। তো বললেন যে, অজিত ও যাবে, ওকে ভাই ফর্ম দিয়ে দাও, অডিশন ফর্ম দিয়ে দিও। তো যাই হোক, সেই সূত্রপাত হলো, আমি গেলাম একদিন রেডিওতে, এলাম এসে ওখান থেকে অডিশন ফর্ম নিলাম। নিয়ে অডিশন ফর্মটা নিয়ে গিয়ে ফিল আপ করছি, ফিল আপ করতে গিয়ে দেখি একটা জায়গায় লেখা আছে যে টাইপ অফ ক্যারেক্টার ইউ প্রেফার। আমি বললাম, এই রে এটা তো আমি ঠিক করতে পারছি না, কী করবো? তখন সত্যদার কাছেই নিয়ে গেলাম থিয়েটার, একদিন দাদা এটা যে বলেছি এখানে কী লিখবো, লিখে দে এনি টাইপ। হ্যাঁ, বলে হ্যাঁ লিখে দে না, এবং উনি যা বললেন আমি সেই মতো লিখেই দিলাম এনি টাইপ। তারপরে অডিশন দেখতে গিয়ে দেখছি যে অডিশন যখন হচ্ছে, যে যা লিখেছে টাইপ সেই বার করে করে স্ক্রিপ্ট ধরে যিনি দিচ্ছেন তিনি সেই স্ক্রিপ্ট দিয়ে দিয়েছেন, আর আমার বেলা দেখলেন ও এনি টাইপ বলে বাঞ্চের ভেতরে হাত ঢুকিয়ে যা এলো আমাকে স্ক্রিপ্টটা ধরিয়ে।
1: কী ছিল সেটা?
0: এই বলছি, ইন্টারেস্টিং, আমি এবার এটা খুলে দেখলাম তিনটে ক্যারেক্টার, হিরো, হিরোইন আর হিরোইনের বাবা। হিরোইনের ঘরে অল্প অল্প বৃষ্টি পড়ছে, হিরো সেখানে এসেছে, তখন কিন্তু হিরো হিরোইনের ভেতর একটু মন কষাকষি চলছিল।
1: আচ্ছা,
0: যাই হোক, বলার সময় বীরেন্দ্র বলে দিয়েছিলেন, কিচ্ছু না, তুমি তো গুড অ্যাক্টার, তোমার অ্যাক্টিং তো আমি দেখেছি, এই যেটা করছো এইটাই করবে, তবে এটা তো মাইক্রোফোন অ্যাক্টিং, ওই এক বেগদা চার আঙুল দূরে মুখটা রাখবে, একটু সাইড করে তার ফ্লপ করবে, ধাক্কা মারবে, হাওয়া ঢক ঢক করে হাওয়া যাবে, যেটা আমরা এখনো ফিল করি প্রতি মোমেন্টে।
1: সেই প্রথম শিক্ষা,
0: রাইট রাইট, প্রথম শিক্ষা।

0: তো আমি সেই অনুযায়ী করলো। আর সত্যতা বলেছিলেন যে কোনো দিকে তাকাবি না, স্ক্রিপ্টটা পাবি আর নিজে মনে মনে পড়তে আরম্ভ করে দিবি, আওয়াজ করেই পড়বি, কে কি বলছে দেখতে যাবি না। এবং আমি সেইভাবেই করলাম। আমার সঙ্গে আরেকটি ছেলে ছিল সুনীতি বলে, সেও রংমহলে অভিনয় করতো, তারও ছিল। তো যাই হোক, সেই অডিশন দিলাম। এবার অডিশনটা দিয়ে আমি তো খুব স্যাটিসফাইড, কোনো জায়গায় আটকায়নি, ফ্লুয়েন্টলি বলে গেছি। সাধারণত বার করে দেয় যা অনেক সেই থাকে, কিন্তু সেদিনকে ওরা অনেকক্ষণ পরে আমাদের তুলেছে, বাকি সবাই যে যারটা শুনতে পাচ্ছে ও ওরটা শুনতে পাচ্ছে, আমি আমারটা শুনতে। তা আমি বেরিয়ে যখন আমরা যাচ্ছি, তখন সুনীতি আমায় বললো তোর হয়ে গেছে, তুই পেয়ে যাবি, তোর ঠিক হয়ে গেছে, একদম খুব ভালো করেছিস। আর আমায় জিজ্ঞেস করলো যে হ্যাঁ আমারটাকে সত্যিটা বলে ফেললাম, আরে তুমি খুব ভালো পড়েছো, কিন্তু ওর একটা না ওই যশোর না কোথাকার একটা টান আছে, কি হয়েছে এরম বলে, কি হয়েছে বলে না, কি হয়েছে আর তোমার একটা বলে হ্যাঁ ঠিক বলে, ও কিন্তু থার্ড টাইম দিচ্ছিল। যাই হোক, সেই সূত্রপাত ওই হয়ে গেল। এবং হয়েই তারপরে যে প্রোগ্রাম পরপর করেছি, সব স্বনামধন্য আকাশবাণীর পরিচালকরা ছিলেন ড্রামায়, কিন্তু বীরেন্দার প্রোগ্রামটা পেলাম অনেকটা পরে। প্রথমে নানা রকম শ্রীধর ভট্টাচার্য, প্রমোদ গঙ্গোপাধ্যায়, তারপর মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় নৌকোপাধ্যায়, ঠিকঠাক একটা ভুলে গেছি। এবং পরবর্তীকালে প্রায় 4-5 নম্বরে গিয়ে যখন এলাম, তখন পেলাম বীরেন্দার পরিচালনায়।
1: তাতে কি অভিনয় করেছিলেন বীরেন্দা?
0: না, বীরেন্দা তখন তো অভিনয় করেননি। আচ্ছা, কিন্তু আমাকে যে ক্যারেক্টারটা দিয়েছিলেন অবাকাণ্ড এইটি যে ওইটা ছিল মোটামুটি গল্পটা, যে একটা অসৎ লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ধারণ করে সেই সব ওই দীক্ষা দেওয়া, টাকা চোট করা, এইসব করে।
1: হ্যাঁ,
0: তো যেমন কলকাতায় থাকলে অমুক স্বামী, গুড়গড়ানন্দর স্বামী, অন্য জায়গায় গিয়ে হলো পণ্ডিচরম, সাউথে গিয়ে এইরকম করে করে সে করে, এবং আলটিমেটলি লোকটা ধরা পড়ে। এবং আমার সঙ্গেই হরিদন্দা, যার সোর্সে আমি প্রথমে, হরিদন্দা রয়েছেন, কালীপদ চক্রবর্তী রয়েছেন, আরো কয়েকজন বেশ নাম করা
1: সব বড় বড় মাপের শিল্পী,
0: রাইট, তারা রয়েছেন। আমি ভাবছি কি করবো, বলো না না ঠিক আছে, তোমরাই তো এখন করবে, এরা তো অনেক করেছে, তোমরা আসছো এখন, তোমরা করো ভালো করো। এবং সত্যি সত্যি আমি করলাম, এই হলো রেডিওর এইসব
1: শুরু।
0: তা যাই হোক, সেইখানে আমি হিরো পেয়েছি, যেমন শাওলি মিত্র আর আমি করেছিলাম একটা বৃষ্টির ছায়া ছবি, মনোজ দার লেখা, সেটাতে হিরো করেছিলাম, তখন স্বাভাবিকভাবে খুব ভাল লাগে, তাই না?
1: শাওলি মিত্র তো অসাধারণ অভিনেত্রী।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক,
1: মানে আপনি যাদের সঙ্গে অভিনয় করেছেন এখানে আমাদের স্টুডিওতে, তাদের কথা একটু বলুন। একটু আগে বলছিলেন না কালীপদ চক্রবর্তীর কথা,
0: তাদের কথাই আসছে,
1: হরিধন বাবুর কথা একটু বলুন, আরো যাদের দেখেছেন এখানে, কিছু স্মৃতি যা চিরকাল আপনার মনের মধ্যে থেকে যাবে, বা কিছু মজাদার ঘটনা এরকম যদি কিছু মনে পড়ে।
0: হ্যাঁ, সত্যদার কথা তো বলতেই হয়, কারণ আজ যা ভয়েস সত্যদার কথা বলছে, দারুণ ভয়েস, এবং যখন অভিনয় করতেন মানে সাংঘাতিক, যদিও জেসিয়ার পশ্চারের জায়গা তো নেই, কিন্তু নড়তো, হাত ফাতগুলো নড়তো, এবং ভেতর থেকে সেই কণ্ঠটা বার করার জন্য যে প্রচেষ্টা, এবং কিন্তু এই সত্যতাও কিন্তু আমার কাছে বলেছেন যে যা কিছু শিখেছি রেডিওর সব বীরেন্দার কাছ থেকে।
1: আচ্ছা,
0: তার মানে ভাবুন, মানে রেডিও বলতে কিন্তু আমরা বীরেন্দাকে ছাড়া ভাবতে পারি না। এখানে ঢুকলেও যখন ড্রামা সেকশনে ঢুকি, বীরেন্দার ছবিটা দেখলে অন্তর থেকে আমার একটা অসাধারণ ভক্তি চলে আসে।
1: এটা আমাদের সবার, কিন্তু আপনারা কতটা ভাগ্যবান তার সঙ্গে কাজ করেছেন, তার পরিচালনায় কাজ করেছেন, তার থেকে কত কি শিখতে পেরেছেন। আমরাও জড়িয়ে আছি এই প্রতিষ্ঠানের সঙ্গে অনেক বছর, কিন্তু আমরা তো সেই সৌভাগ্য থেকে বঞ্চিত, তাই না? খুবই খারাপ লাগে।
0: আপনারা মডার্ন যুগের লোক, আপনারা সব নানা রকম ভাবনা চিন্তা করছেন, আপনারা তো চেষ্টা করছেন, দেখতে পাচ্ছি যে অনেক রকম করে রেডিওটাকে যাতে আরো উপরে তোলা যায়। যেমন কালীপদ চক্রবর্তীর সঙ্গে একটা নাটক করেছি, সেটা ছিল মানে দুজনেই ওই ভেলকির খেলা সেই দেখায় না, আগেকার দিনে দুজনের ভিতরে একটা কম্পিটিশন ছিল,
1: মানে আপনি আর
0: আমি, একজন জুনিয়র ভেলকিওয়ালা আর উনি হচ্ছেন সিনিয়র, দুজনের মধ্যে সেইখানে মানে দারুণ লড়াই হয়েছিল। লাস্টে কালিদাই আফটার রেকর্ডিং আমাকে জড়িয়ে ধরে বললো, তুই দারুণ করেছিস বেটা, আমাকে হারিয়ে দাও, এসব কথা বলো না, না না সত্যি খুব ভালো করেছিস। তারপর আরেকটা নাটক করতে আমার খুব ভালো হয়েছিল, সেটা রোমান্টিক হিরো নয় বটে, কিন্তু হিরো, সেটা ছিল খুব সম্ভব বোধ হয় রক্ত, অরক্ত হতে পারে, অথবা আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই, অথবা ও মাইনাস এরকম, মানে গল্পটা ছিল যে এই ছেলেটা রক্ত বিক্রি করে।
1: আচ্ছা,
0: এটাই প্রফেশন,
1: মানে আপনার যে চরিত্র।
0: হ্যাঁ, আমার যে চরিত্রটা, কারণ এর রক্তের খুব দাম।

0: রক্তটা হচ্ছে ও মাইনাস ক্যাটাগরি, কিন্তু এইরকম রক্ত খুব পাওয়া যায় না, খুব কম, সেই জন্যই এর দাম খুব ছিল বেশি, এবং এই কর্তৃপক্ষ প্রায়শই ওই রক্ত দান করত এবং তাতে টাকা রোজগার করত। এর লাইফটা এমন ছিল, এক এক সময় ও কিন্তু ওই মাংসের দোকানেও থাকতো, ঘুমোতো, এখানে কাজ করতো, এতই গরিব ছিল। এবং ওর ধারণা ছিল, কে বলেছিল, ও রাত্রিবেলায় জমাট রক্তও খেত, কারণ নাকি তাহলে শরীরে রক্ত হবে, ভুল ধারণা এসব। যাই হোক, তা ওটাতে আমার সঙ্গে ছিলেন শুক্লাদি, শুক্লা বন্দ্যোপাধ্যায়, সে তো ভার্সেটাইল, বাচ্চার মেয়ের পাঠে যেরকম করেন তেমনি বুড়িরও পাঠ করতে পারতেন। অবশ্য উনি ছিলেন এখানে ভয়েস হিসেবেই ছিলেন, সেই জন্যই ছিলেন। তো যাই হোক, ওটাতে করেছিলাম। এবং ট্র্যাজেডি এইখানে লাস্টে, এই যে শুক্লাদি যে পাঠটা করতো, তো এদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। এবং এই মেয়েটিও যখন আক্রান্ত হলো, যখন তার খুব রক্তের দরকার পড়লো, তখন এই ছেলেটি আর রক্ত দিতে পারলো না। তার কারণ, তার রক্তে পয়জন হয়ে গেছে, মানে দিয়ে দিয়ে তার রক্ত এখন আর কাজে লাগে না, রক্ত দিতে পারে না। কি ট্র্যাজেডি ভেবে দেখুন এই নাটকটা। এই জন্য এই নাটকটা আমি কখনো ভুলতে পারি। এটা বেজেছে, রেডিওতে অনেকবার বেজেছে, আমি শুনেছি। তারপরে অনেক হাসির নাটক হয়েছে, গীতাদির সঙ্গে করেছি, গীতা দে
1: অসামান্য অভিনেত্রী সব যাদের কথা বলছেন। আপনি সরোজুমালার কথা বলছিলেন,
0: আমার এখানে একটা নাটকই দেখা হয়েছিল, তেমন কিছু না, কিন্তু সরোজুমা, আমরা সরোজুমা বলি, সরোজুমাল বেরোয় না, ফট করে মা বেরিয়ে আসে। ওনার সঙ্গে আমরা করতাম রংমন থিয়েটারে।
1: আচ্ছা, মানে আগে আপনি মঞ্চে তার সঙ্গে
0: কাজ করেছেন? আগে আমি মঞ্চে কাজ করেছি। এবং এদের কথা বলতে গেলে অসাধারণ, মানে যখন উনি থিয়েটারে আসতেন, ট্যাক্সি থেকে নামতেন, দেখতাম একটা খুনখুনে বুড়ি, আর চুলটু ছড়ানো, পাকা চুলে ভর্তি, তারপরে নাকি যখন নাকি গ্রিন রুমে গিয়ে মেকআপ টেকআপ করে যখন নাকি অভিনয় করতে আসছে, তখন মনে হতো একটা ইয়াং মেয়ে আসছে, মানে পুরোটাই একটা চেঞ্জ হয়ে যেত। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে আরেকটা বলি, যে এই রেডিওতে আগে যেসব নাটক হতো, সেই সব নাটকগুলো বোধ হয় আপনাদের রেকর্ডে বোধ হয় অনেকগুলো রেই নষ্ট হয়ে গেছে। ঠিক বলতে গিয়ে যেমন বলি, শাজাহান, সিরাজউল্লাহ, এই সমস্ত নাটক হয়েছে। শাহজাহান আমি এখনও আমার কানে রয়েছে, ছবি বিশ্বাসের গলা, তার একটা অন্য টাইপের গলা ছিল। সেই যে করতেন, যেমন দু একটা জায়গা আমার এখনও মনে পড়ে,
2: তাই তো মাহজাহান আরা পিঠা সব আর নিজে না খেয়ে পুত্রদের খাইও না, তাদের হাসিটি দেখার জন্য স্নেহের হাসিটি হেসো না, তারা সব কৃতজ্ঞতার অঙ্কুর।
1: লক্ষ্য করছি কথা বলতে বলতেই বিভিন্ন ভূমিকা আপনার কণ্ঠ দিয়ে যে বেরিয়ে আসছে, যে ভেরিয়েশনটা, এইটা তো আলাদা করে আপনি চর্চা করেছেন না, এটা সহজাত ভেতর থেকে আসে?
0: খানিকটা তো সহজাত বটেই, সহজাত যদি না হয়, আপনার মাটি যদি না হয়, আপনি যত বড় কুমারী হন, আপনি পুতুল
1: না, না সে তো হবেই না।
0: হ্যাঁ, সেইটাই আমি বিশ্বাস করি। কিন্তু পরবর্তীকালে আমি যাদের সঙ্গে করেছি কাজ, তাদের থেকে থেকে শিখেছি। যেমন ধরুন অজিত চট্টোপাধ্যায়, একসময় দারুণ কমেডিয়ান ছিলেন, অ্যাকচুয়ালি জহর রায় টহর রায় তারই শিষ্য, জহর দা গুরু বলে ডাকতে ডাকে সবাই। তারপরে ধরুন জহর রায়, সত্য বন্দ্যোপাধ্যায়, সরোজুমা, সরোজুমা দেবী যখন জাহান আরা করতেন, অসাধারণ। সেই যে দমকে দমকে ডায়লগ বলা, সেইগুলোকে মন দিয়ে শুনতাম। যেমন আমি যখন অভিনয় করতাম, হয়তো ছোটো পাঠ করছি, কিন্তু আমি উনিশের ধার থেকে শুনতাম, দেখতাম রেগুলার অভিনয়টা,
1: সেইটা আপনি আত্মস্থ করেছেন পুরোপুরি। মানে আত্মীকরণ বলতে যেটা বোঝায়, যে শুধু দেখলে বা শুনলেই তো শেখা যায় না, এটাকে পুরো নিজের মতো করে নিজের ভেতরে মিশিয়ে নিতে হয়, সেই ব্যাপারটি।
0: আর রেডিওটা তো হচ্ছে সেই জায়গার পক্ষে দারুণ, কারণ এখানে তো আপনি কণ্ঠ দিয়ে অভিনয় করতে হবে। আমি যে কথা আপনাকে নাটক বললাম, হ্যাঁ, এই রক্ত, তারপরে ধরুন ওই বৃষ্টির ছায়া ছবি, তারপরে যে ভেলকির খেলা, তারপরে আরেকটা নাটক করেছেন তোমরা সবাই ভালো বলে। তোমরা সবাই ভালো মানে ওই যে গল্প হলো সত্যি বলে যে একটা ফিল্ম হয়েছিল না, ওই গল্পই, তাতে ওই মেইন ক্যারেক্টারটা করেছিলাম।
1: আপনি যেটা বলছিলেন, যে যাদের কথা বলছেন বিশাল মাপের অভিনেতা অভিনেত্রী সব, তাদের আপনি মঞ্চে পাশে পেয়েছেন, তাদের সঙ্গে স্টেজ শেয়ার করেছেন, আবার এখানে এসে একই সঙ্গে হয়তো মাইক্রোফোন শেয়ার করছেন, স্ক্রিপ্ট শেয়ার করছেন, অসাধারণ অভিজ্ঞতা এইটা একটা। কিন্তু এদের আপনি মঞ্চে দেখেছেন, মঞ্চে অনেক সময় আমাদের যে অভিব্যক্তি, হাত পা নাড়া, এই সব কিছুর মধ্যে দিয়ে বা ব্যক্তিত্বের মধ্যে দিয়েও অভিনয় কিছুটা প্রকাশ পায়, কিন্তু এখানে তো সবটাই কণ্ঠ, একদম, মানে কণ্ঠ ছাড়া আর কিচ্ছু নেই। তো সেই যে একটা তফাত না, এদেরও তো দেখেছেন সেই তফাতটা এখানে এসে তারা তাদের কণ্ঠাভিনয়ের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন এবং আপনিও তাই করেছেন। তো একটু বলুন, এই যে ডিফারেন্স, দুটো আলাদা মাধ্যম তো?
0: ঠিক ঠিক, খুব ভালো কথা তুলেছেন আপনি। একটা জিনিস যে আমরা একই লোক, সকালবেলা যখন কথা বলি তখন কণ্ঠস্বরটা একরকম থাকে, এই লোকই যখন দুপুরবেলা কথা বলছি কণ্ঠস্বরটা একটু অন্যরকম হয়, আবার রাতের বেলা যখন কথা বলি তখনও দেখবেন একটা জীবন, একটা ক্লান্ত, একটা পরিশ্রান্ত কণ্ঠস্বর বেরোয়, এই একটা আছে।
1: মানে সময়ের সঙ্গে সঙ্গে মুডটা বদল হয় তো?
0: এক্স্যাক্টলি। এবং তার সঙ্গে কিন্তু এখানে কণ্ঠস্বরের সঙ্গে রেডিওর একটা আলাদা সম্পর্ক আছে মাইক্রোফোনের, মাইক কিন্তু আপনার সঙ্গে সবসময় আছে, এইটিকে রাখতে হয়, এবং মাইকের সঙ্গে আমার মুখের যে সম্পর্কটা সেইটা মাথায় রাখতে হবে, কখন আমি একটু এগিয়ে বলবো, কখন একটু পিছিয়ে বলবো, কখন একদম সামনে বলবো, কখন একদম আস্তে করে বললো, কিন্তু আস্তের মতনই হবে। আর তার সঙ্গে আসে সবচেয়ে যেটা, ধরুন তৃপ্তি মিত্র, শাওনি মিত্র, শাওনির ভীষণ শ্বাস প্রশ্বাস, খালি কণ্ঠস্বর নয়, যেটাই বলতে যাচ্ছে, নিঃশ্বাস ছাড়া নিঃশ্বাস টানা, আমি ধরুন বললাম এই যে দিলাম, আমার যেটা একটা দুঃখর কোনো প্রকাশ হলো, দুঃখিত হয়ে আছি, আমি অনেক সংলাপের না বলে শুধু এইটুকু নিঃশ্বাসই, অনেক
1: শ্বাসের মধ্যে দিয়েই অভিনয়টা বেরিয়ে এলো,
0: ঠিক, অভিনয়টা কিন্তু অনেক বেশি পাওয়া যেত সাউন্ডের ভেতর, সেইগুলো লক্ষণীয়।
1: তাই
0: আওয়াজ, ধরুন আওয়াজ, এই কথা বলতে অনেক সময় আমরা কথা জড়িয়ে না, এই যে মুখ দিয়ে আওয়াজ করা, চুকচুক করে আওয়াজ হল, এগুলোও কিন্তু ভীষণভাবে কাজ করে একটিকে, এর এগুলো স্টেজে হলে তত দূর থেকে লোকে দেখতে পারে, কিন্তু মাইক্রোফোনে কিন্তু আমাকে করতেই হবে, এছাড়া তো আমাকে বোঝাতে হবে জায়গা, মাইক্রোফোনে আমাকে সংলাপের মাধ্যমে বোঝাতে হবে সময়টা কি, জায়গাটা কোথায়, আমার মানসিক অবস্থাটা কি,
1: ঠিক,
0: এইভাবেই দেখে দেখে শেখা।
1: হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে আপনি আগেও এখানে অভিনয় করেছেন, এখনো করছেন, রেকর্ডিং এর ক্ষেত্রে বা যাদের সঙ্গে কাজ করছেন, কি তফাত আপনার চোখে পড়ে প্রযুক্তিগত দিক থেকেই বলুন, যাই বলুন,
0: প্রযুক্তিগত দিক থেকে ঠিক বলবো কি, এখন তো দিনকাল পাল্টে যাচ্ছে, যেমন ওই যে বললাম রেডিও এত বড় ছিল, এখন মুঠি বিনোদন,
1: ঠিক, মোবাইলে সব,
0: ঠিক, মোবাইলে সব, ঠিক তেমনি আগে কিন্তু AIR লেখাটা আমার চোখে পড়ে, আর একটা বড় মাইক্রোফোন ঝোলানো থাকতো এপাশ থেকে ওপাশ থেকে, আমরা ছজন আটজন করে ওই একই মাইকে, এখন তো ভেঙে ভেঙে টুকরো টুকরো ছোটো ছোটো ছোটো ছোটো ছোটো হয়ে গেছে, এখন একটা সুবিধা হয়েছে কি, এতে কমফোর্টেবলি নড়াচড়া করা যাচ্ছে, এই সুবিধাটা হয়েছে, যেমন আগে অভিনয়েরও ব্যাপার ট্যাপারগুলো অনেকটা পাল্টে, স্ক্রিপ্টেড স্টাইল পাল্টে গেছে, সেসব যে আপনারা যেটা চান সেটা যে বলা, আগে যেমন ওইখানেই বসে থাকতেন, কারণ এখানে আমার দরকারের ভেতর চলে এলেন বললেন, এবং সবচেয়ে যেটা মনে হচ্ছে আমার, কয়েকজনকে দেখতে পাচ্ছি বিশেষ করে নতুন যারা এসছেন, তারা সবসময় চেষ্টা করছেন যে একটা কম্পিটিশনের মাধ্যমে আমরা রেডিওটাকে কী করে তুলে ধরবো,
1: আবার তুলে ধরবো,
0: হ্যাঁ আবার তুলে ধরবো। আমার এক আত্মীয়, তার শ্বশুরমশাই বয়স্ক লোক, বলে সকাল ছটায় নাকি তিনি রেডিও ওপেন করেন, সারা দিন চলে,
1: আমি করেছি
0: বেশ কয়েকটাই করেছি, আর আমি তার আগে বলিনি, আমারও এখানে আসার আগে শোনা বীরেন্দার ইয়ে থেকেই যে এখানে লাইভ নাটক হয়েছে, কিন্তু সেই লাইভ নাটকের আবার বিপদ, একটা মজার ব্যাপারটা বলি, মজা বলতে পারি বিপদ, সেটা হচ্ছে একটা বড় নাটক হচ্ছে, রিহার্সাল যখন হয়েছে, রিহার্সালটা একটা টাইম বাধা আছে, তো আমাদের ভেতরে তো সব টাইম বাধা যে এইটুকু সময় নাটক হবে, তার ভেতরে অ্যানাউন্সমেন্ট হবে, তার ভেতরে কাস্টিং বলা হবে, তো তখন ঠিক ছিল, হয়ে গেছে, কিন্তু যখন নাটক রেকর্ডিং আরম্ভ হয়েছে, এ বাবা, দেখা যাচ্ছে যে টাইম অনেক বেড়ে গেছে, অ্যাকশন দিয়ে অভিনয় করছি, পজ খাচ্ছি, নানান কায়দা করছে, এই যে মুশকিল হয়ে গেল, তো বীরেন্দ্র ওদিকে হিসেব করে দেখছে যে এই রে আমার তো টাইম পেরিয়ে যাবে, কি করা যায়, সঙ্গে সঙ্গে ভিতরে একটা স্ক্রিপ্ট নিয়ে 10 পাতা 12 পাতা উল্টে সেই জায়গাটা যে পাঠ বলছে তার কাছে ধরিয়ে দিল, আওয়াজ দেওয়া যাবে না,
1: সেইভাবে এডিট করতে করতে এগোচ্ছে,
0: হ্যাঁ এডিট করবে তো, এডিট হয়ে গেছে, এই যে এডিট করে দিল, সে তার কাছে আওয়াজ করতে পারছে না, বুঝতে পেরেছো, সে তখন ওইখান থেকে আবার পড়তে আরম্ভ করলো, এবার দেখা গেল পিছন থেকে দুজন এসে আবার খোঁচা মারছে, তো বলো কি, মানে কি তো বলতে পারছে না, এক্সপ্রেশনে বলছে কি, তার মানে হচ্ছে যে বলো বলো, তখন বলছে ইশারা করে বলছে, বলতে চাইছে যেটা সেটা হচ্ছে যে ওই এই পাতাগুলো বাদ দিলেন না, ওর ভেতর তো আবার ডায়লগ ছিল, আমার তো তাহলে আর ডায়লগ নেই, কি হবে, পেমেন্ট তো পাবো না, চেক পাবো না, তো বললে মহা মুশকিল। তো তখন সঙ্গে সঙ্গে ই করে দিকে দেখে নিয়ে আবার একদম লাস্ট পেজে চলে গেলেন, লাস্ট পেজে গিয়ে দেখিয়ে দিলেন। তার মানে কি, লাস্ট পেজে

0: যে ডায়লগটা আছে সেটা কি ডায়লগ কি জানেন? মহারাজ বিক্রমাদিত্যের জয়, সবাই মিলে বললো জয়, ও তার ভিতরে ওই জয়টা গলা ঢুকে গেল, বলো অলরেডি চেক পাস।
1: সময়সীমা রয়েছে অনুষ্ঠানের, খুব ভালো লাগলো ধীমানদা, কিন্তু আপনাকে এখনই ছাড়বো না, আরো অনেক কথা জমা আছে। শ্রোতা বন্ধুদের বলি, এই মানুষটি যাকে আজকে পেয়েছি তিনি বেতার নাটকের অভিনেতা তো বটেই, আর আমি শুরুতেই বলছিলাম তিনি মঞ্চে দাপটে অভিনয় করেছেন, তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন, তিনি সিরিয়াল করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকায় বিভিন্ন মাধ্যমে তার অভিনয় আমাদের মুগ্ধ করেছে। তো তার নস্টালজিয়া, তার স্মৃতির ঝাঁপি অনেকটা বড়, সেই সব কথা নিয়ে আমরা আসছি আগামী পর্বে। আজকের নস্টালজিয়া এই পর্যন্তই।
2: শুনলেন নস্টালজিয়া অনুষ্ঠান। আজকের অতিথি অভিনেতা ধীমান চক্রবর্তী, তাঁর সঙ্গে কথা বললেন সুচিস্মিতা গুপ্ত। আজ ছিল প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শ্রবণী।
2: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রবণীতে রয়েছে একটি ব্যক্তিগত গদ্য এবং স্বরচিত গল্পপাঠ।

বর্ষা তার নিজস্ব বর্ণ, গন্ধ, স্পর্শ নিয়ে স্বমহিমায় বিরাজমান। বর্ষা মানেই রং বেরঙের মেঘবর্ণা অনুভূতি, বহু যুগের ওপার হতে ফিরে ফিরে আসা স্মৃতির সুতোয় টান।

0: আজ শ্রবণীতে বর্ষাকে ঘিরে ব্যক্তিগত অনুভূতিমালা শব্দে সাজালেন রজতেন্দ্র মুখোপাধ্যায়। শুনুন, যে বর্ষার গায়ে এখনো কদম ফুলের গন্ধ লেগে আছে।
1: আসলে এই পৃথিবীর প্রতিটি মানুষের একটা নিজস্ব বর্ষাকাল আছে, যে বর্ষাকালটি শুধুমাত্র তারই জন্যে তৈরি হয়েছে, তাই তার সব কিছু ওই মানুষটির জানা। আসলে বর্ষা তো শুধু আকাশ থেকে নামে না, সে হয়তো নামে গাছের পাতা থেকে, মাটির গন্ধ থেকে, রান্নাঘরের ধোঁয়া থেকে, স্কুলের ঘণ্টা থেকে, কিংবা মানুষের মুখের কথা থেকে। এমনকি পুরনো স্মৃতির অন্ধকার আলমারি থেকেও সে নেমে আসতে পারে। বছরের অন্য সময় যে স্মৃতিগুলো চুপ করে বসে থাকে, বর্ষা এলেই তারা যেন একে একে জানলার পাশে এসে গরাদে থুতনি ঠেকিয়ে দাঁড়ায়। আগে বৃষ্টি হলে আমাদের পাড়ার পুরনো রাস্তাটা যেন রাতারাতি বদলে যেত। কাল

পর্যন্ত যেখানে সাইকেল নিয়ে সকাল বিকেল ছুটে বেরিয়েছি, আজ সেখানে মেঘলা আকাশের ছায়া। এখন জল এমন স্বচ্ছ যে তার মধ্যে মেঘ ভাসছে, আবার কখনো সে এমন ধূর্ত যে তার তলায় কোথায় গর্ত, কোথায় ইট, কোথায় নর্দমার মুখ কিছুই বোঝা যায় না। সেই জমা জল দেখে বাড়ির বড়রা বিরক্ত হতেন, খবরের কাগজ আসতে দেরি হবে, বাজারের থলেতে কাদার ছিটে লাগবে, অফিস যেতে জুতো নষ্ট হবে, এমন কত দুশ্চিন্তা। আর আমরা, আমাদের কাছে ওই জমা জল ছিল এক আশ্চর্য খেলার জায়গা। তখন খালি পায়ে সেই জমা জলে নেমে পড়তাম, ঠান্ডা জল পায়ের আঙুল জড়িয়ে ধরত। জমা জলের একটা নিজস্ব শব্দ আছে, কেউ হাঁটলে ছপ ছপ, সাইকেল গেলে ঘিস ঘিস, আর বাস গেলে ছ্যার ছ্যার করে চারপাশের মানুষকে ভিজিয়ে দেওয়ার যে শব্দ, সেটা বোধহয় কেবল বর্ষাই উপভোগ করত। নতুন জামা পরে বেরোনো মানুষটির গায়ে কাদা ছিটে লাগার পর তাঁর মুখের যে অভিব্যক্তি, তা মনে করে রাখে এই বর্ষাকালই। আমাদের ছোটবেলায় বর্ষার আরেকটা বড় আকর্ষণ ছিল কাগজের নৌকা। খবরের কাগজের মাঝের পাতাটা দিয়ে সবচেয়ে ভালো নৌকা হতো, সেটাকে মাটিতে রেখে খুব যত্ন করে ভাঁজ করা, তারপর জলে নামানো। নৌকাটা একটু দূর পর্যন্ত গেলে মনে হতো সে যেন কোন অজানা দেশে ভেসে যাচ্ছে, আর যদি কোনো ড্রেনের মুখে ঘুরতে ঘুরতে হঠাৎ সেটা অদৃশ্য হয়ে যেত, আমরা অনেকক্ষণ সেদিকে খুব আশা নিয়ে তাকিয়ে থাকতাম। আমাদের কচি মন খুব সহজেই বিশ্বাস করে নিত নৌকাটা কোথাও না কোথাও এখনও ভেসে চলেছে। আজ এত বছর পরে মনে হয় মানুষ তো আসলে তার সারাটা আয়ু জুড়ে বয়ে যাওয়া সময়ের জলে জীবনের নৌকা ভাসায়, শুধু জায়গায় জায়গায় নৌকার নাম বদলে হয়ে যায় স্বপ্ন, সম্পর্ক, আশা, ভালোবাসা এইসব। বর্ষাকালে স্কুলে বেরোনোর আগে আমার প্রথম কাজ ছিল বারান্দায় গিয়ে ঘাড় উঁচু করে আকাশটা একবার দেখে নেওয়া। মেঘ যদি জমাট স্লেটের মতো হতো, মনের মধ্যে একটা আশার আলো দপ করে জ্বলে উঠত। আজকে তবে স্কুলের রেনি ডে হবে? স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে সব কুঁচোদের মনে একটাই প্রশ্ন বুড়বুড়ি কাটত। তখন কেউ হয়তো বৃষ্টির ছাট থেকে বইয়ের ব্যাগ বাঁচাচ্ছে, কেউ নটি বয় জুতো খুলে তার ভেতর জমে থাকা জল ঝাড়ছে, কিন্তু সবার চোখ বারবার চলে যেত অফিস ঘরের দিকে। তারপর একসময় সেই আশ্চর্য নোটিশটি ঘোষণা করে দেয়া হতো, আজ রেনি ডে, আজ স্কুল ছুটি। হাফ প্যান্ট পরা সেই দিনগুলোয় এই ছোট্ট ঘোষণাটুকুর মধ্যে যত আনন্দ লুকিয়েছিল, তার অর্ধেকও হয়তো পরীক্ষায় প্রথম হয়ে পাওয়া যেত না, কারণ সেদিন বাড়ি ফেরার সময় কেউ ছাতা খুলতাম না, ইচ্ছে করেই ছপাছপ জলে ভিজতাম। বাড়ি ফেরার সময় গায়ে জামা লেপটে যেত, মোজা ভিজে গিয়ে জুতোর মধ্যে জল বসত, আর পিঠের স্কুল ব্যাগটা, যার মধ্যে বই খাতাগুলোকে একটা বড় প্লাস্টিক দিয়ে মুড়ে আনা হতো, ভিজে গব গব করত ডোবার ধারে বসে থাকা কোলা ব্যাংটার মতো। কিন্তু এতেই মনে এত আনন্দ হতো যে বলার নয়। আসলে বৃষ্টিতে ভেজারও একটা বয়স থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই স্বাদ বদলে যায়। ছোটবেলায় বৃষ্টিতে না ভিজলে মনে হতো শরীরের মধ্যে যেন একটা জল না পাওয়া চাতক পাখি ছটফট করছে। বাড়ি ফিরে প্রথমে চুপচাপ ভালো মানুষটির মতো দাঁড়িয়ে একটু বকুনি শোনা, তারপর গরম জলে গা হাত পা ধোয়া, শুকনো জামা পরে মাথা মোছা, আর সেই সময় রান্নাঘর থেকে ভেসে আসত সেই আশ্চর্য অলৌকিক গন্ধ, আহ, তেলে ভাজা। তেলে ভাজা এই ছোট্ট শব্দটার মধ্যে বাঙালির বর্ষার অর্ধেকটা ইতিহাসই বোধহয় লুকিয়ে রাখা আছে। বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, ফুলুরি, প্রতিটিরই আলাদা আলাদা চেহারা, আলাদা আলাদা ব্যক্তিত্ব, কিন্তু বৃষ্টির দিনে এরা যেন এক যৌথ পরিবারের সদস্য হয়ে যায়। কড়াইয়ের ফুটন্ত তেলে যখন বেসম মাখানো লাজুক বেগুনের লম্বা ফালিটিকে ছেড়ে দেওয়া হয়,
তখন যে কলকল শব্দটি ওঠে, চোখ বন্ধ করে তা শুনলে মনে হয় যেন কাশ্মীরের লিডার নদীর পাশে দাঁড়িয়ে আছি। এক্ষুনি কোনো গাছ থেকে হয়তো পাহাড়ি কোনো বুলবুল ডেকে উঠবে। বর্ষাকালের আর একটা নিজস্ব সিগনেচার আছে। এই সময় আশপাশের গাছে কদম ফুল ফুটে ওঠে। কদমের মধ্যে আলাদা কোনো সৌন্দর্য নেই, সে বৃষ্টির মধ্যে নিঃশব্দে ফুটে থাকে। কৈশোরে প্রেমে পড়লে যেমন ভালোবাসার মানুষকে এগিয়ে গিয়ে কিছু বলার সাহস হয় না, তেমনি এই ফুলটিও মুখে কোনো কথা না বলে একটু দূরে দাঁড়িয়ে বর্ষার অপরূপ সৌন্দর্য উপভোগ করে। ছোটবেলায় দূর থেকে ওই ফুলগুলোকে দেখলে মনে হয় কেউ বুঝি স্পঞ্জ দিয়ে ছোট্ট ছোট্ট হলদে রঙা গোল বল বানিয়ে তার চারিদিকে সাদা ঝিরিঝিরি শোলা লাগিয়ে গাছের ডালে সুতো দিয়ে ঝুলিয়ে দিয়েছে। ভবানীপুরে আমাদের মিত্র স্কুলের উঠোনের পূব দিকে হরিশ পার্ক, সেই পার্কের একটা কদম গাছ স্কুলের উঁচু ইটের পাঁচিল পেরিয়ে কি করে যেন সেই উঠোনে মুখ বাড়াত আর চুপচাপ আমাদের কাণ্ডকারখানা দেখত। বর্ষাকালে টিফিনের সময় তার নিচে গিয়ে দাঁড়ালে ভেজা পাতার ফাঁক দিয়ে টুপটাপ জল পড়ত, মাঝে মাঝে এক আধটা ফুল ঝরে পড়ত মাটিতে, আমরা কুড়িয়ে নিয়ে ব্যাগে রেখে দিতাম। আবার কোনো দুষ্টু ছেলে তার গায়ের সরু সরু পাপড়ি ছাড়িয়ে ভেতরের গোল অংশটি নিয়ে ছোড়াছুড়ি খেলা শুরু করে দিত। সেই কদম গাছটা এখনো আছে কিনা জানি না, স্কুলের উঠোনটাও তো অনেকটাই বদলে গেছে, কিন্তু স্মৃতির ভেতরে তো গাছের বয়স বাড়ে না, বয়স বাড়ে না উঠোনেরও, তাই মনে হয় সেখানে সে আজও দাঁড়িয়ে আমাদের সঙ্গে ঝিরঝির বর্ষায় ভিজছে। হয়তো আজও ঝরে পড়ছে তার দু একটি ফুল। বর্ষার সবচেয়ে বড় জাদু বোধহয় এটাই, সে চলে যায় কিন্তু তার ভেজা গন্ধ থেকে যায় এখানে ওখানে। যে কোনো বর্ষার দুপুরের একটা নিজস্ব রং আছে, সেই রং রোদেলা দুপুরের মতো উজ্জ্বল নয়, শীতের দুপুরের মতো অলসও নয়, তার আলোটা অদ্ভুত রকমের নরম। সে সবার চেয়ে আলাদা, সেই আলোয় জানলার কাচের ওপর বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়লে ভেতর থেকে বাইরের পৃথিবীটাকে একটু ঝাপসা লাগে। দূরের গাছগুলোকে তখন মনে হয় একটু যেন নড়া নড়া, ঠিক যেন জল রঙে আঁকা ছবি। আর এমন দুপুরেই রান্নাঘর থেকে ভেসে আসে খিচুড়ির গন্ধ। বাঙালির সংসারে খিচুড়ি শুধু একটি রান্না নয়, এটি যেন বর্ষারই এক অভিজ্ঞান। আকাশে মেঘ জমলে যেন চাল ডালের মন খুশি হাঁড়িটা নিজে থেকেই গেরস্তর উনুনে চড়ে বসতে চায়। কড়াইয়ে জিরে ফোড়নের শব্দ, ঘিয়ের মৃদু গন্ধ, আদা গরম মশলার সুবাস, এসব ধীরে ধীরে মিশে এমন এক মেজাজ তৈরি করে যা সঙ্গে সঙ্গে টেনে নিয়ে চলে যায় এক ঝলমলে নস্টালজিয়ায়। খিচুড়ির পাশে হাসি মুখে বসে থাকে বেগুনি, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিমের মামলেট আর একটু টক মিষ্টি আমের আচার। এ যেন এক ইস্টম্যান কালারের পারিবারিক ছবি। বাইরে টুপটাপ বৃষ্টি, ভেতরে ধোঁয়া ওঠা খিচুড়ির থালা। এই মুহূর্তে পৃথিবীটাকে বড় আপন বলে মনে হয়। মনে হয় যেন এই চরাচরের সর্বত্র পেতে রাখা আছে ভালোবাসার পিড়ি। জঙ্গলপ্রেমী ও খাদ্যরসিক কথাকার বুদ্ধদেব গুহর কোন একটি লেখায় বর্ষা দিনে কিভাবে খিচুড়ি খেতে দেওয়া হবে তার একটি অনবদ্য বর্ণনা পড়েছিলাম। উনি বলেছিলেন, একতলা বাড়ির মাথা ঢাকা সামনের দাওয়ায় এমনভাবে আসন পিড়ি হয়ে খেতে বসতে হবে যাতে পিঠটা দাওয়ার বাইরের খোলা উঠোনের দিকে থাকে। এতে করে যিনি খেতে বসেছেন তাঁর পিঠে বৃষ্টির কিছু গুঁড়ো গুঁড়ো রেণু এসে লাগবে, কিন্তু তিনি ভিজে যাবেন না। সামনের পিঁড়ের ওপর রাখা থাকবে গোল শালপাতা এবং তার ওপর গরম খিচুড়ি। বেগুন বা পটল ভাজতে হবে লম্বালম্বি চিরে, অবশ্যই থাকবে কলাই ডালের ছোট ছোট বড়ি ভাজা, আর সামনের একটি কালো রঙের ছোট গোল কাঠের কেটকোতে ফালি ফালি করে কেটে রাখা থাকবে গন্ধরাজ লেবু। কেউ খাবে না সেগুলো, শুধু তাদের সুঘ্রাণ ভেসে বেড়াবে বাতাসে। আর যেদিন খিচুড়ি হবে সেদিন

0: যদি তার সঙ্গে ইলিশ মাছ ভাজা থাকে তবে সেই দুপুরের গুরুত্ব তো আরও বেড়ে যায়। এই মাছটির সঙ্গে বাঙালির সম্পর্ক কেবল স্বাদের নয়, আবেগেরও। আর কে না জানে, ভালো ইলিশ ওঠেও একটু দেরিতে আর তার দাম সবসময় একটু চড়া থাকে। বাজারে গিয়ে ইলিশ কেনার সময় বাঙালি যতটা মনোযোগ দেয়, সেই মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে পারলে হয়তো ঘরে ঘরে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মতো মেধাবী সন্তান জন্ম নিত। লক্ষ্য করলে দেখা যাবে, ইলিশ খাওয়ার সময় গেরস্থ বাড়িতে কথাবার্তাও যেন বেশ কমে যায়, কারণ সবাই খুব মন দিয়ে মুখে কুলুপ এঁটে মাছের কাঁটা বাছে। ভালো জিনিসের জন্য একটু ধৈর্য ধরতেই হয় এবং মনোযোগী হতে হয়, এই শিক্ষাটা বোধহয় ইলিশই আমাদের প্রথম দিয়েছে। বৃষ্টি যদি বিকেলের দিকে একটু থামে তখন পাড়ার মোড়ে আর একটা দৃশ্য দেখা যায়। একটা ছোট্ট কয়লার উনুন, আগুনের রং কালচে লাল, তার ওপর ধীরে ধীরে ঘুরছে কচি হলুদ ভুট্টা। আগুনে পোড়া দানাগুলো থেকে হালকা ধোঁয়া উঠছে, ফুটফাট শব্দ করে তারা ফাটছে। তারপর ঠেঁটি ধুতি আর ফতুয়া পরা ভুট্টা চাচা এক লেবুর টুকরোয় বিটনুন আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে সর্ষের তেল মাখানো গরম ভুট্টার গায়ে ঘষে দিচ্ছেন। ভুট্টা হাতে নিয়ে বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটার আনন্দের কোনো বিকল্প নেই। মাঝে মাঝে একটা দানা শক্ত বেরোয়, কখনো লঙ্কার চিড়বিড়া নিয়ে একটু বেশি লাগে, ঠোঁট জ্বলে, তবু মনে হয় ঠিকই তো আছে। ছোটবেলায় মনে হতো বৃষ্টি শুধু মানুষকে ভেজায়, বড় হয়ে দেখলাম বৃষ্টি আসলে সময়কেও ভিজিয়ে দেয়। ভিজিয়ে দেয় মন এবং মনের মধ্যে পুডিংয়ের মতো জমে থাকা নরম স্মৃতিকে। এক পশলা বৃষ্টি নামলে আজও কত পুরনো কথা মনে পড়ে যায়, তার সঙ্গে গন্ধ আসে, আসে শব্দ, আসে আলো ও হারিয়ে যাওয়ার সময়। মনে হয় কোথাও একটা পুরনো দুপুর এখনও নিশ্চয়ই পথের ধারে দাঁড়িয়ে আছে। চেনা রাস্তার ধারে কোনো চেনা কদম গাছের দিকে তাকালে মনে হয় জীবন এখনো খুব বেশি বদলে যায়নি।
1: শুনলেন ব্যক্তিগত গদ্য, যে বর্ষার গায়ে এখনো কদম ফুলের গন্ধ লেগে আছে। শোনালেন রজতেন্দ্র মুখোপাধ্যায়। এবার আপনাদের নিয়ে যাই স্বরচিত গল্প পাঠের আসরে। যুগ যুগ ধরে লালিত কোনো একপেশে ভাবনা আমাদের অনেকের মনের গহনেই বাসা বেঁধে থাকে, আমাদের অজান্তেই। সামান্য সুযোগেই সেই ভাবনার ডালপালা বিস্তার করে বিষিয়ে তোলে আমাদের মন। সেই নিয়েই আজকের গল্প। প্রফেসর এসপিসি শোনাচ্ছেন বিনতা রায়চৌধুরী।
2: প্রাচীর বিয়ের সময় ও শ্বশুরবাড়ির সঙ্গে শর্ত ছিল যে প্রাচীর পড়াশোনা বন্ধ করা চলবে না, অন্তত গ্রাজুয়েশনটা কমপ্লিট করে নেবে প্রাচী। তারপর যদি ভালো রেজাল্ট হয়, পোস্ট গ্রাজুয়েশনে ও চান্স পায়, তখন ভাবনা চিন্তা করা যাবে। স্বপ্নিলের মা কল্যাণী বলেছিলেন, ভাবনা চিন্তার কিছু নেই, প্রাচী পড়তে চাইলেই পড়তে পারবে, কোনো বাধা নেই। যেহেতু দেখাশোনা করে বিয়ে, তাই প্রাচী বেশ সগৌরবে শ্বশুরবাড়ি যাত্রা করেছিল। স্বপ্নিল ব্যাংকে চাকরি করে, সুন্দরী বউয়ের পর মনে মনে বেশ পজিটিভ, কিন্তু সেটা প্রকাশ করে না। বয়সের ফারাকও আছে দুজনের মধ্যে, হয়তো সেই কারণেই প্রেমের সঙ্গে একটু স্নেহবোধও মিশেছিল স্বপ্নিলের মনের মধ্যে। বউয়ের আবদারগুলো মেনে চলতে চেষ্টা করত। বাড়িতে প্রাচীর কোনো কাজ করতে হয় না, কল্যাণী বলে দিয়েছেন, বৌমা রান্নাঘরে তোমার কিছুই করতে হবে না, কাজের মধ্যে শ্বশুরমশাইকে একটু দেখবে, জলটা এগিয়ে দিলে, ভাতটা বেড়ে দিলে, কিংবা রাতে ওনার খাটে মশারিটা একটু টাঙিয়ে দিলে, তাহলেই দেখবে তিনি তোমাকে কত ভালোবাসবেন। আর আমার সঙ্গে তো তোমার মা মেয়ের সম্পর্ক, সব কথা আমার সঙ্গে শেয়ার করতে পারো, বাকিটা পড়াশুনো নিয়ে থাকো। প্রাচী তাই থাকে, এই বাড়িতে তিনজন পড়ুয়া। স্বপ্নিলের ভাই চন্দ্রিল পড়ে 12-এ, আর প্রাচীর একমাত্র ননদ জয়ী পড়ে ক্লাস 9-এ। তাই এই বাড়িতে স্কুল কলেজের গল্প বেশ চলে। গল্প করতে করতে রাত্রিবেলা ডাইনিং টেবিলের ডিনার আসর জমজমাট হয়ে থাকে। আগে কল্যাণী সকলের খাবার দিয়ে তবে খেতে বসত, এখন প্রাচীর আবদারে, না না মা, তুমিও আমাদের সঙ্গে বসে যাও, তুমিও আমাদের সঙ্গে গল্পে যোগ দেবে। সবাই তাদের সারাদিনের ঘটে যাওয়া ইন্টারেস্টিং ঘটনাগুলো ব্যক্ত করে, কিংবা কোনো টেনশন থাকলে সেগুলো আলোচনা করে। তবে যে যতই গল্প করুক, প্রাচীর কলেজের গল্প

প্রাচী বলার আগেই চণ্ডীল বলল, তোমাদের যুগ পাল্টেছে দাদা, এখন স্পেশাল ট্রেনিং ছাড়া কিছুই মনের মতো হয় না। স্বপ্নীল বউয়ের সমর্থন আশা করেছিল, কিন্তু প্রাচী বলে উঠল, তোমার ফিজিক খারাপ এ কথা তো চণ্ডীল বলেনি, ও বলছে ও ইচ্ছে জিমে ভর্তি হয়ে শরীরচর্চা করবে। আমাদের প্রফেসর এসপিসি বলেন, কাউকে তার নিজের ইচ্ছে মতো চলতে দিলে সে সহজেই সেই ব্যাপারটায় সার্থকতা দেখাতে পারে। স্বপ্নীল আর কিছু বলল না। কল্যাণী বলল, ইচ্ছে হলে চণ্ডীল জিম জয়েন করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। প্রাচীর প্রফেসরের কথাটার মূল্য আছে। প্রাচী এসপিসিকে সমর্থন করায় মায়ের উপর দারুণ খুশি প্রাচী। আর একদিন জয়ী গান বাজনা নিয়ে কথা বলছিল, মিউজিক ওর দুর্বলতা, বাড়িতে বলে দিয়েছে ও গান বাজনা নিয়েই পড়াশুনো করবে, থাকবেও তাই নিয়ে। চণ্ডীল ঠোঁট উল্টালো, জীবনে চাকরি বাকরি পাবি না। পাবো না তো পাবো না, তোর কি, তোর কাছে তো আর হাত খরচা চাইবো না। স্বপ্নীল হাসলো, সেবার আমি বোনের জন্য চিরকাল বইব। কিন্তু জয়ী, চণ্ডীলের কথাটা ভুল নয়, এই বাজারে বি মিউজ নিয়ে কতদূর কি করতে পারবি সেটা একটু ভেবে দেখিস। প্রাচী গদগদ হয়ে বলল, আমাদের এসপিসি বলেন সঙ্গীত হলো ঈশ্বরের অবদান, ঠিকমতো তাকে গ্রহণ করতে পারলে স্বর্গের দরজা খুলে যেতে পারে। জয়ী খুব খুশি হলো বৌদির পর। এমনিতে বৌদির মুখে তার এসপিসির কথা শুনে শুনে একটু ক্লান্ত বোধ করে আজকাল, কিন্তু আজ সে ওই এসপিসির উপর সত্যি খুশি হলো। স্বপ্নেই প্রাচীর দিকে তাকিয়ে মনে মনে ভাবল, দিন দিন প্রাচীর এসপিসি ভজনা বেড়েই চলেছে, মাঝে মাঝে অসহ্য লাগে। স্বপ্নীল নেট সার্চ করে প্রাচীর কলেজের সব প্রফেসরদের নামের লিস্ট বার করেছে, তার মধ্যে তিনজন এসপিসিকে খুঁজে পেয়েছে, একজন শ্যামাপ্রসাদ চৌধুরী আর একজন শিবপদ চ্যাটার্জি আর তৃতীয় জন সত্যপ্রিয় চক্রবর্তী। এই সব কাজ করতে ইহেনহীন গোয়েন্দাগিরিতে স্বপ্নীলের বিন্দুমাত্র রুচি নেই। কিন্তু কাল এমন একটা কথা বলেছে প্রাচী যে স্বপ্নীল কিছুটা বাধ্য হয়েই এই খোঁজাখুঁজি শুরু করেছে। না না, এই এসপিসিকে দেখতেই হবে একদিন। প্রাচী, কিসের জন্য ওই প্রফেসরের এমন গুণমুগ্ধ জানতেই হবে? শুধুই গুণমুগ্ধ নাকি রূপমুগ্ধ? একটু বাজানোর জন্য বউকে স্বপ্নীল একদিন জিজ্ঞাসা করল, আজ শ্যামাপ্রসাদ বাবু ক্লাস নেই? কলেজ যাওয়ার ব্যস্ততার মধ্যেই প্রাচী বলল, আছে তো। কেন বলো? না, এমনি জিজ্ঞাসা করলাম, উনি বুঝি খুব ভালো পড়ান? তা পড়ান, তবে একটু দাম্ভিক, ছাত্রছাত্রীদের সঙ্গে ওর ঠিক বনে না। বেরিয়ে গেল প্রাচীর। স্বপ্নীল বসে পড়ল, না সবটাই মিস ফায়ার হয়ে গেল। এই এসপিসি যে প্রাচীর প্রিয় প্রফেসর এসপিসি নয় সেটা বোঝাই গেল। কাল প্রাচীর বলছিল যখন, এসপিসি যে বিষয়টা পড়ান সেই বিষয়টা মনের মধ্যে গেঁথে যায়, আর কি সুন্দর ভঙ্গিমায় পড়ান, ওর পড়ানোর স্টাইলই আলাদা। তখনই স্বপ্নীল ঠিক করে ফেলে, আর একবার ছিপ ফেলতেই হবে। লোকটা প্রাচীর মনের কত গভীরে জায়গা করে নিয়েছে জানতেই হবে, তার জন্য যতগুলো টোকা মারা প্রয়োজন সবগুলোই মারবে ও। পরদিন প্রাচীর রেডি হয়ে বাড়ি থেকে কলেজ যাবে বলে বেরোল। স্বপ্নীলও তখনই বেরোল, বলল, চলো আমার বাইকে, তোমাকে লিফট দিয়ে দিই, এসপিসির ক্লাস আছে তো আজ, তোমার প্রিয় প্রফেসর শিবপদ চ্যাটার্জির। তুমি এই নামটা কোথায় পেলে? আমি কি বলেছি কখনো? তুমি না বললে বুঝি আমি খুঁজে বার করতে পারি না। আছে তো প্রফেসর শিবপদ চ্যাটার্জি? হ্যাঁ, শিবপদ চ্যাটার্জি বলে একজন প্রফেসর আছেন কলেজে, কিন্তু উনি তো আমাদের কোনো ক্লাস নেন না। গোল, আবার গোল খেলো স্বপ্নীল। শিবপদ চ্যাটার্জি যে প্রাচীর প্রিয় এসপিসি নয় সেটা বোঝাই গেল। শিবপদ আর শ্যামাপ্রসাদে হোচটকে স্বপ্নীল ঠিক করেছিল, থাক আর না, যা খুশি করুক গিয়ে, বইয়ের উপর তার সন্দেহ নেই। খুবই ভালো মেয়ে প্রাচী, এসপিসির গুণগান শুনলে একটু গা জ্বলনই হয় এই পর্যন্ত, তা বেশি গা না করলেই হয়, কলেজ জীবন তো শেষ হয়ে যাবে শিগগিরই। এই মনটা নিয়েই থাকতো স্বপ্নীল, যদি কাল কলেজ যাওয়ার সময় প্রাচীর ওই কথাটা না শুনত। প্রাচী জয়ীকে বলছিল, এসপিসি যে কোনো নীল রং খুব ভালোবাসেন, এইবার টিচার্স ডেতে আমি ওর জন্যই ঘন নীল রঙের সালোয়ার কামিজ পরব, নয়তো আকাশি রঙের শাড়ি, কি ভালো হবে না? আরে গবের জয়ীটা কোনো প্রশ্ন না করে একগাল হেসে ঘাড় নেড়ে কানে ইয়ারফোন গুঁজে দুলে দুলে গান শুনতে লাগলো। কিছু তো একটা প্রশ্ন করবি, বৌদি ভক্ত হনুমান একটা। স্বপ্নীল মনে মনে হিসেবটা করে নিল, দুটো এসপিসি তো আউট হয়ে গেছে, বাকি আছে একজন, সত্যপ্রিয় চক্রবর্তী। স্বপ্নীলকে ওই সত্যপ্রিয়র সঙ্গেই ডুয়েলটা লড়তে হবে বলে মনে হচ্ছে।

0: টিচার্স ডেতে আসমানি রঙের বউয়ের সঙ্গে সেও সটান দাঁড়াবে গিয়ে শিশুতম এসপিসির সামনে। প্রাচীকে একা পেয়ে স্বপ্নীল বলল, ভাবজি টিচার্স ডেতে আমিও তোমার সঙ্গে তোমার কলেজে যাব। কেন কেন? কেন কি, বউয়ের কলেজে কি স্বামী যেতে পারে না? সকলের সঙ্গে আলাপ টালাপ করব, অনুষ্ঠান হলে দেখব, ভালোই লাগবে তোমার। একেবারেই না, আমার ক্লাসে একমাত্র আমি বিয়ে হওয়া ছাত্রী। আড়ালে অনেকেই আমাকে সিঁদুরে মেয়েটা বলে ব্যঙ্গ করে। তুমি আমার কলেজের ভেতরে পাই দেবে না। ছি ছি, সবাই কি ভাববে? ছি ছি প্রাচী, তুমি আমাকে এভাবে বললে, আমি খুব দুঃখ পেলাম। স্বপ্নীল দুঃখ পেয়েছে দেখে প্রাচীও যেন মুষড়ে পড়ল, পরক্ষণই হেসে ফেলল ফিক করে। খুশির গলায় বলল, হ্যাঁ আমি তোমাকে আমার কলেজে নিয়ে যাব আমাদের সোশ্যালের দিন। সেদিন বাড়ির লোক অ্যালাউড, অনেকেই যাবে সেই দিন, কেউ কিচ্ছু মনে করতে পারবে না। কবে তোমাদের সোশ্যাল? এই তো 3 মাস পরে। 3 মাস? স্বপ্নীলের বুকে পেরেক ঠুকে দিয়েছে প্রাচী। এই 3 মাস তাকে দেখে যেতে হবে বাসন্তী কমলা গোলাপি পোশাকে, তার বউ কাউকে খুশি করতে কলেজে চলেছে। প্রতিদিনই শুনতে হবে বউয়ের মুখে প্রিয় প্রফেসরের মঙ্গলাচরণ বার্তা। এ কি সহ্য হয়? তার চেয়ে ডুয়েলটা অনেক ভালো সমাধান নয় কি? মা, আমাদের টিচার্স ডেতে আমি ভাবছি এসপিসি কে আলাদা করে একটা স্পেশাল গিফট দেব। কি দেওয়া যায় বলতো? কল্যাণী দেখল স্বপ্নীলের খাওয়া থেমে গেছে, সে একটু গম্ভীর চোখে প্রাচীর দিকে তাকালো। প্রাচী অত কিছু বুঝল না, ও এবার স্বপ্নীলের থেকে সাজেশন চাইল সরাসরি। একটা পারফিউম দিতে পারি? বলো, উনি যখনই ওটা মাখবেন আমার কথা মনে করবেন। স্বপ্নীল হাওয়া ছেড়ে উঠে গেল সোজা। প্রাচী রাগ করে বলল, পারফিউম কেনার টাকা চেয়েছি নাকি? আমার বুঝি জমানো টাকা নেই? এইবার কল্যাণী মুখ খুলল, বৌমা তুমি প্রত্যেক দিন তোমার ওই এসপিসি স্যারের গুণগান করো। স্বপ্নীল কিছু বলে না ভদ্রতার খাতিরে, কিন্তু এতটা ওই বা কি করে সহ্য করবে? প্রাচী অবাক হয়ে গেল, সহ্য না করার কি হয়েছে? বুঝলাম না। শত হলেও স্বপ্নীল একটা ইয়াং ছেলে, তোমার স্বামী কি করে মেনে নেবে? প্রাচী আরো অবাক, স্বামী বলে আমার প্রফেসরকে মেনে নেবে না? আমার প্রিয় ম্যাডাম! ঘুরে দাঁড়ালো স্বপ্নীল, কি বললে? তোমার এসপিসি সত্যপ্রিয় চক্রবর্তী? না, সত্যপ্রিয় চক্রবর্তী তার নাম তো সীমন্তিনী পাল চৌধুরী, আমার প্রিয় প্রফেসর, এসপিসি ম্যাডাম। স্বপ্নীল লজ্জায় এতটুকু হয়ে গেছে। প্রাচী কি ওর ঈর্ষাকাতর মনটাকে ধরে ফেলেছে? এর চেয়ে সত্যপ্রিয়র সঙ্গে ডুয়েলটা অনেক সহজ ছিল। ও তোতলাতে লাগলো, বলল, কি সামান্য একটা পারফিউমের কথা ভাবছো? প্রিয় মানুষ তার জন্য একটা ভালো শাড়ি কিনে দাও। প্রাচী লাজুক হেসে বলল, তুমি কি ভালো গো, আমি ভাবলাম পারফিউমের কথায় রেগে গেছো বুঝি। তাও তো আমার এসপিসি কে দেখোনি, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর অমায়িক ব্যবহার, দেখলে তুমিও হয়তো প্রেমে পড়ে যাবে তার।
1: শুনলেন বিনতা রায়চৌধুরীর স্বরচিত গল্প প্রফেসর এসপিসি। শ্রবণী আজ এই পর্যন্ত। শ্রবণী অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে তা আপনারা ইমেল করে জানাতে পারেন এই আইডিতে, spokenword.airkolkata@gmail.com, অথবা চিঠি লিখুন এই ঠিকানায়, শ্রবণী বাংলা কথিকা বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। শ্রবণীর শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

শ্রবণী অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট

কথায় গানে অনুষ্ঠানে আজ এমন এক মানুষকে স্মরণ, বাংলার খেটে খাওয়া মাটির মানুষের মুখ হয়ে উঠেছেন যিনি একাধিকবার। হতে পারে তা বাংলার জেলে তাদের দুঃখ দুর্দশা, আবার হতে পারে দেশ মাতৃকা। অগাধ অবদান তার বাংলার গান জুড়ে। বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গের মানুষ যাকে কোনোদিন ভুলবে না, গোবিন্দ হালদার। অবিভক্ত বাংলার যশোরের বনগাঁয় যার জন্ম, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা, তারপর সরকারি চাকরিতে যোগদান। ছোট থেকে কবিতা এবং পদাবলী গান ভালোবাসা গোবিন্দ হালদার। জীবন সংগ্রামের প্রতি সজাগ থাকা এক মানুষ, সাধারণ মানুষের সমস্যা, মানুষের দাবি নিয়ে সোচ্চার গোবিন্দ হালদার। যমুনা, পদ্মা, মেঘনা, ভাগীরথী বিধৌত বাংলার জেলেদের জীবনের দুঃখ দুর্দশা এবং তার গভীর যন্ত্রণার কথা দিয়ে যার গান লেখার শুরু, তারপর একের পর এক শুধু মানুষের গান লিখে যাওয়া, এবং মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রেরণার জন্য বেশ কয়েকটি গান তার কলমে উঠে আসে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তারপর পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল। বিশেষভাবে উল্লেখযোগ্য গীতিকার গোবিন্দ হালদারের লেখা গান, মুক্তিযোদ্ধা এবং জনসাধারণের মনে প্রেরণার উৎস হয়ে উঠেছিল এই সব গান। আজ সেই প্রেরণার দিনকে স্মরণ করে সংগ্রামী শক্তিকে উদ্বুদ্ধ করেছিলেন যে গোবিন্দ হালদার, তার গানের কাছে ফিরে যাওয়া কথায় গানে অনুষ্ঠানে। প্রথমেই তাঁর লেখা গান।

জয় বাংলার গান হিসেবে পরিচিত গোবিন্দ হালদারের লেখা গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হতো মুক্তিযুদ্ধের সময়। এই রেডিও স্টেশনের নিয়ম অনুসারে কোনো বিদেশিকে গান রচনা করতে দেওয়া হতো না, সুতরাং গোবিন্দ হালদারের নাম এই গানের গীতিকার হিসেবে প্রথম দিকে প্রচারিত হয়নি। 1972 সালে মুক্তিযুদ্ধের পর গোবিন্দ হালদার ঢাকা পরিদর্শনে গেলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বীকৃতি দেওয়া হয় তাকে এইসব গানের গীতিকার হিসেবে, পেয়েছেন মুক্তিযুদ্ধের বন্ধু রূপে সম্মান। এই যে ভূখণ্ডকে ভালোবাসা, মানুষের অবদানকে স্মরণ করা, দেশাত্মবোধক এই চেতনাই তাকে অত্যন্ত জনপ্রিয় করে রেখেছে আজও। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, এই গান শ্রদ্ধায় ভালোবাসায় মানুষের মুখে মুখে ফেরে। পূর্ব দিগন্তে ওঠা সূর্য স্মরণ করে তাই গোবিন্দ হালদারকে প্রতিনিয়ত। তার শ্রদ্ধায় আজ কথায় গানে অনুষ্ঠানে

বিশ্রুত প্রায় বাংলার গীতিকার গোবিন্দ হালদারের গান এবং তার জীবনের কথা আজ শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গে কথায় গানে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৃজিতা। অনুষ্ঠান শেষ করব এখানেই।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি শুভমিতা মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞান প্রযুক্তি ও ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতির জন্য যুব সমাজকে কৃতিত্ব দিয়েছেন। কর্ণাটকের মাইসুরুতে তিনি আজ স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করেন।
1: আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি করতে দ্বিতীয় পর্যায়ের উড়ান প্রকল্পের সূচনা করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের ভোগাপুরমে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী।
0: প্রধানমন্ত্রী আগামীকাল নেশামুক্ত যুব অভিযানের সূচনা করবেন।
1: বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তর মন্তরের নাশকতার ছক কষেছিল বলে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ জানিয়েছে।
0: কেন্দ্র রাজ্যগুলির পাওনা করের অতিরিক্ত এক কিস্তি অর্থ প্রদান করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে 2,117 কোটি 85 লক্ষ টাকা অগ্রিম প্রদানের অনুমতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
1: আজ থেকে দেশে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে।
0: 6 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর সিকিমের নাথুলা পাস দিয়ে শুরু হয়েছে ভারত চীন বাণিজ্য।
1: স্পেন মরক্কো সীমান্তে অভিবাসী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 67।
0: প্রখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূজার জীবনাবসান।
1: গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারত আজ 3টি সোনা জিতেছে।
0: আসছি বিস্তারিত খবরে, এখন দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞান প্রযুক্তি ও ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতির জন্য যুব সমাজকে কৃতিত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি তাদের পরিচ্ছন্নতা অভিযান, জল সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ রক্ষার আহ্বান জানিয়েছেন। কর্ণাটকের মাইসুরুতে আজ স্বামী বিবেকানন্দ কালচারাল ইউথ সেন্টার বিবেক স্মারকের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি জোর দিয়ে বলেন, স্বামী বিবেকানন্দের লক্ষ্য ছিল যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করা। স্বামীজি যুব সমাজের শিক্ষাকেই জাতি গঠনের দৃঢ় ভিত্তি হিসেবে গণ্য করতেন। তিনি উল্লেখ করেন, স্বামী বিবেকানন্দ দেশকে শিবজ্ঞানে জীবসেবার দ্বারা অনুপ্রাণিত হতে শিখিয়েছিলেন।
2: মুঝে বিশ্বাস হ্যায় বিবেক স্মারক সাধকোঁ অর শ্রদ্ধালুঁও কে লিয়ে আত্মিক উত্থান কা এক তীর্থ বনেগা। স্বামী বিবেকানন্দ জি কি প্রেরণা থি শিবজ্ঞানে জীবসেবা, এনি জীব কি সেবা হি শিব কি সেবা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে যুব সমাজ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম, আত্মনির্ভর ভারত মিশন এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে। শ্রী মোদী জানান, বিগত 12 বছরে দেশে 650টিরও বেশি নতুন বিশ্ববিদ্যালয়, 14,000 নতুন কলেজ, 4,000-এর বেশি আইটিআই, 9টি নতুন আইআইএম, 7টি নতুন আইআইটি ও 13টি নতুন এইমস প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে 823টি মেডিকেল কলেজে আসন সংখ্যা বেড়ে 1,40,000 হয়েছে।
2: পিছলে 12 বর্ষো মে 650 সে জ্যাদা নই ইউনিভার্সিটিজ বনি হ্যায়। পিছলে 12 বর্ষো মে করিব 14,000 নয়ে কলেজ বনে হ্যায়, 4,000 সে জ্যাদা নই আইটিআই বনাই গই, 9 নয়ে আইআইএম, 7 নয়ে আইআইটি ওর 13 নয়ে এমবি স্থাপিত কিয়ে গয়ে হ্যায়। আজ দেশ মে এমবিবিএস কি সিটে করিব 1,40,000 হো চুকি হ্যায়। মেডিকেল কলেজো কি সংখ্যা বড়কর 823।

0: हो गई है।
1: তিনি বিশ্বজুড়ে ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের প্রসঙ্গে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এবং ইউথ গেমসের উল্লেখ করেন। এই অনুষ্ঠানে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট এবং রামকৃষ্ণ মঠের সভাপতি শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন।
2: প্রধানমন্ত্রী বলেছেন, অন্ধ্রপ্রদেশ খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে বৃহদায়তন পরিকাঠামো এবং শিল্প উন্নয়নের মাধ্যমে স্বর্ণ অন্ধ্র রূপায়ণে কেন্দ্র সম্পূর্ণ দায়বদ্ধ। ভোগাপুরামে আজ আলুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করে এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 18,000 কোটি টাকার এই উন্নয়ন প্রকল্পে বিমানবন্দর, সড়ক এবং শক্তি পরিকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। কেন্দ্র এবং রাজ্যের এনডিএ সরকার যৌথ উদ্যোগের ফলে দ্রুতগতির এই উন্নয়ন সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি নতুন বিমানবন্দরকে দেশের যুব সমাজের উচ্চাকাঙ্ক্ষার সূচনাস্থলগুলির অন্যতম বলে উল্লেখ করেন।
0: আজ ইহা করিব 18,000 কোটি রুপিস কি বিকাশ পরিযোজনা কা শুভারম্ভ, লোকার্পণ আর শিলান্যাস হুয়া হ্যায়। এয়ারপোর্ট কে সাথ সাথ ইয়ে প্রজেক্ট আন্ধ্র কি রোড কানেক্টিভিটি সে ভি জুড়ে, ইনমে এনার্জি সিকিউরিটি সে জুড়ে প্রজেক্ট ভি হ্যায়। এই বিকাস কার্য ইস বাত কে প্রতীক হ্যায় কি ইস সময় আন্ধ্র কি স্পিড সে আগে বড় রহা হ্যায়। মে আপ সভি কো ইন প্রজেক্ট কি বহুত বহুত শুভকামনায় দেতা হুঁ।
2: প্রধানমন্ত্রী দেশের অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে দ্রুত বিকাশের কথা উল্লেখ করে বলেন, দেশে কার্যকরী বিমানবন্দরের সংখ্যা 2014 সালে 74 থেকে বেড়ে বর্তমানে 166 হয়েছে। উড়ান প্রকল্পের মাধ্যমে সাধারণ নাগরিকদের কাছে বেশি সাশ্রয় করে তোলা সম্ভব হয়েছে। এছাড়া আঞ্চলিক যোগাযোগ আরও মজবুত করতে দ্বিতীয় পর্যায়ের উড়ান প্রকল্পের সূচনার কথাও তিনি উল্লেখ করেন।
0: बीते 12 ईयर्स में देश के एविएशन सेक्टर ने असाधारण प्रगति की। 2014 तक देश में केवल 74 एयरपोर्ट ऑपरेशनल थे, आज ये संख्या 166 है। एक समय था जब हवाई उड़ानें सिर्फ बड़े शहरों तक सीमित थी। एनडीए सरकार में आज छोटे शहर के साधारण लोग भी फ्लाइट से आ जा रहे हैं। 12 ईयर्स में सिर्फ एयरपोर्ट की संख्या ही नहीं बढ़ी है, हमारी उड़ान योजना के कारण आज गरीब परिवार के लोगों को भी जहाज में बैठने का अवसर मिल रहा है।
2: ভবিষ্যৎ প্রযুক্তির অন্যতম কেন্দ্রস্থল হিসাবে অন্ধ্রপ্রদেশের কথা তুলে ধরে শ্রী মোদী বিশাখাপত্তনমে সেমিকন্ডাক্টর প্রকল্পের কথা বলেন। পাশাপাশি গুগলের প্রস্তাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড প্রযুক্তির ক্যাম্পাস, নাক্কাপল্লিতে নির্মীয়মান ফার্মা পার্ক এবং পরিবেশ বান্ধব শক্তিক্ষেত্রে বৃহৎ বিনিয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে। কর্মসংস্থান সৃষ্টিতে এবং নাগরিকদের জীবনযাত্রার উন্নয়নে পরিকাঠামো এবং বিনিয়োগের উপর কেন্দ্র জোর দিচ্ছে বলে তিনি জানান।
1: বিকশিত ভারত সংকল্প অভিযানের অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেশামুক্ত যুব অভিযানের সূচনা করবেন। এই অভিযানের আওতায় 100 সপ্তাহ ধরে দেশব্যাপী জনভাগিদারী প্রকল্পের মাধ্যমে মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রচার চালানো হবে। 10,000-এরও বেশি এলাকা থেকে যুব প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন। এই অভিযানের আওতায় মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রতি রবিবার সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন খেলাধুলা, ওয়াকাথন, মনোসংযোগ অধিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটিকা, আলোচনা চক্র, শিল্প প্রতিযোগিতা প্রভৃতি।
2: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ মেডিকেলে স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা পরীক্ষা নিট পিজি 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর পরীক্ষা গ্রহণের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ মাসের 30 তারিখে এই পরীক্ষা হবার কথা রয়েছে। বৈঠক চলাকালীন মন্ত্রী ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস NBEMS, প্রযুক্তিগত সহযোগী সংস্থা এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত অন্যান্য অংশীদারদের প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখেন। তাকে পরীক্ষার ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়, পরীক্ষার্থীদের সুবিধার্থে গৃহীত পদক্ষেপ, নিরাপত্তা ব্যবস্থা এবং নিট পিজি 2026-এর জন্য প্রবর্তিত প্রযুক্তিভিত্তিক উদ্যোগগুলি সম্পর্কে অবহিত করা হয়। মন্ত্রী জোর দিয়ে বলেন যে সর্বোচ্চ মানের সততা ও নিরাপত্তা বজায় রেখে একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং পরীক্ষার্থী বান্ধব পরীক্ষা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। উল্লেখ্য, এবার মোট 2,73,183 জন এই পরীক্ষা দিচ্ছেন।
1: বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তরমন্তরের নাশকতার ছক কষেছিল বলে রাজ্য পুলিশের এসটিএফ জানিয়েছে। হামিম এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেফতারির পর তদন্তে এমনটাই উঠে এসেছে বলে জানিয়েছেন স্পেশাল টাস্ক ফোর্সের আইজি গৌরব শর্মা। ধৃত জঙ্গির সঙ্গে তার বান্ধবী অর্পিতা সরকারের হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ এবং দুজনকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে যে পাকিস্তানি ওই গোষ্ঠী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও টার্গেট করার ছক কষেছিল। পাশাপাশি রাজ্যের এক মন্ত্রীর ছেলেকে অপহরণ করে মোটা টাকা মুক্তিপণ আদায়ের ছক কষা হয়েছিল বলেও জানা গেছে।
3: আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে।
1: উল্লেখ, বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে ধরা পড়েছে তার বান্ধবী অর্পিতা সরকার। আজ তাকে বর্ধমান আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
2: কেন্দ্র আজ রাজ্যগুলির পাওনা করের অতিরিক্ত এক কিস্তি অর্থ প্রদান করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, মূলধনী ব্যয় এবং উন্নয়নমূলক খাতে রাজ্যগুলির হাতে অতিরিক্ত অর্থ পৌঁছে দিতেই মাসিক কিস্তির অতিরিক্ত এই 1,09,019 কোটি টাকা হস্তান্তর করা হল। মন্ত্রকের দেওয়া রাজ্যবাড়ি হিসেব অনুযায়ী এই পর্বে সবথেকে বেশি অর্থ পেয়েছে উত্তরপ্রদেশ 19,208 কোটি টাকা, 10,845 কোটি টাকা পেয়ে বিহার দ্বিতীয় স্থানে এবং 8,010 কোটি টাকা পেয়ে মধ্যপ্রদেশ রয়েছে তৃতীয় স্থানে। অতিরিক্ত কিস্তি হিসাবে পশ্চিমবঙ্গ পেয়েছে 7,866 কোটি টাকা, মহারাষ্ট্রের পাওনা 7,022 কোটি টাকা। এছাড়া বিভিন্ন ছোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের অংশ পেয়েছে। তালিকার নিচের দিকে থাকা নাগাল্যান্ড পেয়েছে 524 কোটি টাকা, গোয়া 398 কোটি এবং সিকিম পেয়েছে 365 কোটি টাকা।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাম্প্রতিককালে বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সহায়তার জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের থেকে 2,117 কোটি 85 লক্ষ টাকা অগ্রিম প্রদানের অনুমতি দিয়েছেন। উল্লেখ, ক্ষতিগ্রস্ত 7টি রাজ্যের মধ্যেই হিমাচল প্রদেশ, ওড়িশা এবং নাগাল্যান্ড এর আগেই এই তহবিলের প্রথম কিস্তি পেয়েছিল। এই 3টি রাজ্য ছাড়াও অরুণাচল প্রদেশ, আসাম এবং মহারাষ্ট্রকে এরপর তালিকাভুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এবার বর্ষাকালে শুরু থেকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে নিবিড় সমন্বয় রেখে বন্যা পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করছে। এর সঙ্গে সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং প্রতিরক্ষা মন্ত্রকের মাধ্যমে প্রয়োজনীয় লজিস্টিক বা কৌশলগত সহায়তা প্রদান করা হয়েছে। অন্যদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার জন্য অরুণাচল প্রদেশ ও আসামে ইতিমধ্যে আন্তঃমন্ত্র কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। পাশাপাশি নাগাল্যান্ড সরকারের অনুরোধে ওই রাজ্যের জন্য একটি কেন্দ্রীয় দল গঠন করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রক উল্লেখ করেছে, এই তহবিল অনুমোদনের লক্ষ্য বন্যা কবলিত রাজ্যগুলিতে ত্রাণ ও দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা আরও মজবুত করা।
2: আজ থেকে দেশে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে। তেল বিপণনকারী সংস্থাগুলি 19 কেজি ওজনের এই সিলিন্ডারের দাম কমানোর কথা ঘোষণা করেছে। এর ফলে দিল্লিতে 2,738 টাকা, কলকাতায় 2,872 টাকা 50 পয়সা, মুম্বাইতে 2,691 টাকা 50 পয়সা এবং চেন্নাইতে 2,609 টাকা প্রতি সিলিন্ডারের দাম পড়বে।
1: ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য 6 বছরেরও বেশি সময় ধরে আরোপিত স্থগিতাদেশের পর আজ সকালে সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে আবার শুরু হয়েছে। ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। উল্লেখ, ভারত ও চীনের আধিকারিকরা আজ সকালে জনশূন্য এলাকায় বৈঠক করেছেন। চীনের প্রতিনিধি দলে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধানের পাশাপাশি বাণিজ্য ও সীমান্ত বাণিজ্য বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
2: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের হাতে এবছরের লোকমান্য তিলক জাতীয় পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পুনেতে আজ লোকমান্য বালগঙ্গাধর তিলকের 106তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে ভাষণে শ্রী শাহ বলেন, ভারতের জাতীয় নিরাপত্তা শক্তিশালী করতে শ্রী দোভাল অসামান্য অবদান রেখেছেন।
4: अजीत डोभाल जी को पुरस्कार देने के लिए उन्होंने मुझे बुलाया। कोई व्यक्ति जब समाज के किसी भी क्षेत्र में बहुत बड़ा काम करता है तब वो व्यक्ति नहीं रह जाता, वो इससे आगे कई गुना आगे निकल जाता है। और समाज का दायित्व है, उत्तरदायित्व है कि ऐसी व्यक्तियों का सम्मान करना। ऐसी व्यक्तियों का जब सम्मान होता है तब समाज के कृतज्ञ भाव का तो एक प्रकार से निर्वहन होता ही है, क्योंकि जिन्होंने पूरा जीवन समाज के लिए दिया उनको पुरस्कृत करना वो समाज का उत्तरदायित्व है।
2: পুরস্কার গ্রহণের পর শ্রী দোভাল বলেন, লোকমান্য তিলকের দেশপ্রেমের আদর্শ, কর্তব্যবোধ এবং আত্মত্যাগ বর্তমান প্রজন্মের আত্মস্থ করা উচিত।
5: ভারত কা বিকাশ কই লোকোঁ কে লিয়ে, কই দেশোঁ কে লিয়ে, কই ইন্টারেস্ট কে লিয়ে, উনকে লিয়ে ইয়ে ঘাতক হ্যায়। দেশ কে ইন্টারেস্ট কো সোচিয়ে, দেশ কে ইন্টারেস্ট মে কাম করিয়ে, আপনি হর উসকো আপ আগে বড়াণে কে লিয়ে আগর একজুট হোকে চলেন তো উতনি দূর ভি নহীঁ হ্যায়। আজ হম বহুত ভাগ্যশালী হ্যায়, হমারে দেশ মে এক এসা নেতৃত্ব।

0: हमारे देश के अंदर एक ऐसा वातावरण है कि जहां पर हम अपने आप को शक्तिशाली बना सकते हैं।
1: বস্ত্র মন্ত্রক আগামী 7ই আগস্ট জাতীয় তাঁত দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এতে অংশ নেবেন। দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে তাঁত শিল্পী সম্প্রদায়ের অবদানকে স্বীকৃতি জানাতে ওই দিন সন্ত কবির হ্যান্ডলুম অ্যাওয়ার্ড এবং জাতীয় তাঁত পুরস্কার প্রদান করা হবে। এই উপলক্ষে দেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় তাঁত শিল্পের ঐতিহ্যকে তুলে ধরে চারটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে।
2: পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হয়েছে ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশনের মাধ্যমে জনগণনা। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন আধিকারিকরা।
1: কলকাতার রবীন্দ্র সদনে আজ কবি, লেখক এবং মানবাধিকার কর্মী তসলিমা নাসরিনকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হল। প্রসঙ্গত, প্রায় দুদশক পর কলকাতা এলেন তসলিমা নাসরিন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তসলিমার হাতে পুষ্পস্তবক ও স্মারক উপহার তুলে দিয়ে বলেন, লেখক তসলিমা নাসরিন যতবার খুশি কলকাতায় আসতে পারেন, তার নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী হিসেবে তিনি সবসময় নেবেন। তসলিমাকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, তথাগত রায় প্রমুখ। নাগরিক সম্বর্ধনার উত্তরে তসলিমা বলেন, একজন লেখককে তাঁর প্রিয় শহরে আসতে গেলে পুলিশি প্রহরা দরকার হয়, এটা আমাকে বিস্মিত করে। আমি এসেছি নারীর অধিকার ও সব মানুষের হয়ে কথা বলতে। এখন বিদেশের খবর।
2: স্পেন জানিয়েছে মরক্কো সীমান্ত সেউতুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 67। উত্তাল সমুদ্র পেরিয়ে স্পেন সীমান্তে ঢোকার মুখে জলে ডুবে এবং পদপিষ্ট হয়ে এদের মৃত্যু হয়। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুর দিকে 50,000-এরও বেশি অভিবাসী স্প্যানিশ ভূখণ্ডে প্রবেশ করে। এই বিপুল সংখ্যক অভিবাসীদের কারণে স্প্যানিশ কর্তৃপক্ষ উত্তর আফ্রিকার সেউতু এবং প্রতিবেশী মরক্কোর মধ্যবর্তী সমুদ্র সীমা বরাবর 500 মিটার দীর্ঘ একটি প্রতিরোধক বেষ্টনী স্থাপনের কথা ঘোষণা করেছে। স্পেনের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, সেউতুতে প্রবেশ করা অভিবাসীদের অধিকাংশই ইতোমধ্যে মরক্কোয় ফিরে গেছেন এবং উভয় দেশের কর্তৃপক্ষই সীমান্ত সংলগ্ন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সেউতুতে ক্রমবর্ধমান অভিবাসনের সমস্যার যৌথ মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির অভ্যন্তরীণ মন্ত্রীদের জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে লেখা এক চিঠিতে সানচেজ এ ব্যাপারে কোনো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিক্রিয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রায় 50,000 অভিবাসী অনৈতিক উপায়ে সেউতুতে প্রবেশ করলেও স্পেন 48 ঘন্টার মধ্যেই মানবিক সহায়তার সঙ্গে অধিকাংশ অভিবাসীকে ফেরত পাঠিয়ে সীমান্ত সম্পূর্ণ নিজেদের দখলে নেয় এবং ইউরোপের মূল ভূখণ্ডে ঢোকা থেকে তাদের আটকে দেয়। এদিকে এই সীমান্ত সংকটের প্রেক্ষিতে ইউরোপের বিভিন্ন দেশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে। ইটালি স্পেনের সঙ্গে উন্মুক্ত সীমান্ত ভ্রমণের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। এই সিদ্ধান্তের ফলে দুদেশের মধ্যে বিমান ও নৌ চলাচল প্রভাবিত হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে ইটালির বিদেশমন্ত্রী অ্যান্টনিও তাজানি জানিয়েছেন। এক মাস পর পরিস্থিতি পর্যালোচনা করে নিষেধাজ্ঞা রাখা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
1: ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আজ এক ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এরপর প্রায় 1,98,000 সাধারণ মানুষ ঘরে ফিরেছেন। তবে দক্ষিণ ফ্রান্স ও গ্রিসের কিছু এলাকায় নতুন করে দাবানল ছড়িয়ে পড়ায় সেখানে আবারও মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যেতে হচ্ছে। বর্দো শহরের কাছে জিরোন্দ এলাকায় সৃষ্ট দাবানলে প্রায় 420 বর্গ কিলোমিটার পাইন বন পুড়ে গেছে। তবে দাবানলটি নির্দিষ্ট সীমানার মধ্যেই রয়েছে, ছড়িয়ে পড়েনি। অন্যদিকে ভূমধ্যসাগরীয় অঞ্চল ভারে গতকাল একটি নিয়ন্ত্রণে আনা দাবানল হঠাৎ তীব্র আকার ধারণ করে। সেখানে প্রায় 2,500 জন মানুষকে নিরাপদ আশ্রয় সরানো হয়েছে। অন্যদিকে 1,300 জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। গ্রিসের তীব্র বাতাসের জন্য এথেন্সের পোর্তো জার্মেনো অঞ্চলে একটি দাবানলের হাত থেকে রক্ষা করতে প্রায় 300 জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ফ্রান্স ও স্পেন জুড়ে ছড়িয়ে পড়া দাবানলের কারণে এখনও পর্যন্ত প্রায় 3,30,000 মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় সরে যেতে হয়েছে।
2: ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে 9 জন প্রাণ হারিয়েছেন এবং 22 জন আহত হয়েছেন। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, সলেমিয়ানস্কি জেলায় ক্ষেপণাস্ত্রের অবশেষ পড়ে অগ্নিকাণ্ডের কারণে একটি 5-তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা ভবন থেকে 35 জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনেন। হামলার কারণে জেলায় মৃতের সংখ্যা 2, আহত 8। অন্যদিকে কিয়েভের দারনিৎস্কি জেলায় হামলার ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে 7 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। এছাড়া হামলার ফলে বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে কথা বলেছেন। অন্যদিকে এ সপ্তাহের শুরুর দিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর যে বৈঠক হয়েছিল তা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, মাত্র 2 দিন আগেই ইউক্রেনে রাশিয়ার আরেকটি

0: 6.8 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের 80 কিলোমিটার গভীরে আঘাত হানলেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। উল্লেখ, সংশ্লিষ্ট আধিকারিকরা গতকাল জানিয়েছিলেন, এর আগে কুমামোতো প্রেফেকচারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 35 দাঁড়িয়েছে।
1: বালক ইয়াকজেহেতি কমিটি পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর পিওজেকেতে গণ আন্দোলনে পাকিস্তানি কর্তৃপক্ষের নির্বিচারে দমনপীড়নের তীব্র নিন্দা করেছে। সমাজ মাধ্যমের এক বিবৃতিতে এই কমিটি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পরিবর্তে সরাসরি গুলি চালানো, রাজনৈতিক কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা করার জন্য পাক নিরাপত্তা বাহিনীর কঠোর সমালোচনা করেছে। বালুচ ইয়াকজেহেতি কমিটি জানিয়েছে, পিওজেকেতে 52 দিনেরও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভ মূলত মৌলিক অধিকার, রাজনৈতিক স্বায়ত্তশাসন এবং ন্যায় বিচারের জন্য জনগণের দাবির বহিঃপ্রকাশ। রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে এই কমিটি পিওজেকেতে সংঘটিত দমনপীড়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানিয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ফাউন্ডেশন পিওজেকেতে নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাক নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে। আবার সমাজ মাধ্যমে এক বার্তায় জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সদস্যরা সর্দার উমান নাজির কাশ্মীরি অভিযোগ করেছেন, এই প্রাণহানির জন্য পাক নিরাপত্তা বাহিনী দায়ী।
0: প্রখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূজা পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান অঞ্চলের ব্রডপিকে তুষার ধসে প্রাণ হারিয়েছেন। তার বয়স হয়েছিল 43 বছর। উল্লেখ্য, বিশ্বের 8,000 মিটারের বেশি উচ্চতার 14টি পর্বতশৃঙ্গ মাত্র 6 মাস 6 দিনে আরোহণের রেকর্ড গড়ে বিশ্বজুড়ে সাড়া ফেলেছিলেন তিনি। উল্লেখ্য, পূজাসহ 10 সদস্যের একটি দল গত বৃহস্পতিবার ব্রডপিকে আরোহণের সময় তুষার ধসের ঘটনা ঘটে। অভিযান সংস্থা এলিট এক্সপেক্ট আজ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এখন খেলার খবর।
1: গ্লাসগো কমনওয়েলথ গেমসে আজ বক্সিংয়ে ভারত 2টি সোনা জিতেছে। মহিলাদের 57 কেজি বিভাগে জেসমিন ল্যাম্বোরিয়া সোনা জিতেছেন, উত্তর আয়ারল্যান্ডের মিশেলা ওয়ালসকে 5-0 ব্যবধানে হারিয়ে দিয়েছেন। এছাড়া 54 কেজি বিভাগে প্রীতি পাওয়ার কানাডার স্ক্যারিয়েট সাভানা সেলগাডোকে 5-0 ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন। এছাড়াও আজ একাধিক ভারতীয় বক্সার পদক দখলে লড়াইয়ে নামবেন। মহিলাদের 75 কেজি লাভলিনা বরগোহাঁই, 51 কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, 60 কেজি বিভাগে প্রিয়া ঘংঘাস এবং 70 কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরী ফাইনালে লড়বেন। পুরুষদের 55 কেজি বিভাগে লড়বেন যাদুমণি সিং মন্দেনবাম, 60 কেজি বিভাগে শচীন সিবাচ, 80 কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্ঘাল এবং 90 কেজির বেশি ওজনের বিভাগে লড়বেন নরেন্দ্র বেরওয়াল। প্যারা অ্যাথলেটিক্সেও ভারত এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। পুরুষদের শর্টপাট F57 ইভেন্টে সোমান রানা সোনা এবং শুভম জুয়াল রূপো জিতেছেন। জুডোয় মহিলাদের 57 কেজি বিভাগে ভারতের যামিনী মৌর্য রূপো জিতেছেন। ইংল্যান্ডের অ্যাসেলিয়া টোপ্রাক যামিনীকে হারিয়ে সোনা জেতেন। 63 কেজি বিভাগে উন্নতি শর্মা সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সায়া মিডলটনের কাছে পরাজিত হন। তিনি ব্রোঞ্জ পদক দখলের ম্যাচে আজ পরবর্তী ম্যাচে নামবেন। 81 কেজি বিভাগে হর্ষ টোকাশো আজ ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে নামছেন। এছাড়া জুডোয় পুরুষদের 90 কেজি বিভাগে করণজিৎ সিংমান ও মহিলাদের 70 কেজি বিভাগে ইনুঙ্গাম্বি তাখেল্লাম্বাম প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। পুরুষদের ট্রিপল জাম্পে ভারতের প্রবীণ চিত্রাভেল রূপো ও শেলভা প্রভু থিমুরামান ব্রোঞ্জ জিতেছেন। ফাইনালে চিত্রাভেল 16.58 ও শেলভা প্রভু 16.52 মিটার লাফান। মহিলাদের 10,000 মিটার রেস ওয়াকে ভারতের প্রিয়াঙ্কা 45 মিনিট 53.93 সেকেন্ড সময় নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছেন।
0: গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ অসমে 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। ভারতীয় সেনা এবং অসম সরকারের যৌথ উদ্যোগে এশিয়ার প্রাচীনতম এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড FC 6-0 গোলে বোরোল্যান্ড FC পরাজিত করে।
1: কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 0-1 গোলে কলকাতা কাস্টমসের কাছে পরাজিত হয়েছে। খেলার 86 মিনিটে পেনাল্টি থেকে রাহুল সোরেন গোল করেন। নৈহাটি স্টেডিয়ামে অপর ম্যাচে ভবানীপুর ক্লাব 1-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দেয়। কল্যাণীতে কালীঘাট মিলন সংঘ ও ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে।
0: কলকাতা নজরুল মঞ্চে আজ ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল, সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীকে ভারত গৌরব সম্মানে ভূষিত করা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন অধিনায়ক বলাই মুখার্জি ও তরুণ দেকে জীবন কৃতি সম্মান প্রদান করা হয়। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিশিষ্ট চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলিকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর

0: স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁ সহ বহু বিশিষ্ট ব্যক্তি ছাড়াও প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা উপস্থিত ছিলেন। এখন দৃষ্টিকোণ। বিশিষ্ট অভিনেত্রী মীনা কুমারীর জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।
1: মেহজাবিন বানু হিন্দি ছবির জগতে এক দক্ষ অভিনেত্রী, কবিও বটে। স্বামী কমল আমরোহীর পরিচালনায় করেন পাকিজা।

দর্শকদের হৃদয়ে ছাপ ফেলে তার অভিনীত ছোটি বাহু। গুরুদত্তের প্রযোজনায় তার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে দেখা যায় সাহিব বিবেক।

0: শৈশব থেকে আমৃত্যু 90টিরও বেশি ছবিতে তার অভিনয়। বেশ কয়েকটি তো ক্লাসিক বলে বিবেচিত। নার্গিস ও মধুবালার সমসাময়িক এই অভিনেত্রী তৎকালীন দাপুটে নায়িকাদের অন্যতম হয়ে উঠেছিলেন।
1: মুঝে নশে কি লত নহি লগি রে, বলকে
2: বলকে ক্যা

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞান প্রযুক্তি ও ক্রীড়াক্ষেত্রে দেশের অগ্রগতির জন্য যুব সমাজকে কৃতিত্ব দিয়েছেন। কর্ণাটকের মাইসুরুতে তিনি আজ স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করেন।
1: আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি করতে দ্বিতীয় পর্যায়ের উড়ান প্রকল্পের সূচনা করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের ভোগাপুরামে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী।
0: প্রধানমন্ত্রী আগামীকাল নেশামুক্ত যুব অভিযানের সূচনা করবেন।
1: বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তর মন্তরের নাশকতার ছক কষেছিল বলে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ জানিয়েছে।
0: কেন্দ্র রাজ্যগুলির পাওনা করার অতিরিক্ত এক কিস্তি অর্থ প্রদান করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে অগ্রিম সহায়তা প্রদানের অনুমতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
1: আজ থেকে দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে।
0: স্পেন মরক্কো সীমান্তে অভিবাসী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 67।
1: প্রখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূজার জীবনাবসান।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।

0: নমস্কার।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আলোর সন্ধানে।
2: এখন শুনবেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত। দূরদর্শন একটা সময় সাইন ল্যাঙ্গুয়েজে খবর সম্প্রচারিত করত, অনেকে হয়তো দেখেও থাকবেন। অনেকেরই আবার খুব অবাক লাগত, ওদের জন্য টিভিতে খবর, তাও আবার অঙ্গভঙ্গি করে। এই যে ওদের জন্য, এই বিষয়টা নিয়ে এখনও অনেক ভাবনা চর্চা হয়। সোশ্যাল ইনক্লুশন ফর ডিফারেন্টলি এবেলড, অর্থাৎ ভিন্নভাবে সক্ষম মানুষদের সমাজের মূল স্রোতে আবার ব্যবস্থা করা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসেও এই ইনক্লুশনের উল্লেখ আছে, কিন্তু সদিচ্ছা থাকলেও সমস্যাটা ঠিক কোথায়? আমাদের দেশ সাইন ল্যাঙ্গুয়েজকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে স্বীকৃতি দেয়নি, যেমন দিয়েছে বিশ্বের আরও অনেক উন্নত দেশ, যেমন জার্মানি, জাপান, রাশিয়া, পর্তুগাল বা সাউথ কোরিয়া। এর ফলে যারা বধির ব্যক্তিদের লেখাপড়া শেখান, তাদের সিংহভাগই ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ জানেন না। জানেন না কারণ সেটার কোনো কোর্স মেটেরিয়ালই তাদের কাছে নেই, তারা প্রশিক্ষিতই নন সেই ভাষায়। তাহলে বধির মানুষদের কিভাবে শিক্ষা, নানা বিষয়ে প্রশিক্ষণ ও পুনর্বাসন সম্ভব? আজ এই বিষয়গুলোরই খোঁজ হবে আলোর সন্ধানে। প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য প্রয়োজন সঠিক শিক্ষার, যা বাড়ি ছাড়াও পাওয়া যায় স্কুলে। সেই কথা মাথায় রেখেই রেগুলার স্কুলের পাশাপাশি বধির শিশুদের জন্য তৈরি হয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত কিছু স্পেশাল স্কুলও। এবার সেখানে কিভাবে পড়ানো হয়, কিভাবে ভবিষ্যতের জন্য তাদেরকে তৈরি করা হচ্ছে, বা সেখানে পড়াতে গিয়ে শিক্ষক শিক্ষিকারা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন, এখন এগুলো নিয়েই কথা হবে হেলেন কেলার বধির বিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকার সঙ্গে।
3: আমি কেয়া চৌধুরী। আমাদের স্কুলটা HIR মতো করে যে অ্যাকোমোড করা, সেটা আমি এখন বলতে পারবো না। কোথাও গ্রুপ হিয়ারিং এড সিস্টেম নেই, অডিও ভিজুয়াল এইডস নেই, যে প্রজেক্টার, যেসব জিনিসপত্র থাকার কথা, এটা পুরোপুরি গভর্নমেন্ট মাধ্যমিক হয়ে যাওয়ার পরে দেখছি। আগে কিন্তু যখন আমরা জয়েন করেছিলাম, কিছু কিছু স্পেশালিটি ছিল HI স্কুল বলে, কিন্তু যেহেতু মাধ্যমিক বোর্ডের আন্ডারে চলে আসার পরে সম্পূর্ণ গভর্নমেন্ট স্কুলের মতো এটা চলে। একদম নর্মাল সিলেবাস আমরা পড়ানোর চেষ্টা করি, টোটাল কমিউনিকেশান দিয়ে, আমরা অ্যাক্টিং করে, ছবি এঁকে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, কথা বলে, ড্রামাটাইজ করে, ওদেরকে ডেকে এনে সামনে বোর্ডে, এইভাবে যতটা সম্ভব টোটাল কমিউনিকেশান দিয়ে ওদের বোঝানোর চেষ্টা করি, বিভিন্ন ক্লু দিয়ে দিয়ে।
4: আমি সুজাতা সরকার। আমি যদি বুঝতে না পারি, আমি 3 বার জিজ্ঞেস করি, 4 বার জিজ্ঞেস করি, আমাকে বুঝিয়ে বল অনেকবার, ওরা হয়তো না আমি বুঝতে পারছো না, আমি আর বলবো না, না আমি শুনবো, আমি আমাকে নিজেকে ধৈর্য রাখতে লাগবে, ওরাই আমাকে বুঝিয়ে দেবে। তারপরে ওকে আমি হয়তো বললাম যে তুই এইভাবে কথাটা বলবি না, তুই এইভাবে বল, তাহলে এটা ঠিকঠাক বলাটা হবে। কিন্তু সেটাও কিন্তু প্রপার সাইন ল্যাঙ্গুয়েজ না। আর ওরা যদি শিখতে চান, এই মাধ্যমিক পাসটা মাস্ট, এবং সাইন ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে আরেকজন ডেফ টিচারের মাধ্যমে আর কি। আমি বা অন্যান্য কেউ যদি আমরা 3 ইয়ার্সের সাইন ল্যাঙ্গুয়েজ কোর্সও করে ফেলি, তাহলেও আমি কিন্তু এলিজিবল হব না একজন সাইন ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে, কারণ যেহেতু আমি নর্মাল, এটা আমার ভাষা নয়, যেহেতু ডেফদেরই এটা ভাষা, তাই ওরাই টিচার হবে এবং ওরাই শেখাবে।
5: আমার নাম নবনীতা ঘোষাল। মুখস্থ বিদ্যাটা ওদের আছে, কিন্তু মুখস্থ তো শুনে মুখস্থ করছে না, ওই ফিঙ্গার স্পেল করে করে মুখস্থ করে। এবার লম্বা একটা সেন্টেন্স মুখস্থ করে, ফিঙ্গার স্পেল করে ধরে রাখাটা উইথ গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স ওরা করতে পারে না খুব একটা। মাধ্যমিক স্কুল দুটো আছে কলকাতায়, ক্যালকাটা ডেফেন্ডাম স্কুল আর আমাদের হেলেন কেলার বধির বিদ্যালয়, কিন্তু 11-12 ক্ষেত্রে ওরা পড়তে পারছে না, ওদের নর্মাল স্কুলেই পড়তে হচ্ছে, এক নম্বর। সেকেন্ডলি আমরা এখানে চেষ্টা করি তো ভোকেশনাল ট্রেনিং তো ওদের কিছু দেওয়া হয়, তো আফটার 10 ওদের কি আরেকটু বেশি করে ভোকেশনাল ট্রেনিং, সেগুলো ওদের এই অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয় যেখানে ওদেরকে ট্রেন আপ করা হয়, সেই জায়গা থেকে ট্রেনিং নিয়ে নিয়েই ওরা যাতে রিহ্যাবিলিটেশনটা যাতে ওদের হয়, পুনর্বাসনটা যাতে ওদের হয়, সেই চেষ্টাটাই আমরা করি।
6: আমার নাম মধুমিতা কাশারি। আমাকে যদি ইংরাজি কেউ ইংরাজিতে কথা বলে আমি বুঝতে পারি, কিন্তু একদম যদি ওটা আমেরিকান ল্যাঙ্গুয়েজ হয় তখন কিন্তু আমার বুঝতে অসুবিধা হয়, তাই না? ওদেরও তাই, যদি আমরা একটু হুম করে কথা বলতে শুরু করি তখন তো ওদের একটু অসুবিধা হবে, একটু যদি পজ নিয়ে নিয়ে, একদমই পজ নিয়ে নিয়ে ছেড়ে ছেড়ে আমি বলছি না, আমি যেরকম আপনার সঙ্গে কথা বলছি এইভাবেই, একটু ধীরে সুস্থে

0: কথা বলা যায় ওরা বুঝতে পারবে। কাজের ক্ষেত্রে ওরা মানিয়ে নেয়, চেষ্টা করে, কারণ না কাজটা তো দরকার, ওরাও মানিয়ে নেয়। এবার ওদের সঙ্গে যারা থাকে তারাও অনেকটা করে। আমাদের সঙ্গে প্রাক্তন ছাত্রছাত্রীদের অনেকের যোগাযোগ আছে, ফটো টটো পাঠায়, যখন মাঝে মাঝে দেখি যে যেখানে আছে তার সহকর্মীরা সব বার্থডে সেলিব্রেশন হচ্ছে, মানে আনন্দেই আছে, মানে খুব একটা খারাপ নেই আর কি।
1: মানুষ একজন সামাজিক জীব, যে কাছের বা দূরের ব্যক্তির কাছে নিজের মনের ভাব প্রকাশ করে। এবার এটাই বধির মানুষেরা ঠিক কীভাবে করেন, কমিউনিকেট করতে গিয়ে কী কী সমস্যার মধ্যে তারা পড়েন এবং সেখান থেকে বেরিয়ে আসার কী কী পথ তাদের কাছে খোলা আছে, এখন এগুলো জানার জন্যই আমরা যোগাযোগ করেছিলাম প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রের প্রাক্তন ডেপুটি ডাইরেক্টর ও আলী ইয়াবারজাং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসএবিলিটিসের গেস্ট লেকচারার সুপ্রিয় কুমারের সঙ্গে।
2: যে বাচ্চাটা জন্মে থেকে শুনতে পাচ্ছে না, সে কথা শেখেনি, ভাব বিনিময় করতে তার অসুবিধে হচ্ছে, তাহলে সে কী করে করবে? খিদে পেলে তো তাকে বলতেই হবে যে আমি খাবো। সো ন্যাচুরালি সে কোনো না কোনোভাবে তার নিজের তাগিদে সে অঙ্গভঙ্গি করে বোঝাবার চেষ্টা করছে। সেটাই হচ্ছে খুব প্রাইমারি অবস্থাতে সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু সাইন ভোকাবুলারিটাই হচ্ছে বেসিক, তার নিচেতে আর কিছু নেই। আমরা যে সাইন অ্যালফাবেট বলি, এটা কিন্তু কোনো না কোনো একটা ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেটকে সাইন করে দেখানো। কেন না, সাইন ভোকাবুলারি সংখ্যায় খুব কম। এইবারেতে কারো নামটা যখন বলতে যাব কীভাবে বলবো, তখন অ্যালফাবেটের দরকার হচ্ছে, তখন সাইন অ্যালফাবেট, সিঙ্গেল হ্যান্ডেড সাইন অ্যালফাবেট, ডবল হ্যান্ডেড সাইন অ্যালফাবেট। এবং মূলত এটা আমাদের ভারতবর্ষ বা এশিয়া রিজিয়ানেতে মোস্টলি এটা ইংরেজিটাকে ব্যবহার করা হয়। সাইন ল্যাঙ্গুয়েজটা এখন যেমন অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় সাইন ল্যাঙ্গুয়েজের ইন্টারপ্রিটার দেখতে পাচ্ছি, ইভেন ইনক্লুসিভ এডুকেশনেতেও, এই স্কুল ফাইনাল, হায়ার সেকেন্ডারি এই সমস্ত এক্সামেতে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার ব্যবহার করা যাবে প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার জন্যে। আমরা যেটা জেনারেলি দেখি আর কি, সেটা হচ্ছে যে বেশ কিছু খুব কমন জেস্চার মানুষ বুঝে যায়, কিন্তু ধরুন যে একটা মঞ্চে একটা বক্তৃতা হচ্ছে, সেই বক্তৃতাটা পাশে কেউ ইন্টারপ্রিট করছে সাইন ল্যাঙ্গুয়েজে, সেই ইন্টারপ্রিটেশনটা কতখানি বোঝা যাচ্ছে সেটা একটা সন্দেহের ব্যাপার থাকবেই। এমনিতে এইসব মানুষদের একটা মস্ত বড় অসুবিধে হচ্ছে যে এই কমিউনিকেশনের গ্যাপ হয়ে যায় বাড়ির লোকের সাথে অনেক সময়তেই। এই জন্যে আমরা দেখি যে বেশিরভাগ মানুষ বলে যে খুব রেগে যায় এরা। আসলে রেগে যায় ব্যাপারটা, রাগ আমারও যেমন আছে তারও তেমন আছে, আমি কথা বলে আমার সব জিনিসটা বোঝাতে পারছি, সে যখন বারবার সাইন করেও জিনিসটা বোঝাতে পারছে না তখন সে রেগে যাচ্ছে। আমরা সাইন ল্যাঙ্গুয়েজ যখন প্রমোট করার কথা বলি, এটা যারা এটাকে ব্যবহার করছে তাদের সাইন ল্যাঙ্গুয়েজটাকে স্ট্যান্ডার্ডাইজ করাই শুধু নয়, তার এনভায়রনমেন্টের লোকজনকে, তার ফ্যামিলির লোকজনকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এবার শুধু ফ্যামিলির লোকজন শিখলেই তো হলো না, সাপোজ সে ডাক্তারের কাছে যাচ্ছে, তো ডাক্তারকে সে কী করে বোঝাবে? তার সে একজন কথা বলা লোক যে তার সাইনটা বোঝে তাকে নিয়ে যেতে হবে, কিন্তু মুশকিলটা হয়ে যায় যে প্রাইভেসি থাকবে না। তাহলে ওরাল এডুকেশনটাকে একটু বোঝা দরকার এখানটাতে। আর্লি ইন্টারভেনশন যদি হয়, শিশুকে যদি 3 মাস বা 6 মাসের থেকে 1 বছর বয়সের মধ্যে যদি শোনার ব্যবস্থা করা যায় উইথ হিয়ারিং এড অর কগলার ইমপ্ল্যান্ট, তাহলে সেই বাচ্চা, এবং তাকে যদি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এক্সপোজার দেওয়া হয়, তাহলে নিয়ারলি 80% সাধারণ মানুষের মতোই সে কথা বলতে শিখবে। সময় লাগবে, 1.5 বছর 2 বছর 3 বছর সময় লাগবে, কিন্তু সে গ্র্যাজুয়ালি ল্যাঙ্গুয়েজ তৈরি করে নেবে। এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা একবার শুরু হয়ে গেলে তারপরে কিন্তু সে স্বাভাবিকভাবেই আমরা যেভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করি সেও করে নেবে। হয়তো সব ক্ষেত্রে শোনাটা মাধ্যম হবে না, কিন্তু দেখেও সে বুঝে যাবে, রিডিং পড়েই বুঝে যাবে, এরকমভাবে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কিন্তু ঘটবে। এবং এখনও পর্যন্ত যারা হায়ার এডুকেশনে যাচ্ছে আমাদের দেশে বা মোস্টলি ওয়েস্ট বেঙ্গলেতে, তারা বেশিরভাগই এই ওরালিজম ফলো করেই যাচ্ছে।
1: দুই ভাই বোন, ব্রজকিশোর মণ্ডল ও অতসী মণ্ডল, দুজনেই বধির, কিন্তু এটা তাদের ইচ্ছের সামনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। তারা এখন কি করছে, কি হতে চায় তারা, এখন এগুলোই শুনে নেওয়া যাক তাদের অভিভাবক অসীম কুমার মণ্ডলের থেকে।
3: অতসী মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারপরে ডিএলএড কমপ্লিট করেছে। করোনার জন্যে তখন গ্র্যাজুয়েশনটা করার একটু ঝামেলা হয়েছিল, যাই হোক এখন নেতাজি ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে ও করছে সেটা, অথচই স্বপ্ন শিক্ষিকা হওয়ার। আর ব্রজ, ওর ইচ্ছা ছিল যে হয় ডাক্তারি পড়বে, নয় এগ্রিকালচার সায়েন্স নিয়ে পড়বে।

0: সেই মতন ও নিট পরীক্ষায় বসে এবং সুযোগ পায় পড়াশুনো করার। বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজে MBBS করছে, সেকেন্ড ইয়ার চলছে, তো ওদের লড়াই চলছে। আমাদের আশা যে ওরা এইভাবে চেষ্টা করে একটা জায়গায় জীবনে প্রতিষ্ঠিত হোক, কারো উপর যেন ডিপেন্ড করে ওদেরকে না থাকতে হয়, বরঞ্চ মানুষকে যেন ওরা সাহায্য করতে পারে।
1: বধির ছেলে মেয়েদের যাত্রাটা সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠে ওদের অভিভাবকদেরও। এখন এমন এক অভিভাবকের সঙ্গে কথা হবে যিনি নিজের মেয়ের সঙ্গে এই যাত্রাটা শুরু করলেও এখন তিনি কাজ করছেন আমাদের সমাজে থাকা প্রত্যেকটি বধির ছেলে মেয়েদের জন্য।
2: আমার মেয়ের নাম স্নেহা দাশগুপ্ত, আমি স্নিগ্ধা সরকার। ওর যখন 1 বছর বয়স তখন আমরা ওর কানের ও যে শুনতে পায় না এই বিষয়টা জানতে পারি। তো তারপরে ওকে আমরা আমি কলকাতায় থাকতাম, ব্যান্ডেলে প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র বলে একটি প্রতিষ্ঠানে ওকে নিয়ে যাই, যেখানে আমাদের একটা জীবনে নতুন অধ্যায় শুরু হয়। তাদের গাইডেন্স মতো ওর সাথে কাজ শুরু করি। তারপরে যখন ওর স্কুলে যাওয়ার বয়স হলো তখন ওনারাই বললেন যে ওকে একটা সাধারণ স্কুলে ভর্তি করতে। তো সাধারণ স্কুলে ভর্তি হলো, তারপরে কলকাতায় এসে ও আমার একটি সাধারণ স্কুলে পড়াশোনা করলো। সেখান থেকে 12 পাস করলো পাঠ ভবন বলে একটি স্কুল থেকে। তারপরে কলেজ কমপ্লিট করলো প্রেসিডেন্সি থেকে, তারপরে ও মাস্টার্স করতে চলে গেল মুম্বাইতে, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস মুম্বাই। মাস্টার্স করে এখানে ফিরে এসে এখানে ও আমার ক্যালকাটা ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট স্টাডিজ কলকাতা IDS কে ওখান থেকে MPhil করলো। পরে এখন আবার PhD করছে ওই টাটা ইনস্টিটিউট সোশ্যাল সায়েন্স মুম্বাই থেকে। কাজের ক্ষেত্রটা হচ্ছে যে আমি বধিরতা বিষয়টা বুঝলাম এবং এটাও বুঝলাম যে বা দেখলাম যে আমি অনেক বেশি ফর্চুনেট ছিলাম, যেহেতু আমি শহরে থাকতাম, আমি শিক্ষিত মধ্যবিত্ত এবং রিজনেবলি মানে অ্যাফোর্ড করার মতো ক্ষমতা আমার ছিল আমার সন্তানের জন্য হিয়ারিং এর বা অন্যান্য কিছু। কিন্তু এরকম বহু পরিবার আছে যাদের সেই সুবিধাটা নেই, আর সব থেকে যেটা বড় কথা তথ্যটা মানুষের কাছে নেই। তো ও যখন 4 থেকে 5 উঠলো আমরা হুগলি থেকে কলকাতায় চলে এলাম। আসার পরে যেমন ও একটা সাধারণ স্কুলে ভর্তি হলো সেরকম ভাবে একটি দুটি মায়ের সাথে আলাপ হলো যাদের সন্তানের বধিরতা আছে স্নেহার মতে, তাদেরকে নিয়ে একটা অভিভাবক দল তৈরি করলাম। সেখান থেকে শুরু হলো আমাদের অভিভাবক সংগঠন অন্বেষা কলকাতা। একটা গ্লোবাল পেরেন্টস কোয়ালিশন আছে, গ্লোবাল কোয়ালিশন অফ পেরেন্টস অফ চিলড্রেন হু আর ডেফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং। তো সেই কোয়ালিশনটার সাথে যুক্ত হলাম 2014 মাঝামাঝি কোনো একটা সময়। তারপর থেকে আমি ওটার সাথে যুক্ত আছি, আমি এবং আমাদের সংস্থা, আমরা মানে রেগুলার তাদের সমস্ত অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করি। বর্তমানে আমি এই কোয়ালিশনের কো-চেয়ার, আমার অন্য কো-চেয়ার হচ্ছেন অস্ট্রেলিয়া থেকে। আবার এই গ্লোবাল কোয়ালিশনের সদস্য হিসেবে ধীরে ধীরে আমরা ওয়ার্ল্ড হিয়ারিং ফোরাম বলে একটা উইং আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, সেই ওয়ার্ল্ড হিয়ারিং ফোরামেরও আমরা সদস্য হলাম। এবং এই ওয়ার্ল্ড হিয়ারিং ফোরাম হচ্ছে এই ইয়ার অ্যান্ড হিয়ারিং কেয়ার এর জন্য একটা মানে সারা পৃথিবী জুড়ে সচেতনতা তৈরি করার একটা অ্যাডভোকেসি উইং।
1: সমাজ আস্তে আস্তে পাল্টাচ্ছে, এগোচ্ছে ইনক্লুশনের দিকে, কিন্তু এখনো অনেকটা পথ হাঁটা বাকি আছে। ক্লাস 10 এর পর এখনো পর্যন্ত কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত স্পেশাল স্কুল না থাকায় তাদের গিয়ে ভর্তি হতে হচ্ছে কোনো একটি রেগুলার স্কুলে। অনেকে সেখানে নিজেকে মানিয়ে নিতে পারছে না বলে পড়াশুনোটাই ছেড়ে দিচ্ছে, আবার অন্যদিকে ছোট থেকেই যে রেগুলার স্কুলে পাঠানো হবে সেই জায়গাতেও অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে স্পেশাল এডুকেটরদের প্রশিক্ষণগত যোগ্যতা। আবার পুনর্বাসনের ক্ষেত্রেও এই এরকমই একটা ধোঁয়াটে ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এটা বলাই যায় যে বধির মানুষেরা কিন্তু থেমে নেই, তারা নিজেদের মতন করে ঠিক কিছু না কিছু করছেন, পৌঁছচ্ছেন নিজেদের স্বপ্নের কাছে। শুধু হ্যাঁ, সমাজের রূপকারদের পরিকল্পনাগুলোকে যদি আরও একটু বাস্তবায়িত করা যায় তাহলে হয়তো তারা আরও ভালোভাবে নিজেদের জীবন কাটাতে পারবেন। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত, প্রযোজনায় অনন্যা মজুমদার।
3: আলোর সন্ধানে অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়াক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে। কর্ণাটকের মাইসুরুতে আজ স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের ভোগপুরমে আজ আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন। সিকিমের নাথুলা পাস এবং হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার শিবকিলার মধ্য দিয়ে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য আজ ফের শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির মোকাবিলায় 2117 কোটি টাকার বেশি অগ্রিম সহায়তা অনুমোদন করেছেন। কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে আজ এখনও পর্যন্ত ভারত 5টি সোনা পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়াক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। কর্ণাটকের মাইসুরুতে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুবকেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধনের পর তিনি বলেন, স্বচ্ছতা অভিযান, জল সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে যুব সমাজকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। দেশের যুবারাই বিশ্ব উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠছে বলে তিনি জানান।
1: स्वामी विवेकानंद जी युवाओं की शिक्षा को राष्ट्र निर्माण का मजबूत आधार मानते थे। उन्होंने स्वयं ये देखा था कि कैसे दुनिया के देश अपने युवाओं को शिक्षित बना रहे हैं, लेकिन दुर्भाग्य से तब भारत गुलाम था। उस दौर से लेकर अब तक भारत के युवा ने एक लंबी यात्रा तय की है। आज युवा दुनिया के विकास को गति दे रहा है। आज भारत की अर्थव्यवस्था सबसे तेजी से आगे बढ़ रही है। भारत के युवाओं के सामर्थ्य से
0: 1892 সালে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক মাইসুরু সফরের স্মরণে এই স্মারক তৈরি হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, রাজ্যপতি থওয়ারচাঁদ গেহলট এবং রামকৃষ্ণ মঠের সভাপতি শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিবেক স্মারকের চারপাশ ঘুরে দেখার পর শ্রী মোদী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিকাঠামো এবং শিল্পক্ষেত্রে অগ্রগতির ফলে অন্ধ্রপ্রদেশে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। স্বর্ণ অন্ধ্র বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। ভোগপুরমে আজ আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিমানবন্দর, সড়ক এবং পরিকাঠামো সহ বিভিন্ন প্রায় 18,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। শ্রী মোদী নতুন বিমানবন্দরটিকে অন্ধ্রপ্রদেশের বিশেষ করে উত্তর অন্ধ্রে উন্নয়নের এক মাইলফলক বলে বর্ণনা করেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর নামাঙ্কিত বিমানবন্দর ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম এবং জনসেবামূলক কাজে অনুপ্রাণিত করবে। ভারতের অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হচ্ছে বলে উল্লেখ করে শ্রী মোদী জানান, দেশে বর্তমানে বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি পেয়ে 166 হয়েছে। 2014 সালে তা ছিল 74। উড়ান প্রকল্প সাধারণ নাগরিকদের জন্য বিমানে ভ্রমণ আরও সাশ্রয়ী করেছে। 2047-এর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অন্ধ্রপ্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প অভিযানের জন্য নেশামুক্ত যুব কর্মসূচি সূচনা করবেন। এর সঙ্গেই 100 সপ্তাহব্যাপী দেশের জনভাগিদারী প্রচারাভিযানের সূচনা হবে। দেশের 10,000-এরও স্থান থেকে যুবকরা এতে অংশগ্রহণ করবে। প্রায় 6 বছর বন্ধ থাকার পর সিকিমের নাথুলা পাস এবং হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার শিবকিলার মাধ্যমে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য আজ ফের শুরু হয়েছে। ভারত এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আজ সকালে নো ম্যানস ল্যান্ডে ভারতের ও চীনের আধিকারিকরা বৈঠক করেন। কোভিড অতিমারীর কারণে 2020 সাল থেকে 6 বছর ধরে এই পথে বাণিজ্য স্থগিত ছিল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল 2026-এর লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন। মহারাষ্ট্রের পুনেতে আজ লোকমান্য বাল গঙ্গাধর তিলকের 106তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে এই পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দেশের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করতে অজিত ডোভাল অসাধারণ অবদান রেখেছেন। দেশের প্রতি তাঁর অবিচল সেবা ও ভালোবাসার স্বীকৃতি হল এই পুরস্কার।
2: अजीत डोभाल जी को पुरस्कार देने के लिए उन्होंने मुझे बुलाया। कोई व्यक्ति जब समाज के किसी भी क्षेत्र में बहुत बड़ा काम करता है तब वो व्यक्ति नहीं रह जाता, वो इससे आगे कई गुना आगे निकल जाता है। और समाज का दायित्व है, उत्तरदायित्व है कि ऐसी व्यक्तियों का सम्मान करना, ऐसी व्यक्ति

0: व्यक्तियों का जब सम्मान होता है तब समाज के कृतज्ञ भाव का तो एक प्रकार से निर्वहन होता ही है, क्योंकि जिन्होंने पूरा जीवन समाज के लिए दिया उनको पुरस्कृत करना वो समाज का उत्तरदायित्व है।
1: অজিত ডোভাল বলেন, লোকমান্য তিলকের দেশপ্রেম, আত্মত্যাগ এবং দায়িত্ববোধের আদর্শ যুব সমাজকে অনুসরণ করতে হবে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত শক্তিশালী ও দক্ষ দেশ হিসেবে উঠে আসছে। নাগরিকদের বিকশিত ভারত গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
2: ভারত কা বিকাশ কই লোগোঁ কে লিয়ে, কই দেশোঁ কে লিয়ে, কই ইন্টারেস্ট কে লিয়ে, উনকে লিয়ে ইয়ে খাতা কি। দেশ কে ইন্টারেস্ট কো সোচিয়ে, দেশ কে ইন্টারেস্ট মে কাম করিয়ে, আপনি হর উসকো আপ আগে বড়াতে কে লিয়ে আগর একজুট হোকে চলেন তো উতনি দূর ভি নেই হ্যায়। আজ হম বহুত ভাগ্যশালী হ্যায়, হামারে দেশ মে এক এসা নেতৃত্ব হ্যায়, হামারে দেশ কে অন্দর এক এসা বাতাবরণ হ্যায় জহাঁ পর হম আপনে আপকো শক্তিশালী বনা সকতে হ্যায়।
1: কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রদেয় করের অতিরিক্ত কিস্তি হিসেবে 1,09,019 কোটি টাকা দিয়েছে। রাজ্যগুলির উন্নয়নমূলক কাজে গতি বাড়াতেই এই উদ্যোগ। সবচেয়ে বেশি 19,208 কোটি টাকা পাচ্ছে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে 7,866 কোটি টাকা। 2026-27 মূল্যায়ন বর্ষের জন্য চলতি বছরের 31 জুলাই পর্যন্ত 5,90,00,000 বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে বলে আয়কর দপ্তর জানিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে করদাতাদের ধন্যবাদ জানিয়ে আয়কর দপ্তর বলেছে, তাদের আস্থা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইটিআর দাখিল দেশের উন্নয়নে শক্তি যোগায়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির মোকাবিলায় 2,117,85,00,000 টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল বা এসডিআরএফ এর কেন্দ্রীয় অংশ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুজরাট, ওড়িশা এবং মহারাষ্ট্র এই তিন রাজ্য পাচ্ছে 500 কোটি টাকা। অসমের জন্য মঞ্জুর করা হয়েছে 379,35,00,000 টাকা। হিমাচল প্রদেশ পাচ্ছে 193,95,95,00,000 টাকা। অরুণাচল প্রদেশের জন্য রাখা হয়েছে 44,55,00,000 টাকা। উল্লেখ্য, হিমাচল প্রদেশ, ওড়িশা ও নাগাল্যান্ড চলতি 2026-27 আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা আগেই পেয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বর্ষা শুরুর পর থেকেই রাজ্যগুলির সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। মহারাষ্ট্রে অবিরাম বর্ষণের ফলে নদী, নালা ও হ্রদে জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলগাঁও। এদিকে আজ বিকেলে গড়চিরলি জেলার কুরখেদা তালুকায় খেদেগাঁওয়ের কাছে সতী নদীতে স্নান করতে নেমে 3 কিশোর জলে ডুবে মারা গেছে। কেরলে অবিরাম ভারী বৃষ্টির ফলে রাজ্য জুড়ে ভূমিধ্বস ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, আবহাওয়া দপ্তর আজ কেরলের 9টি জেলায় লাল সতর্কতা এবং 5টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। মহানদী এবং এর শাখা নদীগুলিতে জলস্তর বেড়ে চলায় ওড়িশার বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এই বন্যায় 8 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং 2,69,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমাচল, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গ জুড়ে আজ সূচনা হয়েছে জনগণনার সেলফ এনুমারেশন বা স্বগণনা প্রক্রিয়ার কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নের সূচনা করেন। এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশনের কাজ হচ্ছে। অনলাইনে আবেদনকারীদের 34টি প্রশ্নের জবাব দিয়ে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের দারুণ পারফরমেন্স অব্যাহত। বক্সিংয়ে অরুন্ধতী চৌধুরী, প্রীতি পাওয়ার, সাক্ষী চৌধুরী, প্রিয়া গাঙ্গাস, জ্যাসমিন লাম্বোরিয়া ভারতকে সোনা এনে দিয়েছেন। মহিলাদের 60 কেজি বিভাগে প্রিয়া কানাডার প্রতিদ্বন্দ্বীকে 4-1 হারিয়ে সোনা জেতেন। 51 কেজি বিভাগে সাক্ষী চৌধুরী জয় পেয়েছেন, তিনি ইংল্যান্ডের রুবি হোয়াইটকে হারিয়ে দেন। মহিলাদের 54 কেজি বিভাগে প্রীতি পাওয়ার কানাডার স্কারলেট ডেলগাডোরকে 5-0 পরাজিত করে সোনা জিতেছেন। মহিলাদের 57 কেজি বিভাগে উত্তর আয়ারল্যান্ডের মিখাইল ওয়ালেশকে হারিয়ে 5-0 হারিয়ে দেন জ্যাসমিন লাম্বোরিয়া। অরুন্ধতী চৌধুরী 70 কেজি বিভাগে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সোনা জিতেছেন। পুরুষদের বক্সিংয়ে ভারতের যদুমণি সিং 55 কেজি বিভাগে রূপো পেয়েছেন, তিনি অস্ট্রেলিয়ার জাই ডিক্সনের কাছে পরাজিত হয়েছেন। প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের শর্টপাট F57 ইভেন্টে সোমন রানা সোনা এবং শুভম জুয়াল রূপো জিতেছেন। ভারতের ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রবেল, রূপো এবং সেলভা প্রভু ব্রোঞ্জ পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে। কমনওয়েলথ গেমস বক্সিংয়ে আজ এখনও পর্যন্ত ভারত 5টি সোনা

0: পেয়েছে। খবর শেষ হলো, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 2 অগস্ট রবিবার আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি। ভারতীয় সময় সকাল 5:56 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সূচনা। সকাল 6:05 সুচিন্তন অনুষ্ঠানে শুনবেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:10 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলোতে বাঁশি পরিবেশন করবেন শিল্পী গোপাল রায়, প্রথমে রাগ ভৈরব এবং তারপর লাচারি টোড়ি। সকাল 6:30 শাশ্বত ভারত অনুষ্ঠানে বিজয় কৃষ্ণ গোস্বামীর জীবন কথা। সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রাণী সাহা। সকাল 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে কেঁচো সারির বিষয়ে বলবেন ডক্টর সোমা বিশ্বাস। সকাল 7:05 সুফি গানের আসর। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে গন্তব্য সিলেটের বিছনাকান্দি। সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সৃজিতা রায়। সকাল 8:30 কবি কণ্ঠে অনুষ্ঠানে কবি ডাক্তার সৌম্য সরকারের সঙ্গে আলাপচারিতায় থাকবেন শর্মিষ্ঠা সরকার, শুনবেন অনুষ্ঠানের প্রথম পর্ব। সকাল 9:00 ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনীষা মুরলী নায়ারের সাক্ষাৎকারের প্রথম পর্ব, উপস্থাপনা এবং প্রযোজনায় পাইল চট্টোপাধ্যায়। সকাল 9:30 মনের মতো গান নিয়ে থাকবেন বৃষ্টিদেব। 10:30 ভক্তিগীতির অনুষ্ঠানে শিল্পী অরিত্র দাশগুপ্তের পরিবেশনা। 10:45 শুনবেন লোকগানের আসর। বেলা 11:00 অতিথি অনুষ্ঠানে বিভাস চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় থাকবেন শেখর সমাদ্দার, আগামীকাল অনুষ্ঠানের প্রথম পর্ব শুনতে পাবেন। 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, উপস্থাপনায় থাকবেন কৃত্তিক শিকদার। 12:30 যাত্রাপালা লায়লা মজনুন, রচনা কেকা বল্লভ, পরিবেশনা মা লক্ষ্মী যাত্রা সমাজ। 1:40 বাংলা ব্যান্ডের গান। বেলা 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসরে রসময়ী নিয়ে থাকবেন জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। 4:35 ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠানের পুনঃসম্প্রচার। ভারতীয় সময় বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তানিয়া বন্দ্যোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন নিয়ে থাকবেন বিতান দে। 6:20 ক্ষেত খামারের কথা, পাটের পচন এবং মাছ চাষ বিষয়ে আলোচনায় ডক্টর দেবপ্রসাদ রায় এবং ডক্টর অর্চন কান্তি দাস, এদের সঙ্গে কথা বলবেন রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শিশু মৃত্যু নিয়ন্ত্রণে মাতৃদুগ্ধ বিষয়ে বলবেন ডক্টর সুমন পোদ্দার। 7:00 বেতার নাটক কানা মাছি, রচনা অনিল ঘোষ, প্রযোজনা রুবি বাগচি। 7:45 নান্দনিক, ঔপন্যাসিক বিনোদ ঘোষালের সাক্ষাৎকার শুনতে পাবেন, সাক্ষাৎকার গ্রহণে শ্রীরূপা মুখোপাধ্যায়, প্রযোজনা দুর্বা দে। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে নিয়ে থাকবেন আম্রপালি ঘোষ মিত্র। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয়। এই অনুষ্ঠানে রবীন্দ্র শব্দকোষ, রচনা বীরেন্দ্রনাথ বিশ্বাস, পাঠে থাকবেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অনিমা দাস, রাগ কিরবানি, তবলায় থাকবেন অশোক রায়চৌধুরী। রাত 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান নিয়ে থাকবেন আম্রপালি ঘোষ মিত্র। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল 2 আগস্ট রবিবার আকাশবাণী মৈত্রী।

পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দরবারি কানাডা রাগে খেয়াল পরিবেশন করবেন দেবর্ষী ভট্টাচার্য। তাকে তবলায় সহযোগিতা করবেন পিনাকী চক্রবর্তী এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। খেয়াল রাগ দরবারি কানাডা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দরবারি কানাড়ার আগে খেয়াল পরিবেশন করলেন দেবর্ষী ভট্টাচার্য। তাঁকে তবলায় সহযোগিতা করলেন পিনাকী চক্রবর্তী এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভমিতা মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞান প্রযুক্তি ও ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতির জন্য যুব সমাজকে কৃতিত্ব দিয়েছেন, কর্ণাটকের

0: মাইসুরুতে তিনি আজ স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করেন।
1: আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি করতে দ্বিতীয় পর্যায়ের উড়ান প্রকল্পের সূচনা করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের ভোগাপুরামে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী।
0: প্রধানমন্ত্রী আগামীকাল নেশামুক্ত যুব অভিযানের সূচনা করবেন।
1: বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তরমন্তরে নাশকতার ছক কষেছিল বলে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ জানিয়েছে।
0: কেন্দ্র রাজ্যগুলির পাওনা করের অতিরিক্ত এক কিস্তি অর্থ প্রদান করেছে।
1: ছয় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর সিকিমের নাথুলা পাস দিয়ে শুরু হয়েছে ভারত চীন বাণিজ্য।
0: 11টি সোনাসহ 34টি পদক জিতে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞান প্রযুক্তি ও ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতির জন্য যুব সমাজকে কৃতিত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি তাদের পরিচ্ছন্নতা অভিযান, জল সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ রক্ষার আহ্বান জানিয়েছেন। কর্ণাটকের মাইসুরুতে আজ স্বামী বিবেকানন্দ কালচারাল ইউথ সেন্টার বিবেক স্মারকের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি জোর দিয়ে বলেন, স্বামী বিবেকানন্দের লক্ষ্য ছিল যুব সমাজকে সঠিক পথে চালিত করা। স্বামীজি যুব সমাজের শিক্ষাকেই জাতি গঠনের দৃঢ় ভিত্তি হিসাবে গণ্য করতেন। তিনি উল্লেখ করেন, স্বামী বিবেকানন্দ দেশকে শিব জ্ঞানে জীব সেবার দ্বারা অনুপ্রাণিত হতে শিখিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের যুব সমাজ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম, আত্মনির্ভর ভারত মিশন এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে। শ্রী মোদী জানান, বিগত ১২ বছরে দেশের 650টিরও বেশি নতুন বিশ্ববিদ্যালয়, 14,000 নতুন কলেজ, 4,000-এর বেশি ITI, 9টি নতুন IIM, 7টি নতুন ITI এবং 13টি নতুন এইমস প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে 823টি মেডিকেল কলেজে আসন সংখ্যা বেড়ে 1,40,000 হয়েছে।
2: পিছলে 12 বর্ষোঁ মে 650 সে জ্যাদা নয়ি ইউনিভার্সিটিজ বানি হ্যায়। পিছলে 12 বর্ষোঁ মে করিব 14,000 নয়ে কলেজ বনে হ্যায়। 4,000 সে জ্যাদা নয়ি ITI বানাই গই। 9 নয়ে IIM, 7 নয়ি IIT আর 13 নয়ে MBA স্থাপিত কিয়ে গয়ে হ্যায়। আজ দেশ মে MBBS কি সিটে করিব 1,40,000 হো চুকি হ্যায়। মেডিকেল কলেজো কি সংখ্যা বড়কর 823 হো গই হ্যায়।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অন্ধ্রপ্রদেশ খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বিকশিত ভারত লক্ষ্যকে সামনে রেখে বৃহদায়তন পরিকাঠামো এবং শিল্প উন্নয়নের মাধ্যমে স্বর্ণ অন্ধ্র রূপায়ণে কেন্দ্র সম্পূর্ণ দায়বদ্ধ। ভোগাপুরামে আজ আলুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, 18,000 কোটি টাকার এই উন্নয়ন প্রকল্পে বিমানবন্দর, সড়ক এবং শক্তি পরিকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। প্রধানমন্ত্রী দেশের অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে দ্রুত বিকাশের কথা উল্লেখ করে বলেন, দেশে কার্যকরী বিমানবন্দরের সংখ্যা 2014 সালের 74 থেকে বেড়ে বর্তমানে 166 হয়েছে। উড়ান প্রকল্পের মাধ্যমে সাধারণ নাগরিকদের কাছে বিমান পরিবহন বেশি সাশ্রয়ী করে তোলা সম্ভব হয়েছে। এছাড়া আঞ্চলিক যোগাযোগ আরও মজবুত করতে দ্বিতীয় পর্যায়ের উড়ান প্রকল্পের সূচনার কথাও তিনি উল্লেখ করেন।
3: बीते 12 इयर्स में देश के एविएशन सेक्टर ने असाधारण प्रगति की। 2014 तक देश में केवल 74 एयरपोर्ट ऑपरेशनल थे, आज ये संख्या 166 है। एक समय था जब हवाई उड़ानें सिर्फ बड़े शहरों तक सीमित थी। एनडीए सरकार में आज छोटे शहर के साधारण लोग भी फ्लाइट से आ जा रहे हैं। 12 इयर्स में सिर्फ एयरपोर्ट की संख्या ही नहीं बढ़ी है, हमारी उड़ान योजना के कारण आज गरीब परिवार के लोगों को भी जहाज में बैठने का अवसर मिल रहा है।
0: বিকশিত ভারত সংকল্প অভিযানের অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেশামুক্ত যুব অভিযানের সূচনা করবেন। এই অভিযানের আওতায় 100 সপ্তাহ ধরে দেশব্যাপী জনভাগিদারী প্রকল্পের মাধ্যমে মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রচার চালানো হবে। 10,000-এরও বেশি এলাকা থেকে যুব প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন। এই অভিযানের আওতায় মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রতি রবিবার সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হবে।
1: কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ মেডিকেলের স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা পরীক্ষা নিট পিজি 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর পরীক্ষা গ্রহণের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ মাসের 30 তারিখে এই পরীক্ষা হবার কথা রয়েছে। শ্রী নাড্ডা পরীক্ষার্থীদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। পরীক্ষার ঠিক আগে অত্যন্ত সুরক্ষিত এনক্রিপ্ট

0: করা এবং সময় নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত প্রশ্নপত্র নির্বাচন করা হয়। এছাড়া প্রযুক্তিগত ও পরিচালনগত সুরক্ষার একাধিক স্তরের মাধ্যমে নির্ধারিত সময় পর্যন্ত এর গোপনীয়তা নিশ্চিত করা হয় বলে শ্রী নাড্ডা জানান। উল্লেখ্য, এবার মোট 2,73,183 জন এই পরীক্ষা দিচ্ছেন। প্রায় 340 শহরের 1,300 বেশি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।
1: বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তরমন্তরে নাশকতা ছক কষেছিল বলে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ জানিয়েছে। হামিম এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেপ্তারির পর তদন্তে এমনটাই উঠে এসেছে বলে জানিয়েছেন স্পেশাল টাস্কফোর্স এসটিএফের আইজি গৌরব শর্মা। ধৃত জঙ্গির সঙ্গে তার বান্ধবী অর্পিতা সরকারের হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ এবং দুজনকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে যে পাকিস্তানি ওই গোষ্ঠী রাজ্যের মুখ্যমন্ত্রীকেও টার্গেট করার ছক কষেছিল। পাশাপাশি রাজ্যের এক মন্ত্রীর ছেলেকে অপহরণ করে মোটা টাকা মুক্তিপণ আদায়ের ছক কষা হয়েছিল বলেও জানা গেছে। উল্লেখ্য, বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে ধরা পড়েছে তার বান্ধবী অর্পিতা সরকার। আজ তাকে বর্ধমান আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন।
0: কেন্দ্র আজ রাজ্যগুলির পাওনা করের অতিরিক্ত এক কিস্তি অর্থ প্রদান করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, মূলধনী ব্যয় এবং উন্নয়নমূলক খাতে রাজ্যগুলির হাতে অতিরিক্ত অর্থ পৌঁছে দিতে মাসিক কিস্তির অতিরিক্ত এই 1,09,019 কোটি টাকা হস্তান্তর করা হল। মন্ত্রকের দেওয়া রাজ্য ওয়ারি হিসেবে অনুযায়ী এই পর্বে সবথেকে বেশি অর্থ পেয়েছে উত্তরপ্রদেশ, 19,208 কোটি টাকা। 10,845 কোটি টাকা পেয়ে বিহার দ্বিতীয় স্থানে এবং 8,010 কোটি টাকা পেয়ে মধ্যপ্রদেশ রয়েছে তৃতীয় স্থানে। অতিরিক্ত কিস্তি হিসেবে পশ্চিমবঙ্গ পেয়েছে 7,866 কোটি টাকা।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাম্প্রতিককালে বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সহায়তার জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে 2,117 কোটি 85 লক্ষ টাকা অগ্রিম প্রদানের অনুমতি দিয়েছেন। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে হিমাচল প্রদেশ, ওড়িশা এবং নাগাল্যান্ড এর আগেই এই তহবিলের প্রথম কিস্তি পেয়েছিল। এই তিনটি রাজ্য ছাড়াও অরুণাচল, আসাম এবং মহারাষ্ট্রকে এই তালিকাভুক্ত করা হয়েছে। অন্যদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার জন্য অরুণাচল প্রদেশ ও আসামে ইতিমধ্যেই আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। পাশাপাশি নাগাল্যান্ড সরকারের অনুরোধে ওই রাজ্যের জন্য একটি আইএমসিটি গঠন করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রক উল্লেখ করেছে, এই তহবিল অনুমোদনের লক্ষ্য বন্যা কবলিত রাজ্যগুলিতে ত্রাণ ও দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা আরও মজবুত করা।
0: আজ থেকে দেশে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে। তেল বিপণনকারী সংস্থাগুলি 19 কেজি ওজনের এই সিলিন্ডারের দাম কমানোর কথা ঘোষণা করেছে। এর ফলে দিল্লিতে 2,738 টাকা, কলকাতায় 2,872 টাকা 50 পয়সা, মুম্বাইতে 2,691 টাকা 50 পয়সা এবং চেন্নাইতে 2,609 টাকা প্রতি সিলিন্ডারের দাম পড়বে। শুনছেন উপমহাদেশের খবর।

0: বালুচ ইয়াকজেহিতি কমিটি পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর পিওজেকেতে গণ আন্দোলনে পাকিস্তানি কর্তৃপক্ষের নির্বিচারে দমনপীড়নের তীব্র নিন্দা করেছে। সমাজ মাধ্যমে এক বিবৃতিতে এই কমিটি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পরিবর্তে সরাসরি গুলি চালানো, রাজনৈতিক কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা করার জন্য পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কঠোর সমালোচনা করেছে। বালুচ ইয়াকজেহিতি কমিটি জানিয়েছে, পিওজেকেতে 52 দিনেরও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভ মূলত মৌলিক অধিকার, রাজনৈতিক স্বায়ত্তশাসন এবং ন্যায় বিচারের জন্য জনগণের দাবিরই বহিঃপ্রকাশ। রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে এই কমিটি পিওজেকেতে সংগঠিত দমনপীড়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানিয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ফাউন্ডেশন পিওজেকেতে নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাক নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগের নিন্দা করেছে। আবার সমাজ মাধ্যমে এক বার্তায় জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সদস্য সর্দার উমর নাজির কাশ্মীরি অভিযোগ করেছেন, এই প্রাণহানির জন্য পাকিস্তানের নিরাপত্তা বাহিনীই দায়ী।
1: ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য 6 বছরেরও বেশি সময় ধরে আরোপিত স্থগিতাদেশের পর আজ সকালে সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে আবার শুরু হয়েছে। ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভারত ও চীনের আধিকারিকরা আজ সকালে জনশূন্য এলাকায় বৈঠক করেছেন। চীনের প্রতিনিধিদলে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধানের পাশাপাশি বাণিজ্য ও সীমান্ত বাণিজ্য বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 1962 সালে ভারত চীন সংঘাতের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর 2006 সালে আনুষ্ঠানিকভাবে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হয়েছিল এবং

0: কোভিড অতিমারির কারণে 2020 সালে তা স্থগিত হওয়া পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলেছিল।
1: কলকাতার রবীন্দ্র সদনে আজ কবি, লেখক এবং মানবাধিকার কর্মী তসলিমা নাসরিনকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। প্রসঙ্গত, প্রায় দুদশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তসলিমার হাতে পুষ্পস্তবক ও স্মারক উপহার তুলে দিয়ে বলেন, লেখক তসলিমা নাসরিন যতবার খুশি কলকাতায় আসতে পারেন, তার নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী হিসেবে তিনি সবসময় নেবেন। নাগরিক সম্বর্ধনার উত্তরে তসলিমা বলেন, একজন লেখককে তাঁর প্রিয় শহরে আসতে গেলে পুলিশি প্রহরা দরকার হয়, এটা তাঁকে বিস্মিত করে। তিনি এসেছেন নারীর অধিকার ও সব মানুষের হয়ে কথা বলতে।
0: প্রখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূর্জা পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান অঞ্চলের ব্রডপিকে তুষার ধসে প্রাণ হারিয়েছেন। তার বয়স হয়েছিল 43 বছর। উল্লেখ্য, বিশ্বের 8,000 মিটারের বেশি উচ্চতার 14টি পর্বতশৃঙ্গ মাত্র 6 মাস 6 দিনে আরোহণের রেকর্ড গড়ে বিশ্বজুড়ে সাড়া ফেলেছিলেন তিনি। উল্লেখ্য, পূর্জা সহ 10 সদস্যের একটি দল গত বৃহস্পতিবার ব্রডপিকে আরোহণের সময় তুষার ধসের ঘটনা ঘটে। অভিযান সংস্থা এলিট এক্সপেক্ট আজ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
1: 11টি সোনাসহ মোট 34টি পদক জিতে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। 11টি স্বর্ণপদকের মধ্যে শুধুমাত্র বক্সিংয়েই এসেছে 5টি সোনা। মহিলাদের 51 কেজি বিভাগে সাক্ষী, 54 কেজি বিভাগে প্রীতি, 57 কেজি বিভাগে জেসমিন, 60 কেজি বিভাগে প্রিয়া এবং 70 কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরী ভারতকে আজ সোনা এনে দেন। এছাড়া পুরুষদের 55 কেজি বিভাগে যাদুমণি সিং রূপো পেয়েছেন। পুরুষদের শর্টপাটে সোমান রানা দেশকে সোনা এনে দিয়েছেন। ওই ইভেন্টেই রূপো পেয়েছেন শুভম জুয়াল। এর ফলে পুরুষদের শর্টপাট F57 ইভেন্টে ভারত প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয় করল এবং এই বিভাগে 2 অ্যাথলিটের পদক জয়ের নজির গড়ল।
0: কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 0-1 গোলে কলকাতা কাস্টমসের কাছে পরাজিত হয়েছে। খেলার 86 মিনিটে পেনাল্টি থেকে রাহুল সোরেন গোল করেছেন। নৈহাটি স্টেডিয়ামে ভবানীপুর ক্লাব 1-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে। কল্যাণীতে কালীঘাট মিলন সংঘ ও ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে।
1: কলকাতার নজরুল মঞ্চে আজ ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল, সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীকে ভারত গৌরব সম্মানে ভূষিত করা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন অধিনায়ক বলাই মুখার্জি ও তরুণ দেব
0: দিয়েছেন। কর্ণাটকের মাইসুরুতে তিনি আজ স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করেন।
1: আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি করতে দ্বিতীয় পর্যায়ের উড়ান প্রকল্পের সূচনা করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের ভোগপুরামে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী।
0: প্রধানমন্ত্রী আগামীকাল নেশামুক্ত যুব অভিযানের সূচনা করবেন।
1: বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তর মন্তরে নাশকতার ছক কষেছিল বলে পশ্চিমবঙ্গ পুলিশের STF জানিয়েছে।
0: কেন্দ্র রাজ্যগুলির পাওনা করের অতিরিক্ত 1 কিস্তি অর্থ প্রদান করেছে।
1: 6 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর সিকিমের নাথুলা পাস দিয়ে শুরু হয়েছে ভারত চীন বাণিজ্য।
0: 11টি সোনাসহ 34টি পদক জিতে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান।

নমস্কার শ্রোতা বন্ধু, দুই বাংলার শ্রোতাদের আজ শুভেচ্ছা। আজ কথা বলবো বাংলা ছায়াছবির গান।

যে গানের ব্যবহারের ইতিহাস সবাক চলচ্চিত্রের ইতিহাসের সমবয়সী। বাংলা ছবির ক্ষেত্রে দর্শক মনোরঞ্জনের প্রয়োজনে গানের ব্যবহার হলেও বাংলা গান তার শুরুর দিন থেকে জীবনধর্মী। আজকের অনুষ্ঠানে উঠে আসবে বাংলা ছবিতে গানের ভূমিকার কথা। বেসিক ডেস্ক বা অ্যালবামের গানের ব্যবহারে এক উচ্চ মান নির্ধারিত হয়ে গিয়েছিল। আজকের হারানো দিনের গানের অনুষ্ঠানে বাংলা ছবির ভাঁড়ারই অনুসন্ধান করব। এমন কিছু গান নিয়ে কথা বলবো ছবির দৃশ্যের সঙ্গে যারা সমর্থক হয়ে আছে। বাংলা চলচ্চিত্রে গান বলতে পারেন কৌলিন্যের এক ধাপ। ফিরে দেখার চেষ্টায় আপনাদের সঙ্গে আমি সৃজিতা। বাংলা ছবির সাবালকত্ব প্রাপ্তির সময় মোটামুটিভাবে পঞ্চাশের দশকের শুরু থেকে আপনারা যদি একটু আমাদের সঙ্গে ভাবার চেষ্টা করেন, যে সমস্ত শক্তিমান গীতিকবির অবদানে চলচ্চিত্রের জগৎ সমৃদ্ধ হয়েছে, তাদের মধ্যে প্রথমেই স্মরণ করতে হয় বোধহয় কবি বিমলচন্দ্র ঘোষের নাম। সুধীর মুখোপাধ্যায়ের পরিচালনায় 1955 সালে মুক্তি পায় একটি ছবি, তার নাম সাপমোচন। এই সাপমোচন এক কথায় সঙ্গীত নির্ভর এক চলচ্চিত্র। সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, গীতিকারের ভূমিকায় বিমলচন্দ্র ঘোষ। অপূর্ব কাব্যময়তা এবং বলতে পারেন অনির্বচনীয় শব্দচয়ন ছায়াছবির গানকে যে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে, এই সাপমোচন বলা যায় তার প্রথম উদাহরণ। ছবির নায়ক একজন উদীয়মান সঙ্গীত শিল্পী, তাই পরিচালক বিভিন্ন সমাবেশে, অনুষ্ঠানে বলুন বা বন্ধুবান্ধবের ঘরোয়া আড্ডায় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে প্রকাশ্য রাস্তার জনসমাগমে কিংবা বেতারের অনুষ্ঠানে নায়কের কণ্ঠের গানগুলিকে তার তৎকালীন মানসিক অবস্থার প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন। একটি গানে এই ছবিতে নায়ক নায়িকার ভুল বোঝাবুঝি এবং নায়কের চরম মানসিক অশান্তিকে প্রাকৃতিক ঝড়ের রূপের মাধ্যমে উপস্থাপিত করা হয়েছিল। অপরূপ কাব্যব্যঞ্জনা। বাংলা সিনেমায় অবিস্মরণীয় হয়ে আছে এই গানের সঞ্চারী আর শেষ অন্তরাটুকু। আজকের অনুষ্ঠানের প্রথমেই শুনব সেই গান, ছবির গান। উড়ছে ভুলের ঘূর্ণি হাওয়া, সকল চাওয়া সকল পাওয়া, শুকনো পাতার মর্মরে আজ করছে মাতামাতি। বাকিটুকু বলবেন হেমন্ত মুখোপাধ্যায়।

আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন, হিন্দি বা দক্ষিণ ভারতীয় ছবির সঙ্গে বাংলা ছবির একেবারে শুরুর দিক থেকেই উল্লেখযোগ্য যে মৌলিক পার্থক্য ছিল, হিন্দি বা দক্ষিণী ছবি যেখানে প্রথম থেকে ছিল নৃত্যগীত বহুল, বিনোদনমূলক উপাদানে ভরা, বাংলা ছবি প্রায় প্রথম পর্ব থেকেই সেখানে সাহিত্য নির্ভর। তাই বিনোদন প্রাথমিক উদ্দেশ্য হলেও বাংলা চলচ্চিত্র বিষয়বস্তুর নিরিখে চিরকাল অনেক বেশি জীবনমুখী, বলতে পারেন অনেক বেশি বাস্তব নির্ভর। দর্শক মনোরঞ্জনের প্রয়োজনে গানের ব্যবহার হলেও প্রথম থেকেই বাংলা ছবিতে দেখবেন, আমরা আন্দাজ করতে চাইলে বুঝতে পারি গানের প্রয়োগ অনেকাংশেই বাস্তব ঘেঁষা। তার সঙ্গে রবীন্দ্রনাথের উপস্থিতির কারণে এবং প্রমথেশ বড়ুয়া, নিতিন বসু, দেবকী বসুর মতো প্রতিভাবান পরিচালকদের হাতে ছবির গানের সুচিন্তিত প্রয়োগের কারণে বাংলা সবাক চলচ্চিত্রের প্রথম যুগ থেকেই গানের ব্যবহারে একরকম উচ্চ মান নির্ধারিত হয়ে যায়। আজ কথা বলছি বাংলা সিনেমার আধুনিক হওয়ার সময় নিয়ে, সেই প্রাজ্ঞ দর্শকের উত্তর পর্ব বলা যায় এই দর্শককে, পথ নির্মাণ করেছেন যারা, যেসব ছবি তাদের কথা আজ বলছি। তেমন আরেকটি ছবির কথা বলবো, অনেকের কাছে হয়তো বিস্তৃত এই নাম, সাহিত্যিক অনুরূপা দেবী। বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত বাঙালি নারী সমাজের সুখ দুঃখের অনুভূতির কথা যেসব মহিলা সাহিত্যিকদের রচনায় ব্যক্ত হয়েছিল, অনুরূপা দেবী ছিলেন তাদের অন্যতম। অনুরূপা দেবীর গরিবের মেয়ে উপন্যাস অবলম্বনে অর্ধেন্দ্র মুখোপাধ্যায় তৈরি করেন একই নামের ছায়াছবি। অনিল চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত ছবিতে গান লিখেছিলেন আমাদের এই বিমলচন্দ্র ঘোষ। সেই লেখনীতে গল্পের নায়িকা নীলিমার অন্তর্বেদনা সার্থকভাবে রূপ দিয়েছিলেন গীতিকার বিমলবাবু। আপনারা অনেকেই জানেন বাংলা গানে সঞ্চারীর ব্যবহারের সূচনা রবীন্দ্রনাথের হাতে ধরে। একদিকে কাব্যব্যঞ্জনা, অন্যদিকে সুরের চলন, দুই দিক থেকেই অপ্রত্যাশিত, একেবারে নতুন বাঁক সৃষ্টি করে গানের শিল্প সুষমা অন্য স্তরে নিয়ে যাওয়ার ব্যাপারে সঞ্চারীর ভূমিকা কিন্তু অনন্য। এই ব্যাপারে আবার বাংলা গানে গানের স্থান ভারতে অদ্বিতীয়, কারণ আর অন্য কোনো ভারতীয় ভাষার গানে এর সমতুল্য কোনো ব্যাপার আছে বলে জানা যায় না। রবীন্দ্র পরবর্তী গীতিকারদের মধ্যে যারা গানই সঞ্চারীর সার্থক প্রয়োগ ঘটিয়ে গেছেন, বিমলচন্দ্র ঘোষ তাদের মধ্যে অগ্রগণ্য। এই গরিবের মেয়ে ছবির একটি গানের সঞ্চারিতে যে কাব্যময়তা, একই সঙ্গে শব্দ ঝংকার আবার ভাব গাম্ভীর্য ছিল অতুলনীয়। অবশ্যই বিমলচন্দ্র ঘোষের বিশিষ্টতা। এই প্রসঙ্গে আপনাদের আরও একটি কথা বলতে চাইব, দেখবেন শব্দ সুষমা এবং কাব্যব্যঞ্জনা প্রায়শই হয়তো একসঙ্গে থাকে না। বহু কবি, গীতিকবি হয়তো প্রথমটির প্রেমে দ্বিতীয়টিকে হারিয়ে ফেললেন। এই গানটি সেখানে উল্লেখযোগ্য হয়ে আছে। আসুন শুনি প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং সমরেশ রায়ের কণ্ঠে।

বলছিলামই আপনাদের, শুরু থেকেই বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী তো পরিচালক, গীতিকার, সুরকারদের যৌথ প্রয়াসে বিশেষভাবে নির্মিত গানের ব্যবহার শুরু হয়েছিল। এ ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন প্রমথেশ বড়ুয়ারা। এইভাবে কি হয়, প্রথম দিক থেকেই গান আর গল্পের অঙ্গাঙ্গ

মিলনের মাধ্যমে বাংলা ছবি পরিণতির দিকে অগ্রসর হয়েছিল। ক্রমশই গান বাংলা ছবির এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে। কৌতুককর ঘটনা, এত কিছু সত্ত্বেও বাংলা ছবিতে গানের প্রয়োগের প্রতি দৃষ্টিভঙ্গির নিরিখে বাংলা দর্শককুল কিন্তু বহুধা বিভক্ত হয়েছিল। আজকের অনুষ্ঠানের নাম দিয়েছি বলতে পারেন কৌলিন্যের এক ধাপ। আচ্ছা, অনাদর থাকলেই না কৌলিন্য আসে, তাই ছিল। ছবির গান দুর্বল বেসিক গানের চেয়ে, এই ভাবনা সর্বত্র ঘোরাঘুরি করত। এই ধারণাকে ভাঙা আরও একটি গানের কথা বলবো এবারে। বিভূতি লাহা আলোকচিত্রী আর নিতাই ভট্টাচার্য চিত্রনাট্যকার, এদের নেতৃত্বে কয়েকজন অত্যন্ত গুণী কলাকুশলী চল্লিশের দশকের একেবারে শেষ দিকে অগ্রদূত নামের চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। অপ্রচলিত এবং ভিন্ন ধারার গল্পের নির্বাচন ছিল তাদের ছবির প্রধান বৈশিষ্ট্য। আশাপূর্ণা দেবী সেই সময় বাংলা সাহিত্যক্ষেত্রে নবাগতা। তাঁর প্রথম জীবনে রচিত উপন্যাস অবলম্বনে এই বিভূতি লাহা এবং নিতাই ভট্টাচার্য শুরু করলেন অগ্নি পরীক্ষা ছায়া ছবি। উত্তম সুচিত্রা জুটির প্রথম রোমান্টিক সাফল্য বলা যেতে পারে এই ছবির মাধ্যমে। উত্তম সুচিত্রা জুটির ছবি হলেও কাহিনীর দাবি অনুযায়ী ছবিটি মূলত নায়ক নায়িকা কেন্দ্রিক। নায়কের উপস্থিতি বলা যেতে পারে পার্শ্ব চরিত্র হিসেবে। বাল্যে ঘটে যাওয়া বিবাহ, যখন পাত্রপাত্রী দুজনের কারো কাছেই, বিশেষত একেবারেই নাবালিকা পাত্রীর কাছে সেভাবে গ্রহণযোগ্য ছিল না, তেমন কোনো ধারণা ছিল না, এই ছবির মৌলিক বিষয় পরবর্তী জীবনে নায়ক নায়িকার পারস্পরিক বিচ্ছিন্নতা, নায়িকার জীবনে নতুন প্রেমে আসা, নায়িকার মনে শৈশবে ঘটে যাওয়া বিবাহ নামক দুর্ঘটনার ক্ষীণ স্মৃতি এবং আজন্ম লালিত সংস্কার ফলে তার তীব্র মানসিক দ্বন্দ্ব, পরিশেষে অবশ্যই মধুর পরিণতি, এই গল্পের বিষয়বস্তু। সেই বিচারে এর পরের গানটিকে আমরা ছায়াছবির থিম সং আখ্যা দিতে পারি। অনুপম ঘটকের অসামান্য সুর সংযোজনায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের গভীর অনুভবময় কণ্ঠে এই গান নায়িকার মানসিক দ্বন্দ্বকে সার্থকভাবে উপস্থাপিত করে। প্রথম অন্তরাটিতে পাবেন সমুখের পথে যেতে পিছনে টানিয়া রাখো, ফিরে ফিরে চাই দেখিতে না পাই, সার্থক প্রেমের বাণী। আসুন শুনি ছবির

শেক্সপিয়ারের নাটকের বিদ্যাসাগরীয় বঙ্গীকরণ অবলম্বনে নায়ক উত্তম কুমারের প্রযোজনায় তৈরি হয়েছিল ভ্রান্তিবিলাস, পরিচালক মানু সেন। কাহিনীর উল্লেখ তো নিষ্প্রয়োজন। উত্তম কুমার অভিনীত দুটি চরিত্রের একজন বিবাহিত, যার স্ত্রীর চরিত্রে সাবিত্রী চট্টোপাধ্যায়, অন্যজন অবিবাহিত। সাবিত্রীর স্বামী ভেবে ধরে আনা হয়েছে ছবিতে দ্বিতীয় উত্তম কুমারকে, এবং এই মহিলা তাকে নিজের স্বামী ভেবে যত্ন আত্মীতে ভরিয়ে জোর করে ঘরে বন্দি করে রেখেছে। দ্বিতীয় উত্তম কুমার উপলব্ধি করছে যে সে এক ঘোর সমস্যার অতলে তলিয়ে যাচ্ছে, এবং যেভাবেই হোক এই রাতের মধ্যে তাকে পালাতে হবে। এদিকে সমস্যা হচ্ছে, ইতিমধ্যে সে তার আরোপিত স্ত্রীর বোনের প্রেমে পড়ে গেছে, তাকে ছেড়ে চলে যেতেও মন সায় দিচ্ছে না। উত্তম কুমারের চরিত্রের এই যে মনস্তত্ব এবং মানসিক দ্বন্দ্ব, তার পাশাপাশি এই ছবিতে রয়েছে স্বামীর পালিয়ে যাওয়ার পর শূন্য শয্যার দিকে তাকিয়ে স্ত্রী ভাবার লজ্জা এবং আত্মধিক্কারের পূর্বাভাস। তার পাশাপাশি সদ্য যুবতী কুমারী নায়িকার মানসিক কিছু দোলাচল, এই যে এত রকম মনস্তত্ব, এতগুলি চরিত্রের ভ্রান্তিবিলাস ছবিতে গানের বয়ানে সার্থকভাবে ফুটিয়ে তুলেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। আসলে গানের ভিন্ন ভিন্ন পংক্তি ভিন্ন ভিন্ন চরিত্রের দৃষ্টিকোণ থেকে রচনা করেন। বাংলা গানে মিক্সড পার্সপেক্টিভের সার্থক প্রয়োগের এক চমৎকার দৃষ্টান্ত বলতে পারেন এই ছবির এবার যে গান শুনবো আমরা তাকে, শ্যামল মিত্রের হৃদয়গ্রাহী সুর এবং কণ্ঠদান। সত্যি এই যে বলছি মিশ্র পরিপ্রেক্ষিত তাকে চমৎকারভাবে অনুসরণ করেছে। কমপ্লেক্স ফিলিং বা জটিল সম্পর্কের সমীকরণকে যে বাংলা গান ধারণ করতে পারে, এই গান এই ছবি তার উদাহরণ। বলতেই হয় বিভিন্ন ধাঁচের গানের কদর তৈরির সময়ের কথা বলতে গিয়ে তাই শ্যামল মিত্রের এই গানের কথা।

হারানো দিনের গানের অনুষ্ঠানে কথা বলছি বাংলা চলচ্চিত্রের গান কৌলিন্যের এক ধাপ এই বিষয় নিয়ে। যে সময়ের কথা, পঞ্চাশের দশকের পরবর্তী সময়ের কথা আলোচনা করছি, সেই সময় এক দলের দর্শক মনে করতেন চলচ্চিত্র আদৌ বিনোদনের কোনো মাধ্যমই নয়, নির্ভেজাল সিরিয়াস চলচ্চিত্রের পূজারী তারা। তাদের তত্ত্ব ছিল শিল্প মাধ্যম হিসেবে চলচ্চিত্রে গানের আদৌ কোনো প্রয়োজনই নেই, যত শিল্পিত বা গভীর প্রয়োগই হোক না কেন, চলচ্চিত্র ভাষার সার্থক প্রয়োগের মাধ্যমে গানের প্রয়োগের প্রয়োজনীয়তার অপনয়ন ঘটানো সম্ভব। মজার ব্যাপার হলো, পরস্পর বিরোধীও বলতে পারেন, ছবিতে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগের প্রশ্নে কিন্তু তারা নীরব। বিশেষ করে বিশেষ কিছু পরিচালকের ছবিতে রবীন্দ্রসঙ্গীত ব্যবহারে তো কথাই ছিল না। সেক্ষেত্রে সেই প্রয়োগ কত ব্যঞ্জনাময়, কত শিল্পসম্মত, তাই নিয়ে আলোচনা। আসলে আধুনিক গান বলেই এক শ্রেণীর দর্শকের হয়তো উপেক্ষা বা অবজ্ঞার বিষয়বস্তু রয়ে যাওয়ার প্রবণতা বাংলা গানই সেই সময় খানিক দেখা দিয়েছিল। তবে বাণিজ্যিক ছবিতে ব্যবহৃত গানের সিংহভাগের ক্ষেত্রেই কাহিনী বা চরিত্রদের দাবির তুলনায় শ্রোতাদের মনোরঞ্জনের উদ্দেশ্য যে প্রাধান্য পেয়েছিল তা মেনে নিতে হয়। তারপরেও বাস্তবিক সূক্ষ্ম কিছু সৃষ্টি আমরা দেখেছি, যেমন ধরুন দিয়ানিয়া, গৌরীপ্রসন্ন মজুমদারের স্বরচিত কাহিনী, বিধায়ক ভট্টাচার্যের চিত্রনাট্য অবলম্বনে সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছায়াছবির প্রযোজক ছিলেন সঙ্গীতশিল্পী শ্যামল মিত্র। বলা হয়ে থাকে তো এর আখ্যান ভাগ বহুলাংশেই শ্যামল মিত্রের নিজের জীবনের ওপর। আসলে এই যে শিল্পীর জীবনের নিষ্ঠুর কিছু সত্যি, দেয়ানেওয়া ছবির শেষ দিকে নায়কের একেবারে ছবির শেষ দিকে উঠে এসেছে, দেখানো হচ্ছে মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত নায়কের গীতি কবি বন্ধু, তার জন্য নায়ক গান গাইছেন, শিল্পী জীবনের এক নিষ্ঠুর সত্য

সেই গানই বেরিয়ে আসছে। সেখানে লিখছেন গীতিকার, ঝরে কত তারা অলোখে মনে রাখে বলো কে, তারে হাসি মুখে যেতে দাও শেষবার শুনে নাও, মনে রেখো মনে রেখো তার এই শেষ গান। কি হাহাকার বলুন তো এই চরম মর্মবেদনার সার্থক সুর সংযোজন। আসুন শুনে আসি, অবশ্যই মনে রেখে এই গানও বাংলা ছবিরই গান।

মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গানের অনুষ্ঠানে আজ বাংলা চলচ্চিত্রের গানের প্রয়োগ নিয়ে কথা বলছি। তবে আপাতত আগামীকাল রবিবার 2 আগস্ট কি অপেক্ষা করছে শ্রোতা বন্ধুদের জন্য শুনে নেওয়ার পালা। বন্ধু, ভালোবাসা খুনসুটি মান অভিমানের ঊর্ধ্বে একরাশ শান্তির ডাক, অশান্তির পৃথিবীতে কি ক্রমশ হারিয়ে যাচ্ছে? না, এত ভাববো না, এসবের মাঝেই

দেখা হোক বা না হোক, চিরসবুজ এই সম্পর্ক ঠোঁটের কোণে চিলতে হাসি এঁকে দেয়, মনকে উপহার দেয় কত না স্মৃতি। সে কথা ভেবেই এবার হারানো দিনের গানে আয়োজন বন্ধু বিনে প্রাণ বাঁচে না। চিরন্তন বন্ধুত্বের গল্প আর বন্ধুতায় রাঙানো গানে আসর সাজিয়ে মৈত্রীবন্ধু আম্রপালী ঘোষ মিত্র থাকবেন আকাশবাণী মৈত্রীর শ্রোতাবন্ধুদের অপেক্ষায় আগামীকাল ভারতীয় সময় ঠিক রাত 11:00।

ফিরে আসি বাংলা চলচ্চিত্রের গান এবং তার গল্পে। আমরা শেষ যে দুটি গান শুনেছি তার গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, আগেই বলেছি কাকতালীয়ভাবে এবার যে ছবির কথায় যাব সেখানে গৌরীবাবুর সমসাময়িক আরেক জনপ্রিয় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। আসলে পুলকবাবুর গান রচনার বৈশিষ্ট্য তো ছিল সংশ্লিষ্ট চরিত্রের মানসিকতা বা জীবনদর্শনের নিখুঁত উপস্থাপনা, পাশাপাশি কাহিনীর ভবিষ্যতের গতি প্রকৃতিও যাতে সূক্ষ্মভাবে ইঙ্গিত দিয়ে দেয় গানে, তার এমন একটা প্রবণতা ছিল। সেই কারণেই চলচ্চিত্রের জন্য রচিত পুলক বন্দ্যোপাধ্যায়ের গানের যথাযথ রসগ্রহণের জন্য প্রয়োজন হয়েছে হয়তো চলচ্চিত্রের গল্পের খানিকটা ধারণা। এই ধারণা ছাড়া যে চলচ্চিত্রের গান উপভোগ করা যায় না এমন নয়, সে তো বহু ক্ষেত্রেই দেখা গেছে যে বাণিজ্যিক সফলতা না পাওয়া ছবির গান কিংবা না দেখা ছবির গানও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তবে কাহিনীর সঙ্গে খানিকটা পরিচয় না থাকলে যে বহু গানেরই সম্পূর্ণ রসগ্রহণ সম্ভব হয় না। কয়েকটি গান আপনারা নিজেদের মধ্যে যদি ভাবেন নির্ঘাত বের করে ফেলবেন। এই যে শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে অজিত গঙ্গোপাধ্যায়ের পরিচালিত ছবি মুক্তিস্নান, এই ছবির কাহিনী খানিকটা এইরকম। নায়ক এক ক্ষয়িষ্ণ জমিদার বংশের আধুনিক প্রজন্ম, প্রাচীন জমিদার বংশের বিলাস বৈভব কিছুই আর নেই, কিন্তু জমিদারি রক্তের অনিবার্য প্রভাব রয়ে গেছে। অর্থ উপার্জনের ব্যাপারে উদাসীনতা, সেই সঙ্গে সঙ্গীতের নেশা। সঙ্গীতের গুরু এক বাইজি, নায়ক তার একনিষ্ঠ ছাত্র, সঙ্গীতের অচ্ছেদ্য বন্ধনে দুজনে আবদ্ধ। স্বাভাবিকভাবেই এই বন্ধন গুরুজনের অসন্তুষ্টির কারণ। চিরাচরিত পথে ফিরে এনে অতঃপর ছেলেকে সংসারী করার আয়োজন। বিবাহের দিনেও নায়ক দেখা গেল তার গুরু তথা পরম বন্ধু বাইজির বাড়িতে। অবশেষে গুরুর অনুরোধেই তার ফিরে আসা বিবাহ বাসরে। রাজেন সরকারের সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের এই গান বাংলা ছবির ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকায়। গান শুনতে শুনতে দর্শকের মনও বুঝে প্রশ্নে ভরে ওঠে, নায়কের পত্নী কি সত্যি বেঁধে রাখতে পারবেন? নায়কের জীবনে গানের যে স্থান, পারবেন কি কোনো মানুষকে সেই জায়গা দিতে? নাট্য কৌতূহল একটি গানের পরতে পরতে কিভাবে জড়িয়ে থাকে বুঝতেই পারছেন গল্প শুনে। দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা সেই ছবির গান।

1964 ছবি জীবন কাহিনী, রাজিন তরফদার পরিচালিত এই ছবিরও কাহিনীকার শক্তিপদ রাজগুরু। এই ছবিতে অনুপ কুমার এক বেকার যুবক, সেই জীবনের হতাশা, অপমান, আত্মগ্লানি যুবককে প্ররোচিত করেছিল আত্মহননের পথ বেছে নিতে। গঙ্গায় ঝাঁপ দিয়ে যখন তার জীবনের অন্তিম পরিকল্পনা প্রায় চরিতার্থ হয়ে যাবে, তখনই তারই মতো জীবনে অসফল আরেক ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল। আত্মহননের পূর্বে বেশ কিছু কাজ করার কথা বলেছিলেন ওই যুবককে সেই ভদ্রলোক। তারপর সম্পর্ক বদলে যায়, ছবির গতি অবশ্যই আপনাদের দেখতে হবে ছবি। তার জন্য জীবনের হতাশার গ্লানি কাটিয়ে ধীরে ধীরে নতুন অর্থ খুঁজে পায় সেই যুবক, নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে কর্মস্রোতে উপার্জনের প্রচেষ্টায়। এই যুবকটির মানসিকতার পরিবর্তন সার্থক রূপ পেয়েছে আমাদের এই পরের গানে। এই গানের স্থায়ী এবং প্রথম অন্তরাপ শুনতে হবে আমাদের। জীবনের প্রতি দরদ কেমন হয়, বাংলা ছবির গান শোনাচ্ছে আমাদের, শুনব না বললে হয়?

একদলের দর্শক ছিলেন মূলত গানেরই শ্রোতা। তারা চলচ্চিত্রকে দেখতেন প্রধানত গানের বাহন হিসেবে। ছবির গল্প, তার গুণমান, কে পরিচালক, এমনকি বহু ক্ষেত্রে কারা অভিনেতা অভিনেত্রী, সব তথ্যই বলতে পারেন গৌণ। একমাত্র গুরুত্বপূর্ণ তথ্য ছবির নেপথ্য কণ্ঠশিল্পী, সুরকার, এমনকি গীতিকারও তেমন গুরুত্বপূর্ণ নন। অপর একটি দল ছিলেন যারা মধ্যপন্থী, তারাই ছায়াছবি আর গানের মধ্যে সাযুজ্য খুঁজে বেড়ান। ছায়াছবিতে গানকে তারা বাহুল্য বলে মনে করেন না, আবার ছবির পরাকাষ্ঠাও মনে করেন না। ছবিতে গানের সার্থক প্রয়োগ দেখলে এরা খুশি হন, আবার অপপ্রয়োগ বা অপ্রয়োজনীয় প্রয়োগ গান হিসেবে যতই শ্রুতিমধুর হোক না কেন তাদের কষ্ট দেয়। আসলে এত কথা বলা কেন, আজ যে সমস্ত গান আমরা শুনছি বলা যায় সমালোচক অনুরাগী সকলের কাছেই বাংলা ছবিকে এবং গানকে সমানভাবে জনপ্রিয় করেছিল এরা। এই যেমন ধরুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে বিজয় বসুর পরিচালনায় ফরিয়াদ ছবিটি। এই ছবিতে নায়িকার জীবনে কিছু যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণার মধ্যেও যখন একদিন গোপন আনন্দের ছোঁয়া লাগল তার জীবনে, সেই যে ব্যঞ্জনাময় হয়ে ব্যক্ত হয়ে উঠল গানের কথায়, এমন গভীর সমৃদ্ধ সে দৃশ্য এই গান শোনার পর বহু দর্শক চোখের জল ধরে রাখতে পারেননি। নচিকেতা ঘোষের সুর এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠের গভীরতায় সেই কম্পোজিশন আপনাদের জন্য।

বাংলা সিনেমায় ব্যবহার হওয়া গান কিভাবে বাংলা ছবির গানের জন্য মর্যাদার আসন প্রতিষ্ঠা করেছিল কথা বলছিলাম তাই নিয়ে। এই আলোচনায় অস্বীকার করার নয় যে বহু গান চলচ্চিত্রে প্রয়োগ হিসেবে যতই অপ্রয়োজনীয় হোক কম্পোজিশন হিসেবে অত্যন্ত উচ্চ মানের ছিল। একইভাবে বহু সাধারণ মানের চলচ্চিত্র শুধুমাত্র গানের গুণে বাণিজ্যিক সফলতার মুখ দেখেছিল। আজকের হারানো দিনের গানের অনুষ্ঠানে গানের প্রয়োগ সার্থকতার প্রাথমিক মানদণ্ড হিসেবে ভর করেছিলাম গানের বাণীতে। লিরিক বা গানের কথাকে আশ্রয় করে বাংলা সিনেমার গানের প্রতিপত্তি প্রতিষ্ঠার পথটি খানিকটা দেখানোর চেষ্টা করেছি, অবশ্যই জনপ্রিয়তম বহুল প্রচলিত কম্পোজিশনদের বাদ রেখে। আজ কথাই তবে ইতি, সঙ্গে ছিলাম আমি সৃজিতা। শ্রোতাবন্ধু, যাওয়ার বেলায় রইলেন মানবেন্দ্র মুখোপাধ্যায় নিষ্কৃতি ছবি থেকে এক কাব্যময় গান নিয়ে।

হারানো দিনের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলেও আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:26। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 10 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 47 সেকেন্ড। একটু পরেই শুনবেন DTH বাংলার সম্প্রচার।

0: আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
1: রানার গ্রামের ডাকঘর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

0: সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের পর এবারে শিল্পী জগন্ময় মিত্র।
1: বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথা আর সুরে সুরে, মন বলে তুমি রয়েছো যে কাছে।

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায় প্রথম।

এতক্ষণ শুনছিলেন ধনরাজ তামাং ছবি থেকে গান। এবারের ছবি অন্যায় অবিচার, প্রথম শিল্পী সাবিনা ইয়াসমিন।

অন্যায় অবিচার ছবি থেকে শুনছেন গান। এবারে শিল্পী আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিং।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে অন্যায় অবিচার ছবির পরে এবারে শিল্পী লতা মঙ্গেশকর আর ছবির নাম অনুসন্ধান।

লক্ষ্মী ছাড়া

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন অনুষ্ঠান। লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে আমরা শুনছিলাম গান। এবার নানা রঙের গান। প্রথম শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

আমাদের মনে প্রশ্ন জাগে, বেবির গায়ের রব এত কালো কেন? এই কল্পনার রহস্য কি? বেবির ঘন কালো রূপের মধ্যে কেনই বা এত আলোর ঝলকানি? পুরাণ ব্যাখ্যা করে বলছে, অসুরদের ধৃষ্টতার কথা শুনে ও যুদ্ধে তাদের বক্র বাক্যে দেবী এতটাই ক্রোধান্বিতা হয়েছিলেন যে সেই ক্রোধে তার গাত্রবর্ণ একেবারে মিষ কালো হয়ে গিয়েছিল। তাই নাকি দেবীর নাম কালী? যথার্থ সাধক বা সিদ্ধ পুরুষের দৃষ্টিতে কালো রূপের মধ্যেই রূপের পরাকাষ্ঠা ধরা পড়ে। সাধক রামপ্রসাদ তাই গেয়ে উঠেছেন, যে হেরেছে কালো রূপ তার অন্য রূপ লাগে না ভালো। কিংবা সেই গানটার কথা তো মনে পড়ে, তুই কালী মেখে জ্যোতি ঢেকে পারবি না মা ফাঁকি দিতে।

0: সোনালী রায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এ ভক্তিগীতি। এই ভক্তিগীতির সঙ্গেই শেষ হল এই পর্যায়ের নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন, ডিটিএইচ বাংলা পরিষেবায়। একটু পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত, রাগ বিলাস খানি টোড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন সন্তুর বাদন। শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত, রাগ বিলাস খানি টোড়ি। তবলাবাদনে ছিলেন তাপস পাল এবং হারমোনিয়াম সঙ্গতে ছিলেন হিরণময় মিত্র। প্রভাতী অনুষ্ঠানে এবার শুনবেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন সন্তুর বাদন, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব, তবলা সঙ্গতে ছিলেন অসিত জানা। শেষ হল

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 2 আগস্ট রবিবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। চিরন্তন সত্য কত রকমভাবে ধরা পড়ে, তাই না? কতদিন যাপন করে, বিশেষ কিছু বিষয়কে অবলম্বন করে। যদিও চিরন্তনীতে আমরা সব রকম বিষয় নিয়ে গল্প করি, গল্প শোনাই, কারণ সব কিছুর মধ্যেই গল্প তো কিছু আছেই, শুধু তাকে খুঁজে দেখার চেষ্টা আর খুঁজে পাওয়ার অপেক্ষা। তাই আজ আজ গল্প সাজিয়েছি আজকের বিশেষ দিনটিকে উপলক্ষ করে। আজ বন্ধু হবার দিন, বন্ধু পাবার দিন। হ্যাঁ, আজ বিশেষ একটা দিন, বন্ধুত্ব দিবস। আহা, তাই বলে কি আমরা অন্যান্য দিনগুলোতে বন্ধু থাকব না? নিশ্চয়ই থাকব, কিন্তু আজকের এই দিনটায় বিশেষ করে বন্ধুর কথা ভাবার, বন্ধু হয়ে ওঠার চেষ্টা আমাদের করতেই হবে। কে বলে আমরা একা একা? চারপাশে আমরা এতজন আছি, আমরা সকলেই সকলের বন্ধু। আর সেই বন্ধুত্বের অসাধারণ একটা গল্প আমি তো পড়ে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি, আর তখনই ভেবেছি আর চিরন্তনীতে এই বন্ধুত্ব দিবসে বরং বন্ধু হয়ে ওঠার, সত্যিকারের বন্ধুত্বের মনটার গল্প শোনাব। তবে বলাই বাহুল্য, গানও তো আমাদের বন্ধু। গান, গল্প সব কিছুই সারাদিন আমাদের মনে মনে ভরিয়ে রাখে। এই মুহূর্তে সুরে সুরে সেই বন্ধুর কথা একটু শুনি, তারপর আসছি গল্পে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: বন্ধু রহো, রহো সাথে, বন্ধুকে থাকতেই হবে, আজকের দিনে তো থাকতেই হবে। কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় শুনছিলাম এই গানটি, আর আজ শোনাব বিজ্ঞানী বন্ধুত্ব। কার কার জানেন? সকলের প্রিয় ডক্টর APJ আব্দুল কালাম এবং ডক্টর সিও থানু পিল্লাই, ওদের দুজনের বন্ধুত্বের কথাই আজ আমাদের চিরন্তনীতে। স্বপ্ন সেই নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেবে না। এই কথাগুলোই না শুধু একটা উক্তি নয়, বরং বলা যায় এক গভীর জীবন দর্শন। আর যে মানুষটি এই কথা বলেছিলেন, তিনি ছিলেন বিজ্ঞানী, শিক্ষক এবং কোটি কোটি ভারতবাসীর প্রেরণার উৎস, ডক্টর APJ আব্দুল কালাম।

তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে যারা পাশে ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর শিব থানুপিল্লাই। আসলে বন্ধুত্ব নতুন অনেক পথ খুঁজতে সাহায্য করে। মনে হয় পাশে এমন একজন আছে যে বোধহয় আমারই কোনো এক্সটেনশন পার্ট। আমরা বলি না হরিহর আত্মা কি বন্ধুত্ব দেখো, এ অর্ধেক কথা বললে বাকি অর্ধেক সে বুঝে নেয়। তাই তো গভীর বন্ধুত্ব একেই বলে, আর এমনই বন্ধুত্ব ছিল এই দুজন মানুষের মধ্যে, ডক্টর শিব থানুপিল্লাই আর ডক্টর এপিজে আব্দুল কালাম। তাদের কোন কোন কাজের ক্ষেত্রে তাদের জীবন দর্শন, তাদের বন্ধুত্ব আজকের নতুন যে প্রজন্ম তাদের কাছে কেন পথ চলার প্রেরণা, সে কথাই বলবো আজকের গল্পে। বন্ধুত্বের এক অনন্য উদাহরণ তাদের সম্পর্ক, তাদের কাজ। আর সম্পর্ক মানে নিছক বন্ধুত্বের সম্পর্ক তো নয়, তাদের বন্ধুত্ব ছিল বিশ্বাস, শ্রদ্ধা আর অবশ্যই গভীর এবং প্রকৃত বন্ধুত্ব। তার এক অনন্য উদাহরণ ডক্টর এপিজে আব্দুল কালাম এবং ডক্টর শিব থানুপিল্লাই। কেন এই বন্ধুত্ব কোন কাজ করেছে বলবো সে কথা ছোট্ট এই গানের পর।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম শ্রীকান্ত আচার্যের গলায় চিরবন্ধু। তাই তো, এমন একজন বন্ধুত্বের আশা প্রত্যাশা সবই আমাদের থাকে, সকলের থাকে। আর সত্যি সত্যি সেই যে যিনি চিরবন্ধু, যিনি আমাদের হাত ধরে বন্ধুত্বের সংজ্ঞা, পাশে থাকার সংজ্ঞাকে গানে, গল্পে, কবিতায়

তার রচনায় সর্বত্র তিনি অনুভব করিয়েছেন কে চিরবন্ধু। বলছিলাম সেই কথা, স্বপ্ন আসলে ঘুমিয়ে ঘুমিয়ে দেখা নয়, সত্যিকারের স্বপ্ন তাই যা ঘুমোতে দেয় না। আর এমন একটা সুন্দর কথা, গভীর জীবন দর্শনের কথা বলেছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। তার এবং ডক্টর শিবধানু পিল্লাই এই দুই বিজ্ঞানীর গল্প নিয়েই, তাদের বন্ধুত্বের গল্প নিয়েই আজকে চিরন্তনী। আটের দশকের গোড়ার দিকে ভারত যখন নিজস্ব প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে, তখন দেশের বিজ্ঞানীদের সামনে ছিল অনেক অনেক রকমের বাধা। খুব স্বাভাবিক, উন্নত প্রযুক্তি পাওয়া যেত না সহজে, বিদেশের ওপর নির্ভরশীলতা তো ছিলই, অনেক বেশি ছিল। আর সেই সময় ভারতের প্রতিরক্ষা গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই শুরু হল বিভিন্ন রকমের উচ্চাভিলাষী প্রকল্প। আজ কতগুলো দিন পেরিয়ে গিয়েছে, আমরা দেখছি প্রযুক্তি আমাদের জীবনকে, ভবিষ্যৎকে, এমনকি দৈনন্দিন জীবনযাপনকে কেমনভাবে প্রতিভাত করছে, সাহায্য করছে। আজ আমরা কেউ প্রযুক্তি ছাড়া জীবনযাপনের কথা হয়তো ভাবতেই পারি না। কিন্তু সেই আটের দশকের সময়, তখন প্রযুক্তির উন্নততর করার চেষ্টা শুরু হয়েছিল বলেই না আজ আজকের প্রজন্ম, আজকের সময় সেই সুবিধাটা পাচ্ছে। আর সেই উন্নততর প্রযুক্তির ক্ষেত্রেই এই বন্ধুত্ব কি অসাধারণভাবে কাজ করেছিল, সে কথাই তো আজ গল্পে বলবো। ডক্টর কালাম ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। তিনি জানতেন একটা বড় স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন একটা শক্তিশালী দল। তিনি সব সময় বলতেন, একজন নেতা তার দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নেবেন এবং সাফল্যের কৃতিত্ব দলের সদস্যদের দেবেন। আর ডক্টর শিবধানু পিল্লাই ছিলেন সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, অসাধারণ প্রযুক্তিবিদ এবং একজন দূরদর্শী বিজ্ঞানী। কর্মক্ষেত্রে তাদের পরিচয় হলেও ধীরে ধীরে এই সম্পর্ক রূপ নেয় গভীর শ্রদ্ধায়, গভীর বিশ্বাসের বন্ধনে। তৈরি হয় দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্ব, অসাধারণ সেই বন্ধুত্ব যা অনেক কিছুকে সৃষ্টি করেছে। একদিন একটা গুরুত্বপূর্ণ বৈঠকে ডক্টর কালাম তাঁর সহকর্মীদের বলেছিলেন, দেখো আমরা কিন্তু শুধু একটি প্রকল্প তৈরি করছি না, আমরা ভারতের আগামী দিনের আত্মবিশ্বাস গড়ে তুলছি। বৈঠক শেষে পিল্লাই তাকে জিজ্ঞেস করেছিলেন, স্যার আমরা যদি ব্যর্থ হই? তখন ডক্টর কালাম মৃদু হেসে বলেছিলেন, ব্যর্থতা মানে শেষ হয়ে যাওয়া নয়, ব্যর্থতা হলো সাফল্যের প্রথম পাঠশালা। আমরা পড়ে যেতে পারি কিন্তু উঠে দাঁড়ানো তো বন্ধ করতে পারি না। কি অসাধারণ একটা কথা, একটা ছোট্ট শিশু যখন প্রকৃতিকে একটু একটু করে চিনতে শেখে, তখন সে বারে বারে পড়ে যায় আর বারে বারেই উঠে দাঁড়ায়। পড়ে গেছে বলে তার ওঠা যেমন বন্ধ হয় না, তার পড়াও তো চলতে থাকে। আর আমরা তো জানি জীবন মানেই এই ওঠা পড়া, আর তারই মধ্যে এক গভীর সম্পর্ক। উঠতে হবে পড়তে গেলেও আবার ফিরে দাঁড়াতে হবে। না, পড়তে তো কেউ চায় না,

কিন্তু আমাদের জীবন শিক্ষার সেই সহজ পাঠ আমাদেরকে বলে দেয় ছোট্টবেলায়, উঠতে গেলে পড়তেও হয়। কিন্তু এই কথাগুলি, ডক্টর কালামের এই কথাগুলি ডক্টর পিল্লাইয়ের মনে দারুণভাবে গভীর এক ছাপ ফেলেছিল। তারই ফলস্বরূপ তাদের কর্মজীবনে দেখা গেল এক গভীর প্রভাব।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি লোপামুদ্রা মিত্রের গলায়। আর এক গভীর বন্ধুত্ব কত কৌশলগত প্রযুক্তির উন্নয়ন, বহু আন্তর্জাতিক বাধা এবং সীমাবদ্ধতার মধ্যেও না, তারা কখনো আশা হারাননি। একদিন গভীর রাত পর্যন্ত কাজ চলছে, ডক্টর পিল্লাই ক্লান্ত, দেখলেন এসেছিলেন একে অপরের চিন্তার সঙ্গী। ডক্টর কালামের আরেকটা বিশেষ গুণ ছিল, তা হলো তার বিনয়। তিনি ডক্টর পিল্লাই পরবর্তীকালে অনেকবার ওনার নানান গুণাবলীর কথা উল্লেখ করেছেন, কোথায় কোথায় তার কাছে সকলে

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সত্যিই তো, বন্ধু বিনে প্রাণ বাঁচে? একেবারে নির্বান্ধব হয়ে কখনো বাঁচা যায় না। সুন্দর এই গানটি শুনছিলাম স্বপন বসুর গলায়। আর আজ এই বন্ধুত্ব দিবসে বন্ধুত্বের গল্প বলছি, যে বন্ধুত্ব উন্নয়ন আর